আজ বুধবার, 16ই বৈশাখ 1948 শকাব্দ, 6ই মে 2026 খ্রিস্টাব্দ, 22শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:04 হয়ে 52 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:01 হয়ে 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, 6 মে 2026 বুধবার অর্থাৎ আজ সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে ঘণ্টায়

0: শিকারীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন সারদা মায়ের বাণী থেকে পাঠ।
1: ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে, এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওর হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পরলেও অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাঞ্চন নিয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে সরস্বতী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব? ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে, তাই করলুম। এমনি শিক্ষা ছিল তাঁর। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে, তোমাদের ভাবনা কি? ঠাকুর ছিলেন তিনি একটা দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তাঁর কথা বেদ বাক্য। তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? তাঁর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তাঁর নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন, ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয় মা। উনি প্রকৃতি, উনি পুরুষ, ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। যে তাঁর উপর নির্ভর করে

0: তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন সারদা মায়ের বাণী থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শুনবেন অরুণ দত্তের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

নিয়মে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 6 মে 2026 বুধবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন, বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন গ্রামের জলবাহিত জন্ডিস, এ বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার সুজয় কুমার রায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রমিত সেনের কণ্ঠে। 8:00 জানা অজানা, শুনবেন কৃষি খেকো ছত্রাক, বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 অতুলপ্রসাদের গান শুনবেন সোনালী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 8:20 শুনবেন কথিকা সোয়েন হেডেন ও রবীন্দ্রনাথ, বলবেন ঋত্বিক মল্লিক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত মনোজিৎ মল্লিকের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 নজরুলগীতি শিল্পী অভিষেক ভূঁইয়া। 12:15 লোকগীতি পরিবেশন করবেন আকাশলীনা আমিন। 12:35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, গ্রাম বাংলায় হোমিওপ্যাথি চিকিৎসার উপযোগিতা, এ বিষয়ে ডাক্তার মহোৎসব সামন্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:50 মহিলা মহল অনুষ্ঠানে শুনবেন অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সোমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনায় চন্দননগর খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুইজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে অরূপ মুর্মুর সাক্ষাৎকার, পরে লোকগীতি পরিবেশনায় মনোহর মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে প্রাকৃতিক কৃষি, এ বিষয়ে সাক্ষাৎকার ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। পরে সুসংহত প্রাণী পালন, এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন কল্লোল দত্ত। 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা, সত্ত্বাধিকার আইন, এ বিষয়ে আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমিত ভট্টাচার্য। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর, রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রজনীকান্তের গান শুনবেন শুক্লা রায় চৌধুরীর কণ্ঠে। 10:45 প্রমিত সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 10:55 লোকগীতি পরিবেশন করবেন আকাশলীনা আমিন। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা শুনবেন পণ্ডিত মনোজিৎ মল্লিকের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুক্লা রায় চৌধুরীর কণ্ঠে। 6:35 রামচরিতমানস 102তম পর্ব। 6:45 ভজন শিল্পী সুচেতা সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 নজরুলগীতি শুনবেন টুকটুক ভট্টাচার্যের কণ্ঠে। 8:50 শুনবেন এসরাজ শিল্পী সমর্পিতা বসু। 9:10 রাসধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমিত ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 অতুলপ্রসাদের গান শুনবেন সোনালী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 হিন্দি অনুষ্ঠান। 7:10 লোকগীতি। 7:30 দর্পণ। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই শুনবেন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। NIA ক্যাস্টার বীজ থেকে পাওয়া জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। IPL ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। দুই নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার কথা আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম সাপ্রু হাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার 10ম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নতুন দিল্লিতে গতকাল ভিয়েতনামের রাষ্ট্রপতি, সে দেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক বলেছে, দুদেশের মধ্যে বহুমাত্রিক সুসংহত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তারা মত বিনিময় করেছেন। ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তৃতীয় যৌথ কমিটির বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা এবং জাপানের স্বাস্থ্যনীতি সংক্রান্ত দপ্তরের মন্ত্রী কিমি অনোডা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জাপানের সংসদ সদস্য তথা লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান তাকায়ুকি কোবায়াশির সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী পুরি জানিয়েছেন, দুদেশের কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষিত ও স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সালে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 জন বৃদ্ধি পাবে। তুলো উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মানোন্নয়ন করা।
2: 5,659 কোটি রুপে কা ये प्रोजेक्ट है जिसके 3 components है। पहला कम्पोनेंट रिसर्च, दूसरा प्रोडक्शन की टेक्नोलॉजीज को बढ़ाना और तीसरा न्यू एज फाइबर्स के लिए किसानों को प्रोत्साहित करना। ये प्रधानमंत्री जी का विजन है 5F, फार्म से फाइबर बनाना, फाइबर से फैक्ट्री में जाना, फैक्ट्री से फैशन, फैशन से फॉरेन शोर्स तक कॉटन का पूरी सप्लाई चेन को मेंटेन करना। कस्तूरी कॉटन, इसकी प्रॉपर मार्केट में स्थापना करवाना, ये भी इस मिशन का पार्ट है।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদেরকে আরও জানান, ওই বৈঠকে সিদ্ধান্তের সংশ্লিষ্ট সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখিরে ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করার প্রস্তাবও রাখা হয়েছে মন্ত্রিসভার বৈঠক।

0: মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,437 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিকেও অনুমোদন দিয়েছে। এছাড়াও গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার প্রসঙ্গেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোনোরকমভাবে বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ভয় দেখানো, আতঙ্ক ছড়ানো, জোর করে হিংসাত্মক কাজে লিপ্ত করা এবং সংঘর্ষ ও পাল্টা হামলা আটকাতে সব রকমের ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসছেন। বিজেপি সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গের পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি বলেছে ভারত এক বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সে বিষয়টি সর্বদাই মেনে চলা উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানান এ ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয় অস্বীকার করেছেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদিকে এম কে স্ট্যালিন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয় নিয়েও আলোচনা চলছে। আসামেও নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়েছে। বিহারে নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে 7ই মে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালাবদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালাবদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের আওতায় ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান SLN শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ফ্রান্সের নিসে ভারত ইনোভেটস 2026 উদ্যোগের আয়োজন করতে চলেছে। আগামী মাসের 14 তারিখ থেকে 3 দিনের এই আয়োজনে ভারতীয় উদ্ভাবনকে তুলে ধরতে প্যারিসে একটি রোড শো করে মন্ত্রক। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলা ষড়যন্ত্র অভিযুক্ত 3 ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টার বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রিসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। IPL ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। 156 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংস 17 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 159 রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 155 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে আমাদের, সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছেন। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি। যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি, যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম, গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10-15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে। তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে, যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি, গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে রঙিন মাছ সহজেই করা যায়, এর কিন্তু রোগ ব্যাধি খুব বেশি হয় না। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে জলটাকে, জলের যে পরিবেশ, জলের গুণাবলী, সেগুলোকে ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, করে এদেরকে নির্দিষ্ট খাবার দিয়ে এই মাছগুলোকে করা হয়। এবং কিছু কিছু মাছ আছে যেগুলো সহজেই এর নিজেরাই আমাদের চাষি ভাইরা বাচ্চা উৎপাদন করে বড় তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন। তো এই মাছগুলো আমাদের প্রায় 10 টাকা থেকে কিছু কিছু মাছ 50-100 টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির মাছ বিক্রি হয়ে থাকে প্রতি পিস হিসাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু কিছু সফল চাষি এবং ভাইয়েরা আছেন যারা রঙিন মাছকে জীবিকা হিসাবে নিয়েছেন, এবং এই আমাদের পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম সফল চাষি ভাই এবং মায়েরা তারা রঙিন মাছের গ্রাম হিসাবে তারা পরিচিত। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
0: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত সমস্ত জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, প্রায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এক্ষেত্রে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু একটি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়েরও সম্ভাবনা আছে। আজকের চাষবাস এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক আন্দোলন।

চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা।

0: সক্রিয়তা রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন গরমে জলবাহিত জন্ডিস, বলছেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় কুমার রায়।
3: অফিস থেকে ফিরেই প্রবাল ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। পুরবি একটু অবাকই হয়ে গেল, এই সময় তো ছেলে ফেরে না। প্রবালের কাজের যা চাপ তাতে রোজই ফিরতে বেশ রাত হয়, তাই দুপুরে বাইরেই খাবার খায়। তবে আজ হঠাৎ দুপুরে কেন ফিরে এসে শুয়ে পড়ল? ছেলের কাছে গিয়ে মাথায় হাত রেখে পুরবি জিজ্ঞেস করল, কি হয়েছে রে, শরীর খারাপ বাড়ল নাকি? কদিন ধরেই প্রবালের জ্বর জ্বর ভাব, খুব একটা কিছু খাচ্ছেও না, গা হাত পা ব্যথা, কিন্তু কাজের চাপে ছুটিও নিতে পারছে না প্রবাল। ছেলের চোখের দিকে তাকাতেই পুরবি লক্ষ্য করল চোখটা হলুদ হলুদ লাগছে। ছেলেকে জিজ্ঞাসা করল, তোর পেচ্ছাপের রং কেমন হচ্ছে রে? প্রবাল বলল, আজ সকাল থেকেই ইউরিনটা হলুদ হলুদ হচ্ছে। এই গল্পের সঙ্গে কিন্তু অনেকেরই বাস্তব জীবনের জন্ডিস রোগভোগের মিল পাওয়া যায়। জন্ডিস বলতে আমরা আমাদের চোখের সাদা অংশ বা ত্বকের হলদেটে হওয়াকে বুঝি। এই জন্ডিস নানাবিধ কারণে হতে পারে, তার মধ্যে যখন কোনো ভাইরাসের সংক্রমণে লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন হয় তাকে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি, এবং এই ভাইরাল হেপাটাইটিস জন্ডিসের একটা অন্যতম কারণ। ভাইরাল হেপাটাইটিস সাধারণত দুই প্রকার, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসে ভাইরাসের সংক্রমণে হঠাৎ করে উপসর্গগুলো প্রকাশ পায় এবং তা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে কমে যায়, এবং সাধারণভাবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠে। যে যে ভাইরাসের সংক্রমণে অ্যাকিউট হেপাটাইটিস হয় সেগুলো হল হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ ভাইরাস। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকেও অ্যাকিউট হেপাটাইটিসের মতো উপসর্গ সৃষ্টি হতে পারে। যে যে ভাইরাসের সংক্রমণে অ্যাকিউট হেপাটাইটিস হয় সেগুলি হল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস ভি ভাইরাসের সংক্রমণেও অ্যাকিউট হেপাটাইটিসের মতো উপসর্গ সৃষ্টি হতে পারে। হেপাটাইটিস এ বা ই ভাইরাস সংক্রমিত ব্যক্তির স্টুল বা মলের সাথে শরীর থেকে নির্গত হয়, এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওইসব ভাইরাস অপরিষ্কার ও দূষিত খাবার ও জলের মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ সৃষ্টি করে। সাধারণভাবে ভাইরাসের শরীরে প্রবেশ এবং উপসর্গ শুরু হওয়ার সময়কালের মধ্যে 2 থেকে 4 সপ্তাহের তফাত থাকে, যাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। এই সময় এ এবং ই ভাইরাস লিভারে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি করে এবং লিভারের প্রদাহ ও ইনফ্লামেশন তৈরি করে। সাধারণভাবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের 4টি পর্যায় থাকে, প্রোড্রোমাল ফেজ, হেপাটাইটিস ফেজ, কোলেস্টাটিক ফেজ এবং রেজলিউশন ফেজ। প্রথম পর্যায় বা প্রোড্রোমাল ফেজে যে যে উপসর্গগুলো হয় সেগুলো হলো গা হাত পা ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, জ্বর হওয়া, ক্ষুধামান্দ হওয়া এবং প্রচণ্ড দুর্বলতা হওয়া। সাধারণভাবে উপসর্গগুলো 3 থেকে 5 দিন স্থায়ী হয়। এর পরের পর্যায়ে জন্ডিস প্রকাশ পায় এবং প্রোড্রোমাল ফেজের উপসর্গগুলো কমে যায় এবং খিদে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, এবং এই পর্যায়ে সাধারণত 1 থেকে 2 সপ্তাহ স্থায়ী হয়। এরপর কখনো কখনো কোলেস্টাটিক ফেজ দেখা যায়, যদিও লিভারের প্রদাহ হ্রাস পায় কিন্তু বিলিরুবিন বাড়তে পারে, এবং সেজন্য এই পর্যায়ে শরীরে চুলকানি বা ইচিং হতে পারে এবং ফ্যাকাশে রঙের পায়খানা হতে পারে। এই পর্যায়ে সাধারণত ক্ষণস্থায়ী হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণে কোলেস্টাটিক ফেজ দীর্ঘায়িত হতে পারে এবং তা 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। এরপর লিভার থেকে ভাইরাস বিতাড়িত হয় এবং প্রদাহ ও কোলেস্টাসিস কমে যায় এবং রোগী সুস্থ হয়ে যায়। এই ফেজকে আমরা রেজলিউশন ফেজ বলি। অন্যদিকে ক্রনিক হেপাটাইটিসে লিভারের প্রদাহ অনেক দিন ধরে চলতে থাকে এবং সাধারণত তা 6 মাসের বেশি দিন স্থায়ী হয়। হেপাটাইটিস বি বা সি ভাইরাসের সংক্রমণে লিভারে ক্রনিক হেপাটাইটিস হতে পারে। সাধারণভাবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস সেলফ লিমিটিং ডিজিজ, মানে নিজের থেকে এই রোগ প্রশমিত হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে, যা শতকরা 1 ভাগের কম ক্ষেত্রে, অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে, যা থেকে মৃত্যুও হতে পারে। তাই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে তার কারণ নির্ণয় করা এবং কিছু কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে লিভারের প্রদাহের তীব্রতা নির্ণয় করা জরুরি হয়ে পড়ে। সাধারণত আমরা এসব ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট, প্রথ্রম্বিন টাইম, ভাইরাল সেরোলজি, আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন এসব টেস্ট করি এবং এর মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের তীব্রতা

0: পরিমাপ করা হয়। সাধারণত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের চিকিৎসা উপসর্গগুলোর উপর ভিত্তি করে করা হয়। জ্বর বা বমি কমার ওষুধ প্রয়োগ করা হয়। তবে যেহেতু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নিজের থেকে প্রশমিত হয়, সেই কারণে এই রোগে কোনো নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করা হয় না। এক্ষেত্রে সাধারণভাবে রোগীকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়। তবে একটা প্রচলিত খুব ভুল ধারণা আছে যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে রোগীকে শুধু গ্লুকোজ বা আখের রস এবং সিদ্ধ খাবার খাওয়াতে হবে। এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং রোগীর ইচ্ছামতো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি পুষ্টিকর সুষম খাদ্য খাওয়াতে হবে, যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গরমে জলবাহিত জন্ডিস, বললেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় কুমার রায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: মোর প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুমখানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোখানি।
1: সকালবেলার এই আলোয় জেগে উঠুক আমাদের অন্তর, জেগে উঠুক বিশ্ব মানবতার মন্ত্রে। এই শুভকামনায় শুরু করছি আজকের প্রাত্যহিকী।
0: আজকের দিনে 1840 খ্রিস্টাব্দের আগে ব্রিটেনে ডাক মাশুল ব্যবস্থা সাধারণ মানুষের জন্য জটিল ও ব্যয়বহুল ছিল। এই সমস্যার সমাধান করতে ডাক টিকিটের জনক নামে অভিহিত স্যার রোল্যান্ড হিল চালু করেন খামের ওপর অগ্রিম অর্থের বিনিময় লাগানো ডাক টিকিট। রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ঐতিহাসিক এই ডাক টিকিটের নাম ছিল পেনি ব্ল্যাক। এভাবেই 1840 খ্রিস্টাব্দের 6 মে ব্রিটিশ যুক্তরাজ্যে তথা ইউরোপে চালু হল ডাক টিকিট।
1: শুনলেন আজকের দিনের কথা, এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: মাটির কাছে ঋণ স্বীকার করে সমবেত কণ্ঠে শুনছিলেন দেশবন্দনা।
1: এবারে আসি আপনাদের চিঠির বিষয়ে। আঁখি চাহে তব মুখ পানে, তোমারে জেনেও নাহি জানে, কিসের নিবিড় ছায়া নিয়েছে স্বপন কায়া তোমার মর্মের মাঝখানে। এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাঁকে ঘিরে, তবু আজও জানা অজানা পরিচয় অপরিচয়ের মাঝে কখনো আধিক লীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ, কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাঘ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই, দেন শুভবোধের মঙ্গল ভাবনার ছায়া। আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়া তরু রবীন্দ্রনাথ। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijanpi chithirjhapi.air@gmail.com। চিঠি ডাকযোগেও পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়া তরু রবীন্দ্রনাথ।
0: ছায়া তরু রবীন্দ্রনাথ, এই বিষয় ভাবনায় প্রথম চিঠি পাঠিয়েছেন সুষমা বন্দ্যোপাধ্যায় হিজলি খড়গপুর থেকে। শাখে শাখে পাতায় পাতায় ভরা বিশাল তরুরাজি যেমন ক্লান্ত প্রতীকের আশ্রয় হয়ে ওঠে, দারুণ তাপে ছায়া হয়ে শীতল করে তোলে প্রাণ মন, ঠিক তেমনি আমাদের ঠাকুর রবি ঠাকুর হৃদয় সিংহাসনে যাঁর প্রতিষ্ঠান, যাঁর ছত্রছায়ায় আমরা পথের দিশা খুঁজে পাই, দারুণ দহন বেলায় তাঁর বাণী আমাদের প্রাণে শীতল পরশমণি ছুঁয়ে দিয়ে সব দুঃখ কষ্ট মুছিয়ে দেয়। সূর্যের কিরণ যেমন যত কিছু পাপ তাপ হরণ করে, অন্ধকার সরিয়ে আমাদের আলোর

0: আশা দেখায়, ঠিক তেমনি রবি ঠাকুর তাঁর বাণী ও সুরের মালায় আমাদের পথ দেখিয়ে চলেছেন। আনন্দে বিষাদে তিনিই আমাদের আশ্রয়দাতা। বেদনায় সিক্ত ভরা মন যখন আশ্রয় খোঁজে, তিনি তখন ভরসা যোগান। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, সুরের আকাশে তিনি ধ্রুবতারা হয়ে দিক নির্দেশ করেন। জীবনে ভাঙা গড়া খেলায় তিনি তো আশ্রয়, অন্ধকার যখন পথ হারিয়ে ফেলি তিনি তখন উৎসারিত আলো হয়ে পথ দেখিয়ে চলেন। জীবনের আঙিনায় এক বিশালাকায় ছায়াতরু হয়ে প্রশান্তিতে ভরিয়ে রেখেছেন আমাদের মনে প্রাণে জীবন দর্শনে। দুঃখ সংকটে তাঁর মঙ্গল হাতের কোমল স্পর্শ শিরে অনুভব করি। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। তিনি পথহারা পথিকের আশ্রয়, তিনি মানসিক উচাটনে শান্তির বাড়িধারা। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে চির পথের সঙ্গী, আমার চিরজীবন হে, তিনি পথপ্রদর্শক। এ ছায়া চিরদিনের ছায়া, সারা জীবন ছায়াতরু হয়ে রয়ে যাবেন রবীন্দ্রনাথ। আবাল বৃদ্ধ বনিতা প্রজন্মের পর প্রজন্ম সেই রবি ছায়াতেই তাদের সোপান গড়ে তুলেছে। যুগের পর যুগ যাঁর বাণী ও সুর মনে প্রাণে মিশে আছে, তিনি নীরবে রয়ে যাবেন আমাদের হৃদয়ে। লিখেছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি খড়গপুর থেকে।
1: পরের চিঠি পড়ব। লিখছেন ডাক্তার শান্তি দেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রাত্যহিকী, প্রভাতের প্রশান্ত প্রিয় সখা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জীবনাকাশে তিনি এক চিরসবুজ ছায়াতরু। তপ্ত দিনের তীব্র তাপে, ক্লান্তির করুণ কণ্ঠে, বিষাদের বিবর্ণ বেলায় তাঁর স্নিগ্ধ ছায়া নেমে আসে নীরব আশ্বাস হয়ে। তাঁর পল্লব প্রান্তে দোলে করুণার কোমল স্পন্দন, তাঁর ছায়াপথে ঝরে শান্তি, জীবন সেখানে খুঁজে পায় এক নিবিড় নির্ভর, এক অনাহত আরাম। আনন্দের আলোকোজ্জ্বল লগ্নে তাঁর গীতধারা আমাদের উল্লাসে জুড়ে দেয় অনন্তের অনুরণন। আর দুঃখের অমানিসায় তাঁর কবিতার মৃদুমন্দ মর্মর ধ্বনি হয়ে ওঠে নিকটতম নীরব সাথী। হতাশার হিমেল হাহাকারে যখন বিশ্বাসের প্রদীপ দুলে ওঠে দোদুল্যমান, তখন তাঁর বজ্রবাণী মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ জাগিয়ে তোলে জীর্ণ প্রাণে জাগ্রত জ্যোতি। সভ্যতার সংকটময় সন্ধিক্ষণে তিনি আমাদের শিখিয়েছেন মানুষের মধ্যেই নিহিত মুক্তির মহামন্ত্র। স্বার্থের সংকীর্ণ সীমানা ছাপিয়ে তিনি ডেকেছেন বিশ্ব মানবতার বিস্তৃত বিথিকায়, যেখানে ভেদরেখা বিলীন হয়ে যায়, মিলনের মেলায় মানবতা পায় মহিমা। এভাবেই তিনি আমাদের চিরন্তন ছায়াতরু, যার তলে দাঁড়িয়ে ক্লান্ত জীবন পায় প্রশান্তি, বিপন্ন মন পায় ভরসা, আর মানবাত্মা খুঁজে পায় তার অনন্ত আলোকের অমল ঠিকানা। কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে মনে জাগে।

0: লিখলেন ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাদের পরের চিঠিতে আসব বিজ্ঞাপনের পরে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে

0: Aravulli 9830468136 Olivia Nursing Home.
1: গাছের ছায়া লাগে গো, লাগে। সে যতই বাতানুকূল যানের সওয়ারি হই আর যাই হই, গাছ সে গাছই হয়। চিঠি লিখেছেন চন্দনা চক্রবর্তী দেশবন্ধু পল্লী ব্যারাকপুর থেকে। বৃষ্টি যদি হঠাৎই নামে এ দহন বৈশাখে, তখন পথমধ্যে গাছকে সই পাতাতেই হয়। আর খড় দহন বেলায় অমন হেলায় দাঁড়িয়ে যে বুড়ো বট, তার তুলনা কোথায়? আমরা যে আমজনতা চলেছি প্রতিদিনের যাপনকে সঙ্গী করে, সেখানে সেই পথিকের ছায়াবৃক্ষ তো রবীন্দ্রনাথ। তাই যেদিন সেই 31 বছরের মেয়েটি তার 7 বছরের সন্তানকে রেখে চলে গেল এই ভুবনের অন্য পারে, তাঁর স্মরণসভায় স্বামীটি যে রবীন্দ্রসঙ্গীত গাইল, আর আমাদের কর্মক্ষেত্রে বিদায় বেলায় যে রবীন্দ্রসঙ্গীতটি গাইল অপর সহকর্মী, তখন চোখ দুটো টলটলে জলে ভরে উঠল যে কি করুণ সে বিবশতা। মাধবীলতার দোলনে বিবাহ বাসরের শয্যা পাতা হল যেদিন, সেদিন মল্লিকা বনে কলি ফুটল কত। বাতানুকূল যানের যাত্রী আমি নই, আমার মেঠো পথ এঁকে বেঁকে গেছে, শেষ হয়েছে রাঙা ধুলায়। এ পথে ছায়া তরু আমার রবীন্দ্রনাথ, এ ছায়ায় আমার হিয়া শীতলতা পায়, আরো নবীন হয় ভাষা, খুঁজে পায় জীবনে আরো বাঁচার আশ্বাস মেলে। লিখছেন চন্দনা চক্রবর্তী দেশবন্ধু পল্লী ব্যারাকপুর থেকে।

পরের চিঠি পড়ব। লিখছেন ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খরসরাই, জেলা হুগলি থেকে। সমাজ দর্পণ প্রাত্যহিকী। তিনি অভ্রংলিহ বনস্পতি, তিনি ছায়াতরু রবীন্দ্রনাথ, তার বহুবিস্তৃত স্নেহছায়া আশ্রয়ে আমরা পুষ্ট, তার পরশে আজও আমরা ভোরের আধারে দীপ্ত আশায় ডানা মেলি, প্রাণস্পন্দনে চকিত হই, আজও প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোক ভুলোকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। গীতাঞ্জলির এ রসধারা তো তোমাকেই স্মরণ করায়। প্রতিক্ষণের পাংশু যাপনে রবীন্দ্রনাথের সৃষ্টি আজও শুশ্রূষার মতো, তা দেখায় স্বপ্ন ও উজ্জীবনের আলো। নানা উপলক্ষে ও লক্ষ্যে রবীন্দ্রসঙ্গীতের সাহচর্য আজও আমাদের দিশা। নিঃসঙ্গ আত্মরিক্ত জীবনে এ গান নির্জন খরণতাপে উষ্ণ, আজও আদর্শবাদী দেশপ্রেমিকের আত্মোৎসর্জনের আবেগকে স্মরণ করায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে গান। সোনারতরী, চিত্রা, চৈতালি, বলাকার সুর স্বপ্নের তৃপ্তিতে আধিক লীন হই, আবার কখনো জেগে উঠি রাবীন্দ্রিক স্পন্দনে, তাতে জীবন স্রোতস্বিনী হয় গতিশীল মঙ্গলময়। আসলে রবীন্দ্রনাথ তো সর্বজনের শতপ্রাপ্ত আশ্রয়, সুখে দুঃখে আশা আকাঙ্ক্ষায় স্পন্দময় রক্তমাংসের মানুষকে তিনি ভোলেননি, আদিগন্ত ব্যপ্ত হয়ে আছেন তিনি। তার ব্যবহার্যতা ক্রমশ বিস্তৃত ও বিচিত্র রূপে আজও প্রকাশিত, তিনি চির নতুন এবং অফুরন্ত রূপে আজও অবশ্য পাঠ্য, পথ দেখান আত্মসংকটে। চতুরঙ্গর জ্যাঠামশায়, ঘরে বাইরের নিখিলেশ আমাদের অনেকেরই দিশা ও আশ্রয়স্থল, তার গোরা চিন্তানায়কের ঔতিহ্যবোধের প্রতীক, যা আমাদের সমৃদ্ধ করে চলেছে আজও, আর মুক্তির পথে এগিয়ে দেন মুক্তধারার।

ধনঞ্জয় বৈরাগী, রক্তকরবীর বিশু পাগল বা চণ্ডালিকার আনন্দ ও প্রকৃতি, মিলন মন্ত্রের উদ্গাতা মানব প্রেমিক রবীন্দ্রনাথ আজও আমাদের ছায়া তরু। তার গান আজ আমাদের গান, তাই তো গভীর বেদনার মুহূর্তে মনের মধ্যে আমার গুঞ্জরিত হয়।

0: লিখলেন ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, পোস্ট খরসরাই, জেলা হুগলি থেকে।
1: পরবর্তী চিঠি প্রাত্যহিকীর বন্ধু রূপা বৈরাগী পাঠিয়েছেন বহির্গাছি নদিয়া থেকে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। কবিগুরুর গীতাঞ্জলির এই পঞ্চম কবিতাখানি আমার জীবনের প্রভাত সঙ্গীত। গীতবিতানের পাতায় পাতায় যেন ছুঁয়ে দেখি জীবনের নানান অনুভবের মুহূর্ত। জীবনের ধূসর মরুপথে যখন হেঁটে চলি ক্লান্ত আমি, তখন আমায় ছায়ার মতো আগলে রাখেন কবি স্বয়ং। তার গীতাঞ্জলি আর গীতবিতান যেন মরুভূমির মাঝে মরুদ্যান হয়ে ওঠে আমার জীবনে। জীবনে যতবার বিপদে পড়ি মন্ত্রের মতো শক্তি যোগায় কবিগুরুর সেই পংক্তিগুলি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আসলে তিনি যে আমার জীবনের বিপদ তারণ। ছোটবেলায় ডাকঘর নাটকে অমলের সমব্যথি হতে গিয়ে কতবার যে নিজেকে সুধা ভেবে মনে মনে সুন্দর ফুলগুলো তার জন্য যত্নে গুছিয়ে রেখেছি। আবার কখনো পোস্টমাস্টারের রতন অথবা কাবুলিওয়ালার মিনির সঙ্গে নিজের মিল খুঁজতে চেষ্টা করেছি আর লুকিয়ে কেঁদেছি। যখন একটু বড় হলাম, স্কুল জীবনে পড়া রবীন্দ্র সাহিত্য নতুন রূপে ধরা দিল আমার জীবনে। কবিগুরুর লেখা প্রতিটি শব্দ প্রতিটি ছত্র তখন আমার জীবনে অর্থবহ হয়ে উঠল। বিশাল মহিরুহের মতো আমার জীবনের সকল যন্ত্রণা আঘাত বেদনা মুহূর্তে আমায় ছায়া দিতে লাগলেন কবি। সময়ের সঙ্গে সঙ্গে পরিণতি বোধে সম্পৃক্ত হয়ে বাস্তবের রুক্ষ কঠোর মাটিতে অনায়াসে চলতে শিখিয়েছেন যিনি, তিনি অবশ্যই আমার জীবন দেবতা গুরুদেব রবীন্দ্রনাথ। আর তাই শেষের কবিতার লাবণ্যর কাছে শিখেছি ভালোবাসার আঘাতে ভেঙে না পড়ে কিভাবে প্রিয় মানুষটিকে ডানা মেলতে দিতে হয় তার মুক্তির আকাশে। রক্তকরবীর নন্দিনী শিখিয়েছে কিভাবে যান্ত্রিকতার বেড়া ভেঙে নবীন প্রাণীর জোয়ার আনতে হয়। আবার কখনো বা গোড়ার সুচরিতার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি। তবে দিন শেষে অনুভব করি যিনি আমার জীবনের ছায়াতরু হয়ে প্রতি মুহূর্তে সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করেছেন আমায়, তার অন্বেষণ বোধহয় সারা জীবন ধরেই চলবে। আর তখনই মনে পড়ে যায় কবিগুরুর সেই বিখ্যাত চরণ, তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জন্ম হবে ভোর, চলে যাব নব জীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। এই চিঠি পাঠিয়েছেন রূপা বৈরাগী বহির্গাছি নদিয়া থেকে।

কেকা চৌধুরী, আপনার চিঠি পড়ব। আপনি লিখছেন হরিপাল হুগলি থেকে। বন্ধু প্রাত্যহিকী, গভীর রাত, ঘুমন্ত পৃথিবীর নীরবতা ভেঙে কানে আসে

পাশের ঘরের টেবিলে ছড়ানো ছিটানো খোলা বই, খাতার মিছিল, চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করে গাইছে এক জীবন যোদ্ধা। ওর রণক্লান্ত মুখে এখন অদ্ভুত প্রশান্তি, ফোঁটা ফোঁটা অশ্রু বারিধারায় স্নান করছে, আর বিবর্ণ বিষাদের ছায়া পার হয়ে ও আপন মনে ভিজে চলেছে রবির কিরণে। ব্যথা বেদনা হতাশা গ্লানি ক্লান্তি গলে ঝরে পড়ছে ফোঁটায় ফোঁটায়। বেকারত্বের সঙ্গে লড়তে লড়তে জীবনযুদ্ধের ক্লান্ত বিধ্বস্ত সৈনিকের ক্ষণিকের বিশ্রাম আর শক্তির আহরণ। সন্তানের চোখের জল ভিতরটাকে ছিঁড়ে খুঁড়ে খায়। অস্থির চিত্তে পায়চারি করতে করতে আমিও দাঁড়াই সেই তরু ছায়াতলে। জীবনের আনন্দ বেদনা প্রেম বিরহ প্রকৃতি আর আধ্যাত্মিকতা সব কিছুর জন্য আশ্রয় মেলে যাঁর সৃষ্টিতে, ডুব দিই তাঁর অতলান্ত প্রেমে। শান্ত হয় মন, বিশাল ব্যাপ্তিময় বটবৃক্ষের ছায়া যে খুঁজে পেয়েছে তাকে নিয়ে বৃথা ভাবনা। তাঁর অমৃতের সন্ধান যে পায় সে সীমার মধ্যে থেকে অসীমের পানে চাইতে জানে। তাই তো সমাজ বিতাড়িত কবিতা দিচ্ছিল শুধু রবি ঠাকুর, শতছিন্ন ঘুঙুর জুড়ে সমাজের মূল স্রোতে সে এখন প্রতিষ্ঠিত রবীন্দ্র নৃত্যশিল্পী। সেই সন্তান হারা মা যে উন্মাদিনী মন্দিরে মন্দিরে মাথা কুটে বেড়াত, এখন তার ঘর থেকে শোনা যায় অনেকগুলি কচি কচি কণ্ঠ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। সবজির ঠেলা নিয়ে হাঁক দিতে দিতে সদা হাস্যময় অনাথ অবাঙালি নীতিন গেয়ে ওঠে, ঝড়কে আমি করব মিতে, আর বলে আমার রবি ঠাকুর আছেন। গঙ্গার পাড়ে দুই নব অফিসারি, ওদের হৃদয়ে পলাশের রং ধরে ভালোবাসি ভালোবাসি শব্দ হয়ে। আবার ব্যথাতুর আলোয় হঠাৎ খুঁজে পাওয়া কাউকে দেখে অন্তর থেকে উঠে আসে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ভাঙার হৃদয়রেখায় রঙে মিলিয়ে দেবার জাদু যে তাঁর ঝুলিতে, তিনি পারেন কাছে টেনে নিয়ে নিপুণ বুননে হৃদয়ের ক্ষত সারিয়ে তুলতে। আজ যখন দিশাহীন পরিস্থিতিতে আকাশের বুকে জমে উঠেছে বিষের বাষ্প, অস্থির রাজনৈতিক ও সামাজিক অবস্থায় চেতনা হারিয়ে মানুষ হিংসা আর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত, তখন সময় এসেছে আবার নতুন করে রবীন্দ্র চৈতন্যে আশ্রয় নেওয়ার। তার মৃত সঞ্জীবনী সুধায় পৃথিবী জুড়ে নামুক শান্তির শীতল ছায়া। লিখলেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে।

পরের চিঠি আমরা পেয়েছি শিমলা পাল বাঁকুড়া থেকে, লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই। অন্তরের দারুণ দহনে দিকভ্রান্ত পথিক যখন উদ্ভ্রান্ত হৃদয়ে অশান্ত মনে ছটফটিয়ে মরে, তখন সেই উষ্ণ মনোমরু মাঝে মরুদ্যান হয়ে শীতল বাড়ি ঝরিয়ে হৃদয়কে তৃপ্ত করেন রবীন্দ্রনাথ। জীবনের সুখে দুঃখে তোমারই পরশে স্নিগ্ধ ছায়ায় বসি মনের হরষে। সেই ছোটবেলা যখন মা বাবা দাদু ঠাম্মির কোলে কেটেছে সময়, যখন কথা শিখিনি তখন থেকে তোমার ছায়াতলে নিয়েছি আশ্রয়। সহজ পাঠে তোমার সাথে প্রথম পরিচয়, তোমার সৃষ্টি দিয়েছে দৃষ্টি জীবনের সঞ্চয়। যতবার তোমার সৃষ্টির মাঝে ডুব দিই ততবার নতুন রূপে নতুন ভাবে তোমাকে পাই। শিকড় ছড়িয়ে পড়েছে গভীর থেকে গভীরে, আকাশে মাথা উঁচিয়ে বিশাল ডাল পালা বিস্তার করে অক্ষয় বটের মতো ছায়াতরুর মায়া মাখা ছায়া প্রশান্তি আনে মনে, প্রেমে বিরহে আনন্দে বেদনে তোমার চরণে ঠাঁই। তুমি ছাড়া হে প্রাণের ঠাকুর শান্তি কোথায় পাই। বৈশাখী শুভেচ্ছা সহ এই চিঠি লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, শিমলা পাল, বাঁকুড়া থেকে।

বৈশাখ ও রবীন্দ্রনাথ আমাদের জীবনে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, বলছেন রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট বেথুয়া ডহরি, জেলা নদিয়া থেকে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যেখানে সবুজের প্রবল বিস্তার, সেখানে দাঁড়িয়ে এক শান্তির ছায়া ও হৃদয়ের অবলম্বনকে উপলব্ধি করতে পেরেছি বারে বারে। দুপুর পেরিয়ে এসে রোদ্দুর ক্রমশ নরম হয়ে উঠেছে, শান্ত হয়েছে দিনের উত্তাপ। নদীটির পাড়ে তার নাম লিখলাম, আকাশের গায়ে কি যেন আঁকলাম। মেঘের মতো উড়ে এলো সুর, কোপাইয়ের হাঁটু জলে ভাসিয়ে দেওয়া মন স্বাভাবিকভাবেই উচ্চারণ করে,

0: প্রাত্যহিক জীবনের টানা পড়েনের সঙ্গে অন্তরের গভীরে নীরব এক সাধনা থাকে, আর সেই সাধনার কেন্দ্রবিন্দুতে বসে আছেন রবীন্দ্রনাথ, রয়েছেন আশ্রয় হয়ে যেন এক বটবৃক্ষের শীতল ছায়া নিয়ে। রবীন্দ্র সাহিত্যে নারীর স্থান রয়েছে বিশেষ মর্যাদায়। নারীদের আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে বলিষ্ঠ রূপ দিয়েছেন ভাষার প্রকাশে। বৃক্ষের বুকের মাঝে যে আলোর স্পন্দন আছে, তিনি তা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই বৃক্ষরোপণ উৎসবে সকলকে সামিল করেছিলেন। আলো, হাওয়া, জলে সব আপন হয়েছিল। পল্লী প্রকৃতি রবীন্দ্রনাথের মন দখল করেছিল। অনন্ত প্রকৃতি, অসীম আকাশ, চির প্রবাহমান নদীর মুগ্ধতায় মুগ্ধ হয়েছেন। গাছেরা দাঁড়িয়ে থেকে অনন্তকে বন্দনা করে বলে তিনি বিশ্বাস করতেন। একবার চিঠিতে লিখেছিলেন, গাছের কাছে এসে দাঁড়ালে আমার ক্লান্তি দূর হয়ে যায়, আমার মনের আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। তাই তো তিনি নিজেই বৃক্ষ হতে পেরেছেন। সহনশীলতা তাকে আরও শক্তিশালী করে তুলতে পেরেছে। এই বৃক্ষ আমাদের আশ্রয় হয়ে জড়িয়ে আছে শোকে, তাপে, আনন্দে, ছায়া, তরুরূপে। এরই কাছে নত জানু হই বারে বারে। লিখলেন রঞ্জনা বসু, গ্রাম কাঁঠালবেড়িয়া, পোস্ট বেথুয়া ডহরি, জেলা নদিয়া থেকে।
1: পরবর্তী চিঠি, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে কৃষাং সুমাকুর। তুমি একটু কেবল বসতে দিও কাছে, ক্লান্ত অবসন্ন অবিন্যস্ত দিনে গগনস্পর্শী ছায়া তরুমূলে তোমার মহিরুহের সকল শাখায় শাখায় পল্লবে পল্লবে মুকুলে মুকুলে অহরহ বেজে ওঠে প্রজ্ঞা, নিবেদন, ত্যাগ, প্রাণীর মঞ্জিরা। তার মোহন স্পর্শে প্রতিটি স্নায়ুতন্ত্রীতে রোমাঞ্চিত, আমোদিত, প্রাণিত স্বরের সঞ্জীবনী সুধা। তুমি প্রখর তপনে তাপস নিঃশ্বাসে দিনান্তের মৃদুমন্ত মলয় পবন। এসো কর স্নান নবধারা জলে, বর্ষার অঙ্কুরিত বীজের রাশি রাশি লীলায়িত ভাষার আতর দান তুমি। তুমি অরুণ আলোর অঞ্জলি, শরতের মেঘহীন ভাসমান শুভ্র ভেলা, হেমন্তিকার দীপশিখা হাতে তুমি সন্ধ্যার মেঘমালা, শীতের হাওয়ায় আমলকির ডালে ডালে মধুর নৃত্য তুমি, ফাগুন হাওয়ায় হাওয়ায় বসন্তের ফাগ তুমি, সবখানেতেই তোমার আসন পাতা, জীবন জুড়ে তোমার বিজয় বৈজয়ন্তী। তবু পঞ্চাশ বসন্ত পুড়িয়ে ফেলা মানুষটা তোমার এক পৃষ্ঠাও আত্মস্থ করে উঠতে পারেনি জীবনে, অথচ তুমি যাপনের ছন্দে আছো, বর্ণে আছো, গন্ধে আছো, বড় বেশি বেশি করে আছো। তবু কি নির্বোধ আমি তোমার ছায়াতে আসি, খড়তাপে দুদণ্ড দাঁড়াই, ঝুঁকে পড়া শির তুলে দু চোখ ভরে দেখার ব্যর্থ চেষ্টা করি, তবু তোমাকে আপন করার নিষ্ঠা, আঁকড়ে ধরার নিবিড় অপরিমেয় শ্রদ্ধায় কেবল ফাঁকি রয়ে যায়। তুমি ছায়াতরু, জীবন পথক্লান্ত পথিকের নিশ্চিন্ত আশ্রয় স্থল তুমি, আমি অকৃতি অধম। ঠাঁই নাই, ঠাঁই নাই বলে সরিয়ে নিও না তোমার সুশীতল ছায়া কাহানি, হে বন্ধু, হে প্রিয়।
2: তোমার বাণী নয় বন্ধু।
1: এই চিঠি পাঠিয়েছেন কৃষ্ণাংশু মাকুর, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে।

0: চিঠির ছাপি বন্ধ করে এবার আবহাওয়ার খবর জানিয়ে দিই। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 94% এবং সবথেকে কম 65%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি এবং মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: বিদায়ের ক্ষণ উপস্থিত। আর আজকের প্রাত্যহিকীর এই প্রভাতী আলাপে আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি দাশগুপ্ত,
0: আমি দেবজ্যোতি লাহিড়ী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে।

0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস কান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। দুই নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হওয়ার কথা আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম সাপ্রু হাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার 10ম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ও ভিয়েতনামের মধ্যে সাংস্কৃতিক ঐতিহাসিক বন্ধন রয়েছে, তা গত কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতির সফরে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তো লামের এটিই প্রথম ভারত সফর। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীর কর্মসংস্থান সংক্রান্ত দ্বিতীয় কর্মী গোষ্ঠীর বৈঠক আজ তিরুবনন্তপুরমে শুরু হবে। 2 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা শ্রম, কর্মসংস্থান এবং শ্রমিক কল্যাণ বিষয়ে আলোচনা করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, সভার সদস্য রাষ্ট্রগুলি সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শ্রম বাজারকে সংগঠিত করা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। এই আলোচনায় কর্মসংস্থানের যোগ্যতা নির্ধারণ, দক্ষতা বৃদ্ধি এবং গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতি সহ অর্থনীতির কর্মী সহ অন্যান্য কর্মীদের নানা সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ভূমিকাও স্থান পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের আওতায় ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান FLN শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সর্বজনীন মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অভিভাবক এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক একটি শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। SMC প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বা স্থানীয় ভাষার ব্যবহারকে উৎসাহিত করে রিডিং কর্নারের মাধ্যমে পড়ার অভ্যাসকে উৎসাহিত করে, গল্প বলার অক্ষরের আয়োজন করে যা শিশুদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, বৈদ্যুতিক যানবাহন কেনার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নতুন দিল্লিতে বেসরকারি গাড়ি নির্মাণ সংস্থাগুলির অটো সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির সেরা বিকল্পগুলির ব্যবহার এবং জনসাধারণের মধ্যে এর প্রচারের জন্য প্রচুর গবেষণা করা হচ্ছে। জাতীয় রাজধানী অঞ্চলে 1,60,000 কোটি টাকার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ভারতীয় শিল্প সংস্থাগুলিও বায়োমাস থেকে BioCNG তৈরির কাজ করছে। বিকল্প জ্বালানি উৎপাদনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে শ্রী গড়করি বলেন, কৃষকদের ভূমিকা এখন আর খাদ্য উৎপাদনকারীর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা জ্বালানি, বিটুমিন এবং হাইড্রোজেন উৎপাদনকারীর ভূমিকায় পরিচিতি লাভ করছেন।
1: ये ट्रांसफॉर्मेशन बहुत तेजी से चल रहा है। सेकेंड थिंग रिसर्च भी चल रहा है। ये बायो बिटुमिन तैयार किया, अब इथेनॉल से आइसोबिटेनॉल तैयार हुआ। बड़े बड़े इंडस्ट्रीज अभी बायोमास से बायो CNG बनाने का काम। तो अब ये किसान एक प्रकार से अन्नदाता नहीं, ऊर्जा दाता, ईंधन दाता, विटामिन दाता, हवाई ईंधन दाता, और आगे अब हम किसानों को हाइड्रोजन दाता बनाना चाहते हैं। हाइड्रोजन इज द फ्यूल फॉर द फ्यूचर।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 জন বাড়বে। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে দাঁড়াবে 37। তুলা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মানোন্নয়ন ঘটানো। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,473 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। এছাড়াও গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও সম্পত্তি নষ্ট করার সঙ্গে যারা যুক্ত সেই সব ঘটনার মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহানির্দেশকদের পাশাপাশি প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার এসপি এবং পুলিশ কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যে হিংসা ছড়ানোর সঙ্গে যারা যুক্ত সেই সব মতদাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাঘা ভেত্রি কাজাকাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকে বিধায়করা পনাইয়ারেতে দলের সদর দফতরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেছেন। এদিকে এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছে। আসামেও নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পুডুচেরি বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গনের পৌরোহিত্যে দলের সদর দফতরে নবনির্বাচিত বিজেপি বিধায়করা গতকাল বৈঠক করেন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। এদিকে আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস গতকাল 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আইএসএল ফুটবলে আজ পাঞ্জাব এফসি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে। লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। পাঞ্জাব 9 ম্যাচে 15 এবং চেন্নাই 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি এসএমসি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপালের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

0: বিধানসভা নির্বাচনে বিজেপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে তৎপরতা। আগামী শনিবার নতুন মন্ত্রিসভার শপথ নিতে পারে আসতে পারেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজিত হলেও গণনায় কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন। এর সমালোচনা করেছে বিজেপি সহ বিভিন্ন দল। ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া গেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনোভাবেই ভোট পরবর্তী হিংসার ঘটনা বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অবসরের পরেও যে আধিকারিকরা রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের আজ থেকেই অফিসে আসতে বারণ করে নির্দেশিকা জারি করেছে নবান্ন। অনুকূল বায়ু প্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আরুণ রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7ই মে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার দু দফায় ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা। বিজেপি সংসদীয় বোর্ড পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি প্রতিবেদন।
1: রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও নানা সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নবান্ন ছেড়ে ফের মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চালানোর বিষয়ে উৎসাহী নতুন শাসক দল। সূত্রের খবর, এই লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে। এদিকে নতুন সরকারের গঠনের প্রক্রিয়া নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে লোকভবনে অনুষ্ঠান করার কথা থাকলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে বড় সমাবেশের পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রথা রয়েছে। সাধারণত রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। সেই প্রক্রিয়া ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। ফলে সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগোয় তাই এখন দেখার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও গতকাল স্পষ্ট জানান। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন গতকাল কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেন, ভোটের ফলাফল জনগণের মতামত নয়, ষড়যন্ত্র, কাজেই তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাত নিয়েও তোপ দাগেন মমতা। তার দাবি, অন্তত 100টি আসনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আসল খলনায়কের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী আর অভিযোগ করেন, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বিজেপি কর্মী সমর্থকদের তাণ্ডব চলেছে। 2011 সালে রাজ্যে পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময় ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখায়নি বা সিপিআইএম এর দলীয় কার্যালয় ভাঙচুর করেনি, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন।
2: আমরা যখন প্রথম জিতেছিলাম আমি বলেছিলাম কারো উপর যেন কোনো অত্যাচার না হয়, বদল চাই বদলা নয়। আমরা কিন্তু সিপিএম এর একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। আর 3 দিন ধরে বিজেপি যে অত্যাচার করছে, সিআরপিএফ এটা জওয়ান বাহিনী না গুণ বাহিনী? আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, আমার অভিজ্ঞতা, 100 জনকে মেরে তাড়িয়েছে যারা জিতছিল।
0: এদিকে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যালয় ভাঙচুর ও দখল করা হচ্ছে মমতা ব্যানার্জির আনা এই অভিযোগ খারিজ করে দিয়েছেন।
3: বিজেপি আজকে ঘোষণা করেছে যে বিজেপি তৃণমূলের কোন পার্টি অফিস দখল করবেন না। বালুরঘাটে একটা পার্টি অফিস ফেরতও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি আপনাকে বলে রাখছি, শুনুন, অনেক জায়গাতে হয়েছে বিক্ষুব্ধ তৃণমূল, যারা তারাই তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়েছে, এদের তাড়িয়ে দিয়ে ওরাই পার্টি অফিসে ঢুকে পড়েছে। সুতরাং বিজেপির কোন ঠেকাবড়ে নিজে পার্টি অফিস দখল করবে, বিজেপির মন্ডল অফিস থাকে সেখানেই বিজেপি কর্মীরা কাজ করবে, সেখান থেকে বিজেপি কোনো অফিস দখল করবেন না।
0: বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ভারত এক বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সর্বদাই তা মেনে চলা উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তিনি বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। একে শুধুমাত্র তাদের দলের ওপর আঘাত নয়, গণতন্ত্র সংবিধানের ওপর আঘাত হিসেবেও অভিহিত করেন শ্রী পাত্র।
4: মমতা ব্যানার্জি জিনে জো কাহা হে অর জো কিয়া হে মুঝে দুঃখ কে সাথ কেহনা পড় রাহা হে। यह जो परंपरा भारतवर्ष की थी उसके ऊपर एक आघात है। यह भारतीय जनता पार्टी के ऊपर आघात नहीं है, यह आघात लोकतंत्र पर है, यह आघात भारत के कॉन्स्टिट्यूशन अर्थात बाबा साहेब अम्बेडकर के संविधान के ऊपर है।
0: সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করার সিদ্ধান্তকে হাস্যকর বলে অভিহিত করেছেন। হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগও খারিজ করেন তিনি।
5: আক্রমণ এগুলো চলতে পারে না, এটা হতে পারে না, এটা মমতা ব্যানার্জি করেছেন, তার জন্য এখন মমতা ব্যানার্জি দলের বিরুদ্ধে বা সেটা হবে গেল। তখন প্রথম দিনেই খুন হয়েছে, ভোটের রেজাল্ট বেরোবার দিন সঙ্গে সঙ্গে এই থেকে শুরু হয়েছে টানা, এবং অন্তত 30 জনের নাম আমি এক্ষুনি বলে দিতে পারি খুন হয়েছিলেন। এই সহ আক্রমণ, জীবিকাচ্যুত করা, বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া, ঘর দখল করা, আগুন লাগানো, আমি তীব্রভাবে তার নিন্দা করছি।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালাবদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালাবদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলেছে। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, এর মধ্যে 2 জন বিজেপি ও 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী। ফল ঘোষণার দিনই বেলেঘাটা এক তৃণমূল কংগ্রেস কর্মীর রহস্য মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত বিশ্বজিৎ পট্টনায়ক স্থানীয় তৃণমূলের বুথ এজেন্ট হিসেবে কাজ করছিলেন, বাড়ির অদূরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তৃণমূলের পক্ষ থেকে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে, বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। হাওড়ার উদয়নারায়ণপুরে শ্রী রামচক গ্রামে যাদব বর নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হলেও তারা তা অস্বীকার করেছে। নিউ টাউনের বালিগুড়ি এলাকাতেও মধু মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে গতকাল ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ, তারপর তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে আবির শেখ নামে আইএনটিটিউসির স্থানীয় এক অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুন করা হয়, আহত হয়েছেন চাঁদু শেখ নামে আরও একজন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজার থানার রাজবাড়ি এলাকায় দুটি গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন কর ও এক কনস্টেবল। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলেও গত সন্ধ্যায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাণিকতলা বিধানসভার এলাকায় ক্যানেল সার্কুলার রোডে কংগ্রেসের কার্যালয়ে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস কার্যালয় দখল করার চেষ্টা করে বলে প্রদেশ কংগ্রেস নেতা সুগত রায়চৌধুরী অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্যসচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। সমস্ত নাগরিক বিশেষ করে সমাজের দুর্বলতা

0: শ্রেণী এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। অবসরের পরেও যে আধিকারিকরা রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের আজ থেকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। সচিবরা প্রত্যেকে নিজের দপ্তরে মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। অনুকূল বায়ু প্রবাহ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: o llana.
1: জানা অজানায় আজ শুনবেন কৃমি খেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে। পৃথিবীতে 15 লক্ষেরও বেশি প্রজাতির ছত্রাকের বাস। সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল থাকায় তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে নিতে পারে।

0: তাই পাউরুটি, মরা পাতা, মরা প্রাণী ইত্যাদি অজীবিত বিভিন্ন রকম বস্তুর উপর জন্মায় আর সেগুলোকে খেয়ে জীবন ধারণ করে। এদের বলে মৃতজীবী ছত্রাক। তেমনি আবার বেশ কিছু ছত্রাক জীবিত উদ্ভিদের বা প্রাণীর দেহে জন্মায় আর তাদের শরীর থেকে খাদ্য শুষে নিয়ে বেঁচে থাকে। এদের বলে পরজীবী ছত্রাক। পরজীবী ছত্রাকদের কিছু কিছু প্রজাতি জলে বাস করে। এরা অনেকে মাছ আর মাছের ডিম খেতে ভালোবাসে। কিছু ছত্রাক আবার আশ্রয় নেয় মানুষের ত্বকে। মানুষের ত্বকের মাংস খেয়ে এরা বেঁচে থাকে আর তার ফলে মানুষের শরীরে তখন ঘটে নানা রকমের চর্মরোগ, ছুলি, দাঁত ইত্যাদি। আরও এক ধরনের ছত্রাক আছে যাদের খাদ্য কৃমি। এদের বলে নেম্যাটোফেগাস অর্থাৎ কৃমিখেকো ছত্রাক। এইসব কৃমিখেকো ছত্রাকের কথাই আজ বলবো। মাটিতে বাস করে নানা ধরনের কৃমি। এদের মধ্যে বেশ কিছু প্রজাতির কৃমি বিভিন্ন কৃষিজ উদ্ভিদের মূল থেকে রস শুষে খায়, ফলে এই গাছগুলো দুর্বল হয়ে পড়ে, অনেক গাছ মরে যায়। আর যেগুলো বেঁচে থাকে তাদের ফলন অনেক কমে যায়। এর ফলে চাষি মাথার ঘাম পায়ে ফেলে আর অনেক খরচ করে যে চাষ করে তা থেকে তার লাভ তো হয়ই না, উপরন্তু তাদের সম্মুখীন হতে হয় সমূহ ক্ষতির। এই রকম ক্ষতিকর বেশ কিছু কৃমি হল মেলোয়েডোগাইন, হেটারোডেরা, জিফিনিমা ইত্যাদি। এই কৃমিগুলোকে খেয়েই আবার বেশ কিছু ছত্রাক জীবন ধারণ করে। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির কৃমিখেকো ছত্রাকের সন্ধান মিলেছে। এদের কৃমি খাওয়ার পদ্ধতি হরেক রকমের। বেশ কিছু কৃমিখেকো ছত্রাক হল শিকারী ছত্রাক। যেমন করে শিকারীরা ফাঁদ পেতে রাখে শিকার ধরার জন্য, এইসব ছত্রাকও সেইভাবে মাটির মধ্যে ফাঁদ পেতে রাখে। অন্যান্য সমস্ত ছত্রাকের মতোই এদের শরীরটা সুতোর মতো। এই সুতোর মতো শরীর দিয়ে তৈরি হয় এই ছত্রাকগুলোর অনেক চক্রাকার ফাঁদ। প্রত্যেকটা ফাঁদ তৈরি হয় 4 থেকে 5টা করে কোষ দিয়ে। কোনো কৃমি এই ফাঁদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের কোষগুলো ফুলে ওঠে, ফলে ফাঁদের ফাঁকটা ছোট হয়ে যায় আর হতভাগ্য কৃমিটা তখন ওই ফাঁদে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও কৃমিটা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না। তখন ছত্রাক তার সুতোর মতো শরীরটা ওই কৃমির শরীরে ঢুকিয়ে দিয়ে কৃমির শরীরটা খেয়ে নেয়, আর এইভাবে কৃমির শরীর খেয়েই এরা বেঁচে থাকে। বেশ কিছু কৃমিখেকো ছত্রাকের শরীরে ফাঁদও তৈরি হয় না আর এরা কৃমিও খায় না। এরা খায় কৃমির ডিম। এই সব ছত্রাক তাদের সুতোর মতো শরীরটা কৃমির ভেতরে ঢুকিয়ে দিয়ে ডিমের ভেতরের অংশটা শুষে খেয়ে নেয় আর এইভাবে কৃমির ডিম খেয়ে এরা বেঁচে থাকে। কাঠ পচনকারী এক ছত্রাক হল প্লিউরোটাস অস্ট্রিয়েটাস। এটি একটি মাশরুম বা ঝিনুক ছাতু নামে সুপরিচিত। বর্তমানে এই মাশরুমটিকে কৃমি খেতে দেখা গেছে। এই ছত্রাক এক ভিন্ন ধরনের পদ্ধতিতে কৃমি খায়। এরা এদের সূত্রাকার শরীর থেকে নিঃসৃত করে এক বিশেষ ধরনের টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ যা কৃমিটাকে চলনে অক্ষম করে তোলে। এই নিষ্ক্রিয় কৃমিটার মুখের ভেতর দিয়ে তখন এই ছত্রাক তার সুতোর মতো শরীরটা ঢুকিয়ে দেয় আর তা দিয়ে কৃমির শরীরের ভেতরটা খেয়ে নিঃশেষ করে। কৃমিখেকো ছত্রাক সঙ্গত কারণেই কৃষকের পরম বন্ধু। কৃমি খেয়ে এরা তার চাষের ক্ষতি বহুলাংশে লাঘব করে দেয়। জানা অজানায় আজ শুনলেন কৃমিখেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী গঙ্গোপাধ্যায়।

0: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন কথিকা। সোয়েন হেডিন ও রবীন্দ্রনাথ, বলেছেন ঋত্বিক মল্লিক।
1: একটা বেয়ারা প্রশ্ন দিয়ে শুরু করি। আমি ঠিক তিনটে গল্প, একটা লেখা আর একজন ব্যক্তির নাম বলবো। বলতে হবে এগুলোর মধ্যে মিল কোথায়। তিনটে গল্প সত্যজিৎ রায়ের লেখা, আপনারা সবাই পড়েছেন, বাক্স রহস্য, গ্যাংটকে গণ্ডগোল আর প্রফেসর শঙ্কু ও ইউএফও। আর একটা লেখা হল লীলা মজুমদারের খেরোর খাতা, আর যে মানুষটার নাম করব তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রশ্ন হল এদের মধ্যে মিল কোথায়। উত্তরটা আমিই বরং বলে দিই। এই ধাঁধার নেপথ্যে যিনি আছেন তিনি এক বিখ্যাত সুইডিশ, তার নাম সোয়েন হেডিন, বিশ্বখ্যাত ভূপর্যটক। আপনাদের মনে আছে নিশ্চয়ই বাক্স রহস্য গল্পে ফেলুদার চোখ বারবার চলে যাচ্ছিল মিস্টার পাকড়াশির বইয়ের আলমারিতে। সেখানে বিশ্ববিখ্যাত সব ভ্রমণ কাহিনীর সম্ভারের মধ্যে ছিল সোয়েন হেডিনের লেখা বই। গ্যাংটকে গণ্ডগোল গল্পে ফেলুদা যে দার্জিলিংয়ের বদলে গ্যাংটকে যেতে চাইলেন তার কারণ ফেলুদাকে রীতিমতো তাঁতিয়ে তুলেছিল সোয়েন হেডিনের লেখালেখি। আর শুধু ফেলুদাই নয়, প্রফেসর শঙ্কুও অজানা ইউএফওর খোঁজে চীন তুর্কিস্তানে যাবে বলে যে বদ্ধপরিকর হয়ে উঠলেন তার পেছনে রয়েছে সোয়েন হেডিনের বর্ণনার প্রভাব। আবার খেরোর খাতায় লীলা মজুমদার বাঙালি পাঠকের পরিচয় করিয়ে দিলেন সোয়েন হেডিনের সঙ্গে। লেখাটির নাম দাদামশাই ও সোয়েন হেডিন। এইবারে আসছি রবীন্দ্রনাথের প্রসঙ্গে। রবীন্দ্রনাথ প্রথম সুইডেনে গেলেন 1921 সালে। আসলে রবীন্দ্রনাথ যেহেতু সশরীরে নোবেল পুরস্কার নিতে যাননি, তাই 1913 সালে নোবেল পুরস্কার প্রাপ্তির বছরে সে দেখা সম্ভব হয়নি। সোয়েন হেডিনের সঙ্গে সুইডেনেই রবীন্দ্রনাথের প্রথম সামনাসামনি দেখা। কিন্তু রবীন্দ্রনাথ তার অনেক আগেই পড়ে ফেলেছিলেন সোয়েন হেডিনের নানা লেখা। এমনিতেই তিনি ভ্রমণ কাহিনীর একনিষ্ঠ পাঠক ছিলেন। 1904 সালে একবার সখারাম গণেশ দেউস্করের দেশের কথা বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ সরাসরি সোয়েন হেডিনের নাম উল্লেখ করে সোয়েন হেডিনের রচনা থেকে অনেকটা অংশ সে লেখায় উদ্ধৃত করেছিলেন। সুইডেনে রবীন্দ্রনাথকে ঘিরে মানুষের উৎসাহ আর উদ্দীপনা ছিল দেখার মতো। এমনও হয়েছে যে 25 মে সন্ধে 8টার সময় কোনো একটি হলে রবীন্দ্রনাথের বক্তৃতা দেওয়ার কথা ঘোষিত হয়েছে, আর এই ঘোষণার ঠিক এক ঘন্টার মধ্যে বক্তৃতা সভার সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। জনতার চাপে আর আগ্রহের চোটে 27 মে আরও একবার বক্তৃতা দেওয়ার জন্য রাজি হতে হয়েছিল রবীন্দ্রনাথকে। কিন্তু ঐতিহাসিক মুহূর্ত বলে যদি কিছু থাকে তা অপেক্ষা করেছিল এই 25 বা 27 নয়, বরং 26 মে সন্ধেবেলার জন্য। সেদিন বিকেল 4:30 সময় সুইডিশ একাডেমিতে তিনি প্রদান করলেন নোবেল বক্তৃতা। সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন সোয়েন হেডিন, সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় রবীন্দ্রনাথের। পরের দিনই সোয়েন হেডিন তাঁর লেখা দুটি বই রবীন্দ্রনাথকে পাঠিয়ে দিলেন। বইয়ের সঙ্গে তিনি লিখে দিলেন, আই টেক দ্য লিবার্টি অফ সেন্ডিং ইউ টু মাই লাস্ট বুকস। একটি বই জার্মানি রাশিয়ার যুদ্ধ নিয়ে আর আরেকটি বই তার বাগদাদ আর ব্যাবিলন ভ্রমণ নিয়ে। রথীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরিতেও এই আলাপের বর্ণনা আছে। রথী ঠাকুর সেখানে এই মোলাকাত প্রসঙ্গে বলছেন, পর্যটক সোয়েন হেডিনের সঙ্গে আমাদের আগে থেকেই আলাপ ছিল, আচমকা যত্রতত্র তাঁর আবির্ভাব ঘটত, সকল দেশই ছিল তাঁর আপন দেশ, তিনি ছিলেন বিশ্বপথিক। বাবা তাঁর ভ্রমণ বৃত্তান্ত পড়তে খুব ভালোবাসতেন, এখন সাক্ষাৎ পরিচয়ের ফলে মানুষটিকেও তাঁর খুব ভালো লাগল, খুব সহজে এর সঙ্গে বন্ধুতা জমে। এর প্রায় 5 বছর পরে 1926 সালে রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণের সূত্রে ইংল্যান্ড থেকে গেলেন নরওয়েতে। সেবারে তাঁর সফরসূচিতে কিন্তু সুইডেন ছিল না। তবুও নরওয়ে থেকে তিনি ঠিক গিয়ে হাজির হলেন স্টকহোমে। সেনহেদিন সেবারে নিজের বাড়িতেই মধ্যাহ্নভোজনে নিমন্ত্রণ করলেন তাঁদের। সেনহেদিনের বাড়িতে ভোজসভার অভিজ্ঞতা এবং স্টকহোম স্টেশনে হেদিনের আশ্চর্য কাণ্ডকারখানার বিস্তারিত বর্ণনা আছে নির্মল কুমারী মহালনবিশের লেখা কবির সঙ্গে ইউরোপে বইয়ে। সেখানে নির্মল কুমারী লিখেছেন, ঘড়ির গোলযোগে সেবা স্টেশনে পৌঁছতে তাদের বেশ দেরি হয়ে গেছে। রবীন্দ্রনাথ পা চালিয়ে অতটা প্ল্যাটফর্ম পেরোতে গিয়ে একেবারে হাঁপিয়ে পড়লেন। এদিকে সেনহেদিন তার দুই হাতে দুজনকে ধরে প্রায় টেনে হিঁচড়ে নিয়ে চললেন স্টেশনে। আশ্চর্য ব্যাপার, তারা ওঠার পর দেখেন কন্ডাক্টর এসে স্বয়ং সেনহেদিনের কাছে গাড়ি ছাড়ার বিষয়ে অনুমতি প্রার্থনা করছেন। সেনহেদিন জানলা দিয়ে চেঁচিয়ে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কারো জন্য স্টকহোম স্টেশন থেকে ট্রান্সকন্টিনেন্টাল এক্সপ্রেস 12 মিনিট দেরিতে ছাড়ত না। 1926 সালের পর সেনহেদিনের সঙ্গে রবীন্দ্রনাথের আবার দেখা হয় টোকিওতে, সালটা 1929। তবে এইরকম বিচ্ছিন্নভাবে দেখা হলেও সেনহেদিনকে কিন্তু আমৃত্যু মনে রেখেছিলেন রবীন্দ্রনাথ। কখনো নিজের লেখার মধ্যে উল্লেখ করেছেন তার

0: প্রসঙ্গ, আবার কখনো সরাসরি চিঠি লিখেছেন তাকে। সেনহেদিন পৃথিবীর এত জায়গায় গেছেন, অথচ তাঁর যে শান্তিনিকেতনে কখনো আসা হয়নি, এই নিয়ে রবীন্দ্রনাথ গভীর আক্ষেপ করেছেন সেনহেদিনকে লেখা চিঠিতে। মাঝে মাঝে ভাবি, আপনার দুঃসাহসিক অভিযানের সূচিতে কি শান্তিনিকেতন পড়বে না কখনো? অবশ্য গোবি মরুভূমি আপনাকে যে শিহরণ দিয়েছিল, আমরা তা দিতে পারব না। এটা শুধুই এক কবির আশ্রয়, বিপদের কোনো উত্তেজনা দিতে পারবো না। তবে একটা জিনিস দিতে পারবো, সেই অভিজ্ঞতা আপনার কাছে নতুনই হবে, সেটা হলো বিশ্রাম। ১৯৩৫ সালে শিক্ষা ও সংস্কৃতি প্রবন্ধেও সেনহেদিনের কথা আবার বলেছেন রবীন্দ্রনাথ। সে লেখার ছত্রে ছত্রে ছড়িয়াছে সেনহেদিনের দুর্দমনীয় প্রাণশক্তির প্রতি তার শ্রদ্ধা মিশ্রিত সম্ভ্রম। রবীন্দ্রনাথ লিখছেন, সুইডেনের বিখ্যাত ভূপর্যটক সেনহেদিনের ভ্রমণ বৃত্তান্ত অনেকদিন পরে আবার আমি পড়লুম। এশিয়ার দুর্গম মরুপ্রদেশে আবহতত্ত্ব পর্যবেক্ষণের উপায় করবার জন্য তিনি দুঃসাহ অধ্যবসায়ে প্রবৃত্ত হয়েছিলেন। এই অধ্যবসায়ের মূল মন্ত্র হচ্ছে, আমি সব জানব, সব পারব। আসলে রবীন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন যে চরিত্র গঠনের জন্য শৌখিন ভ্রমণ নয়, বরং পুরোদস্তুর পর্যটন প্রয়োজন। রবীন্দ্রনাথের নিজের ক্ষেত্রেও তার মনে সারা জীবন অক্ষয় হয়ে থেকেছে একেবারে ছেলেবেলায় পিতার সঙ্গে তার শৈলভ্রমণের স্মৃতি। তবে সেই অর্থে অ্যাডভেঞ্চারে তিনি কখনো সামিল হননি, কিন্তু নিজের সেই দুরন্ত আশার একেবারে মূর্ত মানবরূপ সেনহেদিনের চরিত্রে খুঁজে পেয়েছিলেন বলেই বারবার রবীন্দ্রনাথ নানা প্রসঙ্গে বলেছেন সেনহেদিনের কথা। ১৯৩১ সালে রবীন্দ্রনাথের ৭০ বছর জন্মদিন উপলক্ষে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল দ্য গোল্ডেন বুক অফ টেগর। এই সংকলনে ছিল সেনহেদিনের একটি চিঠি। তিনি রবীন্দ্রনাথকে লিখছেন, আমার অশেষ সৌভাগ্য যে ১৯২৯ সালে টোকিওতে আবার আপনার সঙ্গে দেখা হলো এবং পৃথিবীর অদ্ভুত শোচনীয় অবস্থা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হলো আমাদের মধ্যে। বস্তুত রবীন্দ্রনাথ নিজের বন্ধুত্ব আর প্রশ্রয়ের হাত বারবার বাড়িয়ে দিয়েছেন সেনহেদিনের দিকে, ছুঁতে চেয়েছেন তার অ্যাডভেঞ্চারে মোড়া জীবনের উত্তাপ। সেনহেদিন এখানে পাশ্চাত্য প্রতিনিধি হয়েও প্রাচ্য পর্যটক, আর রবীন্দ্রনাথ প্রাচ্যের কবি। তাঁর পাশ্চাত্য ভ্রমণের সূত্রে এই দুই বিপরীত জগতের মানুষের পরিচয় হল, ক্রমশ তা গড়িয়ে গেল এক আশ্চর্য সখ্যের পথে।
1: এতক্ষণ শুনলেন কথিকা সেনহেদিন ও রবীন্দ্রনাথ, বললেন ঋত্বিক মল্লিক। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বৈরাগী রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। তাকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন শুনুন বৈরাগী রাগে খেয়াল, পণ্ডিত মনোজিৎ মল্লিক।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বৈরাগী রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। তাকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুরুতে অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান অগ্নি পরীক্ষা। ছায়াছবির পর পরবর্তী গান হারানো সুর থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছিলেন গানে গানে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অসম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গেই শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া গেছে। উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটে দুদলের সংঘর্ষ থামাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ও এক পুলিশ কর্মী আহত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনোভাবেই ভোট পরবর্তী হিংসার ঘটনা বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এনআইএ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের ক্যাস্টার বীজ থেকে পাওয়া জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলোচনা হবে। দুনেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম সাপ্রু হাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার দশম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ও ভিয়েতনামের মধ্যে যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে তা গত কয়েক বছরে আরও প্রসারিত হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতির সফরে সেটি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তো লামের এটি প্রথম ভারত সফর। গতকাল তিনি নতুন দিল্লি এসে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চার রাজ্যের রাজ্যপাল ও পুডুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 7ই মে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়াই সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলেও কমিশন জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা। এদিকে বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন গতকাল কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেন, ভোটের ফলাফল জনগণের মতামত নয়, ষড়যন্ত্র, কাজেই তিনি পদত্যাগ করবেন না।
1: This is not only unfortunate, I think that this message should go to everywhere so that people of our people are staying all over the world, let the message should go to the people, so let them know the atrocities. ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়, আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা।
0: বিজেপি বলেছে, ভারত এক বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সর্বদাই তা মেনে চলা উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ গণতন্ত্রে ক্ষমতা হস্তান্তর সবসময় শান্তিপূর্ণ উপায়ে হয়েছে এবং সেটাই হওয়া উচিত। বিজেপি মুখপাত্র এই ধরনের মন্তব্যকে শুধুমাত্র তাদের দলের ওপর আঘাত নয়, গণতন্ত্র সংবিধানের ওপর আঘাত হিসেবেও অভিহিত করেন।
2: মমতা ব্যানার্জি জি নে কাহা হে ওর জো কিয়া হে মুঝে দুঃখ কে সাথ কেহনা পড় রহা হে ইয়ে জো পরম্পরা ভারতবর্ষ কি থি উসকে উপর এক আঘাত ইয়ে আঘাত লোকতন্ত্র পর হে ইয়ে আঘাত ভারত কে কনস্টিটিউশন অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর কে সংবিধান কে উপর হে। মমতা ব্যানার্জি হে কি ও কহ রহি হে কি হাম হারে নহি হে অর হাম রেজিগনেশন নহি দে।
0: ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলেছে। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল কংগ্রেস কর্মী। বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের রহস্য মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। হাওড়ার উদয়নারায়ণপুরে মানুশ্রীর রামচক গ্রামে যাদববর নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। নিউটাউনের বালিগুড়ি এলাকাতেও মধু মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়, তারপর তার মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বিক্ষোভ দেখায়, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে আবির শেখ নামে আইএনটিটিইউসির স্থানীয় এক অঞ্চল সভাপতিকেও কুপিয়ে খুন করা হয়। আহত হয়েছেন চাঁদু শেখ নামে আরও একজন। এদিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজার থানার রাজবাড়ি এলাকায় বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষ থামাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এবং দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। ন্যাজার থানার ওসি ভরত প্রসূন কর, মহিলা পুলিশ কনস্টেবল মল্লিকা সর্দার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনজন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, গতরাতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, ধৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় পরিস্থিতি এখনও থমথমে, নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার নিশাপুর অঞ্চলেও গত সন্ধ্যায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হন একাধিক আইএসএফ কর্মী। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্যসচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি ভয় দেখানো, আতঙ্ক ছড়ানো, জোর করে হিংসাত্মক কাজে লিপ্ত করা, সংঘর্ষ ও পাল্টা হামলা প্রতিরোধে সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। সমস্ত নাগরিক, বিশেষ করে সমাজের দুর্বলতর শ্রেণী এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখার পাশাপাশি সংকটপ্রবণ এলাকাগুলিতে সুরক্ষা আরও জোরদার করতে বলা হয়েছে। রাজ্যের যে কোনো জায়গায় কোনোরকম হিংসাত্মক ঘটনার খবর এলে সে ব্যাপারে সতর্ক থাকা এবং অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতেও পদস্থ আধিকারিকদের বলা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে রাজ্যে আইনের শাসন জারি থাকবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেই আইন নিজেদের হাতে তুলে নিতে দেওয়া হবে না। হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা টিভিকে রাজ্যে নতুন সরকার গঠনের দাবি জানাতে পারে। দলীয় সূত্রে জানা গেছে টিভিকে নেতা জোসেফ বিজয় আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টার বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রিসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করায় হামলার মূল উদ্দেশ্য ছিল। পাঞ্জাবের অমৃতসর ও জলন্ধরে গতরাতে সেনাবাহিনী ও বিএসএফ চত্বরের বাইরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি এসএমসি সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের অধীনে ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু 6:30। খবর আপাতত এই পর্যন্তই, এর পরে শুনুন স্থানীয় সংবাদ 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুর জেলাতে 15টি বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ফলাফল প্রকাশিত হয়েছে। এই জেলাতে 15টি বিধানসভা আসনের মধ্যে 13টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এবং 2টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলার মেদিনীপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুচাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরা থেকে 38,747 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। শালবনী বিধানসভায় বিজেপি প্রার্থী বিমান মাহাতো নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে 15,243 ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন। কেশপুর বিধানসভার বিদায়ী বিধানসভার মন্ত্রী তৃণমূল কংগ্রেসের শিউলি সাহা জয়ী হয়েছেন 50

105 ভোটের ব্যবধানে। খড়্গপুর সদর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকারকে পরাজিত করে, ব্যবধান প্রায় 30,506 ভোট। খড়্গপুর আসনে বিজেপি প্রার্থীকে 2,872 ভোটের ব্যবধানে হারিয়ে তৃণমূল কংগ্রেসের দীনেন রায় জয়ী হয়েছেন। সবং বিধানসভা আসনে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা বিদায়ী মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়াকে 11,136 ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপি প্রার্থী অমল পণ্ডা জয়ী হয়েছেন। পিংলা বিধানসভায় বিজেপি প্রার্থী স্বাগতা মান্না জয়ী হয়েছেন। কেশিয়ারী বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। চন্দ্রকোনা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত দলুই জয়ী হয়েছেন। ডেবরা বিধানসভায় বিজেপির শুভাশিস ওম জিতেছেন। দাঁতন বিধানসভায় বিজেপির অজিত কুমার জানা জিতেছেন। নারায়ণগড় বিধানসভায় বিজেপির রমাপ্রসাদ গিরি এবং গড়বেতা আসনে ওই দলেরই প্রদীপ লোধা জয়ী হয়েছেন। ঘাটাল আসনে বিজেপি প্রার্থী শীতল কপাট জিতেছেন। দাসপুর কেন্দ্রে বিজেপির তপন দত্ত জয়ী হয়েছেন। জেলাতে সবথেকে বেশি ভোটার রয়েছে দাসপুর বিধানসভা এলাকায়, প্রায় 2,96,045 জন ভোটার। এরপরই রয়েছে চন্দ্রকোনা বিধানসভায়, সেখানে 2,82,820 জন ভোটার। এবং জেলায় সবচেয়ে কম ভোটার রয়েছেন খড়্গপুর সদর বিধানসভা এলাকায়, সেখানে 1,80,530 জন ভোটার রয়েছেন। লাগাতার গত কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় এবং মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলার কৃষকরা। শস্যহানি হওয়ার দুশ্চিন্তায় রয়েছেন তারা। জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ফসল তোলার মুখে এই প্রাকৃতিক দুর্যোগে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বহু এলাকায় চাষের জমিতে জল জমে যাওয়ায় পাকা ধান কাটতে পারেননি কৃষকরা। অনেক ক্ষেত্রেই জমিতে জল থই থই করছে, ফসল তুলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। অসুবিধা সত্ত্বেও মাঠে নেমে পাকা ধান তোলার চেষ্টা করছেন কৃষকরা। কাদা ও জল জমে থাকার কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে সময় যেমন বেশি লাগছে, বাড়ছে খরচও। ধান চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত জমি থেকে জল না কমলে এবং আবহাওয়ার উন্নতি না হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলেও তাদের অভিমত। জেলার খড়গপুরে গোকুলপুর শিল্পাঞ্চলে বিশেষ প্রচার শিবিরের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ভারত গ্যাস 5 কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সংযোগের প্রসার ঘটাচ্ছে। উল্লেখ্য, সারা দেশ জুড়ে বর্তমানে এলপিজি সরবরাহের অগ্রাধিকারকে বজায় রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন এবং সহজলভ্য রান্নার গ্যাস সংযোগ নিশ্চিত করতে দেশব্যাপী মিনি গ্যাস সংযোগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গোকুলপুর শিল্পাঞ্চলে 5 কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সংযোগের জন্য একটি বিশেষ প্রচার ও নথিভুক্তি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে 25 জন গ্রাহককে নতুন 5 কেজি গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। 5 কেজি ওজনের নতুন সংযোগটি মূলত সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যাদের কাজের সূত্রে ঘন ঘন স্থান পরিবর্তন করতে হয় অথবা যাদের গ্যাসের ব্যবহার তুলনামূলকভাবে কম। বিশেষ করে পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, ছোট পরিবার, অস্থায়ী বাসিন্দা, শিল্পাঞ্চলে বসবাসকারী শ্রমিক এবং ভাড়াটিয়াদের জন্য এটি অত্যন্ত উপযোগী। এই ছোট ও হালকা ওজনের সিলিন্ডারটি পরিবহন করা, ব্যবহার করা এবং রিফিল করা খুবই সহজ, যা ভ্রাম্যমান গ্রাহকদের জন্য একটি আদর্শ রান্নার জ্বালানির সমাধান। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গানে গানের দ্বিতীয় পর্ব, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এখন ছায়াছবি চিরদিনের থেকে, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে শুনছেন বাংলা ছায়াছবি চিরদিনের গান। এবারে দ্বৈতকণ্ঠে মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি চিরদিনের।

0: ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে ভাঙরে।
1: হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে ইন্দ্রাণী ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গানের ভেলা।

এক পারসি ছেলে, সালটা 1954, এমনই এক মে মাস, গরমকাল। সেই সময় মুম্বাই থেকে একটি ছেলে, যুবক, পারসি যুবক, তিনি তৎকালীন বোম্বে, সেখান থেকে এসে নামলেন কলকাতায়। সালটা 1954 মাস, এমনই এক মে মাস, মে মাসের শেষের দিক। সেই সময় সঙ্গে রয়েছে কি, কাগজে মোড়ানো একটা শার্ট আর একটা প্যান্ট, ব্যাস পকেটে তিনটে টাকা। কাউকে চেনে না সে সেভাবে কলকাতায়। প্রথমেই বো স্ট্রিটে গেলেন, পার্সিদের এলাকা আমরা জানি, এখনও কিছু মানুষ আছেন সেখানে যারা পার্সি। তো বো স্ট্রিটে প্রথমে সেখানে গেস্ট হাউসে গেলেন, চেনেন বলতে একটি নাম, সঙ্গীতের জগতের জ্ঞানপ্রকাশ ঘোষ। জ্ঞানপ্রকাশ ঘোষ বোম্বেতে তাকে বলেছিলেন যে কলকাতায় এসো, কলকাতায় ভালো লাগবে গান বাজনা সব করতে। তো এই এই নামটুকুর সঙ্গে তার পরিচিত, এই মানুষটিকে তিনি চেনেন। তো তাকে কোথায় পাওয়া যাবে, সবাই বললেন রেডিও অফিসে পাওয়া যাবে, অর্থাৎ আকাশবাণী ভবন। তো ঠিক আছে, চলে গেলেন রেডিও অফিসে, কিন্তু সেখানে তখন জ্ঞানপ্রকাশবাবু নেই। কী করা যায় নানান খোঁজ সেসব করতে করতে একজন বললেন যে আমি জানি উনি কোথায় আছেন, উনি ন্যাশনাল অর্কেস্ট্রাতে আছেন। সে ছেলেটিকে, সহৃদয় ব্যক্তি, ভাগ্যিস এমন মানুষ তো বরাবরই থাকে, কিছু ভালো মানুষ তখনও ছিলেন, তো তিনি ওই অপরিচিত যুবকটিকে নিয়ে গেলেন জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে দেখা করাবেন বলে ন্যাশনাল অর্কেস্ট্রাতে। সেখানে তখন অগ্নি পরীক্ষা ছবির গানের রেকর্ডিং হচ্ছে, জ্ঞানপ্রকাশবাবু খুব ব্যস্ত, সেই গান তোলাচ্ছেন, রিহার্সাল হচ্ছে, এরকম নানাবিধ বিষয়। দেখেই তো হই হই করে উঠলেন, ভাবতেই পারেননি যে তার ডাকে একেবারে বোম্বে ছেড়ে সোজা ছেলেটি কাউকে চেনেন না, শুধু তাকে চেনেন, চলে এসেছে কলকাতায়। সবার সঙ্গে আলাপ করে দিলেন, এই ছেলেটি দারুণ বাজায় পিয়ানো, তো ওর আঙুলে একেবারে অন্যরকম সুর তোলে। সবাই মিলে জোর করে ধরে টরে বসিয়ে দিলেন গানের রিহার্সালে, এবং তারপর রেকর্ড হয়ে গেল গান। তারপর সেই ছেলেটিকে পিছু ফিরে দেখতে তো হলো না বটেই, পিছু ফিরে তিনি আর গেলেনও না মুম্বাই বা তৎকালীন বোম্বে। অচেনা এক শহর, অজানা সব মানুষেরা, জানা শোনার মধ্যে গান আর সুর, সেইটুকুকে সম্বল করে থেকে গেলেন। ভাগ্যিস তবেই না আমরা পেলাম এমন মানুষটিকে, সমৃদ্ধ হলাম। তিনি ভি বালসারা। অগ্নি পরীক্ষা ছবির গান।

অসাধারণ গানখানি। গৌরীপ্রসন্নবাবুর কথায় সুর করেছেন ছবির সবকটি গানেই অনুপম ঘটক। আর এই গানেরই যখন রিহার্সাল চলছিল, জ্ঞানপ্রকাশবাবুকে খুঁজতে খুঁজতে ভিবাল সারা পৌঁছেছিলেন এবং জোর করে তাকে ধরিয়ে বসিয়েও দেওয়া হয়েছিল রিহার্সালে। পরে রেকর্ড হলো ভাগ্যিস তাই এই গানের সঙ্গে যে অসাধারণ বাঁশি এবং পিয়ানো আমরা পেলাম, সেখানে পিয়ানোর মূর্ছনা এলো তারই হাত ধরে, তিনি ভিবাল সারা। 1954 যখন এলেন, তারই মধ্যে কিন্তু তার ইতিমধ্যে অর্থাৎ প্রায় 1941 থেকে তিনি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গানে সহকারী সুরকার হিসেবে কাজ করছেন, মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করছেন এবং তারপর নিজেই সুরকার হিসেবে প্রায় 13 ছবিতে সুর দিয়ে ফেলেছেন। আর সেই সময়ে কারা বম্বেতে গান গাইছেন, কারা কাজ করছেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির যে সঙ্গীত জগৎ, সেখানে সলিল চৌধুরী আছেন, জ্ঞানপ্রকাশ ঘোষ যাচ্ছেন মাঝে মাঝে, মান্না দে আছেন, পঙ্কজ মল্লিক রয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন, শচীন দেব বর্মন রয়েছেন। তো বাঙালিদের এই যে গানের বিস্তার, তাদের যে গানের জ্ঞান, এই যে তাদের প্রতিভা, বড্ড টানত ভিবাল সারাকে যে বঙ্গাল মে ক্যা হ্যায়, কি আছে বঙ্গালে, কি আছে কলকাতা মে, যে এইরকম সব এক একজন তৈরি হয়েছে, এরা এসে এরকম সুর এরকম বানাচ্ছে। ওনার অদ্ভুত একটা ভালো লাগা কলকাতাকে না দেখে, বাংলাকে না দেখে, না জেনে তিনি ভালোবেসে ফেলেছিলেন। এবং তারপরেই জ্ঞানপ্রকাশ ঘোষের ডাকে এক কথায় তার একেবারে তৈরি করা সঙ্গীতের সাম্রাজ্য বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবটাকে পিছনে ফেলে শুধুমাত্র গান, শুধুমাত্র সঙ্গীতকে ভালোবেসে, সুরকে ভালোবেসে চলে এলেন তার না দেখা অচেনা শহর কলকাতামে। শুরু হলো একটা নতুন অধ্যায় বাংলা সঙ্গীত জগতে, যে অধ্যায়ে কণ্ঠ নয়, শুধু জুড়ে জুড়ে থাকবে সুর। আজ সেই অধ্যায়টিকে স্মরণ করব আমরা। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের গানের ভেলায়। বুধবার আজ অবশ্যই শুনব বাংলা ছবির গান। আর আজ বাংলা ছবির গানের সঙ্গে সঙ্গে অজস্র বাংলা ছবির গানে যিনি মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন, আমরা গীতিকারের কথা স্মরণ করি, সুরকারদের কথা জানি, বাহ এই গানটা কি সুন্দর সুর করেছেন কে, কিন্তু সেই গানের সুরকারদের সঙ্গে সঙ্গে যে এত বাদ্যযন্ত্র বাজে, মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করতে হয় যে মানুষগুলিকে, তাদের কথা আমরা কজনই বার ভাবি, সেইভাবে জানার চেষ্টা করি। কিন্তু তারা ছাড়া গানের কাঠামো তৈরি হয় না কিছুতেই, সে গান রূপ পায় না কিছুতেই। আর ঠিক এই জায়গায় আমাদের বারে বার প্রণত হতে হয় ভিবাল

বালসারার কাছে, ভিএস্তাফ আর দেশের বালসারা। কিন্তু এত বড়টুকু বাদ দিয়ে শুধু নামের আদ্যাক্ষর ভিটুকু রেখে, সঙ্গে বালসারা রেখে তিনি আমাদের প্রাণের মানুষ হয়ে উঠলেন। তার কথা, তার গান, তার সুর, তার পিয়ানো, তার ইউনিভক্স, সব নিয়ে গল্প আর অনেক গান আপনাদের সঙ্গে রয়েছে। আমি শর্মিষ্ঠা সরকার।

সত্যি রাজার রাজাই বটেন তিনি, সুরের রাজা। কিন্তু তবুও কখনোই নিজেকে ভাবতেন না যে তিনি সত্যি একজন এমন মানুষ যার প্রতিভা বিস্মিত করে অন্যদের। বরং তার কাছে প্রণম্য যে মানুষেরা দীর্ঘদিন তাদের চরণে আনত থেকেছেন। ওই যে বলছিলাম, যখন তিনি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সুর করছেন, কখনো সহকারী সঙ্গীত পরিচালক, কখনো নিজেই সঙ্গীত পরিচালক হিসেবে, মিউজিক অ্যারেঞ্জার হিসেবে, সে সময় যারা সেখানে কাজ করছেন বাঙালিরা, শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় বরাবর তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ভিবাল সারা। কতটা না, কলকাতায় তার ঘরের দেওয়াল জুড়ে অনেক ছবি ছিল, অনেক। সেখানে কে না ছিলেন? মহানায়ক উত্তম কুমার ছিলেন, শারদামায়ের ছবি ছিল সেখানে দেওয়াল জুড়ে, কত কত মানুষ, আর প্রত্যেকে তার শ্রদ্ধার। কিন্তু যে পিয়ানো, ভিবাল সারা বললেই আমাদের মনে পড়ে যায় পিয়ানোর কথা, পিয়ানোর সেই মূর্ছনার কথা, সেই পিয়ানোর উপর রাখা যে ছবিগুলো, তার মধ্যে মধ্যমণি ছিলেন সলিল চৌধুরী। একটা ছোট্ট রুমাল দিয়ে তিনি রোজ মুছতেন এই সলিল চৌধুরীর বাঁধানো ফটোটা, আর তারপর নিজের কপালে বুলিয়ে নিতেন আর বলতেন, তোমার সব গুণ আমাকে।

এতটাই শ্রদ্ধাশীল ছিলেন বলেই হয়তো তিনি সব ছেড়ে চলে এসেছিলেন কলকাতায়, যে কলকাতায় এরা আছেন, এদের গান আছে, এদের সুর আছে, আমায় আসতে হবে, আমায় জানতে হবে। ভাগ্যিস তিনি এলেন।

পথপ্রসাদ ছবির গান। এই ছবিতে গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন ভি বালসারা, আর অন্য গানের সঙ্গেই এই রবীন্দ্রসঙ্গীতখানি সে ছবিতে ব্যবহার করা হয়েছিল, যেখানে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করলেন ভি বালসারা। এর আগের উৎপলা সেনের কণ্ঠে আমরা শুনলাম রাজার রাজা ওগো তুমি, সেই ছবিতেও তাঁরই সুর, ছবির নাম ওকে। রবীন্দ্রসঙ্গীত এক্ষুনি শুনলাম প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে, সেখানে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন, কিন্তু শুরুর দিকে রীতিমতো তিনি ভয় পেতেন, মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করা তিনি বেশ ভয় পেতেন রবীন্দ্রসঙ্গীত বিষয়টিকে, এমনকি এমনও জেনেছিলেন যে ভুলভাল বাজালে জেলেও যেতে হতে পারে নাকি রবীন্দ্রসঙ্গীত, এবং সেখান থেকে তার ভয়টা আরও জাঁকিয়ে বসেছিল। কীরকম শোনাব, তার আগে আরেকটা ছোট্ট গল্প শোনাই। ওই যে একটু আগে বলছিলাম তার বাড়ির দেওয়াল জুড়ে নানানজনের ছবি, মা শারদা রয়েছেন, উত্তম কুমার রয়েছেন, সলিল চৌধুরী রয়েছেন, নানানজন, এবং সকাল রোজ সকালে এক ঘন্টা ধরে তিনি পুজো করতেন। তো তার এক ছোট শিষ্যা সোমা তাকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে রোজ সকালে এক ঘন্টা ধরে পুজো করো আর বীর বের করো মন্ত্র বলো, কি মন্ত্র বলো গো? বিবাল সারা বলেছিলেন, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। হ্যাঁ, এটি তিনি মন্ত্রের মতন করে রোজ সকালে উচ্চারণ করতেন একটি রবীন্দ্রসঙ্গীত। কিন্তু তার আগে ওই যে বললাম ভারী ভয় ছিল, এবং জেলে যাওয়ার ভয়খানিতে রীতিমতো তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মজার গল্প, একবার একটি গানের রেকর্ডিং হবে রবীন্দ্রসঙ্গীত, তোমার হলো শুরু আমার হলো সারা, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর দুজনে একসঙ্গে দ্বৈত কণ্ঠে গাইবেন। সেই গানের অর্কেস্ট্রেশনের জন্য ডাকা হলো বিবাল সারাকে। বিবাল সারা মুম্বাইতে যখন কাজ করছিলেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই সময় পঙ্কজ মল্লিকের একটি গানের সুর তার মনে আছে, প্রাণ চাহে নয়ন না চাহে, অর্থাৎ প্রাণ চায় চক্ষু না চায়ের হিন্দি ভার্সন, সেই অর্কেস্ট্রেশনটা তার মনে আছে রবীন্দ্রসঙ্গীতের, তিনি ওটাই বাজিয়ে যাচ্ছেন। যখনই হেমন্তবাবু গাইতে যাচ্ছেন মিলছে না কিছুতেই, শেষে রীতিমতো ধমক দিলেন হেমন্তবাবু, ওহে নোটেশনে যা আছে সেই মতো বাজাও, এটা রবীন্দ্রসঙ্গীত, অন্য সুর বাজালে বিশ্বভারতী জেলে পাঠাবে তোমাকে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন, এ কেমন গান যে গান ভুল বাজালে জেলে পুরে দেয় লোকে। তারপর দীর্ঘদিন পালিয়ে বেরিয়েছেন রবীন্দ্রসঙ্গীত থেকে, ক্রমশ ক্রমশ রবীন্দ্রসঙ্গীতে টেনে নিল হয়তোবা তাকে, আঁকড়ে ধরলেন জাপটে ধরলেন রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনায়, ক্রমশ নিমজ্জিত হতে থাকলেন, আজও তার বাজানো সেই সুরগুলি আমাদের মোহিত করে রাখে। চলুন শোনা যাক সেই রবীন্দ্রসঙ্গীতখানি, হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, যেখানে ভুল নোটেশন বাজিয়ে রীতিমতো জেলের ভয় তাকে দেখিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

0: সেই গানখানি শুনলাম, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সেই সময়ের কথা, যে সময়টায় তখনও রবীন্দ্রসঙ্গীতকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে বেড়াতেন সেখান থেকে ভিবালসারা। আর ক্রমশ সেই রবীন্দ্রসঙ্গীতের কথায় সুরে তিনি রীতিমতো নিমগ্ন এক তাপস হয়ে উঠলেন। ভিবালসারা যখন পুরোপুরি বম্বে ছেড়ে কলকাতায় একেবারে পাকাপাকিভাবে চলে এলেন, কাজ করতে শুরু করলেন, পরপর অনেক আধুনিক গানের সুর করেছেন, বেশ কিছু বাংলা ছবির গানের সুর করেছেন, আর মিউজিক অ্যারেঞ্জার হিসেবে অনেক অনেক বাংলা ছবি তার সেই পরশ পেয়ে ধন্য হয়েছে। একই সঙ্গে ওই যে প্রথম দিন তিনি দেখা করতে চলে এলেন ওই একটি মানুষ যাকে চেনেন, জ্ঞানপ্রকাশ ঘোষ, বলেছিলেন কলকাতায় এসো, আকাশবাণী ভবনে চলে এসেছিলেন তিনি, রেডিও অফিস বলতেন। তারপরে কিন্তু এই রেডিও অফিসের সঙ্গে তার যোগাযোগটা রয়ে গেল, সে যোগাযোগ রয়ে গিয়েছিল আজীবন এবং মরণোত্তরও বটে, কারণ তিনি আজ নশ্বর দেহে নেই বটে, কিন্তু তার সুর ছেয়ে রয়েছে আকাশবাণীকে, ঘিরে রয়েছে। আকাশবাণীর রম্যগীতি বা এ মাসের গান আপনারা সকলে জানেনই, আকাশবাণীর নিজস্ব সম্পদ এবং কীভাবে একটা বড় টিম এই রম্যগীতি, দেশবন্দনা বা এ মাসের গানকে সাজিয়ে তুলেছিল, লাইট মিউজিক ইউনিট পণ্ডিত আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের তত্ত্বাবধানে, সেখানে অজস্র গানে কিন্তু ভিবালসারা সুর করেছেন, মিউজিক অ্যারেঞ্জ করেছেন। আবার কখনো ভালোবেসে তাকে ডাকা হয়েছে আকাশবাণীতে তার কাছ থেকে তার সঙ্গীত জীবন নিয়ে দু কথা শুনব বলে। তেমনি একবার এসেছিলেন, তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার, আসুন না সেই সাক্ষাৎকারের খানিকটা অংশ শুনি। তার জীবনের একদম প্রাক সঙ্গীত পর্ব, শুরু থেকে কিভাবে সঙ্গীতকে ভালোবাসলেন, তার জীবনের টুকরো কিছু কথা, ভিবালসারার একটি সাক্ষাৎকার যা আমাদের সংগ্রহশালায় ছিল, আসুন খানিকটা শোনা যাক।
1: কাজ করতে করতেই আমি শিখেছি, যেমন ওয়েস্টার্ন নোটেশন, আমি মানে ফিল্মিস্তানে যখন কাজ করতাম তখন মানে আমি ওখানে ওখানকার গোয়ানিজ মিউজিশিয়ানরা আমাকে শেখাতো, আর আমি মানে বসে বসে লিখতাম, এইসব করতাম, মানে তারপর কাজ কি করে করতে হয়, কাজ করতে করতে আমি শিখেছি।
2: শিখেছেন তো এই গান বাজনা শেখার পেছনে আপনার অনুপ্রেরণা আপনি কার কাছ থেকে পেয়েছেন?
1: আমার অনুপ্রেরণা বলুন না, আমার গুরু বলুন মা, প্রথমে সবচেয়ে প্রথমে মা।
2: আচ্ছা,
1: তুমি আমাকে প্রথম শিখিয়েছেন।
2: আচ্ছা,
1: তারপরে একজন পার্সি ভদ্রলোক ছিলেন, মিস্টার শ্রফ করে।
2: আচ্ছা,
1: তুমি, তারপর ওস্তাদ বচুনিয়া।
2: আচ্ছা,
1: বড়দার, আর এইটা সব মা আমাকে লাইফ মিউজিক শিখিয়েছেন, কিন্তু বচুনিয়া এবং ডক্টর মুনেশ্বর দয়াল,
2: আচ্ছা,
1: দুজন আমাকে ক্লাসিক্যাল শিখিয়েছে।
2: আচ্ছা, তো আপনি এই গান বাজনা শিখতে শিখতে কি ডেক্স বা ফিল্ম জগতে এসেছেন কি আপনি?
1: অ্যাকচুয়ালি ফিল্ম জগতে আমার আসবার কোনো ইচ্ছে ছিল না, ওই বাই চান্স মানে হয়ে গেছে, যে আমাকে নিয়ে গেছে ফিল্মে বাজাতে, তখন আমি বলেছি ওই একদিনের জন্যই আমি বাজাবো, এরপরে আর কোনো দিন বাজাবো না, কিন্তু ওখানে গিয়ে তাকে আটকে পড়েছি,
2: আর সেই কথা আপনি রাখতে পারেন না। আচ্ছা, তো আপনার প্রথম কোন ছবিতে আপনি বাজিয়েছেন?
1: ওই বাদল করে একটা ছবি ছিল,
2: 1938-এ
1: জহির রাজা প্রডিউসার ছিলেন, হিরো ছিলেন, ডিরেক্টর ছিলেন, আর খাসা মুশতাক হোসেন মিউজিক ডিরেক্টর ছিলেন, উনি মুশতাক হোসেনই আমাকে পরে অ্যাসিস্ট্যান্ট করে নিলেন, আর ওনার আর এখন যেমন মানে আমি খাসাবের সঙ্গে কাজ করেছি, ন্যাচারালি আমি মানে ক্লাসিক্যাল মিউজিকের সম্বন্ধে ওনার কাছ থেকে অনেক মানে আমি জানতে পেরেছি, অনেক এই করতেন, উনি স্নেহ করতেন।

0: সেই রকম প্র্যাকটিস করতাম ওখানে বসে বসে।
1: তো আপনি তো 1938 এর প্রথম বাদল ছবিতে বাজিয়েছেন, তো তো আপনার পাবলিক পারফরমেন্সও কি সেই একই সঙ্গে হয়েছিল
0: 1928 থেকে,
1: প্রায় 10 বছর আগে থেকে আপনি বলছেন? আচ্ছা, তো কি ধরনের পাবলিক পারফরমেন্স আপনি শুরু করেছিলেন?
0: এই তখন আমি মানে গান গাইতাম, ভজন আছে এই
1: গান। আপনি গানও গাইতেন? আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি কিভাবে ছবি জগতে এলেন বা এইভাবে
0: ছবি জগতে? আমাকে একজন আমার একজন বন্ধু নিয়ে গেল, তারপর মানে আমি ওখানে
1: সেসব আপনি কি কি ছবি করেছেন, মানে কি কি ছবিতে আপনি বাজিয়েছেন বা
0: মানে অনেক ছবিতে আসবে, মানে কোন এমন মিউজিক ডিরেক্টর নেই যার আন্ডারে আমি কাজ করিনি বোম্বেতে।
1: আচ্ছা, যেমন আপনি
0: 54 অবধি শঙ্কর জয়কিষণ, নওশাদ, অনিল বিশ্বাস, রোশন, মদন মোহন।
1: তো আপনি তো এদের আন্ডারে মিউজিশিয়ান হিসাবে কাজ করেছেন, সঙ্গীত পরিচালক হিসাবে আপনার?
0: সঙ্গীত পরিচালক পরিচালনা আমার এত বোম্বেতে কিছু ছিল না, দু একটা ছবি করেছিলাম, সেও মানে না বলার মতন।
1: আমি 1953
0: মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি মানে ওই গুলাম হায়দার, তারপর খেমচাঁদ প্রকাশ, তারপর কে দত্তা, মদন মোহন, খাজা মুস্তাক হোসেন, এদের সঙ্গে
1: আপনি কাজ করেছেন
0: এজ এ অ্যাসিস্ট্যান্ট?
1: আচ্ছা, আমরা আমরা যতদূর জানি মহেন্দ্র কাপুর প্রথম আপনার সুরে গানকে আত্মপ্রকাশ করেন,
0: ওই যে প্রথমে গিয়েছিল
1: আপনার সুরে গিয়েছে? আচ্ছা, লতাজি তো আপনার সুরে গিয়েছেন এরকম?
0: হ্যাঁ, ওই ওই ছবিতেই গিয়ে
1: ওই ছবিতে গিয়েছে
0: গিয়েছে। তারপর এখানে একবার কলকাতায় একটা হিন্দি বই হয়েছিল বিদ্যাপতি, তাতেও মানে এখানে এসে গিয়ে গেছে।
1: আচ্ছা দাদা, একটা মজার কথা হলো, আমরা এখান থেকে সকলে মানে সঙ্গীতকাররা প্রায়শই বোম্বেতে গিয়ে বিভিন্ন গান বিভিন্ন শিল্পীদের গাওয়ান, বা বোম্বেতে অনেকে গেছেন, সুলে চৌধুরী বা অনিল বিশ্বাস গেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে, মানে আপনি বোম্বেতে কাজ করতে করতে কলকাতা চলে এসেছেন, এটা কেন?
0: এটা মানে আমি একদম গোয়া থেকেই বাল্যকাল থেকেই আমি সব এখানকারই গান বাজাতাম, যেমন মানে পঙ্কজ বাবু, রায়চন্দ বড়াল, কমল দাশগুপ্ত, জুঠিকা রায়, কানন দেবী, এদের সব গান বাজাতাম। তো এই এই কলকাতার দিকে একটা মানে অনিল বিশ্বাসের সঙ্গে, তখন এই কমল দাশগুপ্ত, জুঠিকা রায় এদের সঙ্গে দেখা হয়ে আমি খুব প্রভাবিত হলাম। তখন আমি ঠিক করেছি
1: যে বোম্বে থেকে কলকাতা
0: আমি চলে যাই।
1: সেটা মনে আপনি মনে বোম্বেতে এসে 1954-এ? আচ্ছা, 1954-এ এসে কলকাতায় কী ধরনের কাজ করলেন আপনি প্রথম?
0: আমি মিউজিশিয়ান হিসেবে প্রথমে কাজ করেছি, সবচেয়ে প্রথম আমার ছবি ছিল যে ছবিটা বাজিয়েছি, আছেন ঘটক বাবু মিউজিক ডিরেক্টর ছিলেন, অগ্নি পরীক্ষা,
1: অগ্নি পরীক্ষা। তারপর আপনি নিজে মিউজিক মানে আপনার সুরে তখন কী ধরনের?
0: সেটা প্রথম মানে রাতের অন্ধকারে করে সরোজ মুখার্জির ছবি ছিল।
1: আচ্ছা, আপনি মিউজিক ডিরেক্টর ছিলেন?
0: মিউজিক ডিরেক্টর। তারপর আরেকটা এ জহর সে জহর নয় হলো, তারপরে মানে শম্ভু মিত্র এবং অমিত মৈত্র ওরা মানে অনেক বই করেছিলেন, শুভ বিবাহ আরম্ভ করে মানিক, কাঞ্চনরঙ্গ। এটা মানে অনেক মানে ছবিতে প্রত্যেক ছবিতেই আমি কাজ করেছি, শুধু মানে ওই একদিন রাত্রে ওই ওরা বোম্বেতে আর কে ফিল্মসে করেছিল সেই ছবিতে আমি মানে কাজ করিনি, তাছাড়া ওদের প্রত্যেক
1: ছবিতে আপনি কাজ করেছেন?
2: ভিবাল সারা তার আকাশবাণী কলকাতার সঙ্গে, রেডিওর সঙ্গে বহুদিনের বহু বছরের সংযোগ, নানান কাজ, আর আকাশবাণী এবং তার বাইরেও ছবির জগৎ, আধুনিক গান সব কিছু নিয়েই তার সাক্ষাৎকার। অত্যন্ত সমৃদ্ধ হই আমরা এমন সকল গুণীজনের সাক্ষাৎকার মাঝে মাঝে মনে হয় সংগ্রহশালা থেকে নিয়ে এসে একটু ভাগ করে নিই, আপনারাও শুনুন আমরাও শুনি। তেমনি সংগ্রহশালা থেকে নেওয়া এই সাক্ষাৎকার বিবাল সারার সমগ্রটা শোনাতে পারলাম না, কারণ গানের অনুষ্ঠান। চলুন শোনা যাক একটি গান। বিবাল সারাই সুর করেছিলেন এ ছবির গানে, সালটা 1966, পথে হলো দেখা ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। চলো চলো।

বিবাল সারা। বাংলার সঙ্গীত জগৎ সমৃদ্ধ হয়েছে আধুনিক গান, বাংলা ছবির গান, একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত এবং যদি আমরা যাকে বলি ইনস্ট্রুমেন্টাল অর্থাৎ শুধুমাত্র টিউন, আমাদের সমৃদ্ধ করে তুলেছেন তিনি সব দিক থেকে। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, নানান বাদ্যযন্ত্র তিনি ভারী সুন্দর বাজাতে পারতেন, সবটাই তিনি বাজাতে পারতেন। এবং এই সব নানান যন্ত্র বাজাতে বাজাতে তিনি তৈরিও করে ফেলেছিলেন, আবিষ্কার করে ফেলেছিলেন বেশ কিছু বাদ্যযন্ত্র, ভারী মজার। ঠিক যেমন ইউনিভক্সের কথা অবশ্যই বলতে হয়, এমন যন্ত্র এর আগে কেউ দেখেনি যা ভিওয়াল সারা তৈরি করে ফেললেন। তিনি বেশ কিছু বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন, যার মধ্যে ভিওয়াল সারার পিয়ানো, যেমন পিয়ানো বাদন যেমন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে বিভিন্ন জায়গায়। আমরা জানি সেই সময়ের জলসা, একেবারে মাতাল করা জলসা, বহু মানুষ দেখতে যেতেন, হেমন্তবাবু, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, নির্মলেন্দু চৌধুরী, একেবারে দাপিয়ে বেড়াতেন মঞ্চে তারা। সেই জায়গাতেও কিন্তু শুধুমাত্র যন্ত্রসঙ্গীত নিয়ে নিজের পাকা পোক্ত জায়গা করে ফেলেছিলেন ভিওয়াল সারা। চলুন তার ইউনিভক্সে শোনা যাক এই গানখানি।

ইউনিভক্সে নিজের তৈরি বাদ্যযন্ত্র এবং অসাধারণ সেই ইউনিভক্স প্লে তার বাজানো, যাতে মানুষকে রীতিমতো মাতাল করে দিতেন তিনি তার সুরের জাদুতে মায়াজালে। শুনলাম বিবাল সাদার ইউনিভক্স গানে যেমন সুর করেছেন বটেই আধুনিক, এবং বাংলা ছবির গানে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কত সব ছবি, ধন্নিমের কথা বলতেই হয়, হাঁসুলি বাঁকের উপকথা, পলাতক, হাসপাতাল, সন্ন্যাসী রাজা, কত কত ছবিতে সঙ্গীত আয়োজক মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন। তবে এটুকুই নয়, যাত্রা এবং নাটক সে কথাও বলতেই হয়। কঙ্কাল কথা কও নামের এক যাত্রায় তিনি ওই ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করলেন। বেশ কিছু নাটক, নাটক সোনালী আগুন অথবা খোঁজ, কাঁচের পুতুল, চৈতন্য মহাপ্রভু নৃত্যনাট্য অথবা সম্ভবামী যুগে যুগে নৃত্যনাট্য, এইগুলির কথা বলতে হয়। সেগুলি মঞ্চস্থ হতো সেই সময় রীতিমতো 60-70-80 দশক জুড়ে, এবং তিনি সেখানে যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতেন মানুষ অবাক হয়ে যেত যে একজন অবাঙালি মানুষ বাংলায় এসে বাংলাকে ভালোবেসে কীভাবে এই এমন প্রতিটি ইমোশনের সঙ্গে তিনি প্রতিটি আবহকে জুড়ে জুড়ে দিতে পারছেন। এই সঙ্গীত অ্যারেঞ্জার বা মিউজিক কম্পোজার হিসেবে যদি আমরা কথা বলি তার, তাহলে এ তো গেল মঞ্চ নাটক যাত্রার কথা, নৃত্যনাট্য যেগুলি মঞ্চে হয়েছে। বেশ কিছু আমরা এমন পেয়েছি নাটক যা রেকর্ড করা হলো 1973 সাল। সেই সময়ে একটি গীতিনাট্য মুক্তি পেল সারেগামা থেকে, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের আমরা সকলেই জানি ভারী পছন্দের আলিবাবা, এবং সেই আলিবাবাতে সুর করলেন গানগুলির সঙ্গে সুর সংযোগ এবং সঙ্গীতায়োজন সবটা, অর্থাৎ কম্পোজার অ্যান্ড অ্যারেঞ্জার দুটি রোলই তিনি একসঙ্গে করলেন বিবাল সারা। কারা গাইলেন সেখানে গান? মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, ইলা বসু, তরুণ বন্দ্যোপাধ্যায়, এমন সমস্ত প্রথিতযশা সেই সময়ই তারা জীবিত কিংবদন্তি হয়ে উঠেছেন 1973 সাল, মানে তাদের দিয়ে গাওয়ালেন আর অসাধারণ সুর করলেন। একটু ছোট ছোট গান তো, নাটকের গান, গীতিনাট্যের গান, চলুন শোনা যাক। আমরা আলিবাবার মর্জিনা আবদাল্লার যে ভার্সন গানের শুনি ছবির গানে, লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনি, আমরা মিঠু মুখোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে, সন্ধ্যা মুখোপাধ্যায় গাইছেন এই গানখানি, শুনুন।

Okay.

মারঝাড়ু মারঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আমরা মার্জিনা আবদাল্লাতে সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে শুনেছি, যেখানে রবি ঘোষ এবং মিঠু মুখোপাধ্যায় স্ক্রিনে। কিন্তু সেই আলিবাবা যখন গীতিনাট্য হিসেবে শুধুমাত্র রেকর্ডে এলো, গীতিনাট্য হিসেবে অডিও রেকর্ডের মাধ্যমে, সেখানে সুর করলেন ভিবাল সারা। এবং এই গানখানি যেটি সবিতা চৌধুরীকে দিয়ে গাইয়েছিলেন সলিল চৌধুরী ছবিতে, এই গানখানি অডিওতে গীতিনাট্যতে গাওয়ালেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে। ট্রিটমেন্টটাই অন্যরকম, গানের একেবারে ভিন্ন। দুটি গান তার নিজের মতন, চলন তার ভিন্ন ভিন্ন, কিন্তু দুটো গানই মানুষের কত পছন্দের। একটি ডাকাত দলের গান শোনাই চলুন কোরাসে, সুর অবশ্যই ভিবাল সারা।

ক্ষীরোদ্রসাদ বিদ্যা বিনোদের সেই আলিবাবা যার যাকে অবলম্বন করে তৈরি করা হলো মার্জিনা আবদাল্লা ছবির জন্য, রূপলি পর্দার জন্য, আর তাকেই অবলম্বন করে সেই গল্পকে তৈরি হলো একটি গীতে নাট্য, যেখানে সুর করলেন ভি বালসারা, গানে যেমন সুর করলেন একই সঙ্গে মিউজিক কম্পোজার হিসেবেও কাজ করলেন। আসলে ভি বালসারাকে নিয়ে যদি কোনো অনুষ্ঠান করতেই হয় তাহলে তার কাজের বিস্তৃতি এতটাই যে শুধুমাত্র বুধবার বলে আমরা শুধু বাংলা ছবির গানই শোনাবো এইটুকু যদি শুনিয়ে শোনাই আপনাদের তাহলে অন্যায় হবে, অপরাধ হবে, কারণ ভি বালসারার বিস্তৃতি তাকে একটা অনুষ্ঠানে যেমন ধরা যায় না, কোনো একটিমাত্র ঘরানার মধ্যে, একটি আঙিনার মধ্যে তাকে ধরা যায় না। যেমন বলছিলাম একটু আগে, যাত্রা বা মঞ্চনাটক, নৃত্যনাট্য যা মঞ্চে হচ্ছে সেখানে তিনি তার টিম নিয়ে যেমন একদম লাইভ মিউজিক অ্যারেঞ্জার হিসেবে একদম লাইভ তিনি পারফর্ম করতেন, আবার একইভাবে বাংলা ছবিতে তিনি রেকর্ডের সময় করছেন, তার গান নিয়ে যখন কথা হবে অবশ্যই কিন্তু আমাদের আধুনিক গানে আসতে হবে। এমন সব আধুনিক গান তিনি আমাদের উপহার দিয়েছেন যা সত্যি আমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম আমরা মনে করব। চলুন শোনা যাক প্রায় লেজেন্ড হয়ে যাওয়া সেই গানখানি, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার।

ঠিক যেমন এই গানখানি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শুরু করেছিলেন বিবাল সারা, আবার অপরেশ লাহিড়ের যে গানগুলি ভেবে দেখুন, পরপর পরপর এমন অন্য রকম গানের ফ্লেভার নিয়ে এলো বাংলা গানে, আধুনিক গানে এই গানের রেকর্ডগুলি, এবং মানুষ অবাক হয়ে গেল যে তাই তো, বাংলা আধুনিক গান কিন্তু সেখানে প্রেম নেই, বরং যা আছে তা জীবনের কথা বলে। জীবনমুখী গান তো আমরা অনেক পরে 90 দশকে নাম দিলুম। ভেবে দেখুন দেখি, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় বিবাল সারার সুরে অপরেশ লাহিড়ী যখন এই গানটি গাইলেন, একে আমরা কী গান বলবো? একে জীবনমুখী গান নয়?

এলাকায় ঘুরছে সবাই, কেউ বা বেশি কেউ কিছু কম, টাকায় না পাই খোঁজে কেউ, কেউ বা খোঁজে ডালচিনি গম। এদেশ সেদেশ বিদেশ জুড়ে খুঁজছে কি যে নেই কো জানা।

পায় পথর হেঁটে ভোটরে কেউ মাঠে দুড়ি মনের মানিক হারিয়ে মানুষ ছায়ার পিঠে।

সারা জীবন সঙ্গীতের পূজারি ছিলেন বেবাল সারা, এবং যে কারণে তিনি যেমন আমাদের ভরিয়ে দিয়েছেন, আমরাও সম্মানিত হয়েছি তাকে সম্মান জানাতে পেরে। রাজীব গান্ধী পুরস্কার, সত্যজিৎ রায় স্মৃতি স্মারক হিউম্যানিটি মিশন পুরস্কার, ইন্দিরা গান্ধী পুরস্কারের মতন বহু পুরস্কারে সম্মানিত যেমন হয়েছেন, 1990 সালে পশ্চিমবঙ্গের আলাউদ্দিন খাঁ পুরস্কার, আবার একই সঙ্গে 1994তে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, বিশ্বভারতী

পরবর্তী বিশ্ববিদ্যালয়ে তাঁকে দেশিকোত্তম উপাধি দিলেন। সেই রবীন্দ্রসঙ্গীত যেখান থেকে তিনি ভয়ে রীতিমতো পালিয়ে বেড়াতেন, সেই বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি দিলেন। কিন্তু এই যা যা পেয়েছেন তিনি, তার চেয়ে অনেক অনেক বেশি আমাদের দিয়ে গেছেন, ভরিয়ে দিয়েছেন আমরা ঋদ্ধ সমৃদ্ধ তার সুরে। বিমল সারা, তাকে নিয়ে তার সুরে আজকের এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। তারই সুরে যোগ বিয়োগ ছবির গান দিয়ে শেষ করলাম। নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। যুববাণীর অনুষ্ঠান একটু পরে।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: নমস্কার, কেমন আছো বন্ধুরা? আর আজ 6 মে একটা ঝকঝকে টকটক একটা দিনে
1: একদম বাইরে রোদ ঝলমল করছে, আর তোমাদের সঙ্গে আপাতত স্টুডিওর আড্ডায় রয়েছি আমি সম্পূর্ণা, এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি সৌরভ। কিন্তু সম্পূর্ণ, তুমি এরকম মানে আসতে বললে কেন? আমি ঝকঝকে টকটকে দিনের এরকম ভাবে
1: আসতে বলিনি, এটা হচ্ছে ব্যালেন্স, জীবনের ব্যালেন্সটা হচ্ছে এই। তুমি খুব উত্তেজিত হয়ে রয়েছো আনন্দে, আমি একটু শান্ত ভাবে বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলতে চাইছো যে এরকম বন্ধু বান্ধব যারা হয় আর কি, যারা খুব উত্তেজিত থাকে কোনো একটা কারণে, তারা তার পাশে একজন এমন দরকার যে একটু শান্ত করবে, নাকি?
1: সব সময় ব্যালেন্সটা বরাবর মেইনটেইন করতে হয়, ঠিক যেমন প্রতিটা শিল্পর ক্ষেত্রে এই একই ভাবে ব্যালেন্সটা কিন্তু খুব প্রয়োজনীয়।
0: ব্যালেন্স তো দরকার, কারণ রং তুলিতে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু সেই চিত্র বা সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে না, তাই না?
1: একদমই একদমই। আর আজকে সৃষ্টির আড্ডায় আমরা রয়েছি আমি সম্পূর্ণা, এবং আমার সঙ্গে রয়েছে সৌরভ। আর আজকে আমরা আড্ডা দেব, গল্প করব আগামী 1 ঘন্টা, কিন্তু শুধু আমরা নেই সৌরভ, আমাদের সঙ্গে আরেকজন বিশেষ অতিথিও রয়েছে। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করো তারা ইতিমধ্যেই জেনে গেছো।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে শিল্পী আত্রেয়ী কর্মকার।

0: মানে কাজের ক্ষেত্রে লোকে ডাকে,
1: আর অ্যাবনরমালি কি ডাকে?
0: অ্যাবনরমালি আরাত্রিকা ডাকে।
2: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরাত্রিকাই ডাকি,
1: আরাত্রিকা ডাকি। হ্যাঁ, কিন্তু তোমার আরেকটা খুব ভালো নাম আছে, যতদূর আমি সমাজ মাধ্যমে তাকালে দেখতে পাই, চারু বোধহয় নাকি?
2: হ্যাঁ, এই যে শিল্প জগৎ, তার সঙ্গে কিন্তু এই চারু নামটা কিন্তু বেশ জড়িয়ে রয়েছে।
1: সত্যি তাই, সত্যি তাই। এবং এই যে নাম, মানুষের নাম দিয়ে যায় চেনা, সত্যি এই খুব সুন্দর নামগুলো দিয়ে কিন্তু শিল্পীদের আমরা চিনতে পারি।
2: হ্যাঁ, শুধু নাম দিয়ে চিনতে পারি না, তাদের কাজ দিয়েও কিন্তু আমরা তাদের চিনতে পারি, তাদের পরিচয় ঘটে। আর আজকে ঠিক সেরকমই আমাদের সঙ্গে রয়েছে আরাত্রিকা, ওর শিল্পকর্মের জন্য আমাদের সঙ্গে সৃষ্টির আড্ডায়। সরাসরি আড্ডায় চলে যায় কি?
1: একদম একদম, কারণ এই যে সৃষ্টির কথা হচ্ছে, কারণ যুবাণীর শো সৃষ্টি, সেখানে আমরা বিভিন্ন রকম শিল্পীদের নিয়ে আসি, যারা হতে পারে অঙ্কন শিল্পী, বা হতে পারে মৃৎশিল্পী,
2: বা সঙ্গীত শিল্পী, যে কোনো শিল্পীর সঙ্গে যারা জড়িয়ে তাদের সঙ্গে
1: নতুন কিছু সৃষ্টি করতে যায়।
2: একদমই, তাদের সঙ্গে আমরা আড্ডা দিই, গল্প করি। আর ঠিক সেরকমই আজকে আমাদের সঙ্গে রয়েছে আরাত্রিকা। আরাত্রিকা, কেমন লাগছে বলো?
0: খুব ভালো লাগছে, একটা স্পেশাল অনুভূতি হচ্ছে।
1: আরাত্রিকা কি প্রথমবার আকাশবাণীতে?
0: হ্যাঁ, একদম প্রথমবার। আর নিজের কাজের জন্য কোথাও পরিচিতি পাওয়া, এটা বোধহয় একটা অন্যরকম অনুভূতি।
2: নিশ্চয়ই, এই যে আরাত্রিকা বললো যে কাজের জন্য পরিচিতি পাওয়া, এবার বরং ওর কাজের বিষয়েই আসি একটু।
1: না, কাজের বিষয় তো আসবো, কিন্তু আমি প্রথমেই জানতে চাই আরাত্রিকা, এই যে ভাবনা বা এই যে কাজ, যে কাজ দিয়ে তোমাকে এখন বহু মানুষ চেনে সমাজ মাধ্যমে, কবে শুরু হয়েছিল, তার গোড়ার দিকটা যদি একটু আমাদের বলো।
0: বহু মানুষ বলবো না, হয়তো গুটি কয়েক মানুষই আমাকে চেনে, তবে এটার শুরুর কাহিনীটা হচ্ছে স্পেশালি লকডাউন। লকডাউনের সময় মানে আঁকা ব্যাপারটা থেকে আমি চিরকাল একদম দূরহস্ত থাকতাম, তো হঠাৎ লকডাউনের সময় আমার মনে হলো যে না, একটা কিছু করা যাক, এত বোরিং একটা টাইম, সারাদিন ঘরের মধ্যে বসে আছি। তো তখন গাছের টপ, মানে সরি, টপ থেকে আমি মাটি তুলে একটা মানে এই তাল পাকাতে পাকাতে একটা গণেশ বানালাম।
2: আচ্ছা,
0: তো দেন আই রিয়েলাইজ কি না, এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো তখন থেকে ওই স্টার্ট হলো, ব্যাস এখন চলছে আর কি।
2: মানে এই যে মূর্তি বানানো বা আঁকা আঁকি শিল্প, এগুলো কি একদম ছোট থেকেই, নাকি মানে জন্মগত, নাকি আস্তে আস্তে ধীরে ধীরে শিখেছো?
0: ছোট থেকে না, কারণ ছোটবেলায় আমি ওই যে বললাম একদম দূরে থাকতাম, আবার আঁকার ক্লাস সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়াটা একটা খুব খুব চাপের ব্যাপার। আর ওই লকডাউনের সময় হঠাৎই মনে হলো যে না, চলো একটু ট্রাই করা যাক। এবার বংশ পরম্পরায় বলতে গেলে একটা ছিলই, আমার দাদু শুনেছি উনি খুব সুন্দর গান লিখতেন, কবিতা লিখতেন।
2: আচ্ছা,
0: এবং ওনার হাতের লেখা খুবই সুন্দর, মানে সেইভাবে যদি দেখতে যাই তাহলে হয়তো একটা কিছু আছে যেটা হয়তো আমি ছোটবেলায় রিয়েলাইজ করিনি, বড় হওয়ার সাথে সাথে সেটা হয়তো এসেছে আমার মধ্যে।
2: একদমই একদমই, মানে ছোট থেকে মানে পারিবারিক হয়ে আস্তে আস্তে সেটা ধীরে ধীরে নিজের সঙ্গে জড়িয়ে নেওয়া। আর আজকে তাই জন্যই তুমি আমাদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছ। তো প্রথমেই তোমার সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখেছি, তোমার বাড়ির পুজোয় তুমি নিজে দুর্গা ঠাকুর বানিয়েছো, বানিয়ে পুজো করেছো প্রায়
1: এবং সেই দুর্গা প্রতিমার ছবি আমাদের পোস্টারেও আজকে আছে সম্পূর্ণ।
2: হ্যাঁ, আর বন্ধুরা, তোমাদেরও বলছি, তোমাদের যদি আরাত্রিকার কাছে কোনো প্রশ্ন থাকে মনের, বা কোনো কিছু জানার থাকে, তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টার রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো আমাদের, আর আমরা সেই প্রশ্ন পৌঁছে দেবো আরাত্রিকার কাছে।
1: হ্যাঁ,
2: যে বিষয়ে আসছিলাম, যে এই যে ঠাকুর বানানো, মূর্তি গড়া, বা এই যে পুজো করবে, নিজে বানিয়ে, দুর্গা ঠাকুর নিজে বানিয়ে পুজো করবে, সেই ভাবনাটা এলো কি করে?
0: এই ভাবনাটা এলো হচ্ছে বসে আছি, মানে সবই বসে থাকতে থাকতে আমার মাথায় আসে।
2: আচ্ছা
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো বসে থাকতে থাকতে হঠাৎ করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে এই ফেসবুক ঘেঁটে ঘেঁটে অনেক সময় নষ্ট হচ্ছে, চলো একটা এমন কিছু করা যাক যেটাতে অনেক বেশি টাইম আমি ইনভেস্ট করতে পারবো, ফেসবুকের রিলস দেখাটা একটু বন্ধ হবে।
2: আচ্ছা,
0: যাই হোক,
1: খুব ভালো কথা।
0: তো যাই হোক, তখন আমি ঘাঁটতে ঘাঁটতে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ওই সংক্রান্ত জিনিসই দেখছিলাম, দেখতে দেখতে মনে হলো যে না, এবার একটু ছোট গণেশ থেকে হঠাৎ করে একটা বড় মূর্তিতে যাওয়া যেতে পারে, মানে ব্যাপারটা খুব চাপেরই, কারণ একটা ছোট, একেবারেই ছোট হাতের তালুর সাইজের একটা গণেশ মূর্তি থেকে মোটামুটি একটা 6-7 ফুট হাইটের পুরো দুর্গা পরিবার বানানো, সেটা একটা সত্যি একটা চাপের ব্যাপার। তো ভেবে ফেললাম যেমন ভাবা তেমন কাজ, পরের দিন হুড় হুড় করে এখানে ওখানে বেরিয়ে মানে
1: কাজটা হয়ে গেল।
0: হ্যাঁ, কাজটা হয়ে গেল। বা ওই পাখির মতো কাজ হয়ে গেল।
1: মানে আমি যেটা বুঝতে পারলাম সম্পূর্ণা, যে যদি কখনো আরাত্রিকার সঙ্গে আবার কোনো সৃষ্টি নিয়ে কোনো যোগাযোগ করা হয়, কোনো মানুষ যদি করেন, ওকে প্রথমেই বলতে হবে যে তুমি একটু বসে থাকো।
0: বসে থাকো।

0: সে আমাকে ভাব দেবে,
1: ভাব দেওয়া হবে। হ্যাঁ, আর এটা কিন্তু প্রত্যেকটা শিল্পরই একটা মানে ধারা বলতে পারো, যে একটু সময় নিয়ে একটু ভেবে কাজটা করলে আরো সুন্দর হয়। আর এই যে মূর্তির বিষয়ে আসছি, দুর্গা প্রতিমা বা মূর্তি গড়া, তো এটা শুরুর কথা তো আমরা জানলাম, বুঝলাম চারুর থেকে, আরাত্রিকার থেকে, যে কিভাবে শুরুটা হয়েছিল। কিন্তু এবার তোমার কাছে জানবো যে এই যে মূর্তি গড়ার বিষয়টা, এটা কি মানে তোমার নিজের মন থেকে এসেছিল, না বন্ধু বান্ধব বা বাড়ির লোক কেউ তোমাকে মানে একটু ভাবন বা পাশাপাশি কাউকে দেখে প্রভাবিত হয়েছিল?
0: না, প্রভাবিত ঠিক না, এইটা বলা যেতে পারে, আমি যখন অনেক ছোট, আমার বাড়ির সামনে একটা বড় দালান আছে, তো সেই দালানটার সামনে একটা অনেক পুরনো আম গাছ আছে। এবার জায়গাটা এমনই, দেখলে মনে হবে যে এটাকে কোনো একটা ভাবে যদি আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে দেখতে হয়তো আরো আমার সুন্দর লাগবে। তো ওই ভাবনা থেকেই ছোটবেলায় ভাবতাম যে বাড়িতে একটা দুর্গাপূজা করলে কেমন হয়। আর এটা সাধারণ মধ্যবিত্ত ঘরে একটা অলীক কল্পনা মাত্র, এছাড়া আর কিচ্ছু না। কারণ দুর্গাপূজা মানেই একটা বিরাট ব্যাপার, মানে আমরা ছোট থেকে শুনে এসেছি রাজকীয় পুজো, এবং সেটা একটা মধ্যবিত্ত বাড়িতে করা এবং করে ওঠা, আজ 5 বছর আমার বাড়িতে দুর্গাপূজা হচ্ছে কন্টিনিউ, তো সেটা করে ওঠাও একটা সত্যি হয়তো মানে মা দুর্গারই কৃপা ছাড়া সম্ভব না। এবং ওই কথাই যে দেখতে দেখতেই মানে ঘরের সামনেটা দেখতে দেখতে একটা কল্পনা ছিল, এবং আমার দিদুন প্রায় দিনই বলতো যে ইস, আমার বাড়ির সামনে একটা এত সুন্দর দালান আছে, যদি কখনো একটা বড় কোনো পুজো হয়, যদি একটা দুর্গাপূজা হয়, তো মানে এগুলো সাধারণ বাড়িতে কথা এরকম অনেক কিছুই হয়ে হয়তো সবসময় ওঠে না, বাট আমি করে উঠতে পেরেছি, এটাই আমার কাছে আর কি অনেকটা ব্যাপার।
2: আচ্ছা, ধরো এই যে তুমি ভাবলে, মানে আমি একেবারে শুরু থেকেই যদি বলি, তুমি ভাবলে যে একটা কাজ, তুমি একটু আগে যেটা বললে সমাজ মাধ্যমে রিলস দেখার থেকে তোমার মনে হয়েছে যে ক্রিয়েটিভ কিছু করাটা বেশি দরকারি, তো ঠিক আছে, একটা মানুষের এই ভাবনাটা আসতেই পারে। কিন্তু তোমার কখনো মনে হয়েছে যে এর বাইরে গিয়ে কোনো প্রথাগত শিক্ষা বা এই আর্ট ফর্ম নিয়ে কোনো পড়াশুনো বা কোনো আরো কোর্স করা, যাতে আরো খুঁটিনাটি বিষয় জানতে পারা যায়, সেই রকম দিকে যাওয়াটা কি দরকার বলে তোমার মনে হয়?
0: ভীষণ দরকার, মানে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো জিনিসের শিক্ষাটা খুব দরকার, কারণ একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা ঠিক আটকাবো যদি আমার কাছে সঠিক শিক্ষা না থাকে। অনেকে এমন থাকে যারা আর্ট কলেজে সুযোগ পায় না, সত্যিই থাকে, কিন্তু তাদের জন্য, যেমন আমি আর্ট কলেজে পড়ি না, তো তাদের জন্য দরকার এমন একটা জায়গা যারা অন্তত সেই জিনিসটা শিখতে পারবে। এমন নয় যে তুমি সেই সঠিক জায়গাটাতে গেলে তবেই তুমি শিখতে পারবে, আমার মনে হয় তার যদি ইচ্ছা থাকে, তার যদি সঠিক ভাবে যদি সে চায় যে না এটা আমাকে জানতে হবে, তাহলে কিন্তু সে পারে। কারণ আজকে কুমারটুলিতে দাঁড়িয়ে যদি আমি দেখতে যাই, তাহলে প্রত্যেকটা শিল্পী কিন্তু কলেজ থেকে, আর্ট কলেজ থেকে পড়ে কিন্তু বেরোয়নি, তারা কিন্তু বংশ পরম্পরায় প্রথাগতভাবে প্রত্যেকে করে যাচ্ছে, এবং তাদের ওটা মনের মধ্যে হয়ে গেছে যে কিভাবে একটা চোখ দেব, কিভাবে একটা তুলির টান দেব, এটা পুরোটাই তাদের মধ্যে এসে গেছে,
2: তাদের মধ্যে একটা চোখ তৈরি হয়ে যায়।
1: হ্যাঁ, এই যে চক্ষুদান, এই বিষয়ে আসি, চক্ষুদান তো একটা মূর্তি, যে কোনো মূর্তি হোক সেটার তো একটা বড় ব্যাপার। তো যখনই ধরো চক্ষুদান করো, তোমাদের মতো মানে প্রতিটা শিল্পীর কাছেই আমি জানতে চাইবো তোমার কাছ থেকে যে কি মনে হয়, তখন অনুভূতিটা কিরকম হয়?
0: এই অনুভূতিটা একটা অন্যরকম, মানে রোমহর্ষক বলা যেতে পারে। আমার যখন বাড়িতে দুর্গা ঠাকুরের মানে মায়ের, আমি বলছি, আমি যখন মায়ের চক্ষুদান করি, তখন আমি একদম পুরো কাউকে সেখানে রাখি না, খুব কম মানে আমার মাই হয়তো থাকে। এবং ঠিক যে লগ্নে মহালয়া শুরু হচ্ছে সেই সময় সুন্দর একটা পরিবেশ থাকে, ভোরবেলা মহালয়া চলে, সে সময় আমার বাড়িতে চক্ষুদান হয়। এবং বলা হয় যে চক্ষুদান যখন হবে সে সময় যে শিল্পী সেছাড়া কারোর দেখা উচিত নয়, এবং সেই মুহূর্তে পুরো জায়গাটা ঢাকা দেওয়া থাকে চাদরের ভিতরে, আমি মায়ের চক্ষুদান করি। এবং সেই সময়টা এতটাই একটা মানে চক্ষুদান হয়ে গেলেই মনে হয় এই তো পুজো হয়ে গেল আর কদিন বাদেই চলে যাবে, মানে এতগুলো দিন ধরে বানানো সবাই মিলেই, একা তো বানানো সম্ভব না, আমার সঙ্গে আমার পুরো টিম কাজ করে, তো ওই এতগুলো দিনের তখন যেন মনে হয় যে পরিশ্রমটা কিছু ফিলই হয় না, এবং চক্ষুদানের ঠিক পরের দিন থেকে মনে হয় যেন উফ কত আমি ক্লান্ত হয়ে গেলাম, পূজাটা যেন শেষ হয়ে গেল
1: একদম।
2: আচ্ছা আরাত্রিকা, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে খুবই, যে তুমি বলছো চক্ষুদানের কথা, সেটা খুবই ভালো লাগলো তোমার কাছ থেকে সেই অভিজ্ঞতাটা শুনতে, সেই রোমহর্ষক অভিজ্ঞতাটা শুনতে। কিন্তু আমার কেন জানি না মনে হয়, বা আমার অনেক এরকম অভিজ্ঞতা শোনাও, আমি তোমার থেকে শুনবো, সেই সব মানুষের প্রতিনিধি হিসেবে তুমি আজকে যেহেতু আকাশবাণীতে বসে আছো, সেই সমস্ত শিল্পীর কথা মাথায় রেখে জিজ্ঞেস করব, মহিলা শিল্পী, এটা নিয়ে কি কোনোদিন সমাজের চোখরাঙানি সহ্য করতে হয়?

0: আছে আর আপনি কাকে?
1: নিশ্চয়ই এটা মানে আমরা এখনো সেই পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে আসতে পারিনি, আবার আমি ফেমিনিস্টও নই, মানে সমান সমান হওয়া যেতেই পারে।
0: নারীবাদ মানে তো শুধু মহিলাদের,
1: হ্যাঁ মানে সেটাও বলছি না, বাট হ্যাঁ মানে এটা হতে হয়েছে, কারণ দেখতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পুরুষটা, আর আমি এটা বলছি না যে পুরুষ ছাড়াই একটা মেয়ে পুরো একটা ঠাকুর বানিয়ে নেবে, কারণ এটা সম্ভব না। একটা বল দরকার এবং সেই বলটা সত্যিই দরকার, কারণ একটা কার্ড যখন কাটতে হচ্ছে তখন কিন্তু একটা মেয়ে যতটা না পারবে সেখানে যদি একটা ছেলে থাকে সেটা অনেক দ্রুত হবে। এবং আমরা যখন এটা লার্জ করতে যাব, করতে যখনই আমরা একটা ঠাকুরকে নিয়ে একটু বেশি দূরে ভাবতে যাব, বেশি জিনিসটাকে আরও বানানোর চেষ্টা করব, তখন কিন্তু সত্যিই ছেলেদের হেল্প লাগবে। এবং এমন না যে মেয়েরা পারে না, বাট আমার মনে হয় ছেলে মেয়ে দুজন পাশাপাশি থেকেই জিনিসটা যৌথভাবে করতে পারলে অনেক সুন্দর হয়।
2: একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে, একদম যে কোনো শিল্পের ক্ষেত্রেই, সৃষ্টির ক্ষেত্রেই সবাই মিলে আমরা একসঙ্গে যদি কাজটা করি তাহলে কিন্তু সেই কাজটা আরো সুন্দর হয়ে ওঠে।
0: আর যে কথাগুলো বল তাতে মানে পরিবেশ একটু গম্ভীর হয়ে গেছে, একটু গান শোনা যেতে পারে।
2: আচ্ছা পরিবেশ গম্ভীর হয়ে গেল, কোথায়, পরিবেশ তো ভালোই রয়েছে। ঠিক আছে, যখন সৌরভ আবদার করলো তখন চক্রপাণি দেবের কণ্ঠে রাই কম গানটা শুনে হ্যাঁ ফিরে আসি আবারও আজকের আড্ডায়। রয়েছে সম্পূর্ণা আর সৌরভ, আর সঙ্গে রয়েছে আরাত্রিকা। কথা হবে, আড্ডা হবে, তবে আপাতত চক্রপাণি দেবের কণ্ঠে রাই কমল।

আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগে সাময়িক উপস্থাপক উপস্থাপিকাদের একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে কলকাতা ও বৃহত্তর কলকাতার প্রার্থীদের ফর্ম দেওয়া হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থীদের 118 টাকার NEFT করতে হবে। NEFT করবেন এই অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নেম PBBCI SDAIR কলকাতা। অ্যাকাউন্ট নাম্বার 1114363596। আরেকবার বলি, অ্যাকাউন্ট নাম্বার 1114363596। IFSC SBIN 001-4524। 7 মে 2026 থেকে ফর্ম দেওয়া হবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের যুববাণী বিভাগ রুম নাম্বার 44 থেকে। সোমবার থেকে শুক্রবার পাবলিক হলিডে ছাড়া বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। নির্বাচিত উপস্থাপক উপস্থাপিকাদের শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে কাজের আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীরা তাদের 30 বছর বয়স পর্যন্ত সঞ্চালনার কাজে যুক্ত থাকবেন। 30 বছরের পর তারা আর প্যানেলে থাকবেন না। ফর্ম তোলা শেষ তারিখ 26 মে 2026 এবং ফর্ম জমা দেওয়া শেষ তারিখ 29 মে 2026। ফর্মের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল এবং NEFT-র অরিজিনাল রিসিট জমা করতে হবে। এই নির্বাচন সম্পূর্ণরূপে প্রয়োজন ভিত্তিক ও সাময়িক। প্রার্থীরা কোনো অবস্থাতেই স্থায়ী কোনো পদের জন্য বিবেচিত হবেন না। আরও একবার জানানো হচ্ছে, ফর্ম তোলা শেষ তারিখ 26 মে 2026 এবং ফর্ম জমা দেওয়া শেষ তারিখ 29 মে 2026। আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে যুববাণী কলকাতা ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতা ফেসবুক পেজে।

0: ফিরে এলাম আবারও আজকে সৃষ্টির আড্ডায়। রয়েছি তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণা এবং আমার সঙ্গে রয়েছে সৌরভ।
1: একদমই তাই। এবং সম্পূর্ণ, যেটা আমরা গানের ওপারেও বলছিলাম যে এই মূর্তি বানানোর কথা, মূর্তি বানানোর নানান রকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমরা আরাত্রিকার থেকে শুনছিলাম গানের ওপারে। এবার আরাত্রিকার কাছে আমি যেটা জানতে চাইবো আরাত্রিকা, যে এই যে মূর্তি বানানো, মূর্তির কাঠামো বানানো, এটা তো শুধুমাত্র মানে ইচ্ছের বশে কিছু একটা করে ফেললাম এটা তো নয়, এটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার, কারিগরি শিক্ষা এখানে খুব দরকার হয়। সেই সম্পর্কে খুঁটিনাটি বিষয় যদি তোমার থেকে একটু জানতে চাই, যে আমরা অনেক সময় শুনি যে এক মেটে দো মেটে এই ব্যাপারটা, আমি যদি ভুল হই আমাকে একটু ঠিক করে দিও, এই জিনিসটা কি, মানে কিভাবে কাঠামোটা তুমি তৈরি করো নিজের ক্ষেত্রে, যেটা যখন তুমি প্রতিমা তৈরি করো আর কি?
2: এই ব্যাপারটা একদমই অঙ্কের মতো, মানে সত্যি সায়েন্স লাগে, সব জায়গাতেই লাগে, তেমনি এটা হচ্ছে পুরো অঙ্ক। মানে এদিক থেকে একটু অধিক হলেই পরে গিয়ে প্রচণ্ড সমস্যা, এবং ঠাকুর তোলা থেকে শুরু করে ঠাকুর নামানো থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। এবং আমার মনে হয় আমার কাছে যেটা সব থেকে টাফেস্ট পার্ট, সেটা হচ্ছে ঠাকুর যখন শোকানো শুরু করে, আমি শুধু ঘরে বসে প্রে করি প্লিজ এবার যেন না ফাটে, প্লিজ এবার যেন না ফাটে। কিন্তু ফাটবে, এটা একদম মানে সঠিক কথা, মানে এক মেটে করার পরেই ফাটাটা শুরু হয় এবং দো মেটে করার পরেও ফাটে। খুবই একটা চাপা, মানে চাপা কষ্ট এটাকে বলা যেতে পারে, যে একবার করছি দুবার করছি তাও ফাটছে। এবং তারপরে যেটা করতে হয়, জল ন্যাকড়া দিয়ে এবং একটা মানে খুব নরম ধরনের একটা মাটি বানিয়ে সেটাকে প্রলেপ দিয়ে দিয়ে দিয়ে দিয়ে ঠাকুরটাকে স্মুথ করা হয়, এবং তারপরে আবার হাতে জল নিয়ে সেটাকে ঘষে ঘষে ঘষে ঘষে একদম প্লেন করার যে প্রচেষ্টা সেটা চলতে থাকে।
0: মানে আমরা যদিও হয়তো সামনে থেকে কোনোদিন দেখিনি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি আরাত্রিকার মানে কথায় যে কি হতে পারে সেই সময়।
1: আমরা শুধু ওই চোখটা দিয়ে দেখতে পাচ্ছি, যেই চোখ দিয়ে আরাত্রিকা দেখতে পেয়েছিল যে দালানে ওই পুরনো আমগাছটার কাছে কোনো একটা দিন পুজো হতে পারে, আমরাও সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে আরাত্রিকা কিভাবে একটি প্রতিমা বানাচ্ছে এবং ঘরে বসে প্রে করছে যে ইস এবার যেন নষ্ট না হয়ে যায়।
0: একদমই। এই যে প্রতিমা তৈরি, সাজ সবটাই তো তুমি নিজে করো, তো এই যে প্রতিমার শাড়ি সাজ গয়না সবটা কিভাবে ভাবো, অ্যারেঞ্জ করো, নিজে কিভাবে ডিজাইন করো?
2: ডিজাইন বলতে, যখন আমি ঠাকুর বানাই প্রত্যেকবার আমি চেষ্টা করি ঠাকুরকে একটু অন্যরকমভাবে রূপ দেওয়া। তো আমার কাছে মনে হয় ঠাকুর আসবে মানে তাকে যতটা নিজের থেকে সুন্দর করে সাজানো যায় ততটুকু দিয়েই করা উচিত। এবং যখন আমি প্ল্যানিং করি যে এবছর ঠাকুরকে কীভাবে সাজানো হবে, তখন আমার প্রথমেই প্রথম লিস্টে থাকে শাড়ি। মানে শাড়ি বিষয়টা এত অ্যাট্রাকটিভ একটা জিনিস, মানে যে কোনো মূর্তিকে একটা অন্য মানের করে দিতে পারে। যথারীতি সেই শাড়ি প্রথম থেকেই শুরু হয় কিনা, মানে কেনা শুরু হয়ে যায় ঠাকুর মূর্তির আগে থেকে আমার শাড়ি অ্যারেঞ্জ করা হয়ে যায়, এবং সেই মারফতে ঠাকুর বানানো হয়।
0: আচ্ছা।
2: এবং শাড়ি কেনা হলো, শাড়ি কেনার পরে থাকে গয়না বানানো। গয়নাটা যথারীতি আমি প্রত্যেকবার বানিয়ে উঠতে পারি না, সেটা আমারই এক দাদা বানায়। তো এবার ওকে সেভাবে বলা থাকে যে দেখো আমার ঠাকুরের শাড়ি এই, এবং শাড়ির যে জড়ি থাকে সেই জড়িটা খুব ইম্পর্টেন্ট, তোমার ঠাকুরের কি গয়না দিচ্ছ সেটার সঙ্গে মেলানো খুব ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এরকম হয় যে ঠাকুরের গায়ের যে কালার টোন হচ্ছে, প্রত্যেকটা ঠাকুরের তো আলাদা আলাদা টোন থাকে, তো সেই টোনের সঙ্গে মিলিয়ে শাড়ি কেনা এবং সেগুলোকে ডিজাইন করা, সেগুলো এবং আমি প্রত্যেকবার যেটা চেষ্টা করি, যেটা ইউজুয়ালি কোথাও হয় না, মানে হওয়া সম্ভব না, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এটা করা সম্ভব না, সেটা হচ্ছে গোটা শাড়িটা দিয়ে প্রত্যেকবার আমার ঠাকুরকে পরানো হয়।
0: আচ্ছা।
2: গোটা শাড়িটা বেনারসি হোক, প্রত্যেকবার আমাদের বাড়িতে বেনারসি হয়, তো সেই বেনারসি দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে একটা গোটা

0: বেনারসি পরানো, এবং পরে গিয়ে বোঝা যায় না যে মানে আমাদের দেখতে গেলে ঠাকুরের হাইট তো মানুষের থেকে তো শর্ট হচ্ছে যখন বানানো হচ্ছে, তো সেই প্রমাণ মাপে পুরোটাকে পরানো একটা সত্যি চাপের ব্যাপার থাকে। কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকবার মায়ের জন্য যেটা আসে সেটা যেন মায়েরই থাকে।
1: আচ্ছা, এই যে আরাত্রিকা, তুমি নিজের বাড়ির জন্যই মূর্তি বানাচ্ছো, আগের বছর আমি শুনলাম, দেখলাম আমরা যে খুব সুন্দর একটি মূর্তি তুমি বানিয়েছো, এটা কি বাইরের থেকেও অর্ডার এখন কি নিচ্ছ? ব্যবসার দিকটা কতটা উন্নতি হয়েছে?
0: ব্যবসা বলতে বানিয়েছি আমি, আমার ঠাকুর বাইরেও গেছে, কিন্তু সেটা ছোট আকারে। বড় আকারের মূর্তি বানালে বানানোই যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে সময়। বর্তমানে আমার কাছে ওই সময়টা নেই যে আমি একটা নিজের বাড়ির সাথে আর একটা বড় ঠাকুর বানাবো, সেটা সত্যিই হয়ে ওঠে না আমার পক্ষে। কিন্তু ছোট ঠাকুর যারা আমাকে বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যাতে আমি সবাইকে খুশি করে তাদের ঘরে মাকে পৌঁছে দিতে পারি।
1: কিন্তু তোমাকে তো কাজটা করতেই হবে আড়াত থেকে, কারণ আমরা জানি যে এই যে শোটা আমরা করছি, শোটা বসে আছি, তার আগেই তুমি এই মুহূর্তে একটি অর্ডার অলরেডি পেয়ে গেছো, এটা হচ্ছে সম্পূর্ণার থেকে। সম্পূর্ণা একটু আগেই মোবাইল দেখিয়ে বলেছে, শোনো আড়াত্রিকা, আমাকে এই ঠাকুরটার কিন্তু এই জায়গাটা ঠিক করে তোমাকে দিতেই হবে। আমি সেটা শুনলাম, আমি ভাবলাম যে মানে আমরা অতিথিকে নিয়ে আসবো, আড্ডা দেবো, তার আগেই সম্পূর্ণা একদম রেডি।
2: এই বিষয়গুলোই তো একজন শিল্পীর সব থেকে বড় প্রাপ্তি, বড় পাওনা। আর এইখানেই আজকে আমরা কথা বলছি সৃষ্টির আড্ডায় সম্পূর্ণ, আর সৌরভ সঙ্গে রয়েছে আরাত্রিকা। আরাত্রিকা, তোমার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম শুধু যে মূর্তি বানানো বা সেই দিকটা নয়, আরো এই যে শিল্পের প্রচুর দিকের সঙ্গে তুমি জড়িয়ে আছো, তো তোমার থেকেই জানতে চাইবো আর কোন কোন দিকে নিজের ছাপ তুমি রেখেছো।
0: আচ্ছা, এইটা বলতে গেলে একেবারে বিষয়টা হজবরলও হয়ে যাবে, এবং আমি নিজেও হজবরলও করে ফেলেছি বলা যেতে পারে। তো করতে ভালোবাসি বলতে, আমার ওয়াল পেন্টিং করতে ভীষণ ভালো লাগে, আমার নিজের খুব ইচ্ছা করে ক্যাফে সাজাতে, এবং সেটা আমি অলরেডি করেছি।
2: আচ্ছা,
0: আর এছাড়াও ইচ্ছা করে
1: ক্যাফে সাজাতে বলতে মানে ইন্টেরিয়ার করা,
0: এক্স্যাক্টলি মানে পেন্টিং করে ইন্টেরিয়ার যেটা বলা যেতে পারে, এবং সেটা একেবারে বাঙালি ধাঁচে।
2: আচ্ছা,
0: এবং এটা আমার কাছে খুব কোট আনকোট যে বাঙালি ধাঁচে, এই বিষয়টা আমার কাছে খুব একটা প্রাধান্য পায় সব সময়। এবং এছাড়া কাপড়ের ওপর রং করা, কাগজের থেকেও আমার কাপড়ে রং করতে বেশি ভালো লাগে, আর রেজিন আর্ট, এবং যা কিছু করা যায় হজবড়ালো করে একটা কিছু আর কি।
2: আমি তোমার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তুমি গয়নাও বানাও।
0: হ্যাঁ,
2: তো এই যে গয়না বানানো, ধরো তোমার কাছে অর্ডার এলো, কেউ ধরো তোমায় বললো যে আরাত্রিকা তুমি তোমার পছন্দ মতো বানিয়ে দাও, তো তখন সবার আগে মাথায় কি আসে যে কিভাবে করবে?
0: এটি হচ্ছে সবচেয়ে আনন্দের, মানে একজন শিল্পীকে যদি কোনো একটি মানুষ এসে বলেন যে তোমাকে স্বাধীনতাটা দেওয়া হলো, তুমি তোমার মতো করো। এবার এখন যে যুগটা সেটা হচ্ছে কাস্টমাইজেশনের যুগ, এখান থেকে আমরা চাইলেও বেরোতে পারবো না। কিন্তু সত্যি বলতে, আমার কাছে যত মানুষই আছে তারা আমাকে হয়তো বিশ্বাস করে, ভরসা করে এবং ভালোবাসে, তাই জন্য প্রত্যেকেই আমাকে এই স্বাধীনতা তার দেয় যে তুমি তোমার মতো করে করতে পারো, কিন্তু আমাদের একটু হলেও ইচ্ছা আছে, সেটুকু আমি রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে স্বাধীনতাটা একজন শিল্পীর কাছে সৃষ্টি করার জন্য যে স্বাধীনতাটা দরকার, সেটা সত্যিই দরকার,
1: সত্যিই দরকার। এটা খুব দামি একটা কথা তুমি বললে আরাত্রিকা, যে শিল্পীকে যখন ওই জায়গাটা দেওয়া হয়, পরিসরটা দেওয়া হয়, তখন বোধহয় খুলে
2: একদম নিজের মন থেকে নিজের মন মতো সাজিয়ে দেওয়া যায়। আরাত্রিকা যেমন বললো ওয়াল পেন্টিং করতে ওর খুব ভালো লাগে, ঠিক ওরকম ফাঁকা ক্যানভাসের মতো সবটা নিজের মন মতো রাঙিয়ে দেওয়া যায়। আরাত্রিকা আরেকটা কথাও বললো যে আমার কাগজের থেকে কাপড়ে রং করতে বেশি ভালো লাগে, তো সাধারণত কাগজ তো মসৃণ, সেখানে রং করা আঁকা অনেকটা সহজ, কিন্তু তার তুলনায় কাপড়ে রং করা বা ডিজাইন করা সেটা কতটা কঠিন?
0: কঠিন ঠিক বলবো না, কারণ এখন যেহেতু আমার ভালো লাগে তাই আমার কঠিনটার মনে হয় না। তুমি
1: জিজ্ঞেস করছো কঠিন, এত কিছু বলে ফেলছো, এত কিছু করে ফেলছো, সবই সহজ?
0: না না না, এটা ভুল কথা, সব সহজ নয়, মানে ভালো লাগে, কঠিন নিশ্চয়ই কঠিন, সবকিছুকেই অধ্যাবসায় করতে থাকলে আস্তে আস্তে সেটা আমাদের একেবারে নখ দর্পণের মতো হয়ে যায়, কিন্তু আমি এখনো তা করে উঠতে পারিনি। এখনো আমার অনেক কিছু করা উচিত, প্র্যাকটিস করি না, প্র্যাকটিস করা উচিত। এবং সত্যি বলতে, কাপড়ের যে সারফেসটা সেটা মসৃণ হয় না, কাগজের তুলনায় একটু হলেও গন্ডগোল আছে সেখানে, তো সেখানে সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে কালার ব্যালেন্সিং খুব দরকার পড়ে, কারণ কাপড়ে যখনই আমরা রং করতে যাচ্ছি তখন যদি রঙের মধ্যে জলের পরিমাণটা বেশি হয় তখন খুব সমস্যা হয়, যখন তখন রঙটা আর কি স্প্রেড করতে থাকে, তো এগুলো একটু মাথায় রাখলে খুব যে কঠিন তাও নয়, মানে আমরা চেষ্টা করলেই পারবো
2: নিশ্চয়ই। আরাত্রিকার সঙ্গে গল্প

0: করছি, আড্ডা দিচ্ছি। আজকের সৃষ্টির আসরে রয়েছে সম্পূর্ণা এবং সৌরভ, আরো বেশ কিছুক্ষণ আড্ডা দেব, গল্প করব তোমাদের সঙ্গে। তবে এই যে আরাত্রিকা যেভাবে নিজের জীবনটাকে উপভোগ করছে, নিজের জীবনটাকে রং তুলিতে সাজিয়ে দিচ্ছে, ঠিক সেরকমই শিলাজিতের কণ্ঠে ও জীবন রে গানটা শুনে আবারও ফিরে আসি আমাদের আড্ডায়।
1: একদম একদম একদম।

আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগে সাময়িক উপস্থাপক উপস্থাপিকাদের একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে কলকাতা ও বৃহত্তর কলকাতার প্রার্থীদের ফর্ম দেওয়া হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থীদের 118 টাকার NEFT করতে হবে।

0: অনেক মানুষ আছে যারা হয়তো সত্যিই পারে, কিন্তু তাদেরকে আমাকে হয়তো 1% লোক চেনে, তাদেরকে হয়তো সে কটা মানুষও চেনে না। তাই জন্য কি দরকার আমাদের একটু হলো দরকার, মানে সোশ্যাল মিডিয়া হোক বা নিজেকে তৈরি করার জন্য যেটুকুখানি যে ধরনের মানুষের হেল্প দরকার, কারণ একলা কোনো জিনিস করে ওঠা সম্ভব না। যখনই আমি একটা ব্র্যান্ডের কথা ভাববো, তখন আমার চারপাশে এমন কিছু বিশ্বস্ত মানুষ খুব দরকার, বিশ্বস্ত মানুষ। এমন কোনো মানুষকে রাখা উচিত নয় যারা তোমার কাছে আজকে থাকলো। আর আমাদের জায়গাটা এমন না, শিল্প আর শিল্পী দুটো এমনই জিনিস, মানুষ দেখতে ভালোবাসে, অনুভব করতে ভালোবাসে, কিন্তু মানুষ সেটাকে অনেক সময় কি হয় গুরুত্ব দেয় না, সেই গুরুত্বটা দেয় না যেটা তাদের প্রয়োজন হয়, মানে যেটা তাদের পাওয়া উচিত আর কি বলা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে এমন কিছু মানুষ দরকার যারা ভীষণ রকম বিশ্বস্ত এবং তোমাকে এগিয়ে যেতে, তোমাকে সবসময় সাপোর্ট দেবে, যেগুলো আর কি হয়
1: সেরকম ধরনের জীবনে
0: খুবই কম। কারণ আমি আমার বাউন্ডারিটা খুব কম রাখতে পছন্দ করি, হাতে গুনে একদম মানুষ।
2: বুঝলাম। কিন্তু এর পরে আরাত্রিকার কাছে আমি আরেকটা বিষয়ে আসবো, যেটা আমি দেখেছি আরাত্রিকা ভারী সুন্দর আলপনা দেয়। তো বর্তমানে আরাত্রিকা মানে সেই সাবেকি আলপনা, আর এখন তো অনেক ফিউশন হচ্ছে, তো সাবেকি না ফিউশন কোনটা তোমার প্রিয়?
0: সাবেকি।
2: সাবেকি
0: এবং ফিউশনটা খুব ভালো, যতক্ষণ না সেই ফিউশনটা সেই অরিজিনাল জিনিসটার যে মান মর্যাদা সেটা নষ্ট করছে, ততক্ষণ সেই ফিউশনটা সুন্দর।
2: বর্তমানে কোনটার ধরো চাহিদা বেশি?
0: দুটোই আছে। এখন দেখতে গেলে কোথাও গিয়ে সাবেকি হয়তো আমার মনে হয়
1: মানে আসছে কি সাবেকি,
0: একদম একদম একদম সাবেকি ঘরানা কিন্তু আবার ফিরছে।
2: তফাতটা কোথায় দুটোর মধ্যে?
0: তফাত বলতে সাবেকি দেখলে আমাদের একেবারে মাটির মধ্যে আমরা ঢুকে যেতে পারি, মাটির গন্ধটা অনুভব করতে পারি, আর ফিউশন দেখলে একটু মনে আনন্দ দোলাচল ওঠে যে বাহ।
1: আচ্ছা, আরাত্রিকার জীবনে কি এরকম কখনো হয়েছে আঁকতে আঁকতে কোনো একটা ভুল হয়ে গেল, সেখান থেকে নতুন কোন একটা সৃষ্টি হয়ে গেল?
0: একদম।
2: সেই গল্পটা যদি ভাগ করে নাও।
0: সেই গল্পটা বলতে গেলে ঠাকুর বানানোর ক্ষেত্রেই এরকম হয়েছে। আমরা একবার গণেশ মূর্তি বানাতে গিয়ে সেই গণেশটাকে আমরা চেয়েছিলাম দাঁড় করানো গণেশ করব।
1: আচ্ছা।
0: তো প্রথম থেকেই দাঁড় করানো গণেশ আমার বাড়িতে হতো, তো সেবার দাঁড় করানো গণেশ আমরা কোনোভাবেই করতে পারছি না, এবং যে লাঠিটা কাঠামোতে পোতা হয়েছিল প্রথাগত ক্ষেত্রে তো আমি কখনো শিখিনি, তো আমার ভুল ত্রুটি হওয়াটা খুব মানে স্বাভাবিক একটা ব্যাপার। তো আমরা কোনোভাবেই ওটা কোনো ম্যাথমেটিক্সেই বের করতে পারছিলাম না যে কী করে বিষয়টাকে দাঁড় করাবো, কারণ গোটা মূর্তিটার মধ্যে সবচেয়ে ভারী হচ্ছিল গণেশ, কারণ ব্যাটার একটা বড় ভুঁড়ি আছে। মানে এবার আমরা বাঙালিরা আরও ভুঁড়িটাকে সুন্দর করে বানাতে চাই, তো সেক্ষেত্রে গণেশটাকে অনেকবার চেষ্টা করেও দাঁড় করানো যাচ্ছিল না, এবং তারপরে গণেশটা কোনোভাবে একটু হাফ সিট হয়ে গেছে, এবং তারপর থেকে আমাদের বাড়িতে আজ অবধি ঠাকুর বসাই হয়। গণেশ মশাই ভালো করে খাবেন দাবেন, ভুড়ি ভোজ করবেন এবং বসে থাকবেন।
2: একদম একদম। তো এই যে মানে আরাত্রিকার যে শিল্পকর্ম সেই বিষয়ে আমরা কথা বলছি, আরাত্রিকা আর একটা বিষয়ে যেটা আসবো, আলপনা তো গেল, তোমার তুমি বলছিলে একটু আগে তুমি পাঞ্জাবিতে আঁকো বা শাড়ি ডিজাইন করো, তো যখন এরকম শাড়ি বা কাপড় বা পাঞ্জাবি ডিজাইন করতে বসো, কোনো আলাদা করে কোনো রেফারেন্স বা কিছু কি মাথায় নিয়ে করতে বসো নাকি সবটাই নিজের মন দিয়ে?
0: যখন কোনো কাস্টমার বলে দেয় যে আমাকে এরকম করে দাও, তখন আমি একটা র স্কেচ করার চেষ্টা করি আগে, তো তারপর ভিত্তি করে করি, এবং যেগুলো বলে যে তুমি তোমার মনের মতো আলপনা করো, আমি একেবারে ঝাড়া হাত পা সৃষ্টির মুক্তি সৃষ্টির আনন্দ নিয়ে বসে যেমন ইচ্ছা আলপনা করতে থাকি।
1: আচ্ছা আরাত্রিকা, আমার যা জানার যে গান বলো বা নৃত্যশিল্প বলো, এগুলোতে রেওয়াজ বলে একটা কথা আছে যে সকাল এবং সন্ধ্যেতে সেই রেওয়াজটা করতে হয়,
2: চর্চা,
1: এবং চর্চার থেকে বড় কথা রেওয়াজ, মানে সেটা একদম বেসিক জায়গা থেকে
2: ওই টাইম ধরে মেপে সেই বিষয়টা।
1: তুমি এই মুহূর্তে যেখানে আছো, যখন তুমি একটা জায়গায় পৌঁছে গেছো, তোমার কি মনে হয় যে এই অঙ্কন শিল্প বা এই ধরনের আলপনা শিল্প, বা তুমি তো গয়নার উপরেও কাজ করছো, শাড়ির উপরেও কাজ করছো, সেইখানে চর্চাটা, প্রত্যেক দিনের চর্চাটা, এমনি নিজে বাড়িতে বসে জাস্ট চর্চা, সেটা দরকারই কি কোনো?
0: ভীষণ ভীষণ প্রয়োজন। মানে যা কিছু আমরা চর্চা করব, তা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে আমরা সেটাকে ইম্প্রুভ করতে পারবো, আর চর্চা না করলে দুদিন বাদে জং ধরে শেষ।
2: তার মানে প্রত্যেকটা শিল্পর ক্ষেত্রেই কিন্তু চর্চাটা খুব

0: ইম্পর্টেন্ট,
1: একদম একদম, এবং ক্লিয়ার থাকা দরকার যে আমি কি করতে চলেছি,
0: কি করতে চাইছি। তো এই ক্লিয়ার থাকার বিষয়ে আসি, একটু আগে সৌরভ একটা কথা বললো যে কোনো ভুল হয়ে গেছে, ধরো তুমি এরকম কোনো শাড়িতে বা পাঞ্জাবিতে বা কাপড়ে ডিজাইন করতে বসেছো বা গয়না বানাতে বসেছো, ধরো একটা জিনিস আঁকতে গেছো, হয়তো রং পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তখন সেটাকে কিভাবে চেঞ্জ করো, কিভাবে সেই মোটিভেশনটা আসে?
2: কখনো কখনো রং পড়ে গেলে সেই রংটা তুলতে হয়, এবং ফেব্রিক কালার যখন নর্মাল থাকে তখন সেটা আমরা তুলতে পারি।
0: আচ্ছা,
2: মানে যখন লিকুইড অবস্থায় রংটা পড়ে তখন কিছু টেকনিক এবং ট্রিক্স আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু রংটাকে তুলতে পারি
0: নিশ্চয়ই।
2: আর যখন হয়ে যাওয়ার পরে যখন কাস্টমার বলে যে এটা একটু ওটা করলে হতো, তখন কোনোভাবে যদি করা সম্ভব হয় তো করে দিই, না হলে আর কি করা গেল না।
1: আরাত্রিকা, মধ্য মেধার ভিড় এখন খুবই, মানে যারা তথাকথিত হয়তো সেইভাবে ট্যালেন্টেড নয় কিন্তু ওই মানে
0: কিছু করতে চাইছে,
1: কিছু করতে চাইছে, এবং তার থেকেও বড় কথা সম্পূর্ণ যে আমি যেটা মানে দেখি যে আজকালকার দিনে যে সমাজ মাধ্যম হয়ে গিয়ে কি হয়েছে যে অনেক মানুষই খুব কম মেধানি একটা কাজ খুব হয়তো বেশি ছড়িয়ে গেল, কিন্তু যেই মানুষটি খুব ট্যালেন্টেড, খুব খাটছে, তার কাজ হয়তো মানুষের কাছে, বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে না। আরাত্রিকার কি এই ভয়টা কাজ করে যে হারিয়ে যাব কি কোনোদিন, এই ভয়টাই কাজ করে?
2: এই ভয়টা রাখলে তাহলে আর এই প্রফেশনে আসা হতো না, কারণ মানুষ মনে করেন যে আজকে আমার পড়াশোনাটা হলো না, চলো একটু আঁকা যাক, আজকে আমার পড়াশোনাটা হলো না, চলো একটু গান গাওয়া যাক, আজকে আমার পড়াশোনাটা হলো না, চলো একটু নৃত্য করা যাক। কিন্তু যে কোনো শিল্প সৃষ্টির বিষয় কিন্তু পড়াশোনাটা হলো না বলে করা সেটা কিন্তু হয় না, কারণ পড়াশোনার মতোই কিন্তু এটা ততটাই চর্চা দরকার, ততটাই অধ্যাবসায় দরকার, না হলে কিন্তু এগুলো করা যায় না, এবং অনেক ক্ষেত্রে পড়াশোনার থেকেও অতিরিক্ত করতে হয়।
1: আচ্ছা,
0: একদমই।
1: আচ্ছা, আমাদের লাইভে কিন্তু একটা বেশ ভালো প্রশ্ন এসেছে, ঠিক তোমার মতোই, মানে সম্পূর্ণ যেরকম আবদার করেছে আরাত্রিকার কাছে অনুষ্ঠানের শুরুতেই, তেমনি পর্ণিতা চক্রবর্তী বলে একজন বলেছেন যে আমার জগন্নাথ এবং গোপালকে অঙ্গরাগ করে দেবে, তোমার সোশ্যাল মিডিয়াতে কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। আরাত্রিকা কি বলবে?
2: নিশ্চয়ই, একদম একদম একদম একদম করে দেবো। এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে মানুষ আমাকে এভাবে জানছে, এবং ঈশ্বরের অঙ্গরাগ করা এটা আমার কাছে সত্যি প্রাপ্তি, কারণ ঈশ্বরের অঙ্গরাগ করতে পারার মধ্যে যে শান্তি, যে তৃপ্তি আছে, তা বোধহয় অন্যান্য বাকি কাজগুলোর থেকে একটু হলেও আনন্দ দেয় আমার।
1: আচ্ছা আরাত্রিকা, এই যে একটা জায়গায় যখন কোনো শিল্প নিয়ে মানুষ পৌঁছয় বা শিল্পীরা পৌঁছয় তোমাদের মতো, তখন কি কোনোভাবে তোমার অভিজ্ঞতা কি বলে যে বন্ধুরা একটা সময় যারা ছিল তারা কি হারিয়ে যায় নাকি তোমার পাশে এখনো তারা আছে?
2: বন্ধু, সত্যি বলতে বন্ধুরা হারিয়ে যায়, এবং সেই হারিয়ে যাওয়া বন্ধুদের কখনো ফিরিয়ে আনতে নেই, একজন শিল্পীর জীবনে হারিয়ে যাওয়া বন্ধুকে কখনো ফিরিয়ে আনতে নেই, এটা আমি বিশ্বাস করি।
1: মানে সবসময় সামনে তাকাতে হয়,
2: একদম পিছন ফিরে তাকালেই পড়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে।
1: খুব বাস্তব কথা বলছে কিন্তু আজকে আরাত্রিকা,
0: কারণ একদম
1: এই কথাগুলোই বোধহয় আমরা মনে মনে ভাবি কিন্তু বলতে পারি না, ওই একটা ইমোশন কাজ করে।
0: হ্যাঁ সেটাই, মানে এই আরাত্রিকার থেকে ওই কি বলতো একটা পর্দা রেখে দেওয়া ব্যাপার কিন্তু আরাত্রিকার কাছে নেই, যেটা জানছি সেটা কিন্তু একদম সবার জন্য, যেটা আমাদের জীবনে হয়তো কিছুটা হলেও আমরা প্রয়োগ করতে পারবো। তো আরাত্রিকার কাছে এবারে যে বিষয়টায় আসবো, আস্তে আস্তে একদম আমরা শেষ মুহূর্তে আসছি, যে আরাত্রিকা এতগুলো আর্ট ফর্মে তুমি কাজ করছো, যদি আমি বলি এর মধ্যে একটা যেটা তোমার খুব প্রিয় কোনটা হবে?
1: তোমাকে আনন্দ দেয়?
0: হ্যাঁ,
2: মূর্তি বানানো।
0: আচ্ছা, কেন?
2: কারণ এটা অনেকটা আমাদের বাস্তব জীবনের মতো, কারণ একটা মাটির তাল, মানে যেটাকে আমরা পায়ে করে মারিয়ে চলে যাচ্ছি, যেটাকে একটা ফোঁটা জল দিলে সেটা ধুয়ে চলে যায়, সেই মাটির তাল থেকে একটা প্রতিমা তৈরি হচ্ছে, এবং লক্ষ কোটি মানুষ সেই প্রতিমার সামনে হাত জোড় করে বলছে ভগবান আমাকে এবার বাঁচিয়ে নিও, রেজাল্টটা যেন ভালো হয়।
1: সত্যি তাই, সেটা মধ্যে আলাদা একটা তৃপ্তি দেয়।
2: একদম একদম। এবং মূর্তি তৈরি হওয়ার পর, মানে আমার যেটা প্রত্যেকবার হয়, চক্ষুদানের পর, একেবারে মায়ের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, নবমীর রাত যখন আমি ঠাকুরের চোখের দিকে তাকাই, তখন যেন বাস্তবেই মনে হয় মায়েরও চোখ চলচল করছে, সাথে আমার তো মনটা একেবারে খারাপ হয়েই যায়।
0: একদম, এই বিষয়টা তো সত্যি। আরাত্রিকার থেকে বেশ কিছু কথা কিন্তু আমরা জানছি, কিন্তু
1: এবার একটু সময় বাকি আমাদের জানার,
0: এবার যেটা জানার আছে আরাত্রিকার থেকে আমার পার্সোনালি, বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে আমরা অনেক সময় এমন দেখছি হয়তো এই ভাইরাল ওয়ার্ডটা খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, হয়তো একটা শিল্প যেটা কিনা খুব ভালো সুন্দর।

0: সেটার থেকে হয়তো তুলনামূলক কম সুন্দর কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, এবং অনেক শিল্পীর ক্ষেত্রে কিন্তু সেটা হৃদয় বিদারক। তো তোমার ক্ষেত্রে কি মনে হয়, তখন তারা কিভাবে নিজেদেরকে সামলাবে, মোটিভেট করবে?
1: মোটিভেট বলতে শুধু মনের মধ্যে রাখতে হবে, আমি বাবা যেটা করছি সেটা আমার কাছে তৃপ্তির, কারণ একজন শিল্পী হিসেবে যতটা যেটা আমার আছে, ভাইরাল হওয়ার খিদের থেকে সবচেয়ে বেশি খিদে থাকা উচিত, আমি যেটা করছি সেটা আরও আমাকে সুন্দর করতে হবে, আমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমি কোনো একদিন কিছু একটা আমাকে মানুষ নিয়ে চেনে। ভাইরাল হলেই যে মানুষ চিনবে এমন নয়, এমন বহু মানুষ আছে যারা কিন্তু ভাইরাল নয় কিন্তু মানুষের চোখে তারা ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই মানুষ ভাইরাল হয় না।
0: ভারী সুন্দর কথা বলল।
2: এবং সম্পূর্ণ আমি আরেকটা জিনিস জানতে চাইব যেটা আরতিকার কাছে, যারা থেকে যে ভাইরালের কথা একটু আগে, ভাইরাল হওয়ার কথা একটু আগে সম্পূর্ণ বলছিল, ভাইরাল হওয়ার জন্য মানুষ প্রচুর নতুন কিছু চেষ্টা করে, অনেকেই করে, যে তথাকথিত একটা
0: ধারাকে ছেড়ে
2: একটা অন্য কিছু চেষ্টা করে। আবার অনেকে চেষ্টা করে যেটাই আছে সেটাকে বারবার করে করে যাওয়া, যেটা মানুষ দেখতে চাইছে সেটাই বারবার করে করে যাওয়া। এই দু ধরনের মানুষই আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই দর্শক হিসেবে। কিন্তু তোমার কি কখনো মনে হয় যে আমাদের বাংলায় এরকম বহু হারিয়ে যাওয়া শিল্প আছে, আমাদের ভারতে, আমাদের দেশে এত জায়গায় এত শিল্প হারিয়ে গেছে একটা সময় থেকে? কারণ আমাদের দেশ, আমাদের বাংলা এত ঐতিহ্যপূর্ণ একটি দেশ এবং ঐতিহ্যপূর্ণ একটি রাজ্য, আরাত্রিকার কি মনে হয় সেই শিল্পগুলোকে নিজের কাজে ফিরিয়ে আনতে হবে ভবিষ্যতে, বা সেরকম পরিকল্পনা আছে কি?
1: ভীষণ ভীষণ, মানে আমি এখনও যেটুখানি করার চেষ্টা করি, আমার মনে হয় যে আমাদের, আমি প্রথমেই বললাম কোট আনকোট বাংলা ভাষা বা বাংলা শিল্প বা বাংলা সৃষ্টি, এই প্রত্যেকটা বিষয় আমাকে ভীষণ রকম আকর্ষণ করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি পুরো ভারতবর্ষ যদি ছেড়েও দিই, আমি যদি শুধু আমার যেটুখানি জায়গা, আমি যদি সেটুখানিকে ধরেই কাজ করি, যদি আমি শুধু বাংলাকে নিয়েই বলি, তাহলে হচ্ছে হ্যাঁ, আমি বাংলার যে কোনো শিল্প, যেমন সাবেকি আলপনার কথা আমরা যেটা বললাম, সেই সাবেকি আলপনা যদি একেবারে সেই পুরনো দিনে দিদা ঠাকুমারা কিভাবে দিত চালের গুঁড়ো করে, এবং শান্তিনিকেতনে দেখা যায় যে ইট গুঁড়ো করে বিভিন্ন রকম মাটি থেকে ওরা আলপনা, একদম একদম ওইভাবে যে করার যে আনন্দটা, একটা ফেব্রিক রং নিলাম, একে দিলাম, ব্যাস হয়ে গেল, এটার থেকে ওই ব্যাপারটাকে তৈরি করা, রং তৈরি করা চালের গুঁড়ো থেকে আঠা দিয়ে, তখন তো নর্মাল এরকম ব্র্যান্ডেড আঠাও বিক্রি হতো না, সেগুলো গাছের থেকে আসত। তো সেই বিষয়গুলো দিয়ে যখন কাজ করা হয়, এবং এইগুলো যদি আমরা ভিডিও করে দেখাতে যাই, তাহলে কিন্তু হবে না। কারণ এখন মানুষের সময় কম, মানুষ 5 সেকেন্ডের বেশি কাউকে সময় দেয় না, তা ওই জন্যই মানে ভাইরাল হওয়ার আনন্দে যদি কেউ ভিডিও করে শিল্পী হতে চায় তাহলে খুব চাপ, শুধু ভাবতে হবে, এগিয়ে যেতে হবে।
0: এইটাই, নিজে যেটা করছি সেটাকে ভালোবেসে ভালো মনে করতে করতে এগিয়ে যেতে হবে, আর তাহলে ওই একদিন না হলেও একদিন কিন্তু সেই সাফল্যটা আসবে। আর আরাত্রিকার কাছে এবার একদম শেষের পথে একটা জিনিস জানার আছে, এই যে তোমার এতগুলো দিক, এতগুলো শিল্পকর্ম, ভবিষ্যতের পরিকল্পনা কি রেখেছ?
1: ভবিষ্যতের পরিকল্পনা বলতে একটা ব্র্যান্ডকে সুন্দর করে করার তো খুবই ইচ্ছা, এবং সেখানে আমার ইচ্ছা আছে কিছু এমন মানুষকে শেখানো, এবং তাদেরকে সামান্য কিছু সামান্যিক, এবং আমি মনে করি গুরুদক্ষিণাটা খুব ইম্পর্টেন্ট, এবং এমন গুরুদক্ষিণা যেটা বহু সাধারণ মানুষ, সাধারণ বাচ্চা যারা সে জায়গায় যেতে গেলে তাদেরকে অনেকখানি খরচা হয়তো করতে হয়, যেটা আমরা ফেস করে এসেছি, তাদেরকে আমি কিছু করে দিতে পারি, তাদের জন্য একটা জায়গা তৈরি করা আমার খুব ইচ্ছা। আমার একটা আর্ট গ্যালারি তৈরি করার ইচ্ছা, যেখানে কিনা তারা এসে নিজেদের মনের ইচ্ছা মতো, রাখা থাকবে রং, রাখা থাকবে একটা ফাঁকা দেওয়াল, প্রয়োজনে তার উপরে একটা স্টিকার টাইপের কিছু ব্যবস্থা করা হবে, তারা যা খুশি করবে, মনের ইচ্ছা মতো আঁকবে, কারণ আঁকার কোনো বাউন্ডারি হয় না, আমি যেটা মনে করি। তারা শিখুক, তারা জানুক, তারা তাদের মনের ভাবটাকে যেভাবে খুশি রং দিয়ে, তুলি দিয়ে, হাত দিয়ে, যেভাবে তাদের মন চায় তারা প্রকাশ করুক।
2: আজকালকার দিনে যেভাবে মানসিক সমস্যা বাড়ছে, এই যে তুমি বললে যে একটা দেওয়াল থাকবে ফাঁকা, রং থাকবে,
0: থেরাপি হয়,
2: আর থেরাপি করা, এটা কিন্তু একটা মানসিক শান্তিও দেয় বলে মানে বিজ্ঞান সেটা বলে। আচ্ছা, দিন শেষে এই প্রত্যেকটা কাজ, জুয়েলারি ডিজাইন বলো বা তোমার এই আলপনা করা বলো বা শাড়ির উপর কাজ, দিন শেষে আরাত্রিকাকে কি দেয়?
1: মানসিক শান্তি,
0: এই মানসিক শান্তির খোঁজেই তো আমরা সবাই কাজ করি। আর আপাতত সময় বলছে একদম শেষের পথে আমরা রয়েছি,
2: ঘড়িতে বেজে 11:54, তাই তো?
0: হ্যাঁ একদমই। তো শেষে আরাত্রিকার কাছে জানতে চাইবো, এই যে এতগুলো দিক, তোমার সঙ্গে সঙ্গী হিসেবে কারা থাকে?
1: আমার সঙ্গে সঙ্গী হিসেবে প্রথমেই মানে আমার ঈশ্বর, আমার ভগবান, এরা তো আছে, এনারা তো আছেনই, সঙ্গে আমার মা বাবা এবং আমার কিছু বন্ধু আছে যারা সত্যি থাকা দরকার। তারা সব সময় আমাকে এতটাই সাপোর্ট করে এসেছেন, যাদের জন্য আজকে আমি হয়তো এই স্টুডিওটার মধ্যে বসে আছি, এটুকুই। এরাই
2: দিন শেষে এটাই তো পাওয়া,
0: একদম
2: স্বীকার করা যে আমার পাশে এসে বন্ধু বান্ধব, আমার মা বাবা, ঈশ্বর ছিলেন
0: এবং তারা থাকুক আজীবন, এটাই চাইবো। আর যেতে যেতে কেমন লাগলো আজকে এই সময়টুকু আড্ডা দিয়ে?
1: ভীষণ ভালো লাগলো, ভীষণ। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা, কারণ একজন শিল্পী হিসেবে তার মনের কথা শোনার সময় হয়তো সবার থাকে না, কারণ আমাদের কাছে মানুষ আসে তাদের মনের কথাটা, মনের ভাবটা প্রকাশ করে এবং আমরা তাদের মনের যা আকাঙ্ক্ষা সেটা আমরা বানিয়ে তাদেরকে দিই। কিন্তু আমাদেরও মনে একটা কিছু থাকে, কখনো কখনো বলতে ইচ্ছা করে, সেটা কখনো বলে ওঠা হয় না, এবং সেটা বলে ওঠার যে মাধ্যম সেখানে আমি আজকে এই স্টুডিওর মাইকটা পেয়েছি, যেখানে আমি বলতে পেরেছি, তাই আমি ভীষণ আনন্দিত।
2: এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই যে আরাত্রিকার মতো যারা এই মুহূর্তে স্বপ্ন দেখছো আঁকা বা এই ধরনের শিল্পকে নিয়ে এগিয়ে যাবে, তারা সৃষ্টির আনন্দে বাঁচো এবং মজা করে বাঁচো, ভালো থাকো, সুস্থ থাকো এবং জমিয়ে জমিয়ে যুববাণীর অনুষ্ঠান শুনো, তাই তো?
0: একদমই। আর আপাতত সময় বলছে আমাকে আর সৌরভকে বিদায় নিতে হবে, কিন্তু যেতে যেতে ক্রস উইন্ডসের কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, রইল তোমাদের জন্য, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আজকের মতো বিদায়, হ্যাঁ যেতে যেতে যদি তোর ডাক শুনে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি অভিষেক ভূঁইয়ার কণ্ঠে।

অভিষেক ভূঁইয়ার কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশলীনা আমিনের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার দুদফায় ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা। এদিকে বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও সুনিশ্চিত করতে বলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ভয় দেখানো, আতঙ্ক ছড়ানো, জোর করে হিংসাত্মক কাজে লিপ্ত করা, সংঘর্ষ এবং পাল্টা হামলা প্রতিরোধে সব রকমের ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। সমস্ত নাগরিক, বিশেষ করে সমাজের দুর্বলতর শ্রেণী এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখার পাশাপাশি সংকটপ্রবণ এলাকাগুলিতেও সুরক্ষা আরও জোরদার করতে বলা হয়েছে। রাজ্যের যে কোনো জায়গায় কোনোরকম হিংসাত্মক ঘটনার খবর এলে সে ব্যাপারে সতর্ক থাকা এবং অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতেও পদস্থ আধিকারিকদের বলেছে কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে, রাজ্যে আইনের শাসন জারি থাকবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেই আইন নিজেদের হাতে তুলে নিতে দেওয়া হবে না। হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার নেজাটে রাজনৈতিক

0: সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও দুই পুলিশকর্মী আহত হওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের সদস্য তা স্পষ্ট নয়। ধৃতদের আজই আদালতে তোলা হবে। এদিকে নেজার থানার ওসি প্রসূন কর সহ মহিলা পুলিশ কনস্টেবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। তিনজনই কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর এক দশকের সন্ত্রাস কাটিয়ে সন্দেশখালিতে নিজের ভিটে ফিরেছেন 200টি পরিবার। সাগদা এলাকার বিজেপি কর্মীদের সহায়তায় তারা ঘরে ফেরেন, তবে গ্রামবাসীদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে তারা প্রশাসনের কাছে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন। তুলোর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 5,659 কোটি টাকারও বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলোর চাষের মানোন্নয়ন ঘটানো। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে বর্ষা শুরুর আগেই গত দুদিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠল জলপাইগুড়ির নাগরাকাটা। ভারী বর্ষণে ফুলে ফেঁপে ওঠা নাগরাকাটা, সুখানি নদী ও রাঙ্গাতি নদী, যার জেরে নাগরাকাটা বস্তি, বিজয়নগর ও সুখানি বস্তি মিলিয়ে অন্তত 30টির বেশি বাড়িতে গত রাতে জল ঢুকে পড়ে। তবে সকাল হতেই তা অবশ্য নেমে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুখানি বস্তি, যেখানে প্রায় 20টি পরিবারের ঘরবাড়ি রাতে জলমগ্ন হয়ে যায়। একই সঙ্গে একাধিক চা বাগানেও কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হিলা চা বাগানের লোয়ার ডিভিশনে জল ঢুকে পড়ে আর নয়াশাইলি চাই বাগান ও কুর্তি চা বাগানের একাধিক জায়গাও জলমগ্ন হয়ে পড়েছিল। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, গাঙ্গেয় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাগুলিতে আবহাওয়া থাকবে মোটামুটিভাবে অপরিবর্তিত। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, সর্বশেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী আজ বেলা 3টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা 3টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের এলাকাবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: লক্ষ ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু হচ্ছে। গ্রামীণ যুবা পাপ করবেন, শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন।
4: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের আজকের বিষয় গ্রাম বাংলায় হোমিওপ্যাথি চিকিৎসার উপযোগিতা। আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মহোৎসব সামন্তকে। ডাক্তারবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: তো আমি জানতে চাইব ডাক্তারবাবু, যে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে দু চার কথা আমার গ্রাম বাংলার মানুষদের কাছে যদি আপনি একটু খুব স্বল্প পরিসরে জানিয়ে দেন।
5: গ্রাম বাংলায় প্রায় 70% মানুষ বাস করেন, বেশিরভাগ মানুষই গ্রামে বাস করেন। এবং দেখা যাচ্ছে যে যেখানে প্রত্যন্ত গ্রাম, যেখানে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধা নেই বললেই চলে, সঠিকভাবে পৌঁছায়নি, তা সেখানেতে দেখা যাচ্ছে যে তাদের এই অতি কম খরচে সহজ ভাবে পেতে পারে এবং সবাই পেতে পারে। এবং যেখানে মানুষের দারিদ্রতার ভাগ বেশি, অশিক্ষা, কুশিক্ষা, অপশিক্ষা, বদ্ধ ধারণা, অন্ধ ধারণা, অন্যান্য চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথি, আয়ুর্বেদি বা গ্রামেতে বিশেষভাবে প্রচলিত, সেটা হলো এই ওঝা রোঝা, এই জলপড়া, গুড় পড়া, নুন পড়া, হলুদ পড়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত মানুষ তার থেকে কুফল পেয়েছে। সেই জন্যে আর্থিক অভাবনের জন্যও বটে এবং

0: এফেক্ট, সাইড এফেক্ট। ওষুধ অ্যালোপ্যাথি বা অন্যান্য অর্থোডক্স বা হেডেক যে সমস্ত মেডিসিন এই সিস্টেম অফ ট্রিটমেন্ট আছে, তার চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে একটার পর একটা সমস্যা, জটিলতা সৃষ্টি হচ্ছে, কমপ্লিকেশন তৈরি হচ্ছে। তা সেই জন্যেই মানুষও ধীরে ধীরে এর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে হোমিওপ্যাথির, এবং মানুষ গ্রহণ করছে, আরোগ্য হচ্ছে, কি অ্যাকুইট ডিজিজ, কি ক্রনিক ডিজিজ বা ইত্যাদি।
1: আসবো সেই সমস্ত প্রশ্নতেও আমি আসবো একে একে। তবে গ্রাম বাংলায় হোমিওপ্যাথির উপযোগিতা বা প্রয়োজনীয়তা আজকের দিনে দাঁড়িয়ে আপনার কতটা সাফল্য পেয়েছে সেটা যদি একটু বলেন।
0: প্রথমে আমি বলবো যে ঔষধের, যে কোনো সিস্টেমের ঔষধের কর্মক্ষমতা বা কার্যকারিতা বেশি আছে, দ্যাট ইজ কল ফিল্ড অফ অ্যাকশন অফ দি মেডিসিন, এইটা সব থেকে বেশি আছে হোমিওপ্যাথিতেই। অন্যান্য সিস্টেমে যা হয় তাতে রিকভারি হয়, তাতে প্যালিয়েশন হয়, সাপ্রেশন হয়, এবং বিশেষত ক্রনিক রোগগুলি। তা সেই জন্যেই মানে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, নয় সাধারণ মানুষ, গ্রামের গঞ্জের মানুষ বুঝতে পাচ্ছেন যে কম পয়সায় শুধু নয়, সব থেকে বড় কথা হলো রোগ আরোগ্য বেশিরভাগ হচ্ছে বলেই সেটা সহজে গ্রহণ করেছে।
1: একটা জিনিস, এই এতক্ষণ ধরে আপনি বলছিলেন যে অ্যাকিউট ডিজিজ বা ক্রনিক ডিজিজ, তো পুরনো রোগকেই তো আমরা ক্রনিক ডিজিজ বলছি, তাই তো? তো এই যে ক্রনিক ডিজিজ বা পুরনো রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে খুব কার্যকরী, এই কথাটা বলা হয়, কেন বলা হয়?
0: বলার কারণ হলো রোগ কিসের জন্য হয়, কিভাবে হয়, এর যদি একটু হিস্ট্রিটা ছোট্ট করে আমরা জেনে নিই, সেটা হলো সাধারণভাবে লোকে ভাবি যে তার ফিজিক্যাল বা তার রাসায়নিক বা দৈহিক বা মেকানিক্যাল বা কেমিক্যাল ইত্যাদি চেঞ্জের জন্য, জীবাণু বীজাণু ইত্যাদির জন্য অসুখ করে মানুষের, রোগ হয়। কিন্তু যেসব অসুখগুলো এই জীবাণুবাহিত নয়, যেগুলো জেনারেশন থেকে জেনারেশন, জিনগত, বংশগত, যেগুলো জটিল বংশ পরম্পরা চলতে থাকে, সাধারণ অর্থে আমরা বলি ছমাসের বেশি হলেই এগুলোকে পুরানো, কিন্তু না, হোমিওপ্যাথিতে সে কথা পুরানো, পুরাতন রোগী তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তার ক্যারেক্টারটা হচ্ছে এই, কবে থেকে সেই রোগ, পুরাতন রোগটা শুরু হয়েছে সে নিজেই জানে না, এক নম্বর। দু নম্বর, একটা মায়াজমেটিক কজ মানে ফান্ডামেন্টাল কজ মানে কজা কজারাম মানে যে কারণ অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু বংশ পরম্পর এবং পারিবারিক সূত্রে পাওয়া থেকে চলতে থাকে। তা সেই জন্য যে রোগগুলো মায়াজিম ছাড়া ট্রিটমেন্ট হয় না, এবং হোমিওপ্যাথিক ওয়েতে নিয়ম নীতি মেনে যদি হোমিওপ্যাথিক সিমিলিমাম ড্রাগ দেওয়া হয়, রেমিডি দেওয়া হয়, তাহলেই আরোগ্য করা সম্ভব, তা নাহলে সম্ভব হয় না। তা সেটা বংশ পরম্পর চলতেই থাকবে, জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে, যেহেতু এটা জিনগত হতে পারে, বংশগত হতে পারে, ইত্যাদি ইত্যাদি।
1: মানে সেটা চিকিৎসার শুরুতেই আপনারা নির্ধারণ করেন?
0: হ্যাঁ, যেটা অ্যালোপ্যাথিক সিস্টেমে বলা হয় যে পুরাতন, সেটা অনেক দিন হয়েছে বলেই সেটাকে বলা হয় যে পুরাতন, কিন্তু বেসিক্যালি হোমিওপ্যাথির নিজস্ব সংজ্ঞাতে বলা হচ্ছে
1: কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, আলাদা
0: চারিত্রিক বৈশিষ্ট্য কিছু থাকতে হবে।
1: সেই জন্য অ্যাকিউট ডিজিজ এর ক্ষেত্রেও কি সেটা,
0: যে রোগগুলো ধীরে ধীরে সেটা ক্রনিক, কিন্তু দেখা গেল যে খুব তাড়াতাড়ি করে হঠাৎ করে হয়ে গেল, একটা নির্দিষ্ট ফিক্স সময় রইল, এবং অ্যাকিউট মায়াজিম সেখানেও আছে, কিন্তু তাতে ওষুধ লাগতেও পারে, নাও লাগতে পারে, এমনি এমনিও ভালো হইতে পারে, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা প্রাকৃতিক কারণও সে দুরারোগ্য অ্যাকুট কেসও ভালো হইতে পারে।
1: যেমন আজকের দিনে দেখা যাচ্ছে, প্রায়শই দেখা যাচ্ছে যে কোনো আগে থেকে কোনো লক্ষণ ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে একটা টিউমার, এবং সেই টিউমারটা যখন ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে ও সেটা হয়তো একটা ক্যান্সারের স্টেজে অলরেডি শেষের দিকে চলে গেছে। তো সেটাকে কি বলবো আমরা, অ্যাকিউট স্টেজই বলবো তো?
0: না, এটা আমরা অ্যাকিউট স্টেজ বলতে পারছি না, এই কারণেই তার সুপ্ত অবস্থায় সেই রোগটা ছিল, আজকে সেটা প্রকাশিত হচ্ছে।
1: আচ্ছা,
0: যেটা সুপ্ত অবস্থা মানে ল্যাটেন্ট অবস্থা ছিল, সেটা আজকে প্রকাশ পাচ্ছে বলেই বলছি, কিন্তু তার গভীরেতে সেই জটিলতা অনেকদিন আগে থাকতে সৃষ্টি হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রি থেকে জানতে পারি বা বংশ ইতিহাস দিতে পারি, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি ইত্যাদি থেকে জানতে পারি যে এই রোগটির উৎস ছিল। একটা ছোট্ট উদাহরণ দিই, এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু তার আগে তো আবহাওয়া, ওয়েদার, ক্লাইমেট, টেম্পারেচার এসেছে, ঝড় উঠেছে, তারপরে তো বৃষ্টি হয়েছে। ঠিক তেমনি অসুখ লক্ষণের মাধ্যম দিয়ে যে প্রকাশ পায় সেটা ওই অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যারা খুব সেন্সিটিভ বা শিক্ষিত বা সচেতন, তাদের অনুভূতি বেশি বলেই তারা রোগ আসছে বুঝেই আগে থাকতে সতর্ক হয়। একে বলে ডাক্তারি ভাষায় মরফোলজিক্যাল ডায়াথিসিস, মানে গঠনগত তার প্রবণতা ছিল সেই টিউমারের, সেই জন্যই সেটা।

0: তখন দেখা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি সেটা অরিজিনালি অনেকদিন থেকে হয়েই ছিল বা আছে।
1: আচ্ছা, এবার খুব স্বল্প পরিসরে আমরা একটু জেনে নেব যে কোন কোন ক্ষেত্রে, মানে চিকিৎসার কোন কোন ক্ষেত্রে, যেমন আমি আপনাকে বলি যে শিশু শিশু চিকিৎসার ক্ষেত্রে বলা হয় যে হোমিওপ্যাথি ভীষণ ভীষণ উপযোগী, কারণ অ্যালোপ্যাথিতে একটা সাইড এফেক্ট থাকে, আমরা সচরাচর একটু ভয় পাই আমার বাড়ির বাচ্চাটিকে চট করে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট দিতে, সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা মানে সর্দি লাগা জ্বর আমাশা এগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাটাকে আমরা পছন্দ করি বা বেছে নিই। তো ঠিক এইরকম আর কোন কোন চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি বেশ নির্ভরযোগ্য বলে আপনার মনে হয়?
0: ব্যাপারটা খুব ছোট্ট করে বললে বোঝায় যে রোগগুলো সার্জিক্যাল, পিওরলি সার্জিক্যাল হয়ে এসে গেছে, তাতে রক্তপাতই হোক, পারফোরেশনই হোক, বা অ্যাক্সিডেন্টই হোক, এমার্জেন্সি হোক, যেখানে রক্ত দিতে হবে, গ্যাস দিতে হবে, অক্সিজেন দিতে হবে, এতে লিমিটেশন আছে। কিন্তু এইগুলোকে বাদ দিলে বাকি সব রোগী হোমিওপ্যাথির উপযোগিতা ভীষণভাবে প্রযোজ্য। এই শিশুদের কথা যখন বললেন, দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এই যখন শিশু জন্মাচ্ছে, যখন জায়গোট তৈরি হচ্ছে, জন্মাচ্ছে, তখন থেকে যদি হোমিওপ্যাথির চিকিৎসা করা হয় তাহলে শিশু যে জন্ম নিল তার কমপ্লিকেশান ছাড়াও, রোগ হওয়ার প্রবণতা ছাড়াও, এবং নানান অসুখের যে হচ্ছে আজকালের দিনে সেটাও দেখতে পাওয়া যায় না বা কমে যায় বা কম।
1: বলছেন যে শিশু যখন গর্ভাবস্থায় থাকছে মায়েরও যে ছোটখাটো অসুবিধাগুলো হচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সেই সময়টাও যদি সেও যদি হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যেই থাকে তাহলে শিশুর ওই অসুখগুলো থেকে আক্রান্ত হওয়ার প্রবণতাটা কম থাকবে,
0: কমে যায়, তাহলে অসুখ কম অসুখে ভুগবে। সর্বোপরি শিশুর যে অসুখটা এলো কোথা থেকে, তার বাবা মায়ের যা আছে, মায়ের সাইড এবং বাবার সাইড দুজনের, সেটাকে আমাদের মায়াজমেটিক ডিসক্রিশিয়া মানে ফান্ডামেন্টাল কজ, বাবা এবং মায়া দায়ী, তার থেকে পেয়েছে শিশু, সেই শিশু নিয়ে বাবা মায়ের অসুখগুলো নিয়েই সে জন্মাচ্ছে বা জন্মায়, তার সেই রোগ হওয়ার প্রবণতাটা এসে যায়, এইটা একটা কারণ। আরেকটা হলো এই যে শিশুর অ্যাকুট অবস্থাটা, জ্বর সর্দি পায়খানা বমি ইত্যাদি ইত্যাদি, অ্যাকুটগুলো লক্ষণ হয়ে যায়, সঠিকভাবে ঔষধ ঠিক করে যদি ওষুধ দেওয়া হয় তাহলেও দেখা যাবে যে শিশুরা অতি কম সময়ের মধ্যেই আরোগ্য হয়ে যাচ্ছে, কোনো অত বেশি ওষুধও খেতে হয় না।
1: আচ্ছা, তো যেহেতু আমার আজকের এই অনুষ্ঠানের একটা বড় অংশ আমার গ্রাম বাংলার বন্ধুরা, তো অবশ্যই আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে গ্রাম বাংলার মানুষের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা কতটা উপযোগী বা এর প্রয়োজনীয়তা কতটা?
0: আমি হোমিওপ্যাথ ডাক্তার হিসাবে বলছি না, আমি নিরপেক্ষভাবে বলতে চাইছি এর উপযোগিতা, এর প্রয়োজনীয়তা, এর ব্যবহার, সত্য কথা বলতে কি মানে সত্য সত্যই তাকে তার গুণগান বৃক্ষ তোমার নাম কি ফলে ন পরিচয়তে, প্রথমে পাওয়া যায় না, জানা যায় না, কিন্তু ইভেন অ্যালোপ্যাথ ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, তারাও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ছেলে মেয়েদের চিকিৎসা করান, একটাই কারণ এর গভীরতা, এর তাৎপর্য, হোমিওপ্যাথির যে দর্শন এবং বিজ্ঞান যদি কেউ জেনে থাকেন বা থাকে, এবং প্র্যাকটিক্যালি আমরা শুধু ডাক্তাররা নয়, শুধু সমাজসেবীরা নয়, বিজ্ঞানও বলছে যে আজকের দিনে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সব সায়েন্সের, দেখা যাচ্ছে কিছুদিন পরে অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে যাবে, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেখানে হোমিওপ্যাথির রোল ভীষণভাবে উপযোগী হয়ে উঠবে, তার ভূমিকা ভীষণভাবে উপযোগী হয়ে উঠবে। আর সর্বোপরি হলো যে ওই যে বললাম একটার পরে পর্যায়ক্রমে, একটা রোগীর একটা অসুখ করেছিল, তারপর অন্য একটা অসুখ হলো, তারপর অন্য একটা অসুখ হলো, তারপর অন্য একটা, এইভাবে করতে করতে তার জীবন শেষ হয়ে গেল, সে মৃত্যু পথযাত্রী হয়ে গেল। তা কিন্তু এই সমস্ত কমপ্লিকেশন বন্ধ করতে গেলে এবং একই সময়ে একটা মাত্র ওষুধ দিয়ে নানান রোগকে সারানোর জন্য একমাত্র হোমিওপ্যাথির পক্ষেই সেটা সম্ভব। এবং যেহেতু হোমিওপ্যাথি এটা ন্যাচারালস লয়ের উপর ভিত্তি করে এটা আবিষ্কার করা করেছেন আমাদের হানেমেন পথিকৃত মহাত্মা, তা সেই হিসাবে তিনি একজন মানে জিনিয়াস, যিনি বড় বিজ্ঞানী, তিনি পরীক্ষায় নানানভাবে প্রমাণ করে দেখেছেন, এবং আজকালের আধুনিক বিজ্ঞানও সেটা সত্যতা যাচাই করে স্বীকার করছেন। যেমন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কি ওষুধ আছে, এটা জল জল বা এইভাবে প্লাসিবের কোনো এফেক্ট নেই বলা হয়, কিন্তু এখন প্রমাণিত হয়েছে ন্যানো পার্টিকলস ওর মধ্যে আছে, ওর মধ্যে ট্যাকিয়ান কোনা আছে, যেটা জাজ করে বিচার করে বোঝা যায় যে তার মধ্যে কি আছে কি নেই, তার মধ্যে বিজ্ঞান কতটা আছে, কতটা
1: মানে বিজ্ঞানের উন্নতি যেরকম পর্যায়ক্রমে হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসার উন্নতিও কি সেই সাথে একই রকম পর্যায়ক্রমে উন্নতির দিকে সেটা এগোচ্ছে, বা সেটা নিয়েও কি গবেষণা একই রকম ভাবে এগিয়ে যাচ্ছে?
0: যখন হানিম্যান এই হোমিওপ্যাথির আবিষ্কার করেছিলেন সেই সময়তেই তো প্রায় ওই স্টেথো বিপি বা এমআরআই বা আল্ট্রাসোনোগ্রাফি বা অন্য আধুনিক যন্ত্রপাতি কিছু ছিল না,
1: ছিল না কিছুই।
0: তা দেখা যাচ্ছে এখনের সময়তে আর তখনের সময় তুলনা করি তাহলে দেখা যাবে সিম্পল একটি জিনিস, সেটা হলো হানিম্যান তার দূরদর্শিতা দিয়ে যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, সেইটাই প্রমাণিত হচ্ছে এখনের বিজ্ঞানের মাধ্যমে। এখনের বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এবং তখনকার যে থিওরি ডক্ট্রিন বা ল সেগুলোই এস্টাবলিশ হচ্ছে।
1: আচ্ছা, অ্যান্টিবায়োটিক আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে বা তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু আমার যেটা প্রশ্ন, দেখুন গ্রাম বাংলার মানুষরা সবসময় হাতের কাছে হয়তো সব রকম অ্যান্টিবায়োটিক তারা পাচ্ছেনও না, বড় কোনো অসুখ হলে চট করে তার চিকিৎসা তারা সেখানে করেও উঠতে পারেন না। হাতের কাছে চিকিৎসা বলতে হোমিওপ্যাথি তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে কতটা পৌঁছে গেছে?
0: সত্যি কথা বলতে কি, এই 1796 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 250 বছরের ওপর হতে চললো, তাতে করে দেখা যাচ্ছে আগে যে হোমিওপ্যাথির প্রচার প্রসার, কর্মক্ষমতা, ক্রিয়াকলাপ এবং গ্রহণযোগ্যতা গ্রাম বাংলায় বা সাধারণ মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা প্রচুর প্রচুর বেড়েছে। প্রায় 60% মানুষ এখন হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে চিকিৎসিত হন এবং তাদের ফল পাচ্ছে বলেই, রোগ আরোগ্য হচ্ছে বলেই এবং জটিলতা কম হচ্ছে বলেই এবং আর্থিক সচ্ছলতা বজায় রাখা সম্ভব হচ্ছে বলেই। একটা অ্যালোপ্যাথি যে কোনো বড় অসুখ করলে কয়েক কোটি টাকা পর্যন্ত খরচা হয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে 100 বা 1000 টাকা খরচা হয় বা হয় না বললেও চলে। তা সেই আর্থিক সচ্ছলতা বজায় রাখা এবং সর্বোপরি তার যে গুণাগুণ গুণাবলী দেখতে পাচ্ছে বলেই তারা গ্রহণ করছে এবং করবে, আরও উত্তরোত্তর সে বৃদ্ধি পাবে।
1: আচ্ছা, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি যে দেখুন এই কিছুদিন আগে আমরা পেরিয়ে আসলাম বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই তো? এই যে আমার স্বাস্থ্য আমার অধিকার, এই পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথি চিকিৎসা আপনার কি মনে হয় যে অত্যন্ত যথাযোগ্য?
0: আমি শুনে খুব ভালো লাগলো, একবার ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে থিম ছিল যে পিপলস চয়েস অফ ওয়েলনেস, পিপলস চয়েস অফ ওয়েলনেস, তার মানে জনগণ ঠিক করবে কোন চিকিৎসা পদ্ধতি সে গ্রহণ করবে, নিজেকে সুস্থ করে
1: তুলবে।
0: সেই হিসাবে একে আরেকের মানে কি বলবো পরিপূরক। আমাদের যেটা নেই সবাই সীমাবদ্ধতা আছে, তা হোমিওপ্যাথিতে যেটা নেই অ্যালোপ্যাথিতে আছে, অ্যালোপ্যাথিতে যেটা নেই হোমিওপ্যাথিতে আছে। এইবার যদি সবাই এইভাবে যদি সমস্ত সিস্টেম অফ ট্রিটমেন্ট একটা মানুষের ক্ষেত্রে কার্যকরী ভূমিকায় প্রয়োগ করা হয় তাহলে তাকে সুস্থ রাখা সম্ভব। এই সমাজ, এই একটা পরিবার সুস্থ থাকবে, তার জন্য একটা জাতি সুস্থ থাকবে, একটা তার নেশন থাকবে বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও দেখা যাবে যে সুস্থতার হারটা অনেক বেড়ে যাচ্ছে বা গেছে।
1: আচ্ছা,
0: তা সেই জন্য গ্রাম বাংলাতে তার নিজস্ব চয়েসে সে করবেন।
1: একটু আগে আপনার কথা প্রসঙ্গে উঠে আসছিল যে গ্রাম বাংলার মানুষরা এখনো অনেকটা
0: গ্রহণযোগ্য
1: রয়েছেন বা হোমিওপ্যাথি সেখানে এখনো অনেকটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি বা কুসংস্কার অন্ধসংস্কারে তারা আচ্ছন্ন হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে যেই মানুষটি চয়েস করবেন বা বেছে নেবেন যে আমি এই চিকিৎসা পদ্ধতি দিয়েই এগোবো বা এতেই আমি সুস্থ হতে পারবো, সেই যে সচেতনতাটা গড়ে তোলা এবং তাকে বুঝতে শেখানো যে না, হোমিওপ্যাথি আমার কাছে অনেক সহজলভ্য, তার জন্য যে খরচ হয় সেটা অনেক কম, কারণ একটা গ্রাম বাংলার মানুষের যে আর্থিক ক্ষমতা সেটা শহরের মানুষের থেকে তুলনায় অনেকটাই কম হয় এবং সেই মানুষ এতটা সচেতন হয় না যে অনেক বেশি ব্যয় করে সে তার অসুখটাকেই আগে সারাবে। এই যে প্রায়োরিটিটা দেওয়া বা এটাকেই মূল লক্ষ্য হিসেবে নেওয়া, সেই বিবেচনাটাও তার মধ্যে অনেক সময় থাকে না। তো সেক্ষেত্রে কি হয় যে ধরুন মানুষ অনেক দিন ধরে একটা অসুখকে এড়িয়ে চলতে চেষ্টা করে, হয়তো একটা মাথা ব্যথা, কিন্তু তার কারণটা অনেক গভীর। আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, কিন্তু মানুষকে যদি আমি সতর্ক করতে পারি, সচেতন করে দিতে পারি যে সামান্য একটা মাথা ব্যথাও তোমার একটা পরের বড় অসুখের কারণ হতে পারে, এবং তোমার কাছে একটা সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা আছে যেটা দিয়ে তুমি খুব সহজে কম সময়ের মধ্যেই সেটাকে নিরাময় করতে পারো এবং সেটাকে বাড়তে দিতে না পারো, সেই সচেতনতাটাও তো খুব দরকার। সেটা আমরা কিভাবে পৌঁছে দিতে পারি বা করতে পারি, এইটা আপনার কি মনে হয়?
0: এই জন্যই তো সাধারণ মানুষের অ্যাওয়ারনেস দরকার।
1: হ্যাঁ, অ্যাওয়ারনেস এর জায়গাটাতেই আসতে চাইছিলাম।
0: অ্যাওয়ারনেস দরকার, তার জন্য এই শিক্ষা নে চেতনা, চেতনা নে মুক্তি। গ্রাম বাংলায় শিক্ষার প্রসার বা প্রচার যেমন কম আছে, তেমনি হোমিওপ্যাথি সম্বন্ধে কেন চিকিৎসা পদ্ধতি নানান রকম আছে যেগুলো তারা জানে না, যেমন টেলিমেডিসিন, ব্রডব্যান্ড, এরকম নেটওয়ার্কের মাধ্যমেও চিকিৎসা, এই যে সমস্ত ব্যাপারটা, তার মানে সত্যিকার শিক্ষার প্রসার প্রচার দরকার, হোমিওপ্যাথিরও প্রসার প্রচার দরকার। এবং এইভাবে করতে করতে দেখা যাবে নিশ্চয়ই এটা যেমন ধীরে ধীরে নয়,
1: মানে আমি যেটা বলতে চাইছি, মানে চিকিৎসার পাশাপাশি প্রযুক্তির উন্নতি, সেই প্রযুক্তির মাধ্যমে এবং সংযুক্তিকরণ, মানে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে এই বার্তাটা দিতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসা একটা অত্যন্ত সুলভ এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা, যেটা খুব সহজে রোগ নিরাময় করে এবং সঠিক রোগ নির্ণয় করে, মানুষ খুব তাড়াতাড়ি অসুখের হাত থেকে মুক্তি পেতে পারে স্বল্প মূল্যের বিনিময়ে, এই যে বার্তাটা পৌঁছে দেওয়া, এর জন্য তো ধরুন আমি যেটা বলতে চাইছি, এমন কোন অনুষ্ঠান, এমন কোন কর্মসূচি গ্রহণ করা যে যার মাধ্যমে আমরা গিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতে, আজকে যেমন এই যে রেডিওতে বসে আমরা অনুষ্ঠানটা করছি, আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা সেটা শুনছেন এবং তাদের মধ্যে এই সচেতনতাটা একটু হলেও পৌঁছচ্ছে যে হ্যাঁ, হোমিওপ্যাথি আজকের দিনে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা। এটা আগেও জানতাম এবং আজকের দিনে সেই তথ্য, মানে আজকে আমরা প্রযুক্তিগতভাবেও এতটা উন্নতি এবং হোমিওপ্যাথি চিকিৎসার উন্নতিও এতটা হয়েছে যে সেটা কার্যকরী চিকিৎসা ব্যবস্থা।
0: এর জন্যই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যত উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, নিচ্ছেন, এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে তো নিটের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাকে BHMS পাস করা, MD পাস করা, PhD পাস করা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়াও গবেষণা করে তাকে প্রতিষ্ঠা করে দেখানো যে এই এই এটা হোমিওপ্যাথি একটা সিস্টেম অফ ট্রিটমেন্ট, যেটা বিজ্ঞান, যেটা মানুষকে দুরারোগ্য রোগকে ভালো করে, তার প্রতিরোধ করে, প্রিভেনশন করে, প্রমোশন করে, প্রিজারভেশন করে, অনেক কিছুই করে, সেইটা এডুকেশন এবং প্রচার প্রসারের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা লাভ করবে।
1: গ্রাম বাংলায় গিয়ে সেমিনার টেমিনার হচ্ছে কি?
0: হ্যাঁ হচ্ছে, খুব হচ্ছে, খুব হচ্ছে, বহু NGO আছে, বহু সংস্থা আছে, সরকারের তো পক্ষ থেকে উদ্যোগী হয়ে এখন তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে এই সমস্ত অনুষ্ঠান এই সমস্ত হয়।
1: আর এবং আমার গ্রাম বাংলার ভাই বোনেরা কিভাবে খুব সহজে এই চিকিৎসাটা পেতে পারে, কোথায় গেলে তারা পাবে, সেই সম্পর্কে যদি একটু বলেন।
0: পৃথক চিকিৎসক ছাড়াও এখন প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে এই ধরনের অভিজ্ঞ এবং সরকার স্বীকৃত হোমিওপ্যাথ ডাক্তার আছেন, তাদের সাথে পরামর্শ নিয়ে মানুষের দুরারোগ্য রোগ ভালো করা সম্ভব হবে বা হচ্ছে।
1: আর হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে যদি মানে আরও একটু উন্নতি করতে হয় বা আরও মানুষের কাছে পৌঁছে দিতে হয়, আর কি কি প্রয়োজন বলে আপনার মনে হয়, ছোট্ট করে একটু স্বল্প পরিসরে বলুন, কারণ আমরা সময়ের একদম শেষে।
0: চিকিৎসা পদ্ধতি ছাড়াও, চিকিৎসা আরোগ্য ছাড়াও যে যে কারণে রোগ হয় সেই কারণগুলোকে বন্ধ করতে হবে। তিনটি জিনিস, হোস্ট, এজেন্ট, এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশে খারাপ হয়ে যাচ্ছে, সেই পরিবেশকে ঠিক করতে হবে। ইনফেকশাস জীবাণু, বীজাণু, পোকামাকড় ইত্যাদি ইত্যাদি, যে তাকে বলে মাইক্রোবস বা প্যাথোজেন্স বা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো কেন বাড়ছে, কিছুর জন্য বাড়ছে, সেগুলোকে খেয়াল রাখতে হবে। আর যার হচ্ছে তার যদি দেখা যায় তার ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে রোগের হার কমে যাবে, এই একটা ব্যাপার আছে। আর দু নম্বর হলো, হোমিওপ্যাথি সবথেকে বড় গুণ হলো ইন্ডিভিজুয়ালকে ট্রিটমেন্ট করা হয়। তা সেই জন্য পরিশেষে আমি একটা কথাই বলবো, হোমিওপ্যাথি যা প্রকৃতির নিয়ম মেনে চলে এবং বিজ্ঞানসম্মত শুধু নয়, যেটা মানুষের ভীষণভাবে রোগ আরোগ্য করতে সাহায্য করে বা করছে, করবেও, এবং মানব সমাজের একটা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হবে।
1: বন্ধুরা, আমরা আজকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের অনুষ্ঠান এতক্ষণ আপনাদের সামনে নিবেদন করলাম। গ্রাম বাংলায় হোমিওপ্যাথি চিকিৎসার উপযোগিতা, এবং আমার সাথে অর্থাৎ আপনাদের প্রিয় চাষি ভগিনী

0: দম্পতির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে
1: সকলকে নমস্কার রইল।
0: আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, নমস্কার।
2: শুনলেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রী ভবন, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শুনবেন নির্বাচিত বাংলা ছায়াছবির গান মায়া মৃদঙ্গ। ছবির গান শুনবেন শুরুতেই শ্রীকান্ত আচার্য।

মায়া মৃদঙ্গ ছবির গান শুনলেন এতক্ষণ। এবারে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন মায়া মৃগ ছবির গান।

0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিজ রেটিংসের মতে, ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গেই শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। মধ্য আফ্রিকার দেশ চাদে এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেছেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। এর আগে 3 দিনের ভারত সফরে আসা ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। শ্রী মোদী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 33% থেকে বাড়িয়ে 37 করার মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করবে। মুডিজ রেটিংসের মতে, ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রা তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। রিপোর্টে প্রকাশ, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজার অর্থনীতি অস্থির অবস্থাতেই রয়েছে, তবে ভারতের পরিস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। 4 রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়াই সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়েরই এক দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আসামে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুয়াহাটির রাজভবনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। এই পদত্যাগের ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, এর আগে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপালের কাছে পেশ করেন। এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ 126টি আসনের মধ্যে 102টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস 19টি আসন জয় করে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। এ বিষয়ে টিভিকে বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। কংগ্রেসের মুখপাত্র গিরিশ সোরানকার বলেছেন, টিভিকে সমর্থনের বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এদিকে AIADMK-র বিজয়ী প্রার্থী লিমা রোজ বলেছেন, তার দল টিভিকে সমর্থন করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার সমাজ

ছড়িয়ে পড়া এক ভিডিওর সত্যতা খণ্ডন করেছে। ওই ভিডিওতে দেখা গেছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলছেন, গত বছরের 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলি জ্যাম করে দিয়েছিল। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে, ভিডিওটি এআই নির্মিত একটি ডিপ ফেক ভিডিও। দেশের জনগণকে এ ধরনের ভিডিওর ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। উল্লেখ্য, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া অপারেশন সিন্দুর 7ই মে থেকে সে মাসের 10 তারিখ পর্যন্ত চলে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করছেন, এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30, গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মধ্য আফ্রিকা দেশ চাঁদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম গোষ্ঠী সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, বহু সৈন্য আহত, তবে শেষ পর্যন্ত আক্রমণটি প্রতিহত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে চাঁদ, নাইজেরিয়া এবং ক্যামেরুনের মিলনস্থলে অবস্থিত চাঁদ হ্রদের তীরে এই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, এই জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এর আগে 2024 সালের অক্টোবরে বোকো হারামের হামলায় চাঁদের প্রায় 40 জন সেনা নিহত হয়েছিলেন। অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 720 কোটি মার্কিন ডলারের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে দেশের 50 দিনের জ্বালানি চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া তাদের জ্বালানি 80% পশ্চিম এশিয়া থেকে আমদানি করে। মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে এক পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উভয় নেতা আলোচনা করেন। আরাকচির এই সফরের ঠিক আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে সে দেশে সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে এক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের আরগাভান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউরেল আগামী 11ই মে সংসদের উভয় সভার অধিবেশন ডেকেছেন। সংসদ ভবন সিংহদরবারে দুপুর 2 থেকে অধিবেশন শুরু হবে। নেপালের সংবিধান অনুযায়ী এর আগে মন্ত্রিসভা অধিবেশন ডাকার জন্য পরামর্শ দেয়। তাইওয়ান সরকারের আমন্ত্রণে একটি সর্বদলীয় প্রতিনিধি দল 6 দিনের সফরে সে দেশে গেছেন। তাইওয়ানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই প্রতিনিধি দলে বিজেপি, ন্যাশনাল পিপলস পার্টি NPP, কংগ্রেস এবং শিবসেনা UPT-র মতো প্রধান প্রধান ভারতীয় রাজনৈতিক দলগুলির বর্তমান প্রজন্মের নেতারা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, তাইওয়ানে প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি সংস্থা পরিদর্শন করবে এবং নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভারত ও তাইওয়ান যখন একটি শ্রম চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া রয়েছে সেই সময় এই সফর। এই চুক্তির অধীনে তাইওয়ানে 1000 জন ভারতীয় পরিযায়ী শ্রমিক কাজ করার সুযোগ পাবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে আজ ভারী বৃষ্টিপাত সহ রবিবার পর্যন্ত কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে রবিবার পর্যন্ত কোঙ্কন এবং গোয়ায় গরম ও আর্দ্র আবহাওয়া সহ আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিজ রেটিংসের মতে ভারত গত 5 বছরের অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

শাহ আজ কলকাতায় এসে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পরিষদীয় দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। তারপরেই লোকভবনের তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হবে। অন্যদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। রাজ্যের 293টি বিধানসভা আসনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

0: গাঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে এরাজ্যে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রধান বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাদের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আজ সকালে লালবাজারের এক সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, মমতা ব্যানার্জির বাড়ির সামনে রিমোট চালিত সিজার গেট লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তার বাড়ির সামনের রাস্তা। আপাতত এক ইন্সপেক্টর ও কয়েকজন কনস্টেবল সহ র্যাফ ও স্পেশাল ব্রাঞ্চের গুটি কয়েক আধিকারিক সেখানে রয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, কমানো হয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা। তবে নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়টি ডাইরেক্টর সিকিউরিটির ওপর নির্ভর করছে বলে শ্রী নন্দ জানান। এদিকে অশান্তি এড়াতে আবারও কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন।
1: আমি সবাইকে আপিল করব কি আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মংকিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দিবেন না। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপিএ বাজকে, টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিসডিকশনে, 40টা মোটরসাইকেল মোবাইল চলছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। কোনোরকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনোরকম র্যালি হবে না, অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে।
0: বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার পাশাপাশি সংযত থাকার আবেদন জানিয়েছেন। নন্দীগ্রামে আজ সকালে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আপাতত 2-3 দিন বিজয় মিছিল না করার বার্তা দেন। 9 তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিলে সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা পুলিশ সমাজ মাধ্যমগুলির ওপর নজরদারি শুরু করেছে। জেলার এসপি বৈভব তিওয়ারি জানিয়েছেন অশান্তি ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়া জেলায় এখনও পর্যন্ত ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি বলে জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং এসপি সৌম্যদীপ ভট্টাচার্য আজ এক সাংবাদিক বৈঠকে জানান। এছাড়াও আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে ইন্দাস ও পাত্রসায়া সহ বিভিন্ন থানা এলাকা থেকে 60 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। অশান্তি ছড়ানোর আশঙ্কাতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত। নদিয়া জেলায় গণনার পর বেশ কিছু ঘটনা ঘটলেও গত রাত থেকে নতুন করে অশান্তির কোনো খবর নেই। জেলাশাসক শ্রীকান্ত পল্লী এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশী আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, হিংসার ঘটনায় এ পর্যন্ত 55 জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। জেলায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মালদায় ভোট পর্ব মিটে গেলেও আগামী 15 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং এলাকায় শান্তি বজায় রাখার জন্য বাসিন্দাদের প্রতি আবেদন জানান। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে কোন রকম অশান্তি না করার জন্য জেলাবাসীকে আবেদন জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। নির্বাচনোত্তর হিংসা রোধ করা আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরী। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। একই রকমভাবে পূর্ব বর্ধমান জেলাতেও ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই প্রেক্ষিতে জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর জেলা বাহিনীর কোঅর্ডিনেটররা আজ যৌথ সাংবাদিক সম্মেলন করেন। উত্তর চব্বিশ পরগনার নেজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও 2 পুলিশকর্মী আহত হওয়ার ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের তা স্পষ্ট নয়। ধৃতদের আজই আদালতে তোলা হচ্ছে। সকালে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার হয়েছে প্যাকেট ভর্তি বোমা। এলাকায় চলছে রুটমার্চ। বারাসাত রেঞ্জের আইজি অমিত জাভালগি জানিয়েছেন, ভেড়ি দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
2: বামন ভেরি আগ্রাহাটি বলে একটা জায়গা আছে, সালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এটা পড়ে। কালকে রাত্রি

0: 10:30 এটা ঘটনা ঘটেছে। এখানে খবর আসছিল কি কিছু স্থানীয় লোকেদের বাড়ির উপরে হামলা হয়েছে, ভেরি দখল নিয়ে এটা মূলত যে মনে হলো এখানে ঝামেলা হচ্ছে।
1: এদিকে নাজার থানার ওসি প্রসূন কর সহ মহিলা পুলিশ কনস্টেবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল, তিনজনই কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর এক দশকের সন্ত্রাস কাটিয়ে নিজেদের ভিটায় ফিরেছেন প্রায় 200টি পরিবার। সাগদা এলাকার বিজেপি কর্মীদের সহায়তায় তারা ঘরে ফেরেন। দুর্নীতি ও হিংসার ঘটনায় জড়িতদের দলে অন্তর্ভুক্ত করা হবে না বলে বিজেপি স্পষ্ট জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানান, অন্য দল থেকে এসে শুধুমাত্র নিজেদের বিজেপি বলে দাবি করলেই কালকে দলে নেওয়া হবে না। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দুটি মামলা তদন্তের সূত্রে একাধিকবার তলব করার পরেও সশরীরে হাজিরা না দেওয়ায় কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বর্ষা শুরুর আগে গত দুদিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটা অঞ্চল, নাগরাকাটা সুখানি ও রাঙ্গাতি নদীর জলের ফলে গত রাতে নাগরাকাটা বস্তি, বিজয়নগর ও সুখানি বস্তি মিলিয়ে অন্তত 30টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। তবে আজ সকালে অবশ্য জল নেমে গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। নতুন সরকার গঠন নিয়ে তৎপরতা তুঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন কোন রকম অশান্তি এড়াতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল। একটু পরে
3: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন মহিলা মহল। আমি আপনাদের সঙ্গে শ্রুতমা মুখোপাধ্যায়।

দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ বুধবার, বুধবারের ছোট্ট সফর। মাঝে মাঝে কালবৈশাখীর দাপটে বেশ আবহাওয়া কিন্তু মনোরম, চারপাশের আবহাওয়া গুমোট গরম কাটিয়ে কোথাও যেন একটু একটু স্বস্তি দিচ্ছে। এই স্বস্তির সময়ে, এই দুপুরবেলার সময়টা আমার আপনার প্রত্যেকের নিজস্ব সময়। আমরা প্রত্যেকদিনই নানান চিন্তাভাবনা, আপনাদের নানান অনুভব আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আসি। তেমনি এক অনুভবের কথা অদ্বিতীয়া, নামটার মধ্যেই লুকিয়ে আছে সেই সমস্ত মানুষের কথা যারা কোনো না কোনোভাবে, প্রত্যেকের জীবনেই লড়াই আছে, কিন্তু তাদের লড়াইটাকে তারা মেনে নিয়ে এগিয়ে নিয়ে জয় করেছেন, এবং সেই জয়ের মধ্যেও কোনো আলো আছে, যে আলো হয়তো অন্য কেউ আলোকিত করতে পারে। তেমনি সেই সমস্ত মানুষ, ওই যে যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, এরকম মানুষদের কথাই আমরা শোনানোর চেষ্টা করি অদ্বিতীয় অনুষ্ঠানে। ঠিক যেমন আজকে শোনাব শঙ্করী দাসের কথা। অতিথি সং

0: পরিদাসের সঙ্গে কথা বলেছেন আমাদের বন্ধু সোমা মুখোপাধ্যায়। তাহলে আসুন আজকের অদ্বিতীয় অনুষ্ঠানে আমরা শুনে নিই তাঁর কথা।
1: আজকে এক মায়ের কথা বলবো, একজন মা যিনি তার ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে মনের অনেক জোর থেকে তিনি কিন্তু প্রতিনিয়ত এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আপনাকে স্বাগত।
2: আমি শঙ্করী দাস, আমার 73 বছর বয়স, রড়ে যাচ্ছি আজকে 13-14 বছর ধরে। আমি সময় তোমাকে আমার ছেলে এটা তৈরি করেছিল 2006 সালে তৈরি করেছিল। তখন ও কলেজ থেকে এমএ পাশ করে সবে বেরিয়েছে, আমাকে বলেছিল মা আমি একটা পত্রিকা করব। পত্রিকা তো ছোট বয়স থেকেই খুব কবিতা লিখতো, গল্প পড়তো, গল্পের বই পড়তো, পেপার পড়তো। আমাদের তখন খুব দুরবস্থার মধ্যে দিয়েও ওকে আমি পড়াশোনা করেছি, ছেলে মেয়ে খুব চরম চরম বলতে কি আরো চরমতম অবস্থার ভিতর থেকে ওদের লেখাপড়া আমি শিখিয়েছি। আমার ছেলে খুব মেধা ছিল, ওর মাইলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়েছে। যখন ধরা পড়ে 4 বছর বয়স থেকে ও ছিল, ডাক্তার ধরতে পারেনি। যখন ওর 12 বছর বয়স তখন ওই রোগটা ধরা পড়ে। তখন ডাক্তার বলেছিল ও আজ থেকে ও 6 থেকে 8 বছরের মধ্যে মারা যাবে। সেটা ও 36 বছর ও 20 বছর পর্যন্ত আরো বেঁচে গেল। ডাক্তার বলেছে আপনাদের যদি চিকিৎসা করতে পারেন ঠিক মতন, আর মনে যদি ওর আনন্দ দিতে পারেন আরো বেশি কিছুদিন বাঁচবে। ওই আনন্দের জন্য ওকে পত্রিকাটা যখন আমার কাছে করলো, আমাদের ঘরে তখন খুব দুরবস্থা, আমাদের তখন এবেলা খাই তো ওবেলা চিন্তা করতে হয়। তখন ওই ছেলেকে আমার একটা কানের ছোট্ট একটা ফুল ছিল সেটা বিক্রি করলাম, করে ওর হাতে 3000 টাকা দিলাম, আর যেখানে কাজ করতাম সেখান থেকে টাকা নিয়ে ওর হাতে দিলাম। ও পত্রিকাটা করলো, পত্রিকাটা করার পর বই এখন নিয়ে যাবে কি করে, বই মেলায় নাম নন্দনে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে গিল্ডের কাছে অ্যাপ্লিকেশন করতে ওর সঙ্গে আমি যেতাম। ও বেশি হাঁটতে পারতে পারত, ওই বইয়ের ব্যাগ বহন করে বইমেলায় নিয়ে যাওয়া, বইমেলার থেকে নিয়ে আসা, তারপরে লেখাগুলি সংগ্রহ করা, প্রেসে নিয়ে যাওয়া, মানে সবটাই আমি করতাম, ও করতো। একটা ডানা বলেও প্রকাশনা করেছিল, তাতে 35টা বইও প্রকাশনার থেকে করেছিল। ওই ছেলে মারা গেল 2012 সালে 30শে মে। 30শে মে মারা গেল, তার আগে ওই বইটা ছোট গল্পের মিথ বলে একটা পত্রিকা ওই একাডেমি পুরস্কার পায় 2012-এর 11ই জানুয়ারি। তারপরে 30শে মে ও মারা যায়। তারপরে থেকেই আমি, ও মারা যাওয়ার পরের থেকে আমি এই বইটা কাজ করেছি। ওকে আমি কথা দিয়েছিলাম বইটাকে আমি তোর বই, আমি যার কদিন বেঁচে থাকবো তোর বই পত্রিকা আমি করে যাব। আমি সেই ছেলে, আমার ছেলে হারানো ছেলেকে এই ওর মানুষ কন্যা হলো পত্রিকা, সেটাকে আমি বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ লড়াই করছি। মানে আমার এই বই তৈরি করার মতন ক্ষমতা নেই, আমি বহু কষ্ট করে আমি এই পত্রিকাটা করি। সারা বছর লোকে যা রোজগার করে জমায়, অন্য জিনিস কাপড় চোপড় করে, আমি কিছু কিনতাম না, ওই পয়সাটা জমিয়ে রাখতাম, ওই পয়সা জমিয়ে একটা পত্রিকা বার করতাম, 20টা 25টা 30টা যেমন হতো সেরকমই বার করে পত্রিকাটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে। ওই ছেলে নিয়ে প্রত্যেক বছর আমি যাই বইমেলায়, বই বিক্রি করি, যে কথা হয় পরের বছর আবার তৈরি করে। আমি আমার যেখান থেকে রোজগার করি, বছরে একটা সবাই একটা পেনশন হয়ে যে বোনাস মতন পায়, সেটাও আমি নিজে কাপড় চোপড় কিছু কিনি না, আমার বিলাসিতা কোনো কিছু ছিল না, ওই শুধু বই করার আমার একটা নেশা হইল। সেই নেশার থেকে আমার একটা এমন এখন নেশা হয়েছে, আমি আমার কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট নেই, আমি সামান্য লেখাপড়া শিখেছি, মানে অতি সামান্য না বললেই চলে তাকে। এখন আমি লিখতে পারি, কবিতা লিখি, ছোট ছোট গল্প লিখতে পারি, আমি এটা পারি, আমার বিদ্যা সত্যি সামান্য। এই বিদ্যায় এত বড় কাজ যে কি করে বহন করছি সে আমি নিজেও জানি না, কে আমাকে আমাকে যে প্রেরণা যোগাচ্ছে সেও আমি নিজে বলতে পারি। আমার একটা উদ্দেশ্য যে আমি এটা করব, এটা করব বলে এগিয়ে যাই, আমাকে সেটা করতে পারি, সেটা আমার ছেলের আশীর্বাদ বলুন, আপনাদের আশীর্বাদ বলুন, যারই বলুন, আমি এটা নিয়ে বেঁচে থাকতে চাই। এখন আমার রোজ রাত্রি 1:30-2 পর্যন্ত লিখতে হয়, পড়ি না, পড়লে না লিখলে আমার মন ভালো লাগে না, যে কদিন পারি করিব আমার ছেলের এটা স্মৃতি। আমি জানি আমার প্রত্যেক বছর বই না খুললে আমার মনটা ভালো লাগে না, বইমেলায় গেলে আমার সেটা আনন্দ হয়, মনে হয় আমার ছেলে বোধহয় আমার সঙ্গে সঙ্গে আছে, ঘুরছে। আমাকে এই বইয়ের ব্যাগ যখন আমি 10 কিলো 15 কিলো বই ব্যাগ নিয়ে যাই, তখন আমার কাছে এত সাহস, আর এত আমার শক্তি কোথা থেকে আসে আমি নিজেও বলতে পারবো না। আমার একটা ভিতরে একটা আনন্দ, সেই যে আনন্দ সে আমি ভাগ করে কাউকে বলতে পারবো না কি আনন্দ আমি পাই একটা পত্রিকা করতে পারলে। মনে হয় আমি ছেলেকে আবার নতুন করে সৃষ্টি করেছি, ভ্রূণ থেকে যেমন মার পেটে যেমন গর্ভে সন্তান জন্মায়, আমি একটা পত্রিকাকে ওইভাবে আমি জন্ম দিই, তিলে তিলে জন্মানো আমি।

0: রুটিন, মানে আমার পয়সা জমিয়ে জমিয়ে আমি এই পত্রিকাটা প্রত্যেক বছর আমি জানুয়ারি মাসে বইটা তৈরি করি। কোনো বছর না করতে পারলে মনটা খুব খারাপ হয়, পরের বছর আমি যে করি হোক করি, এর কাছে যেই হোক আর যে করি হোক, আমার জমানো পয়সাই হোক। আমার এখন অনেকটা বেশি বয়স হয়েছে, এখন আমি আর কর্মক্ষমতা আমার প্রায় হারিয়ে ফেলেছি এখন, তাও যাই 2024-এ, আমি একটু পিছনে আসি 2024-এ, সেবার প্রচুর আমার বই বিক্রি হয়েছিল, তা আমাকে কিছু লোক টাকা আর্থিক সাহায্য করেছিল, সেই দিয়ে 25-26-এর বই করেছিলাম, এখন 27-এ কি করবো আমি তা জানি। আমার স্বামী 82 বছর বয়স, হার্ট বিট বেড়ে গেছে, আজকে 5 বছর ধরে সে অসুস্থ, আর একটা বিশেষ চাহিদা সম্পূর্ণ ডাউন সিনড্রোমের আমার ছেলে আছে, ছেলের বয়স 47 বছর, সে নিজে কিছু করতে পারে না। আমার আমার জীবনটা হলো বিপরীত গতিতে চলা, মানে স্রোতের উল্টো দিকে হাঁটা যাকে বলে। আমার স্বামী কোনোদিনও সংসারের প্রতি এই ছেলে মেয়ে মানুষ করার টাকা পয়সা এসবের দিকে অত ধ্যান ছিল না, নার্ভের একটু সমস্যা ছিল, উনি খুব একটা বেশি করতেন না, রোজগার বেশি চাইতেও পারতেন না, করতেও পারতেন না, পরিশ্রম বেশি করতে পারতেন না উনি, আমাকেই করতে হতো। উনি ঘরটা দেখতেন, উনি ঘরে বাড়িতে থাকতেন, ছেলে মেয়ে দেখতেন বলে আমি একটু বাইরে কাজ করতে পারতাম।
1: আপনার এই সংগ্রামকে আমরা কুর্নিশ জানাই, এবং এই সংগ্রামের মধ্যে দিয়ে আপনি আরো বহু বহু মানুষের, বহু মহিলার মনের মধ্যে কিন্তু একটা শক্তি যোগান, শক্তি যোগাতে পারলেন, যে তারাও কিন্তু আপনাকে দেখে একটা সামনে নিদর্শন পেল যে এভাবেও কিন্তু বেঁচে থাকা যায়, হয়ে ওঠা যায় অদ্বিতীয়া।
0: আমার বিবাহিত জীবন হয়েছে 54 বছর, 1972 সালে আমার বিয়ে হয়েছিল, তারপর থেকে যে কি লড়াই করছি প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করেছি, এত যুদ্ধ, আমি এখন ক্লান্ত, তবু ক্লান্ত আমি এখনো, আমি একটা সোলজার মানে একটা সৈনিক, যে মাঠে যেন যুদ্ধ করে, সে পালিয়ে যায় না, আত্মসমর্পণ করে না, সে নিজে গুলি খেয়ে নিজে মরে যায়, তো শত্রুর হাতে ধরা দেয় না। আমারও সেরকমই, আমি একটা মা যে আমি নিজে মরে যাব কিন্তু আমি হেরে যাব না, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঁচিয়ে রাখতে চাই সবাইকে। আমি লিটল ম্যাগাজিনের আমাকে মা বলেন, সবাই জানেন, চেনেন, আমার একটা সোমনাথ হারিয়ে গেছে, আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি হাজার হাজার সোমনাথকে পেয়েছি, কেউ অধ্যাপক, কেউ গবেষক, কেউ প্রাবন্ধিক, অনেক ছেলে আমাকে ভালোবাসে, অনেক অনেক ছেলে আমার, আমি দুহাত ভরে তাদের আশীর্বাদ করি, তারা ভালো থাকুক, আমি কিন্তু হেরে যাব না, আমি হারতে চাই না, আমি মাথা উঁচু করে সমাজের কাছে মেরুদণ্ড সোজা করে হারতে চাই। আমি অনেক প্রতিকূলতার মধ্যে ছেলে মেয়ে মানুষ করেছি, আমি ছেলে মেয়েকে বলেছি আমি যেন গলির থেকে উঠতে পারি, রাজপথে উঠতে পারি। আমাদের যখন ঘর ছিল একটা ছোট্ট 7x8 ফুটের একটা ঘর, একটা ছোট্ট জানালা, তাতে আলো বাতাস কিচ্ছু ছিল না, লাইটও ছিল না, হেরিকেন আলো ছেলে মেয়ে পড়েছে, যখন আমার ছেলে এমএ পড়ছে তখন ঘরে আমাদের কারেন্ট নিলাম, ভাড়া বাড়িতে থাকতাম, জল পড়তো স্যাঁতস্যাঁতে ঘর, মেয়ে তখন আমার 12 ক্লাসে পরীক্ষা দিয়েছে, এই কষ্ট করে ছেলে মেয়ে অনেকদিন ওদের ঠিক মতন আমি খেতেও, পেট ভরেও খেতে দিতে পারি না, তাতে ওদের কোনো অভিযোগও ছিল না, ছেলে মেয়েগুলি আমার খুব ভালো মানুষ করতে পেরেছি, এটাই আমার 5 জনের আশীর্বাদ।
1: অনেক ধন্যবাদ, আর অবশ্যই আপনার শরীর মন দুটোই ভালো থাকুক এই কামনা করি, নমস্কার।
2: এরকম মানুষের কথা শোনার পর আর কিছু বলার থাকে না জানেন, মনে হয় মাই তো পারে, তিনি তো ফিনিক্স পাখির মতো অনেকটা আকাশে উঠতে পারেন তার সন্তানের জন্য। অদ্বিতীয় অনুষ্ঠানে এতক্ষণ শঙ্করী দাসের কথা শুনলেন সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়। আপনার এই যাত্রা

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক অপেক্ষার শেষ প্রহর। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন রাজ মণ্ডল। আমরা ধন্যবাদ দিই রাজবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। একটি পুরনো রেল স্টেশনের প্ল্যাটফর্ম, গভীর রাত, ট্রেনের দেখা নেই। আকাশ একা বসে ডায়েরি লিখছে, রনি পায়চারি করছে, সাগর দূরে দাঁড়িয়ে ফোনের নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে। সেই সময়
1: এই স্টেশনটা কি অভিশপ্ত, 3 ঘন্টা ধরে কোনো ট্রেনের নামগন্ধ নেই,
2: ফোনটাও ডেড, এই অজপাড়া গায়ে সিগন্যাল পাওয়া আর লটারি জেতা একই কথা।
3: ধৈর্য ধরো রনি, সময় তো কারোর জন্য থেমে থাকে না, আজ আমাদের জন্য একটু বেশি থেমে গেছে।
4: আর পারছি না নীলাদি, পায়েও প্রচন্ড ব্যথা করছে, এখানে একটু বসি।
5: হ্যাঁ বসো ভাই, বসার একটু জায়গা হবে?
3: অবশ্যই আসুন।
2: আপনারা কি এই ট্রেনের যাত্রী? স্টেশন মাস্টার তো উধাও।
5: আমরা পাশের গ্রাম থেকে আসছি, জরুরি কাজে শহর যেতেই হবে, কিন্তু এখানে এসে দেখছি সব জনমানবহীন।
1: আমরাও একই নৌকার যাত্রী, মাছদরিয়ায় আটকে আছি।
4: আমার খুব ভয় করছে।

0: এই স্টেশনটা কেমন যেন অস্বাভাবিক চুপচাপ, মনে হচ্ছে কেউ কেউ আমাদের উপর নজর রাখছে।
1: ভয় হলো মনের ভ্রম, মায়া। যখন চারপাশ চুপচাপ থাকে তখন আমরা নিজেদের ভেতরের শব্দগুলো শুনতে পাই, তাই ভয় লাগে।
2: তাত্ত্বিক কথা বাদ দাও আকাশ, আমাদের বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে।
3: সাগর ঠিক বলেছে, ট্রেন না এলে আমরা কি সারা রাত এখানেই থাকবো?
4: আমি একবার স্টেশনের বাইরের জঙ্গলটা দেখে আসতে পারি, যদি কোনো গাড়ি পাওয়া যায়।
0: না, একা কেউ কোথাও যাবেন না, এই অন্ধকারে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না।
1: দেখুন, আমরা পাঁচজন এখানে অচেনা, কিন্তু এই পরিস্থিতি আমাদের এক সুতোয় বেঁধে দিয়েছে। আমাদের একে অপরের শক্তি হতে হবে।
4: ওই তো ট্রেন আসছে,
2: কিন্তু সিগন্যালটা তো লাল হয়েই আছে, ট্রেন থামবে তো?
3: থামতেই হবে, আমাদের যে ফিরতেই হবে।
0: ট্রেনটা কোথায়? আওয়াজ আসছে, দেখতে পাচ্ছি না কেন।
1: হয়তো এই ট্রেনটা চোখের জন্য নয়, আত্মার জন্য। আমরা সবাই কি তৈরি?
2: এ বাবা, ট্রেনটা তো আমাদের না নিয়েই চলে গেল।
3: না, হয়তো আমরা কেউ উঠতেই চাইনি, আমাদের মধ্যে কেউ একজন এখনো কিছু গোপন করছে।
2: গোপন করার কি আছে নীলা? আমরা তো সবাই এখানে আটকেই আছি, এটাই বাস্তব।
3: সত্যি কি আমরা আটকে আছি? রনি, তোমার হাতের ঘড়িটার দিকে তাকাও তো।
4: এটা 12:05 আটকে আছে। আমি যখন স্টেশনে আসি তখনও এটাই বেজেছিল।
0: আমার ঘড়িটাও তাই। আকাশ ভাই, আপনার ডায়েরিতে কি লিখছেন শুনি।
1: শূন্য পাতা। আমি গত 1 ঘন্টা ধরে শুধু কলম ঘষছি, কিন্তু কোনো লেখা পড়ছে না, কারণ এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই।
2: ফাজলামো বন্ধ করো আকাশ, আমরা কেউ মরিনি, আমরা সবাই এখন জীবিত আছি।
1: সাগর, তোমার পকেটে থাকা ট্রেনের টিকিটটা বের করো তো।
2: ট্রেনের টিকিট দেখি তো। এ বাবা, এ কি, ট্রেনের টিকিটে তো কিছুই লেখা নেই, এ তো সাদা কাগজ।
3: আসলে আমরা কেউ কাউকে চিনি না, এটা ভুল, মায়া। মনে করে দেখো তো, আজ সন্ধ্যায় তুমি যখন রাস্তা পার হচ্ছিলে একটা ট্রাক ধেয়ে আসছিল না?
0: হ্যাঁ, আমি শুধু একটা বিকট শব্দ শুনেছিলাম, তারপর এখানে।
4: তার মানে এই লাল সিগন্যালটা ট্রেনের ছিল না, এটা ছিল আমাদের জীবনের শেষ সংকেত।
1: আমরা 5 জনই আজ একই সময়ে শহরের আলাদা আলাদা প্রান্তে দুর্ঘটনার শিকার হয়েছি। এই স্টেশনটা কোনো গন্তব্য নয়, এটা একটা ট্রানজিট। যারা নিজেদের মৃত্যু মেনে নিতে পারে না তারা এখানে এসে আটকে থাকে।
2: না না, আমার অনেক কাজ বাকি, আমার জন্য মা তো অপেক্ষা করছে।
3: আমাদের সবারই কিছু না কিছু বাকি ছিল সাগর, কিন্তু ওই যে দূরে দেখছো অন্ধকার, ওটাই আমাদের পরবর্তী পথ, আমাদের ওই অন্ধকারের দিকে হাঁটতে হবে।
0: আপনি কে? আপনি সব জানলেন কি করে?
1: আমি তোমাদের নিতে আসা সেই ট্রেনের চালক, কিন্তু ট্রেনের বদলে আমি পায়ে হেঁটে চলা পছন্দ করি।
4: দাঁড়ান সবাই, থামুন।

0: আকাশ ভাই যদি আমাদের নিতেই আসবেন তবে ওনার ব্যাগে আমার মানি ব্যাগ আর মায়ার হারানো আংটিটা কেন?
1: আকাশ, তুমি আমাদেরকে মৃত বলছো, অথচ আমাদের জিনিসপত্র তোমার ব্যাগের মধ্যে কি করে? এই তো আমার মোবাইল, তোমার ব্যাগের মধ্যে গেল কি করে?
2: এক মিনিট, আমার আমার মনে পড়ছে, আজ বিকেলে আমার ঘরে চুরির চেষ্টা হয়েছিল। অন্ধকার ছিল বলে মুখ দেখিনি, কিন্তু চোরটার হাতে এই এই একই রকম একটা ডায়েরি ছিল।
3: তার মানে আমরা কেউ মরিনি, আমাদের অজ্ঞান করে এখানে আনা হয়েছে। এই স্টেশনটা কি কোনো ফাঁদ?
4: চমৎকার, খুব দ্রুত ধরলে তো, কিন্তু অর্ধেকটা ধরলে। আমি চালক নই ঠিক, কিন্তু আমি চোরও নই, আমি একজন সোশ্যাল এক্সপেরিমেন্টালিস্ট।
1: মানে এসবের মানে কি?
4: এই পুরো স্টেশনটা একটা কৃত্রিম সেট। এই ট্রেনের আওয়াজ, ঘড়ি বন্ধ হওয়া, সিগনাল সবই ছিল প্রি রেকর্ডেড। আমি দেখতে চেয়েছিলাম চরম বিপদে আর মৃত্যুর ভয়ে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে আর কিভাবে একে অপরকে বিশ্বাস করতে শুরু করে।
2: মানে আপনি আপনি আমাদের জীবন নিয়ে খেলা করছেন? আমি আমি এক্ষুনি পুলিশে ফোন করছি।
4: ফোন করবে? করো নীলা, কিন্তু তার আগে তোমার ব্যাগের ভেতরটা একবার দেখো।
1: একই নীলা, এ তো কাউন্টডাউন টাইমার, সময় বাকি আছে মাত্র 30 সেকেন্ড।
4: এক্সপেরিমেন্টটা এখানেই শেষ নয়, আমি তোমাদের চারজনকে এখানে এনেছি কারণ তোমরা চারজনই অতীতে কোনো বড় অপরাধ করে পার পেয়ে গেছো। সাগর দুর্নীতি করেছে, নীলা জালিয়াতি, রনি আর মায়া ড্রাগ ডিলিং। আজ বিচার হবে।
0: আপনি আপনি কে বিচার করার?
4: আমি সেই বিচারক যার পরিবার তোমাদের ওই অপরাধের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন হাতে মাত্র 10 সেকেন্ড, এই প্ল্যাটফর্ম থেকে পালানোর একটাই পথ। যদি কেউ একজন নিজের জীবন দিয়ে এই বোমাটা স্টেশনের বাইরের খাদে ফেলে দিয়ে আসে।
1: কি হলো ব্যাপারটা? 5 সেকেন্ড বাকি থাকতে আকাশ নিজেই বোমাটাকে বাইরে ফেলতে গেল? চলো এই সময় আমরা পালাই।
2: এটা এটা সম্ভব নয়। আমরা বৃত্তাকারে ঘুরছি কেন? এটা তো কোনো সেট হতে পারে না।
0: আকাশ থামাও ওসব, এটা কেমন টেকনোলজি যে আমরা বেরোতে পাচ্ছি না?
4: আমি তো গেট বন্ধ করিনি, আর আমি তো কোনো বৃত্তাকার গোলক দ্বারা তৈরি করিনি, এটা আমার প্ল্যানে ছিল না। এক্সপেরিমেন্টটা তোমার ছিল না আকাশ, এক্সপেরিমেন্টটা ছিল আমার। তুমি কে? আমি কে? তুমি হলে আমার সেই বিবেক যাকে আমি 3 বছর আগে এক দুর্ঘটনায় হত্যা করেছিলাম, আর এরা চারজন তোমার সেই 4টে দীপু, কাম, ক্রোধ, লোভ আর মোহ। তোমরা কেউ মানুষ নও, তোমরা সবাই আমার মনের ভেতরে বাস করা এক একটা সত্তা। আজ আমি তোমাদের সবাইকে চিরতরে মুক্তি দিচ্ছি। রনি, তুমি কি জানো তুমি কে? তুমি আসলে এই নাটকের কোনো চরিত্রই নও, তুমি হলে এই পুরো গেমটার ডেভেলপার।
0: না, এটা মিথ্যে, আমি কোনো গেম বানাইনি।
5: যদি গেম নাই বানিয়ে থাকো তবে তোমার গলার পেছনের
3: এই বারকোডটা কিসের?
4: তুমি শুধু ভুলে গেছো, আমরা কেউ মানুষ নই, আমরা সবাই একটা ভার্চুয়াল রিয়েলিটি গেমের ভেতরে আছি। রনি, তুমি এই গেমটা বানিয়েছিলে আমাদের চারজনকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু গেমের একটা ভাইরাস তোমাকে নিজের ভেতরে টেনে নিয়েছে আর তোমার স্মৃতি মুছে দিয়েছে। কারণ আমি এই গেমের কোনো প্লেয়ার বা ক্যারেক্টার নই, আমি হলাম সিস্টেম অ্যাডমিন। তোমরা চারজন আসলে একই অপরাধে লিপ্ত ছিলে বাস্তবে। তোমরা একটা বাসে আগুন লাগিয়েছিলে আর সেই বাসে আমার মেয়ে ছিল। পুলিশ তোমাদের ধরতে পারেনি, তাই আমি তোমাদের কিডন্যাপ করে এই ডিজিটাল নরকে ঢুকিয়ে দিয়েছি।
5: একে একে রনি, সাগর, নীলা এবং মায়া ট্রেনের ভিতরে উঠে যায়। তারা ট্রেনের জানলা দিয়ে হাত নাড়ে। আকাশ তার মেয়ের হাত ধরে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকে। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে এবং এক সময় দিগন্তে মিলিয়ে যায়। শুনলেন রাজ মণ্ডলের লেখা নাটক অপেক্ষার শেষ প্রহর।
6: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফক।

0: কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাবহিমাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড দ্যাট ইজ 40-50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড অল অফ দ্য ডিস্ট্রিক্টস অফ সাবহিমাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাঁকুড়া, মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ইস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30-40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। উইথ দ্য ফোকাস ফর কলকাতা নেবারহুড ফর টুডে অ্যান্ড টুমরো, জেনারেলি ক্লাউডি স্কাই, লাইট টু মডারেট রেইন অর থান্ডারশাওয়ার ভেরি লাইকলি টু অকার, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার লাইকলি টু বি অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 25 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। Weather warning for fishermen of Andaman and Nicobar Coast valid for the next 5 days commencing from the noon of 6th May 2026. Swell waves in the range of 17 to 19 sec period with 1.6 to 1.8 meter height are forecasted up to 23:30 hours on 7th May 2026. It is advised that surging of waves near shore possible, small vessels not to ply, no activities at beach, near shore waters and near shore erosion possible. No exit or entry of small boats at coastline. That was the end of Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় ঝড় বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শ্রী বিজয়াপুরমের ওপর দিয়ে উত্তর পূর্ব অভিমুখে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে, ভারতীয় সময় 11:05 থেকে 11:06 মধ্যে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার অনেক জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং বিহারের কোথাও কোথাও, ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। খুব সামান্য বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির মালকানগিরিতে 39.4 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার টেডংয়ে 25.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ শিলিগুড়ি পিটিও 5 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 3 সেন্টিমিটার, গাজলডোবা 3 সেন্টিমিটার, বাগডোগরা আইএএফ 2 সেন্টিমিটার, গিয়াল সিং 2 সেন্টিমিটার, সিংহিক 4 সেন্টিমিটার, আরারিয়া 3 সেন্টিমিটার, রানীগঞ্জ 3 সেন্টিমিটার, গুনুপুর 10 সেন্টিমিটার, কোকসারা 4 সেন্টিমিটার, খৈরামল 4 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। আগামী 7 দিনে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে। তারই সঙ্গে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়েও। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়েও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ খানিকটা মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34-25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34-25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল

লে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হচ্ছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আগামীকাল রাত 11:30 পর্যন্ত কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়, বিদ্যার্থীদের জন্য সাড়ে পাঁচটায় দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। আলোচনায় চন্দননগর খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই শিক্ষার্থী। 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শোনাবেন রথমণি হেমব্রম ও সহশিল্পীরা। 6:15 অরূপ মুর্মুর সাক্ষাৎকার, লোকগীতি পরিবেশনায় মনোহর মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ৬:40 কৃষি কথার আসর, প্রাকৃতিক কৃষি, ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সুসংহত প্রাণী পালন এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার নিয়েছেন কল্লোল দত্ত। সমীক্ষা শুনবেন 7:30, রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, সত্ত্বাধিকার আইন এ বিষয়ে আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলালের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমীর ভট্টাচার্য। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। অনুরোধের আসর 9:45, রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রজনীকান্তের গান শোনাবেন শুক্লা রায় চৌধুরী, 10:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন, 10:55 লোকগীতি আকাশ লীনা আমিনের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 অতুল প্রসাদের গান সোনালী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, উর্বশী 5:20, উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:30 হিন্দি অনুষ্ঠান, 7:10 লোকগীতি শিল্পী আকাশ লীনা আমিন, দর্পণ হিন্দি অনুষ্ঠান 7:30, রাত 8টায় ছায়াছবির গান, 8:15 হরাইজন, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শ্রীরূপা সেনের উপস্থাপনায়, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

ঝড় বৃষ্টির এক সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ বিকেল চারটের মধ্যে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির সময় সকলকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টির সতর্ক বার্তা শুনলেন, এখন শুনবেন আধুনিক গান। প্রথমে শচীন দেব বর্মণ।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনছিলেন। এবারে প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান।
1: কাঁচের বাসনের ঝন ঝন শব্দে ভেঙে যাচ্ছে সময়, কাঁচের বাসনের

গেঞ্জি ফেলে দেওয়া এক পাটি জুতো, রং জ্বলা নাইলনের মশারি, দেয়ালের কোণে ঝুল দেখে শুনে বিষণ্ণ পায়।

প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনছিলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:03 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন একটু পরেই।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। তো প্রথমেই শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন। আইএসএল এ এজেজারি নন্দর দাপটে মুম্বাইকে হারিয়ে মোহনবাগানকে টপকে লীগ শীর্ষে এখন ইস্টবেঙ্গল। 20 বছর পর ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আর্সেনাল, অন্য ফাইনালিস্ট হওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে পিএসজি ও বায়ার্ন। আইএসএল এ সঞ্জু স্যামসনের ব্যাটে জয় পেল চেন্নাই, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএল এ প্লে অফের আশা উজ্জ্বল করল তারা। জাতীয় রেকর্ড গড়ে সোনা আদ্রিয়ানের, ছাপিয়ে গেলেন তিনি বিশ্ব রেকর্ড স্কোরও। আইপিএল এর ফাইনাল কোথায় হবে সে নিয়ে বাড়ছে জল্পনা। দু মাস আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও এখনও টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম স্থান ভারতীয় মেন ক্রিকেট টিমের দখলে।

0: আতশ কাঁচের তলায়।
1: সুপার সাবে বাজিমাত করা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে ইস্ট বেঙ্গলের। মঙ্গলবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও পাল্টালো না সেই ছবি। আরও একবার পরিবর্তন হিসেবে নেমে চলে উঠলেন ইউসেফ এজেজারি। সুপার সাবের তালিকায় নাম জুড়ল নন্দকুমারেরও। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করল ইস্ট বেঙ্গল। হাড্ডাহাড্ডি ম্যাচে 2-1 গোলে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিল লাল হলুদ। ম্যাচ জিতে আইএসএল জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে গেল তারা। একের পর এক মৌসুমে পয়েন্ট তালিকাতে তলানিতে থাকায় চেনা ছবি ছিল ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে। তবে এই মৌসুম যেন উলট পুরান। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে আইএসএল এ লিগ টেবিলের শীর্ষে এখন ইস্ট বেঙ্গল। তো কেমন ছিল গতকালের ম্যাচ? শুরুতেই লিড পায় মুম্বাই। গত ম্যাচে জোড়া গোল করলেও এদিন প্রথম একাদশে ছিলেন না ইউসেফ এজেজারি, তবে প্রথম 11-তে ফেরেন আনোয়ার ও রশিদ। তবে প্রথমার্ধে চেনা ছন্দে একদমই দেখা যায়নি ইস্ট বেঙ্গলকে, বরং খেলা শুরুর থেকেই ঘন ঘন আক্রমণ শানায় মুম্বাই। 8 মিনিটেই লিড নেয় তারা। বা প্রান্ত থেকে লং থ্রো করেন আকাশ মিশ্র, সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্ট বেঙ্গল ডিফেন্ডাররা। জটলার মাঝে বল পেয়ে জোরালো শটে গোল করেন ব্র্যান্ডন ফার্নান্ডেস। এরপরে অনেক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি মুম্বাইয়ের ছাংতে বিক্রমরা। এই ছন্ন ছাড়া প্রথমার্ধে ফুটবল খেলার পর দ্বিতীয়ার্ধে কিন্তু বিপিন সিংহ, বিপি সিন্ধু, এডমুন্ডোরা বিক্ষিপ্ত আক্রমণ গড়ে তুললেও খেই হারিয়ে ফেলে মুম্বাই বক্সে। একেবারেই নিষ্প্রভ ছিলেন স্ট্রাইকার অ্যান্টন সয়বার্গ। 3 পরিবর্তনই কামব্যাক করল ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে 3 পরিবর্তন করেন ইস্ট বেঙ্গল হেড ক্রোচ ব্রুজো। তিনি নামালেন মিগুয়েল এজেজারি এবং সৌভিককে, তুলে নেওয়া হয় জেরি, সয়বাগ এবং রশিদকে। 56 মিনিটে এডমুন্ডের জায়গায় নামানো হয় নন্দকুমারকে, এবং সেই ট্রিকেই ম্যাচ জিতল ইস্ট বেঙ্গল। 58 মিনিটে পেনাল্টি পেল ইস্ট বেঙ্গল। ডান প্রান্ত থেকে বক্সে ঢুকছিলেন মিগুয়েল, তাকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন মুম্বাইয়ের জনি কাউকো। পেনাল্টিতে গোল করে সমতা ফেরান এজেজারি। ধীরে ধীরে আক্রমণে ঝাঁঝ ভারাতে থাকে ইস্ট বেঙ্গল। 71 মিনিটে আসে দ্বিতীয় গোল। বা প্রান্তে বল পেয়ে কাট করে বক্সে ঢোকার চেষ্টা করেন, তার শট মুম্বাইয়ের ডিফেন্ডার বিজয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে

0: জড়িয়ে যায় জালে। এরপরে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করে মুম্বাই, তবে আর কোনো লাভ হয়নি। নির্ধারিত সময়ের পর 9 মিনিট ইনজুরি টাইম পায় সমস্ত খেলোয়াড়রা। এ সময় বেশ কয়েকটি ভালো সেভ করে মুম্বাইকে গোল শোধ করতে দেয়নি ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রভাসুখন গিল। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে জিতে ম্যাচ ছাড়ে ইস্ট বেঙ্গল। তো এখন পয়েন্ট তালিকার কি অবস্থা? মুম্বাইকে হারিয়ে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ইস্ট বেঙ্গল, সমান পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে জামশেদপুর, 1 ম্যাচ কম খেলে অর্থাৎ 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 3-এ আছে মোহনবাগান, 19 পয়েন্ট নিয়ে 4 ও 5-এ রয়েছে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। এবং আইএসএলে আজ মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এবং চেন্নাই। ফুটবলের কথা যখন হচ্ছেই, 20 বছর পর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল আর্সেনাল। অন্য ফাইনালিস্ট হওয়ার দৌড়ে আজকে নামবে পিএসজি এবং বায়ার্ন। আক্রমণ পাল্টা আক্রমণের রোমাঞ্চকর কোনো লড়াই কিন্তু হয়নি কাল। ফুটবল শৈলীর নিপুণ প্রদর্শনীরও কোনো ম্যাচ নয়। দুই দলই খেলল নিজেদের জাল আগড়ে রেখে সুযোগ তৈরি করার চেষ্টায়। তবে খেলা যেমনই হোক, দিন শেষে উৎসব উচ্ছ্বাসেই ভাসল এমিরেটস স্টেডিয়াম। বুকায়ো সাকার ট্যাপ ইন গোলে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ অ্যাথলেটিকো ম্যাদ্রিদকে 1-0 গোলে হারালো আর্সেনাল। প্রথম লেগ 1-1 সমতায় থাকায় দুই লেগ মিলিয়ে গানারদের জয়ের ব্যবধান 2-1। এই জয়ের পর 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল আর্সেনাল। নিজেদের ইতিহাসে এর আগে শুধু 2006 সালেই ফাইনাল খেলেছিল এই ইংলিশ ক্লাব। এখন শুনবেন ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি, বলেছেন রাজীব ঘোষ, সম্পাদনা স্নিগ্ধা চট্টোপাধ্যায়।
1: যে খেলাগুলিতে শরীরী সংঘর্ষ বেশি হয় সেই খেলাগুলিতেই খেলোয়াড়দের ঝুঁকি থাকে বেশি, যেমন ফুটবল, রাগবি, বক্সিং, কুস্তি, কারাটে, জুডো। কিন্তু ক্রিকেটকে কি এমন খেলার তালিকায় রাখা যায়? বোধ হয় না, কারণ ক্রিকেটে যতটা না শরীরী সংঘর্ষ হয় তার চেয়ে অনেক বেশি সংঘর্ষ হয় ব্যাট ও বলের। এই দুইয়ের লড়াইই তো ক্রিকেট। কিন্তু কখনো কখনো এই দুইয়ের একটি যে প্রায় মারণাস্ত্রের সমান হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া গিয়েছে বহুবার। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই লাল টকটকে চেরির মতো বা সাদা ঝকঝকে চাঁদের মতো দেখতে ক্রিকেটের সিজন বলের কথাই বলছি। ব্যাটসম্যান বা ব্যাটাররা যদি ওই বল ঠিকমতো সামলাতে না পারেন, তাহলে যেটা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে, ফিলিপ হিউজের সেই ভয়ঙ্কর দুর্ঘটনা তো তারই উদাহরণ। কে ভুলতে পারে সেই ঘটনা? 12 বছর আগে নভেম্বরের যে দিনে ফিলিপ হিউজ মাত্র 25 বছর বয়সে মারা যান, সেদিন এক ভয়াবহ ধাক্কা খেয়েছিল ক্রিকেট বিশ্ব। মাথার পাশে হেলমেটের নিচে একটি বাউন্সারের মারাত্মক আঘাতে মৃত্যু হয় তার। সিডনিতে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচে হিউজ একটি হুক করতে গিয়ে মিস করেন, মস্তিষ্কে রক্তক্ষরণ বা সেরিব্রাল হ্যামারেজ হয়। তাকে দ্রুত সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়, কিন্তু তিনি আর জ্ঞান ফিরে পাননি। 23রা ডিসেম্বর তাঁর জন্মস্থান ম্যাক্সভিলে অনুষ্ঠিত হয় তাঁর শেষকৃত্য, যেখানে বিভিন্ন দেশের ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এক যুগ হয়ে গেলেও এখনও তাঁর সেই মর্মান্তিক পরিণতি ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব। ক্রিকেটকে ভালোবেসে অনেক সাধনার পর এক যুবক যখন ক্রিকেট মাঠে সাফল্য পায়, তখন তার স্বপ্ন সফল হয় ঠিকই, কিন্তু ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্ন ভেঙে যায় এক লহমায়, তেমনি এক ক্রিকেটারের স্বপ্নও যে এক লহমায় চুরমার হয়ে যেতে পারে, অকালে ঝরে যেতে পারে তার প্রাণ, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত এই ফিল হিউজ। গত বছর অক্টোবরে নেটে ব্যাট করতে নেমে ফিল হিউজের মতোই মাথায় বলের আঘাত লেগে ফের প্রাণ হারাতে হয় অস্ট্রেলিয়ারই আর এক তরুণ ক্রিকেটার বেন অস্টিনকেও। ম্যাচে নয়, অনুশীলনে, যেখানে সব রকম সাবধানতা অবলম্বন করার কথা, সেখানেও যদি এভাবে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে প্রাণ হারাতে হয়, তার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? দিনটা ছিল 25শে নভেম্বর 2014, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচ চলছিল। সন অ্যাবটের করা একটি বাউন্সার ফিলিপ হিউজের গলার কাছে আঘাত

করে। এতে তার ভার্টিব্রাল আর্টারি ছিঁড়ে যায়, যা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রাকনার জানান, এ ধরনের মাত্র প্রায় 100টি ঘটনা আগে নথিভুক্ত হলেও মাত্র একটি ক্ষেত্রে এর কারণ ছিল ক্রিকেট বলের আঘাত। হিউজকে দ্রুত সেন্ট ভিনসেন্ট হসপিটালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয় এবং কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়। বেশ সংকটজনক অবস্থায় আইসিইউতে ছিলেন ফিল, কিন্তু অস্ত্রোপচারের পরও আর কখনো জ্ঞান ফিরে পাননি তিনি এবং 27 নভেম্বর মৃত্যু হয় তার। স্বতন্ত্র ও কিছুটা অপ্রচলিত টেকনিকে ব্যাটিং করা এই ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক দুর্দান্ত নজির গড়েন। শেফিল্ড শিল্ড ফাইনালে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। 2009 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলেন হিউজ। ডারবানে জীবনের দ্বিতীয় টেস্টেই তিনি ইতিহাস করেন। 20 বছর 96 দিন বয়সে টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হন। তবে শুরুটা স্বপ্নের মতো হলেও এই বাঁহাতি ওপেনারের ফর্মের রেখচিত্রে ওঠানামা শুরু হয় শীঘ্রই। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন পরীক্ষার মুখোমুখি হন তিনি। 2009 অ্যাশেজ সফরে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের মাত্র 3 টেস্ট পরেই তিনি দল থেকে বাদ পড়েন। এরপরে 4 বছর ধরে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে কখনো বাদ পড়েছেন, কখনো ডাক পেয়েছেন। প্রথমে রিকি পন্টিং এবং পরে মাইকেল ক্লার্কের অধীনে খেলার সুযোগ পান হিউজ। 2012 সাউথ অস্ট্রেলিয়াতে চলে যাওয়া যেন তাকে নতুন করে উদ্দীপ্ত করে তোলে। একই সঙ্গে 50 ওভারের ক্রিকেটেও তিনি নিজের সামর্থ্য দেখান। ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নজির গড়েন ফিলিপ হিউজ। 2014 তিনি আরও একটি অনন্য কীর্তি গড়েন। লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার হন তিনি। কয়েক সপ্তাহ পর আবার অস্ট্রেলিয়া এর হয়ে তিনি তার সর্বোচ্চ প্রথম শ্রেণীর স্কোর 243 করেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি টেস্ট দলে ফেরার জন্য প্রস্তুত। কিন্তু তখন আর কে জানত যে অপরাজিত 63 রানের ইনিংসটি তাঁর জীবনের শেষ ইনিংস হবে। সেই ইনিংসে শেষবারের মতো টেস্ট দলে ফেরার দাবি জোরালো করে তুলেছিলেন তিনি, কিন্তু আর ফেরা হয়নি তার। অস্ট্রেলিয়া হারা এক প্রতিভাবান নজির সৃষ্টিকারী সম্ভাবনাময় টেস্ট ব্যাটসম্যানকে, আর ক্রিকেট বিশ্ব হারায় এক সফল ক্রিকেট শিল্পীকে। তবে তিনি প্রথম নন, ক্রিকেট বলের মারণ আঘাতের শিকার এর আগে অনেকেই হয়েছেন। রামান লাম্বার কথা কজন ভুলতে পেরেছেন? 1998 ফেব্রুয়ারিতে ঢাকার একটি ক্লাব ম্যাচে ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করার সময় মাথায় বলের প্রবল আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও কয়েকদিন পরেই প্রয়াত হন। 1959 ঘটনা, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বুকে বল লেগে মারা যান আব্দুল আজিজ। তার 54 বছর পর সেই পাকিস্তানি ফের বুকে বলের আঘাত পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলফিকার ভাট্টি। সে বছরই পুল শট মারতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকার ড্যারিন র্যান্ডলের। আরও আছে, 1993 ইংল্যান্ডের ইয়ান ফলি ব্যাট করার সময় প্রথমে চোখে আঘাত পান এবং পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এসব কিছুর আগে 1870 সালে নটিংহ্যামে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল জর্জ সামার্সের। ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে এমন আরও বহু ঘটনার খোঁজ পাওয়া যায়, যা প্রমাণ করে ক্রিকেটের লাল চেরি কোনো ছেলে খেলার জিনিস নয়, এটি প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে যে কোনো সময়। ফিলিপ হিউজের মর্মান্তিক ঘটনা একেবারে বিচ্ছিন্ন নয়। ক্রিকেটকে প্রায় ভদ্রলোকের খেলা হিসেবে রোমান্টিসাইজ করা হয়, কিন্তু যত্নে সাজানো পিচ আর সাদা ফ্ল্যানেলের শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা বিপদের সংকেতকে কখনো অস্বীকার করা যায় না। ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান এক ভয়াবহ চিত্র তুলে ধরে। লাট্রোব ইউনিভার্সিটির গবেষকদের এক বিস্তৃত পর্যালোচনা অনুযায়ী 1864 সাল থেকে অস্ট্রেলিয়ায় অন্তত 174টি ক্রিকেট সংক্রান্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে আধুনিক যুগে চিত্রটা বদলেছে। বড় বড় দুর্ঘটনার পর উদ্ভাবিত নিরাপত্তা ব্যবস্থার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। 1970-এর দশকের শেষ ভাগে হেলমেট চালু হওয়ার আগে এবং 1990-এর দশকে তা বাধ্যতামূলক হওয়ার আগে পর্যন্ত ব্যাটসম্যানরা খালি মাথায় প্রাণঘাতী গতির বলের মুখোমুখি হতেন। ভারতের সুনীল গাভাস্কর ছিলেন তেমনই এক দুঃসাহসী ব্যাটসম্যান। 1962 সালে বার্বাডোস ক্রিকেট টিমের বিরুদ্ধে এক ম্যাচে চার্লি গ্রিফিথের করা একটি বাউন্সার আঘাত করে নরি কন্ট্রাক্টরের মাথায়, যার ফলে তার মাথার খুলিতে গুরুতর চিড় ধরে, যা প্রাণঘাতী হতে পারত। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি প্রাণে

বেঁচে যান, কিন্তু আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি। 2000 সালের মে মাসে ঢাকায় এশিয়া কাপ চলাকালীন ভারতের হয়ে উইকেট কিপিং করার সময় অনিল কুম্বলের বোলিংয়ে কিপিং করতে গিয়ে ডান চোখে গুরুতর চোট লাগে সাবা করিমের। এই আঘাতের জন্য তার চোখে অস্ত্রোপচার করতে হয় এবং তার ক্রিকেট কেরিয়ার ওখানেই শেষ হয়ে যায়। সেই সময় মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনকভাবে বেশি, কিন্তু হেলমেট ব্যবহারের ফলে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। মেডিকেল জার্নাল অফ অস্ট্রেলিয়ার একটি গবেষণায় দেখা যায়, 2000 সালের পর থেকে ক্লাব স্তর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 3টি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে হিউজের ঘটনাও রয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা বিরল হয়ে উঠলে অনেক সময় অসতর্কতার জন্ম দেয়। অনেক ঘরোয়া ও জুনিয়র স্তরে এখনও যা ঐচ্ছিক, সেই গলা রক্ষার গার্ড এখনও নিয়মিত ব্যবহার করা হয় না। হিউজের মৃত্যুর পর পেশাদারদের মধ্যে এর ব্যবহার বেড়েছে ঠিকই, কিন্তু অপেশাদার স্তরে এখনও পিছিয়ে রয়েছে। হিউজের মৃত্যুর প্রভাব ক্রিকেটকে অনেক বদলে দিয়েছে। তারপর থেকে ক্রিকেটে এসেছে নতুন হেলমেট প্রযুক্তি, আঘাত প্রতিরোধক নতুন উপকরণের ব্যবহার এবং ব্যাটসম্যানদের সুরক্ষায় আরও উন্নত সরঞ্জাম চালু হয়েছে। কনকাশন বা মাথায় আঘাতজনিত সমস্যা সংক্রান্ত নিয়মও এখন অনেক কঠোর। কোনো খেলোয়াড়ের মাথায় আঘাতের সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে মেডিকেল পরীক্ষা করা হয় এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে মাথা ঘোরা, মাথা ব্যথা বা স্মৃতিভ্রংশের মতো উপসর্গ নজরে রাখা হয়। 12 বছর আগের সেই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনায় ঘুরিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের মোড়। বিশেষ করে ক্রিকেটারদের নিরাপত্তার দিক এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেট সংগঠক ও প্রশাসকদের কাছে। ক্রিকেট ইতিহাসে নিজের পারফরমেন্স সোনার অক্ষরে লিখে যেতে না পারলেও তাঁর এই বলিদানে সারা বিশ্বের ক্রিকেটাররা যথেষ্ট উপকৃত হয়েছে। এও কি ক্রিকেট ইতিহাসে কম বড় অবদান? তাই সবশেষে স্যালুট জানাই প্রয়াত ফিল হিউজকে। তাঁর মৃত্যুই তাকে অমর করে রাখবে ক্রিকেট বিশ্বে, ক্রিকেট ইতিহাসে।

এতক্ষণ শুনলেন ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি, বললেন রাজীব ঘোষ। ফিরে আসি খেলার খবরে। আইপিএলে সঞ্জু স্যামসনের ব্যাটে জয় পেল চেন্নাই। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে অফে ওঠার যে আশা, তা আরও কিছুটা উজ্জ্বল করল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জয়ের কারিগর সেই সঞ্জু স্যামসন। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের অন্যতম নায়ক, ফর্মে ফিরে একাই বদলে দিলেন চেন্নাইকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে দিল্লির 7 উইকেটে 155 রানের জবাবে 17.3 ওভারে 159 রান তোলে চেন্নাই। এদিনে 8 উইকেটে জয়ের পর 10 ম্যাচে 10 পয়েন্ট হলো চেন্নাইয়ের। জয়ের জন্য 156 রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চেন্নাইয়ের। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 6 এবং উর্ফিল পটেল 17 রানেই আউট হয়ে যান। প্রাথমিক চাপ সামলে ভালো খেললেন সঞ্জু। 4 নম্বরে নামা কার্তিক শর্মা 22 কিছুটা থিতু হওয়ার পর দ্রুত রান তুলতে শুরু করেন সঞ্জু। চেন্নাইয়ের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব তুলে নেন তিনি নিজের কাঁধে। তার ব্যাটিংয়ের ওপর প্রতি রান তোলার লক্ষ্য ক্রমশ কমে আসে। সঞ্জুর আগ্রাসন থামাতে পারেনি দিল্লির ব্যাটাররা। মানানসই ইনিংস খেললেন কার্তিক। সঞ্জু মাঠ ছাড়লেন দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে। তার ব্যাট থেকে এলো 52 বলে 87 রানের একটি ঝকঝকে ইনিংস, যেখানে 7টি 4, 6টি 6 তিনি মারলেন। লক্ষ্য বেশি না থাকায় তার 100 রান হলো না। কার্তিক 4টি 4 এবং 2টি 6 সাহায্যে 31 বলে 41 রান করে অপরাজিত থাকলেন। তাদের জুটিতে উঠল 114 রান। আইপিএল 2026 ছন্দে ফেরার লড়াইয়ে আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। দারুণ ছন্দে চলতে চলতেই হঠাৎ হোঁচট খাওয়া দুই দল আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস, এই দুই দলই জয়ের পথে ফিরতে মরিয়া। ঘরের মাঠে টানা 5 ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল হায়দ্রাবাদ। তবে গত সপ্তাহের শেষে কলকাতা নাইট রাইডার্সের কাছে এসে সেই জয়ের ধারা থেমে যায়। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসও ছন্দ হারিয়েছে। রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা 2টো হার তাদের এই দুরন্ত অভিযানে ধাক্কা এনে দেয়। তাই আজকে দেখার এই টপ 4 পজিশন।

তাতে কারা উঠতে চলেছে, কারণ পাঞ্জাবের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ পয়েন্ট টেবিলে পাঞ্জাব এখন 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে শীর্ষে। অন্যদিকে ব্যাঙ্গালোর 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে হায়দ্রাবাদ, চতুর্থ স্থানে রাজস্থান, পঞ্চম স্থানে গুজরাট, ষষ্ঠ স্থানে চেন্নাই, সপ্তম স্থানে দিল্লি, অষ্টম স্থানে কলকাতা, নবম স্থানে মুম্বাই এবং অন্তিম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। জাতীয় রেকর্ড গড়ে সোনা আদ্রিয়ানের, ছাপিয়ে গেলেন তিনি বিশ্ব রেকর্ডের স্কোর। নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার। ভোপালে কুমার সুরেন্দ্র সিংহ চ্যাম্পিয়নশিপে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে এই কীর্তি গড়েছেন আদ্রিয়ান, ছাপিয়ে গেছেন বিশ্ব রেকর্ডের স্কোর। গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড করেছিলেন আদ্রিয়ান। তার বিশ্ব রেকর্ড 2 সপ্তাহ আগে কায়রোতে আয়োজিত জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভেঙে দেয় কাজাখিস্তানের এক শুটার। সে কথা মাথায় রেখে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে আদ্রিয়ান। বাবা প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার ছেলেকে বিশ্ব রেকর্ড হাত ছাড়া হওয়ার কথা বলে একটা কার্য তো তাতিয়েছিলেন আদ্রিয়ান এবং চ্যালেঞ্জই নাই। এই প্রতিযোগিতার স্কোর বিশ্ব রেকর্ডের স্বীকৃতি না পেলেও চেষ্টার ত্রুটি রাখেনি আদ্রিয়ান। জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন পর্বে 360.2 স্কোর করে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে ওঠে, যা বর্তমান বিশ্ব রেকর্ডের থেকেও 4.8 পয়েন্ট বেশি। পরে ফাইনালেও সোনা জিতেছেন আদ্রিয়ান। আইপিএলের ফাইনালের ভেন্যু নিয়ে বাড়ছে জল্পনা। আইপিএল প্লে অফ এবং ফাইনালের ভেন্যু খুব শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই, কিন্তু ফাইনাল কোথায় হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ডের সূত্র থেকে জানা গিয়েছে পাঞ্জাব এবং কর্ণাটকের মধ্যে প্লে অফের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে, কিন্তু বেঙ্গালুরুতে ফাইনাল হওয়া নিয়ে একটা সংশয় রয়েছে। নিয়ম অনুযায়ী আগের আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলই ফাইনাল অনুষ্ঠিত করে, কিন্তু বেঙ্গালুরুর রাজনৈতিক কিছু কিছুটা সমস্যা তৈরি করেছে। তাই কোথায় হতে চলেছে এই ফাইনাল সেটা জানাবে বিসিসিআই। এই সমস্ত খবর নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। মোহাম্মদ আয়ুব 2B/H/36 ডক্টর এম এন চ্যাটার্জি সরণী থানা নারকেলডাঙ্গা কলকাতা 9 থেকে জানাচ্ছেন। মোহাম্মদ ইয়াকুব রোগাটে গড়ন, বয়স 71 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 16 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ মিসিং পার্সনস ব্যুরো CID পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: এখন বিদ্যার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন চন্দননগর খলিশানি বিদ্যা মন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই শিক্ষার্থী।
1: আমার নাম শেখ সাইন।
2: আমার নাম উদয়েন্দ্র দাস।
3: আজকে আমাদের ক্লাস আকাশবাণীর স্টুডিওতে বসেই হোক। আচ্ছা, আজকে আমরা যে আকাশবাণীতে এসেছি, আকাশবাণী কথাটার মানে কি বলতে পারো উদয়েন্দ্র?
2: আকাশ প্রেরিত বাণী।
3: আকাশ প্রেরিত বাণী, অর্থাৎ আমরা রেডিওতে যে কথাগুলো শুনি আকাশ থেকে বাণী প্রেরিত হয়। অর্থাৎ কথাটার মানে বুঝতে গেলে আমরা যেটা করলাম, শব্দটাকে ভেঙে আমরা তার অর্থটা বললাম। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। এসো আজকে আমরা সমাস অধ্যায়টা পড়ি। আচ্ছা উদয়েন্দু, তোমার নামের মানে কি জানো?
2: স্যার, চাঁদ।
3: হ্যাঁ, চাঁদ। কিন্তু সঠিকভাবে বলতে হলে বলা হয় এটা উদিত হয়েছে যে ইন্দু।
2: স্যার, কিন্তু উদয়েন্দু তো সন্ধি করলে উদয়যুক্ত ইন্দু হয়।
3: তুমি ঠিক বলেছো, সন্ধি করলে তাই হয়।
2: তাহলে স্যার, সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য কি হবে?
3: খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। সন্ধি আর সমাসকে একরকম মনে হলেও সন্ধি হলো ধ্বনির মিলন আর সমাস হলো দুটি পদের মিলন। আরো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। দেখো, বিদ্যালয় শব্দটি, বিদ্যালয় শব্দটি সন্ধি ভাঙলে হয় বিদ্যা যুক্ত আলয়, কিন্তু সমাস হবে বিদ্যার আলয়। যখন সন্ধি করছি তখন আমরা কেবল প্রথম শব্দের শেষ এবং পরের শব্দের প্রথম ধ্বনিটি দেখি, তাই তো? তোমরা এতদিন তাই শিখে এসেছো। তাহলে সন্ধির সময় আমরা কেবলমাত্র দুটি ধ্বনির মিলন দেখলাম, কিন্তু সমাসের ক্ষেত্রে তা হবে না। সমাসের ক্ষেত্রে আমাকে দুটি পদের অর্থপূর্ণ

0: মিলন দেখতে হবে, অর্থাৎ দুটি পদের অর্থপূর্ণ মিলন যদি হয় তাহলে সেটা সমাস হয়। এই ধরনের আর একটা শব্দ ধরো বিদ্যা মন্দির।
1: তাহলে স্যার আমাদের স্কুলের নাম খলিশানি বিদ্যা মন্দির, তাহলে ওটা হবে যদি সমাস করি তাহলে বিদ্যার মন্দির হবে।
0: ঠিক তাই। তাহলে একটা বিষয় তোমরা বুঝতে পারছো, সমস্ত সন্ধিবদ্ধ শব্দ কিন্তু সমাসবদ্ধ শব্দ, কিন্তু সমস্ত সমাসবদ্ধ শব্দ কিন্তু সন্ধিবদ্ধ নাও হতে পারে।
2: অর্থাৎ স্যার সন্ধি হতে গেলে ধ্বনির মিলন হয়, কিন্তু সেই সঙ্গে দুটি শব্দ এক পদে পরিণত হয়, তাই তো?
0: হ্যাঁ ঠিক তাই। অর্থাৎ সমাসের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে একাধিক পদের এক পদের মিলন নাম সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ। এখানে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে সন্ধি যখন করা হয় দুটি ধ্বনির মিলন হলেও শব্দ দুটির কিন্তু একটা অর্থ থাকে, অর্থ ছাড়া শব্দের কোনো সন্ধি হবে না, ঠিক আছে? অর্থাৎ শব্দ দুটির মধ্যে অর্থ থাকবে, কিন্তু মিলন হওয়ার সময় সেটাই কেবলমাত্র দুটি ধ্বনির মিলন হবে।
1: স্যার আপনি বললেন একাধিক, তার মানে দুই বা তিন বা তারও বেশি শব্দ জুড়ে পদ জুড়ে একসাথে সমাস তৈরি হয়?
0: হতে পারে, কেন হবে না। যেমন ধরো স্বর্গমর্ত ও পাতাল, এই যে শব্দ এগুলো বলি আমরা, পদগুলো একসঙ্গে আমরা বলি স্বর্গমর্ত পাতাল। বা ধরো রূপ রস গন্ধ ও স্পর্শ, তা আমরা একসঙ্গে এক পদে পরিণত করে বলি রূপ রস গন্ধ স্পর্শ।
2: স্যার তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হবে?
0: হ্যাঁ হবে তো। এসো আমরা এবার সমাস গঠনের প্রক্রিয়া সম্বন্ধে জানি। এখন আমরা দুটি পদের সমাস গঠন নিয়ে আলোচনা করব, একাধিক পদের অর্থাৎ দুইয়ের বেশি পদ নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে সমাস গঠনে কিন্তু একাধিক পদ লাগে। যেমন ধরো বিদ্যালয় শব্দটির দুটি পদ, একটা হচ্ছে বিদ্যা আর একটা আলোয়। এই যে সমস্ত পদ নিয়ে সমাস গঠিত হলো, এই বিদ্যা আলোয়, বিদ্যা একটি আলোয় একটি, এই পদগুলোর প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। কি বলা হয়? সমসমান পদ।
1: তার মানে স্যার বিদ্যা আলোয়টা সমসমান পদ?
0: অবশ্যই। এরকম ভাবে যেমন উদয় ইন্দু, উদয় আর ইন্দু, আর পদগুলি যখন এক পদে পরিণত করা হলো, যেমন ধরো বিদ্যালয় করা হলো, বিদ্যা মন্দির করা হলো বা উদয়েন্দু করা হলো, তখন সেই পদগুলো কি হলো, মানে সমস্ত পদ একসঙ্গে তৈরি হলো, সংক্ষিপ্তকরণ করা হলো, এবং সমগ্র পদটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদের অর্থ নির্ণয় করার জন্য, এই ব্যাপারটা মনে রাখবে, সমাসবদ্ধ পদের অর্থ নির্ণয় করার জন্য যে বাক্যাংশ আমরা ব্যবহার করছি সেই বাক্যাংশটিকে বলা হয় ব্যাস বাক্য, ঠিক আছে? আর দুটো পদ রয়েছে, একটা পদ কি পদ নাম বলো?
1: পূর্বপদ।
0: পূর্বপদ আর একটা পদ
1: উত্তরপদ।
0: ঠিক, একটা পূর্বপদ একটা উত্তরপদ। তাহলে সমাস নির্ণয়ের ব্যাপারটা কি, সমাসটা কিভাবে আমরা নির্ণয় করব, এটাই তো মূল বিষয়। আচ্ছা, তাহলে আমরা কোন পদে যখন অর্থ নির্ণয় করতে গিয়ে দেখি দুটি পদের মধ্যে দেখতে পাই আমরা কখনো কখনো পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে পরের পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে দুটি পদের মধ্যে কখনো কখনো দেখা যাচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এমনকি কখনো কখনো দেখা যায় দুটি পদের মধ্যে কোনো একটি পদেরই অর্থ প্রাধান্য পায় না, পায় কি আর একটি তৃতীয় কোনো পদের অর্থ এসে প্রতীয়মান হয়ে যায়।
2: কিরকম স্যার, একটা উদাহরণ দিয়ে বলুন।
0: হ্যাঁ, যেমন ধরো এই উদয়েন্দু, তোমার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে উদয় যুক্ত ইন্দু, এই ইন্দু কথাটি কিন্তু প্রতীয়মান হয়ে যাচ্ছে। উদয়েন্দু বলতে কিন্তু উদয়কে বোঝাচ্ছে না, ইন্দুকে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্দুটা হচ্ছে উত্তর পদ, পরের পদকে বলা হয় উত্তর পদ। আবার বিদ্যালয় এর প্রাধান্য পাচ্ছে আলোয়টা, বিদ্যাকে নয়। বিদ্যালয় বলতে আমরা যে বিদ্যালয়ের যে বাড়ি সেটাকে বিদ্যালয় বলি, বিদ্যা যে আমরা শিক্ষা লাভ করি সেই বিদ্যাটাকে বোঝানো হয় না। আবার যদি তুমি বলো আমি বাবা মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু কি কোন পদের অর্থ প্রাধান্য পাবে?
1: বাবা মা।
0: বাবা মা দুই পদের, উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আবার ধরো যদি বলি বিনা পানি, বিনা পানি শব্দের অর্থ জানো তো?
1: হ্যাঁ স্যার জানি।
0: বলো।
1: সরস্বতী মনে হয়।
0: সরস্বতী, একদম মনে হয় না, সরস্বতী, ঠিক আছে? এবার এই বিনা পানি বলতে আমরা বিনাকেও বোঝালাম না, পানিকেও বোঝালাম না। বিনা মানে একটা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, কাউকে না বুঝিয়ে আমরা সরস্বতীকে বোঝালাম। এক্ষেত্রে তাহলে কি হলো, পূর্বপদ বা উত্তরপদ কারোর অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেল।
2: স্যার তাহলে বিনা পানি এর ব্যাস বাক্য করলে কি হবে?
0: হ্যাঁ ঠিক বলেছো। তো বিনা পানি এই অর্থটা ব্যাস বাক্য মানে অর্থ নির্ণয় করবো। বিনা পানি দেখবে দেবী সরস্বতীর হাতে একটা বিনা থাকে, তাহলে পানিতে হাত, তাহলে বিনা পানিতে যার, ঠিক আছে? আসলে এই ব্যাস বাক্যটি আমাদের সমাস নির্ণয়ের মূল, অর্থ অনুসারে ব্যাস বাক্য হবে এবং সেই অনুযায়ী আমরা সমাস নির্ণয় করতে পারবো বা সমাসের নাম হবে।
1: তাহলে স্যার সমাস কয় প্রকার হয়?
0: হ্যাঁ, এবার আমরা আসল জায়গায় আসি। সমাস এই যে বিভিন্ন পদের অর্থ প্রাধান্যের উপর নির্ভর করে সমাসকে আমরা মূলত ছয় ভাগে ভাগ করি। কি কি?

0: ধরনা উভয় পদের অর্থ প্রাধান্য পায়, যে ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে সেই ক্ষেত্রে সেই সমাস হবে দ্বন্দ্ব সমাস। সেই পদের মানে এখানে আমরা নাম নিয়েছিলাম বাবা মা, বাবা মাটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। এক্ষেত্রে দ্বন্দ্ব বানানটা খেয়াল করবে, দয়ে বয়ে দন্ত নয়ে দয়ে বফলা, ঠিক আছে। আর যদি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় এই পূর্ব পদটা কিন্তু অব্যয় থাকবে এবং সেক্ষেত্রে ওই পদটার অর্থ প্রাধান্য পেয়ে যাবে, তখন সেই সমাসটার নাম হবে অব্যয়ীভাব সমাস, কারণ পূর্ব পদে অব্যয় থাকছে। আর যদি উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তাহলে কি সমাস হবে, হতে পারে কর্মধারয় সমাস, হতে পারে দ্বিগু সমাস, হতে পারে তৎপুরুষ সমাস। তোমাদের এখন প্রশ্ন জাগবে যে যদি উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তিনটি সমাসের ক্ষেত্রে তাহলে আমরা সমাস নির্ণয় করব কি করে, তার একটা ভাগ আছে, তারও একটা আবার প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী আমরা সমাসটা নির্ণয় করতে পারবো। আর যদি আরেকটা কি বলেছিলাম যে পূর্ব পদ নয় পরের পদ নয়, কোন পদের অর্থ প্রাধান্য পায় কোনো কোনো ক্ষেত্রে,
1: তৃতীয় কোনো পদের,
0: তৃতীয় কোনো পদের, যেমন ধরো বিনা পানি বললাম, তো এই সমাসটার নাম কিন্তু বহুব্রীহি, এই সমাসটার নাম বহুব্রীহি সমাস। আবার বহুব্রীহি আলোচনা করার সময় বলবো যে বহুব্রীহি সমাস এই শব্দটা এই পদটাও কিন্তু বহুব্রীহি সমাসেরই উদাহরণ, বহুব্রীহিটাও বহুব্রীহি সমাসেরই উদাহরণ। এই ছয় প্রকার সমাস আমরা পেলাম মূলত, এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। এই ছয় প্রকার সমাস ছাড়াও আমাদের আরো তিন প্রকার সমাস প্রচলিত আছে, যেমন ধরো নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস, ঠিক আছে। এই অবধি তোমাদের আর কোনো প্রশ্ন আছে? এই অবধি যদি কিছু প্রশ্ন থাকে, উদয়েন্দু ব্যাপারটা বুঝেছো?
1: হ্যাঁ স্যার বুঝেছি।
0: আচ্ছা এবার আমরা আসছি প্রথম সহজ যে সমাসটা আমরা সহজ পাই এবং প্রচুর দেখা পাই আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে, আমাদের আচরণে, আমাদের সবসময়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করি। এখানে কি বললাম, দ্বন্দ্ব সমাসে কি হয়,
1: উভয় পদের অর্থ প্রাধান্য,
0: উভয় পদের অর্থ প্রাধান্য পায়। যেমন ধরো রবি শশী, একসঙ্গে আমরা বলি রবি শশী, ঠিক আছে, রবি ও শশী। যেমন ধরো সোনা রূপা কি হবে, সোনা ও রূপা। যেমন ধরো হর পার্বতী,
1: হর ও পার্বতী,
0: হর ও পার্বতী। এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কতগুলো বিষয় আছে, বিষয় মানে কি রকম, মানে এই যে দুটো পদকে আমরা দেখতে পাচ্ছি এই পদগুলো হতে পারে উভয় পদই বিশেষণ পদ হতে পারে, যেমন ধরো ধনী গরিব, ধনী দরিদ্র, নরম গরম, ঠিক আছে, আবার বা ছোট বড়, ন্যায় অন্যায়। আবার কখন হতে পারে দুটো পদই হচ্ছে ক্রিয়াপদ, যেমন ধরো মেরে ধরে, দেখাশোনা, হেসে খেলে হতে পারে। আবার ধরো হতে পারে উভয় পদই বিশেষ পদ, ঠিক আছে, যেমন ধরো ওই যে পদ ঘাট, যেমন ধরো সোনা রূপা, এইগুলো বললাম। যেমন ধরো তিনটে পদ দিয়ে হচ্ছে সত্য, শিব ও সুন্দর, সত্য, শিব, সুন্দর, ঠিক আছে। এখানে বলে রাখি এই যে দুইয়ের বেশি পদের সমাস হয় আমরা বলেছিলাম, তো সেটা কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই বেশি হয়, মানে অন্যান্য সমাস দ্বন্দ্ব ছাড়া অন্যান্য সমাসের ক্ষেত্রে দুইয়ের বেশি পদের সমাস কিন্তু দেখা যায় না, শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই দুইয়ের বেশি পদের সমাস হয়, ঠিক আছে। এরপর আমরা এই দ্বন্দ্ব সমাসে আরো বলি, যেমন ধরো সর্বনাম পদ, তুমি আমি, ঠিক আছে, তুমি আমি, এটা হচ্ছে, আবার এটা সেটা, যে সে। সমাস নির্ণয় করার সময় আমরা এইগুলোকে কোন বাক্যে পাই, সেই বাক্য থেকে সেই পদটাকে আমরা গ্রহণ করে তার অর্থ নির্ণয় করি এবং তখন তার সমাসটা খুঁজে বের করি। আসলে কোন শব্দের অর্থ নির্ণয় করার জন্য আমাদের সমাসটা প্রয়োজন হয়। আমাদের যে শব্দ গঠনের প্রক্রিয়া রয়েছে, শব্দ গঠনের প্রক্রিয়া তিন ভাবে হয়। একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন ভাবে, প্রত্যয় গঠিত হয়ে শব্দ তৈরি হয়, আর একটা হয় সমাস নিষ্পন্ন, আর একটা হচ্ছে অনুসঙ্গ নিষ্পন্ন। শব্দ তৈরির এই তিনটি কৌশল আছে, তার মধ্যে সমাস নিষ্পন্ন এবং ওই প্রত্যয় নিষ্পন্ন, এই দুটি বেশি বিখ্যাত। প্রত্যয় নিষ্পন্ন শব্দ ক্লাস নাইনে পড়েছ, ক্লাস টেনে এসেছে সমাস নিষ্পন্ন শব্দ এবং অনুসঙ্গ নিষ্পন্ন তোমরা পড়বে। তো এখানে এই যে আমরা সমাসের যে ভাগগুলো বললাম, এছাড়াও সর্বনাম পদের দ্বন্দ্ব বললাম, আবার ধরো অর্থগত ভাবেও সমাসকে কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন ধরো সমর্থক বা প্রায় সমর্থক পদের দ্বন্দ্ব, যেমন ধরো চিঠিপত্র, যেমন ধরো ব্যবসা বাণিজ্য, যেমন ধরো মামলা মোকদ্দমা। তোমার কিছু আছে মনে পড়ছে?
1: দেহ মন সারেটা,
0: দেহ মন, হ্যাঁ হবে। আর কিছু মনে পড়ছে উদয়েন্দু, কিছু মনে পড়ছে?
1: চালাক ও চতুর,
0: চালাক চতুর, ঠিক বলেছো, ঠিক আছে। আবার দুটো বিপরীত শব্দকেও আমরা ব্যবহার করি, ঠিক আছে, বিপরীত শব্দকে পাশাপাশি ব্যবহার করি, বিপরীতার্থক দ্বন্দ্ব বলা হয় সেটা। যেমন বলতে পারো কিছু পদের নাম,
1: দিন ও রাত,
0: দিন রাত, ঠিক আছে, ভালো মন্দ, ভালো ও মন্দ, আর কি শাহীন,
1: আকাশ পাতাল, স্যার,
0: ঠিক, আকাশ ও পাতাল, স্বর্গ নরক, ঠিক আছে, স্বর্গ নরক, আবার স্বর্গ মর্ত পাতাল, এটা আবার তিনটে পদে হয়, হ্যাঁ, স্বর্গমর্ত পাতাল, ঠিক আছে। আচ্ছা, এই বিপরীত দ্বন্দ্ব ছাড়া আরো হয় সহচর শব্দের দ্বন্দ্ব, যেমন ধরো জ্বর জ্বালা, সর্দি কাশি, মানে একটা সঙ্গে একটা শব্দ এসে যায়, আমরা উচ্চারণ করি, কথা বলি, ঠিক আছে। আবার অনুচর হয়, যেমন ধরো লাঠি সর্কি, গায়ে বাছুর, ঠিক আছে।

0: এক ধরনের দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বটা আমাদের এটা একটু খেয়াল করবে, এটা তোমাদের পরীক্ষাতে আসেও, এটাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় সর্বনাম পদে। যেমন ধরো আমরা, আমরা বলতে কাকে বোঝায়? আমরা বলতে কি বুঝি বলতো শাহিন?
1: আমি আর অন্যান্য।
0: আমি বলতে সে, তুমি, আমি। তো এখানে যদি কেউ বলে যে স্যার আমি এটা আমি ও তুমি বলবো, তাহলেও আমরা হয়। আমরা শব্দটির অর্থ বের করতে

0: সময় এটাকে যদি বলে স্যার বাবারা বেড়াতে গিয়েছেন বা কাকারা বেড়াতে গিয়েছেন, এ কথা এটা কাকারা কি সমস্যা হবে? হ্যাঁ হবে, এটাকে কি বলবো আমরা? কাকা এবং অন্যান্যরা, ঠিক আছে? এটা এইভাবে ভাঙতে হবে। আবার আরো কিছু কিছু আছে, যেমন ধরো অনুকার্যত, যেমন বাসন কুসন, যেমন ধরো ঠাকুর ঠুকুর, ঠিক আছে, যেমন ধরো ছেলে পুলে, যে শব্দগুলোর একটা শব্দের অর্থ পাবো আর একটা শব্দের অর্থ পাবো না, ঝালাপালা, ঠিক আছে। বিকারজাত শব্দ, যেমন ধরো কান্নাকাটি, কান্নার সঙ্গে কাটি, কাটিটা বিকার হয়েছে, ফাঁক ফোকর এরকম, ঝাড়ফুঁক, ঠিক আছে। আর বহুপদময় যে বললাম, অনেকগুলো পদ নিয়ে হয়, একাধিক পদ নিয়ে, যেমন ধরো ওই যে দু তিনটা আমি উদাহরণ বলেছি তোমাদের, যেমন ধরো আজকাল পরশু, স্বর্গমর্ত পাতাল, থোর বরি খারা খারা বরি থোর, জলস্থল অন্তরিক্ষ, ঠিক আছে, এগুলো। আচ্ছা, এখানে তোমাদের সমাসের ভাগ নির্ণয় করার সময় বলেছিলাম যে আমরা প্রধানত ছয় প্রকার সমাস ছাড়াও আরো তিনটে সমাসের নাম বলেছিলাম, তার মধ্যে এক প্রকার সমাস ছিল অলভ সমাস। এই অলভ সমাসটা আলাদা কোনো সমাস নয়, সব সমাসেই বা অনেক সমাসেই অলভ সমাসটা হয়, যেমন অলভ দ্বন্দ্ব হয়। এই অলভ দ্বন্দ্বটা কি? আসলে যদি পুরোপদের বিভক্তি বা উভয় পদের বিভক্তি যদি সমাসবদ্ধ পদেও চলে আসে তাহলে সেটা হবে অলভ দ্বন্দ্ব। একটা উদাহরণ বলি, একটা উদাহরণ, যেমন চোখে মুখে, ছেলেটির চোখে মুখে বুদ্ধির ছাপ, কথা যখন বলা হয় তাহলে চোখে মুখে সমাসবদ্ধ পদেও থাকলে চোখে মুখে। তুমি একটা বলো, যেমন ধরো মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, একটা বিখ্যাত পদ আছে, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, শাক্ত পদের পদ। আচ্ছা, যেমন ধরো হাতে কলমে, তোদের অনুশীলনীতে দেওয়া থাকে যে হাতে কলমে, মানে এটা হাতে ও কলমে হলো সমগ্র পদটা, হচ্ছে সমাসবদ্ধ পদটা হচ্ছে হাতে কলমে, ঠিক আছে। ঘরে বাইরে, বনে বাজারে, এরকম হয়। তাহলে দ্বন্দ্ব সমাসটা তোমাদের অনেকটা বোঝা গেল। দ্বন্দ্ব সমাসে আর কিছু প্রশ্ন আছে? যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলো।
1: স্যার বলছি যে সবকটাতে যে সংযোগ মূলায় আনতে হয় ওটা সবকটাতে?
0: হ্যাঁ, এই ব্যাস বাক্য করার সময় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ও কিংবা এবং কিংবা আর, এই সংযোগমূলক অব্যয়টি আমাদের যোগ করতে হবে এবং এটার দ্বারা পদগুলোর অর্থ নির্ণয় করা যাবে। যে সমগ্র পদ বা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এটার অর্থ নির্ণয় করলাম, ঠিক আছে। একাধিক পদ যদি হয় তাহলে আজ কাল পরশু, আজ কমা দেব, কাল ও পরশু, এরকম শেষেরটা ও দিতে হবে আর আগেরটা কমা দিতে হবে, এইভাবে করতে হয়। তুমি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলে, উত্তরটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি আসবো পরের সমাসে, সেটা হচ্ছে যে সমাসের উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কি কি সমাসের ক্ষেত্রে বলেছি?
1: কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস।
0: দ্বিগু সমাস, ঠিক বলেছো। তাহলে আমরা ধীরে ধীরে একটা একটা করে আলোচনা করি। বিশেষ করে কর্মধারয় এবং তৎপুরুষ সমাস, এই দুটো সমাস কিন্তু আমাদের পক্ষে একটু অসুবিধা হয়, যে দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করা মুশকিল হয়। কিন্তু মনে হবে যে দুটো পদেরই তো, দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে উত্তর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে কর্মধারয় হবে না তৎপুরুষ হবে। তো এক্ষেত্রে তোমাদের বলি, কর্মধারয় সমাসের ক্ষেত্রে যেটা হয়, উভয় পদ হয় বিশেষ্য বা বিশেষণ, এইরকম ভাবে হবে, উভয় পদ বিশেষ্য বা বিশেষণ এরকম হবে, অথবা একটা পদ আর একটা পদের উপমাবাচক হবে। মানে কর্মধারয় সমাস একটা সাধারণ কর্মধারয় হয়, তাতে এই বিশেষ্য বিশেষণের সমাস হবে, আর একটা হয় উপমাত্মক কর্মধারয়, মানে উপমা দিয়ে হবে। আমি উদাহরণের মধ্যে আসছি একটু পরে। আর পার্থক্য করার জন্য বলি, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়, তৎপুরুষ সমাসের দুটো পদের মধ্যে দেখা যায় যে একটার ক্ষেত্রে পুরো পদের বিভক্তি লোপ পায়, এবং এক্ষেত্রে বিভক্তি বলতে কোন বিভক্তি হবে, যে কারকের যে বিভক্তিটা ছিল, কারকের কোন একটা কারকের বিভক্তি সেখানে আসবে, সেই কারকের ক্ষেত্রে তখন দেখা যায় ওই সমাসটার নাম হবে ওই কারকটা দিয়ে। যেমন ধরো ঘর মোছা, তাহলে ঘরকে মোছা, ঠিক আছে, ঘর মোছা মানে ঘরকে মোছা, তাহলে কি মোছা, তাহলে ঘরকে মোছা, তাহলে এক্ষেত্রে কি হলো, কর্ম তৎপুরুষ এটা কিন্তু হলো, ঠিক আছে। যেমন ধরো রথ দেখা, রথকে দেখা, এটাও কর্ম তৎপুরুষ হলো। তাহলে এই সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে, যেগুলো অনুসর্গ প্রধান কারক সেগুলো অনুসর্গ লোপ পাবে, অর্থাৎ সমাসবদ্ধ পদটা এমন ভাবে থাকবে যখন ব্যাস বাক্য করব তখন দেখা যাচ্ছে সেই অনুসর্গ বা বিভক্তিটি লোপ পাবে, ঠিক আছে। যেমন ধরো আরো দু একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো করণের বিভক্তি, করণের কি হয়, অনুসর্গ, যেমন ধরো দিয়ে, তাইতো, তে, দ্বারা, এগুলো হয়। যেমন ধরো ঢেকি ছাটা চাল কথাটা বলি, তাহলে ঢেকি ছাটা কথাটার মানে কি, মানেটা বার করি আগে, ঢেকি দিয়ে ছাটা, তাহলে এই যে ঢেকি দিয়ে ছাটা হলো, এটা হলো দিয়েটা করণ কারকের অনুসর্গ, তাহলে এই ঢেকি ছাটা এটি হবে করণ তৎপুরুষ, ঠিক আছে। এর আগে যেগুলো বললাম, রদ দেখা, কলা বেচা, দেশোদ্ধার, বাসন মাজা, ঠিক আছে, তারপর ধরো বর্ষবরণ, হ্যাঁ, এই সবগুলো কিন্তু কর্ম তৎপুরুষের উদাহরণ হবে, কারণ এখানে দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে কর্ম কারকের কে বিভক্তি এটাই লোক পাচ্ছে।

0: আছে। আচ্ছা, যেমন ধরো ডাকঘর, ডাকের নিমিত্ত ঘর, এটা কি নিমিত্ত কি হয়, নিমিত্ত তাহলে নিমিত্ত নিমিত্ত তৎপুরুষ হবে এটা, ঠিক আছে, কারণ নিমিত্ততে আমরা দেখেছি জন্য উদ্দেশ্য এগুলো থাকে। যেমন ধরো বরণ ডালা, বরণের নিমিত্ত ডালা বা বরণের জন্য ডালা, দেশের জন্য প্রেম, দেশপ্রেম। যেমন ধরো ছাত্রদের নিমিত্ত আবাস, ছাত্রাবাস, ঠিক আছে, এরকমই হলো। আচ্ছা, এগুলো সব কারক হলো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা কারক ছাড়াও অকারক পড়েছি, সেই অকারকেরও এখানে সমাস হবে। যেমন অকারকের সম্বন্ধ পদ পড়েছি আর সম্বোধন পড়েছি, সম্বোধনটা হবে না সম্বন্ধ হবে, সম্বন্ধ তৎপুরুষতার নাম। এর ক্ষেত্রে কি হবে, ওখানে যেমন র বিভক্তি হতো, র বিভক্তি ছিল, এখানেও পূর্বপদের সঙ্গে পরের পদের র বিভক্তি থাকবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লক্ষ্য করবে পরের পদের অর্থ প্রাধান্য পাবেই। যেমন ধরো দেশনেতা মানে দেশের নেতা, ঠিক আছে, যেমন ধরো ধান ক্ষেত, ধানের ক্ষেত, তাই তো। আচ্ছা, তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিই, যেমন ধরো গণতন্ত্র, ঠিক আছে, এই গণতন্ত্র শব্দটা তোমরা ইতিহাসে পড়বে, ইংরেজিতে পড়েছ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। তাহলে গণতন্ত্রে এর যদি আমরা সমাস করি তাহলে হবে গণের দ্বারা তন্ত্র, করণ তৎপুরুষ, ঠিক আছে, গণের নিমিত্ত তন্ত্র, নিমিত্ত তৎপুরুষ, আর গণের তন্ত্র হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। তাহলে গণতন্ত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, কারণ ইংরেজিতে তার অর্থটা কিন্তু আছে। গণতন্ত্রকে আমরা তিনটি অর্থে আমরা গ্রহণ করেছি আমাদের সাধারণ জীবনে এবং ইতিহাসে সেটাই পড়েছি, ঠিক আছে। তাহলে সম্বন্ধ তৎপুরুষে এই যে র বিভক্তি, এটা হলো গণের তন্ত্র। আবার যেমন ধরো রাজহংস, রাজহংস কি হবে, উদয়েন্দু হংসের রাজা, ঠিক আছে, পথের রাজা কি হবে, পথের রাজা, রাজপথ, রাজপথ কথাটা কিন্তু রাজার পথ নয়, পথের রাজা। এই যে সমাসবদ্ধ পদের সময় একরকম হচ্ছে আর ব্যাস বাক্যটা একরকম করছি, এইগুলোকে বলা হয় পরনিপাত, মানে আগেরটা পরে যাচ্ছে পরেরটা আগে আসছে, ঠিক আছে। যেমন ধরো গিরির ইস, গিরির ইস, গিরিস, হ্যাঁ, বানানটা হবে, এটা সন্ধি হয় গিরি যুক্ত ইস, সেই জন্য গিরি গয়হস্যি রয়হস্যি যুক্ত দীর্ঘই তলবস্য ছিল, এখন হচ্ছে সন্ধি হয়ে গেল গয়হস্যি রয় দীর্ঘই তলবস্য, গিরির ইস। সভাপতি সভার প্রতি, দরিয়ার মাঝ মাঝ দরিয়া, ঠিক আছে, এরকম ভাবে এইগুলো সম্বন্ধ তৎপুরুষ হয়। আচ্ছা, এবার ধরো আমি একটা অন্য বলি, যেমন ধরো জলাতঙ্ক শব্দটার অর্থ কি, জল থেকে আতঙ্ক, জল থেকে আতঙ্ক, এই থেকে হলে কারকে পড়েছ কি হয়, কোন কারক, অপাদান করা হয়, থেকে হইতে হলে অপাদান হয়, তাহলে সমাসের ক্ষেত্রেও এটা হবে অপাদান তৎপুরুষ সমাস, ঠিক আছে। এরকম আরো কয়েকটা, মৃত্যু ভয়, মৃত্যু থেকে ভয়, ঠিক আছে, সাপ হইতে মুক্তি, সাপ মুক্তি, বিপদ হইতে মুক্তি, বিপন্ন মুক্তি, এরকম ভাবে কক্ষ হইতে চ্যুত, কক্ষচ্যুত, বিলাত ফেরত কি হবে, উদয়েন্দু,
1: বিলাত থেকে ফেরত,
0: বিলাত থেকে ফেরত, ঠিক আছে, ঋণ মুক্ত কি হবে,
2: ঋণ থেকে মুক্ত,
0: ঋণ থেকে মুক্ত, ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আমি আসছি আরেকটা, যেমন ধরো গাছ পাকা, এই কথাটা বলি না আমরা যে গাছ পাকা আম, আমের সময় আসছে, তো গাছ পাকা আম বলতে কি বোঝায়,
2: গাছে পাকা,
0: গাছে পাকা, ঠিক আছে, তাহলে কোন এক জায়গায় পাকা, তাহলে কোন স্থান বোঝালো, স্থান হলে কি হয়,
2: অধিকরণ,
0: অধিকরণ, তাহলে এই গাছে পাকা এই বিভক্তিটা লোপ পেল, গাছ পাকা হলো অধিকরণ তৎপুরুষ সমাস হবে, পরিষ্কার হলো। কণ্ঠে আগত, কণ্ঠাগত, গলায় ধাক্কা, গলা ধাক্কা, ঠিক আছে, এরকম ভাবে মর্মে আহত, মর্মাহত, বনে ভোজন, বনভোজন, তর্কে পটু, তর্কপটু, এই তর্কে পটু মানে তর্কটাকে বিষয়, আমরা পড়েছি বিষয় অধিকরণ, বিষয় অধিকরণ পড়েছি অধিকরণ কারকের, তো এখানে হবে তর্কে পটু হচ্ছে তর্ক, একটা তর্ক বিষয় লজিক, সেই তর্কে পটু, এটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস, ঠিক আছে। এছাড়াও আমাদের তৎপুরুষ সমাসে আরো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি পূর্বপদে নাবাচক কোন শব্দ থাকে, ঠিক আছে, যেমন ধরো অসন্তোষ নয় সন্তোষ, ঠিক আছে, অনাসৃষ্টি নয় সৃষ্টি, অনাবৃত নয় আবৃত, এইগুলো, এইগুলোকে বলা হয় নাবাচক পূর্বপদ থাকার জন্য, কিন্তু সমাসের অর্থটা কিন্তু তৎপুরুষের মতো হচ্ছে, তাই এটাকে বলা হয় না তৎপুরুষ বা নং তৎপুরুষ, মনে থাকবে, কি নাম বলো আবার,
1: না তৎপুরুষ বা নং তৎপুরুষ,
0: ঠিক। এরকম আরো কয়েকটা উদাহরণ, যেমন ধরো অনিচ্ছা নয় ইচ্ছা, ঠিক আছে, যেমন গড় হাজির নয় হাজির, এটা এক গড়, এটা বিদেশি উপসর্গ, ঠিক আছে, বিদেশি উপসর্গ হয়েছে, বেরসিক নয় রসিক, বোঝা গেল। এরপর আমরা এই তৎপুরুষ সমাসের আরো একটা ভাগ আছে, সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস, এই উপপদ তৎপুরুষ সমাসটি হচ্ছে কি করে হয়, উপপদ কথার অর্থ হচ্ছে উপ মানে কাছাকাছি, সমীপবর্তী, কাছাকাছি, ঠিক আছে, তাহলে যদি এরকম হয় কৃদন্ত পদের পূর্বে কোন পদ থাকে, সমীপবর্তী পদ থাকে, সেই পদটাকে বলা হয় উপপদ, আর কৃদন্ত পদ কাকে বলা হয়, যে কৃতপ্রত্যয় অন্ত পদ হলো কৃদন্ত পদ, তাহলে কৃতপ্রত্যয় অন্ত পদ থাকবে এবং তার পূর্বে একটা পদ থাকবে, সেই পদটা হলো উপপদ, অর্থাৎ কৃদন্ত পদ এবং উপপদ, এই দুটো পদ নিয়ে সমাস তৈরি হয়।

0: ক্ষেত্রে হয় উপপদ তৎপুরুষ সমাস, যেমন ধরো ক্রি ধাতু এখান সঙ্গে অপ যোগ করলাম, বা ধরো সংস্কৃত বললে অনট যোগ করলাম, দিয়ে হলো কর শব্দটা হলো। এই কর শব্দটা হলো কৃদন্ত শব্দ। এই কর শব্দের পূর্বে একটা পদ বসালাম ধরো মধু, ঠিক আছে, তাহলে হয়ে গেল মধুকর। তাহলে মধুটা কি হবে? মধুটা হবে উপপদ, তাই তো? এবার মধু করে যে, এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যটা হবে মধু করে যে। ঠিক এইরকম ভাবে আমাদের এই সমাসগুলো হয়। যেমন ধরো দিবা করে যে, দিবাকর। যেমন ধরো ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। জিৎ হচ্ছে কৃদন্ত পদ, ঠিক আছে। যেমন ধরো পঙ্কজ, পঙ্কে জন্মে যে, এই জ, জ মানে জন্ম, এই জটা হচ্ছে কৃদন্ত পদ। নরক গমন করে যে, নরকগামী, গামীটা হচ্ছে কৃদন্ত পদ, নরকটা উপপদ, ঠিক আছে। এগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা একটা সমাস এখানে বলি, ওখানে তোমরা গিরিস এটা পড়লে গিরির সম্বন্ধ তৎপুরুষ, কিন্তু এটার অর্থ যদি আমি এইভাবে বলি যে গিরিতে শয়ন করেন যিনি, তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। গিরিতে শয়ন করেন যিনি, এবং বানানটা হবে গয়াসী রয়সী তালবস্য। স মানে শয়ন করা, এই সটা হচ্ছে কৃদন্ত পদ, গিটা হচ্ছে উপপদ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এই তৎপুরুষ সমাসের আরো একটা ভাগ হচ্ছে ব্যক্তি তৎপুরুষ, মানে ধরো কোন একটা ব্যক্তিকে বোঝাবে, কোন একটা সময়ের ক্ষণ জায়গা মানে স্থানের ব্যক্তি এটাকে বোঝায়। যেমন ধরো চিরস্থায়ী, চিরকাল ব্যাপী স্থায়ী, চিররুগ্ন, চিরকাল ব্যাপী রুগ্ন। যেমন ধরো পা হইতে মাথা পর্যন্ত আপাদমস্তক, হ্যাঁ এইগুলো, আগা হইতে গোড়া পর্যন্ত আগা গোড়া, শৈশব থেকে আশৈশব, ঠিক আছে, চিররুগ্ন, এটা হবে চিরকাল ব্যাপী রুগ্ন। ক্ষণপ্রভা, ক্ষণকাল ব্যাপী প্রভা, ক্ষণপ্রভা, আমরা বিদ্যুৎ কে আমরা ক্ষণপ্রভা বলি। ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ঠিক আছে, এটা হলো আমাদের তৎপুরুষ সমাসের ভাগ। আর একটা হচ্ছে তৎপুরুষ সমাসের ভাগের মধ্যে ক্রিয়া তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ পূর্বপদে ক্রিয়া বিশেষণ থাকবে, যেমন ধরো নিমরূপে রাজি, নিমরাজি, ঘনরূপে সন্নিবদ্ধ, ঘনসন্নিবিষ্ট বা ঘনিসন্নিবদ্ধ, অর্ধরূপে স্ফুট, অর্ধস্ফুট, ঠিক আছে, আদমরা, আদরূপে মরা, এইগুলো হলো আমাদের ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তাহলে তৎপুরুষ সমাসটা বুঝলে আশা করছি কোনো প্রশ্ন থাকবে না, যদি কিছু প্রশ্ন থাকে বলো। কিছু আছে প্রশ্ন? আচ্ছা এরপর আমি তাহলে কর্মধারয় সমাসের আর কিছু কিছু ভাগগুলোর ক্ষেত্রে যাই। কর্মধারয় সমাসের আমি বললাম তৎপুরুষ সমাসের মতই তার নিয়ম যে উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু প্রধান পার্থক্য হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে অবশ্যই বিশেষ্য বিশেষণ হবে, ঠিক আছে, বিশেষ্য বা বিশেষণ হবে। তাহলে এই যেমন ধরো নীল পদ্ম, নীল বর্ণের পদ্ম, তাহলে নীলটা হলো বিশেষণ, পদ্ম হলো বিশেষ্য, ঠিক আছে। এরকম ভাবে বিশেষণ, যেমন আর বলি ভর সন্ধ্যা, ভরা যে সন্ধ্যা, ঠিক আছে, যেমন ধরো প্রিয় সখা, প্রিয় যে সখা, একই হলো। এবার আমি বলছি দুটো পদই পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, উল্টো। যেমন ধরো নরাধম, পূর্বপদ বিশেষ্য নর, অধমটা বিশেষণ, কিন্তু আমি যখন ব্যাস বাক্য করবো এইভাবে করো, অধম যে নর, ঠিক আছে, পটল ভাজা, ভাজা যে পটল, ঠিক আছে, ভাজাটা কিন্তু বিশেষণ, ঠিক আছে, এখানে এইগুলো হলো পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। এবার হচ্ছে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য হয় এগুলোর ক্ষেত্রে, কেমন, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, ঠিক আছে, যিনি রাজা তিনি বাদশাহ, কি হবে,
1: রাজা বাদশাহ,
0: রাজা বাদশাহ। আবার এরকম হয় উভয় পদই বিশেষণ, যেমন ধরো অম্ল মধুর, যা অম্ল তাই মধুর, ঠিক আছে, বা এরকম বলা হয় যে তুই একটা বলছিলি চালাক চতুর, ওখানে চালাক ও চতুর করেছিলাম তো, কিন্তু পদটা অর্থ মানে যেখানে ব্যবহার করে সেই অনুযায়ী এরকম হতে পারে, যে চালাক সেই চতুর, একই ব্যক্তিকে বোঝালো। একই ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস, আর যদি দুজন ব্যক্তি হয় তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, দুটো আলাদা আলাদা, চালাক ও চতুর। আচ্ছা তাহলে আমাদের এখানে সাধারণ কর্মধারয় আমরা পড়লাম, এরপরে মধ্যপদলিপি কর্মধারয় আছে, যার ক্ষেত্রে মাঝের পদটি লোপ পায় ব্যাস বাক্য করার সময়। যেমন ধরো পলান্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন, ঠিক আছে, পল মানে মাংস, ভিক্ষা লব্ধ অন্ন, ভিক্ষান্ন, জয় সূচক ধ্বনি, জয়ের ধ্বনি, মাঝের পদটা লোপ পেল। সিংহাসন, সিংহ চিহ্নিত
1: আসন,
0: আসন, সিংহাসন, মাঝের পদটা লোপ পেল। গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, ঠিক আছে, যেমন ধরো শারীর বিদ্যা, শারীর বিষয়ক বিদ্যা, ঠিক আছে, এই দেখো মানে এখানে এসছে সেই আকাশ প্রেরিত বাণী, আকাশবাণী, এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়ের সমাস, যেখানে আমরা ক্লাস শুরু করেছিলাম, আজকে আমরা এখানে শেষ করি।
2: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন চন্দননগর খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। কৃষি কথার আসর 6:40 প্রাকৃতিক কৃষি ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সুসংহত প্রাণী পালন এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার নিয়েছেন কল্লোল দত্ত। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান। সাড়ে 8:00 আইনি কথা, সত্ত্বাধিকার আইন এ বিষয়ে আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলালে সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমিত ভট্টাচার্য। আজকের প্রসঙ্গ 9:30 প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, অনুরোধের আসর 9:45। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রজনীকান্তের গান শুনবেন শুক্লা রায় চৌধুরীর কণ্ঠে। 10:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন প্রমিত সেন। আকাশলীনা আমিনের কণ্ঠে লোকগীতি 10:55। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল ও দাদরা শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা বলি। 6:30 হিন্দি অনুষ্ঠান, 7:10 লোকগীতি শিল্পী আকাশলীনা আমিন দর্পণ, 7:30 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 93% আর সর্বনিম্ন শতকরা 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশ বাণী কলকাতারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পৌন সাইমড়েগেল তুরুই গেটুডো তুরুই মিটার এহবেনা তেহা সান্তালি আখড়া।

আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন জেলা প্রশাসন। আজ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানান, হিংসা আটকাতে তারা যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন। ভয় না পেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন তারা। উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসত জেলা পুলিশের সুপারদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত শতাধিক অভিযুক্তকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ধরনের সমস্যায় পড়লে সাধারণ মানুষকে দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন জেলাশাসক। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, হিংসা রুখতে পুলিশ বদ্ধপরিকর, বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। জলপাইগুড়িতে জেলা পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এ পর্যন্ত ছটি এফআইআর দায়ের হয়েছে। 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 2000 পুলিশ মোতায়েন রয়েছে। জেলা জুড়ে 60টি কুইক রেসপন্স টিম কাজ করছে। বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি শহরে বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত এসএসবির জেলা স্তরের কোঅর্ডিনেটর গৌতম সাগর জানান, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজয় কৃষ্ণ জানিয়েছেন, এখনও পর্যন্ত হিংসার ঘটনা রুখতে 162 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত অফিস তালা মেরে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সেই সব কার্যালয় অবিলম্বে খোলার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় অশান্তির ঘটনায় ইতোমধ্যেই 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোরকম সমস্যায় পড়লে 1950 এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। নদিয়ায় এখনও পর্যন্ত 55 জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়র সহ বিভিন্ন এলাকা থেকে 60 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে হুগলির শ্রীরামপুর থেকে আগ্নেয়াস্ত্র সমেত 3 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সদ্যশেষ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আউশগ্রাম বিধানসভার গুসকড়া স্কুল মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখলের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে আউশগ্রাম বিধানসভার বিজেপি কনভেনার গণেশ সরকারের উপস্থিতিতে দখল হয়ে যাওয়া তৃণমূল কার্যালয় পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের হাতে। অন্যদিকে ভোটের ফল ঘোষণার পর মেমারি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দখল হয়ে যাওয়া কার্যালয় নিজে গিয়ে ফিরিয়ে দিলেন মেমারির নবনির্বাচিত বিধায়ক মানব গুহ। ভোটের ফল প্রকাশের পর কিছু অতি উৎসাহী বিজেপি সমর্থক তৃণমূলের ওয়ার্ড কার্যালয় দখল করে সেখানে দলীয় পতাকা ফেস্টুন লাগিয়ে দিয়েছিলেন। এই খবর পেয়ে মানব গুহ নিজে গিয়ে বিজেপির পতাকা ফেস্টুন সরিয়ে কার্যালয়ের চাবি তুলে দেন তৃণমূল কাউন্সিলর সমীর পাঁজার হাতে। ঘটনাটিকে রাজনীতিতে পারস্পরিক

0: উপহারদের একটি উল্লেখযোগ্য নজির বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাকলাতলা এলাকায় আজ প্রাক্তন তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবি দল বদলে বিজেপিতে যোগ দিয়ে তার অনুগামীদের নিয়ে এলাকায় ভাঙচুর করেন। তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার ও তার অনুগামীদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরেও চড়াও হয়ে মারধর এবং পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত রহিমা লস্কর সহ অন্তত কুড়ি জনকে আটক করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের পূজালী পুরসভায় তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে পুরনো একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে গুলিসহ আটক করা হয় তাকে। তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। এগুলির বৈধ নথিপত্র পেশ করার সময় চান কাউন্সিলর, কিন্তু শেষ পর্যন্ত তা জমা দিতে পারেননি তিনি। সাত মাস পর ফের এই মামলা শুরু হওয়ায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কুচবিহার ও আলিপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দু থেকে তিন ঘন্টায় মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী খবর ৭টা বেজে ৩৫ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.৩ মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১.৫ মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১ মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.১ মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার জল হওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকো।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক

0: মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ড নীলেন্দু জ্যোতি মৈত্র। ডক্টর মৈত্র নমস্কার।
1: নমস্কার।
0: আজকাল তো খুব শোনা যাচ্ছে যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই বিষয়টা, তো একটু যদি বলেন আমাদের যে বিষয়টা কি।
1: ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা এমন এক ধরনের কৃষি পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতির যে নিয়ম, প্রাকৃতিক যে নিয়ম নীতি বিধি যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সেগুলোকে সৎ ব্যবহার করে চাষ পদ্ধতি পরিচালনা করা এবং ফসল ফলানো। অর্থাৎ প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমাদের যে ফসল ফলানো বা চাষবাস করা সেটাকেই বলা হয় প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং।
0: তো এই যে ন্যাচারাল ফার্মিং, এর চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে?
1: এখন এটা খুব সাধারণভাবে আমরা দেখি যে বনের যে গাছপাল্লা যেগুলো লাগানো হয় বা বনে যে গাছপাল্লাগুলো হয় সেটা অনেক সময় বনের মধ্যে কাঁঠাল, আম, জাম, বেগুন এরকম অনেক গাছই দেখি, সেগুলো ফরেস্ট প্ল্যান তো আছেই, অন্যান্য গাছ তো রয়েছেই। তা এই গাছগুলোকে কারা ফার্টিলাইজার দিচ্ছে, কারা এই গাছগুলোকে ডিজিজ পেস্ট কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করছে, কারা জলসেচ দেয়, এর তো কোনো অ্যান্সার নেই। এই কনসেপ্টকে মাথায় নিয়ে আমাদের ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এসেছে। এবং এটা বলা যায় যে একটি শস্য গাছের বেড়ে উঠতে যে পুষ্টির প্রয়োজন তার 98% কিন্তু প্রকৃতি থেকে মেলে, এবং বাকি যে 2% পুষ্টি দরকার সেটার জন্য মাটিকে আলাদাভাবে তৈরি করতে হয়, যার মাধ্যমে মাটির যে মাইক্রো অর্গানিজম, মাটির মধ্যে যে অণুবীজের সংখ্যা সেটাকে বাড়ানো এবং সেই অণুবীজ থেকে এই পুষ্টিগুলো পুষ্টি সংগ্রহ করা, এটাকেই প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং এর নিয়ম হিসেবে ধরে নেওয়া হয়। প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে মাটির মধ্যে যে অণুবীজ অর্থাৎ মাইক্রো অর্গানিজম রয়েছে সেগুলোকে আরো বেশি পরিমাণে উদ্বুদ্ধ করানো হয় যাতে করে মাটির যে গুণগত মান সেটা বজায় থাকে এবং সেই যেখানকার থেকে নিউট্রিয়েন্ট নিয়ে গাছে সেগুলো কাজে লাগাতে পারে, অ্যাভেলেবেল ফর্মে সেটাকে লাগাতে পারে। এটা আমরা প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে দেখি। প্রাকৃতিক কৃষিতে আমরা আচ্ছাদনের উপর খুব বেশি জোর দিই, জেনারেলি আমরা এখানে উইডিং করার কথা বলি না। এবং প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষির ক্ষেত্রে আর একটা বড় দিক হল জৈব কৃষিতে হলেও কিছুটা হলেও খরচ বেশি, প্রাকৃতিক কৃষিতে কিন্তু খরচটা একদমই কম বা জিরো বাজেট বলা হয়, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং।
0: এই যে আপনি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর কথা বললেন, তো জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর তো কিছু বৈশিষ্ট্য রয়েছে,
1: ঠিক?
0: তো সেই ব্যাপারটা কম্পোনেন্টগুলো কিরকম হতে পারে?
1: দেখুন, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং আমরা নাম শুনেই বুঝতে পারছি যেখানে বাজেট একদমই নেই, অর্থাৎ আমাদের লো ইনটেনসিভ এগ্রিকালচার, এখন যেটা হয়েছে যে হাই ইনটেনসিভ এগ্রিকালচার, হাই ইনপুট ইনটেনসিভ এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইনপুট, সেটা রাসায়নিক সার হোক, কীটনাশক হোক, আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, সেটা তার জন্য মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে, এইগুলোকে কাটানোর জন্য কিন্তু আমরা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং অর্থাৎ একদমই ইনপুট লেস এগ্রিকালচার আমরা দিকে ঝুঁকছি প্রাকৃতিক কৃষির মাধ্যমে। সেই রকমই একটা কম্পোনেন্ট হচ্ছে যে বীজামৃত, বীজামৃত বলতে আমরা
0: বীজামৃত,
1: ঠিক, বীজামৃত নাম শুনেই বুঝতে পারছি, অর্থাৎ বীজের মাধ্যমে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমিত হতে পারে যাতে করে সেই সয়েল সিড বোর্ন ডিজিজ এগুলোকে বলা হয়, এই ডিজিজটাকে কমানোর জন্য আমরা বীজামৃত ব্যবহার করতে পারি। যে 5 কেজি আমাদের দেশি গরুর গোবর, তার সঙ্গে 20 লিটার জল একটা পাত্রে রাখতে হবে, আর একটা পাত্রে 50 গ্রাম চুন এবং 1 লিটার জল সারা রাত ধরে ভিজাতে হবে। ভিজিয়ে নেওয়ার পর ঠিক তার পরের দিন ওই গোবর মেশানো জল এবং ওই যে চুন জল যেটাকে মিশিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে তাতে 5 লিটার দেশি গরুর গোমূত্র দিতে হবে।
0: আচ্ছা।
1: এবং এটা দেওয়ার পর মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং সঙ্গে ঠিক কোন গাছের তলাকার মাটি অর্থাৎ ঠান্ডা মাটি, হতে পারে কলা গাছের নিচেকার মাটি, সেই মাটি 1 মুঠো 250-500 গ্রাম যদি মেশানো যায় তাহলে দেখা যাবে এই বীজামৃতটা তৈরি হবে। এবং এই বীজামৃত যেটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিয়ে আমরা 48 ঘন্টা পর থেকে যে কোনো বীজের বীজ শোধনের জন্য আমরা কাজে লাগাতে পারি,
0: ব্যবহার করতে পারি,
1: ব্যবহার করতে পারবো। এইরকমই আর একটা কম্পোনেন্ট হচ্ছে, বড় কম্পোনেন্ট, সেটা হচ্ছে জীবামৃত।
0: জীবামৃত,
1: জীবামৃত সেটাকে আমরা কিভাবে তৈরি করব? একটা কোনো বড় পাত্রে 100 লিটার জল নিতে হবে, সেই জলের সঙ্গে 10 কেজি দেশি গরুর গোবর, 5 থেকে 8 লিটার গোমূত্র ভালো করে মেশাতে হবে, একটা লাঠি নিয়ে অর্থাৎ কাঠ নিয়ে সেই জলটাকে ভালো করে নাড়াতে হবে এবং সেটা ক্লক ওয়াইজ অর্থাৎ

0: কাঁটা যেদিকে ঘোরে সেদিকে আমাদের পজিটিভ ডাইরেকশনে ঘোরাতে হবে। 5 থেকে 10 মিনিট ঘুরিয়ে নেওয়ার পরে সেখানে 1 কেজি আখের গুড়, 1 কেজি বেসন এবং 1 কেজি গাছের তলার মাটি, কোন গাছের তলায়, যেটা বললাম কলা গাছের তলার যেটা নরম মাটি, ঠান্ডা মাটি, সেই মাটিটাকে নিয়ে খুব ভালো করে মেশাতে হবে, ঠিক একইভাবে ওই কাঠি দিয়ে। মেশানোর পরে তার সঙ্গে 100 লিটার আরো জল মিশিয়ে 6-7 দিন যদি আমরা সেটাকে রেখে দিই, 6-7 দিন সেই ড্রামটাকে আমরা একটা ছায়া জায়গাতে রাখবো, উপরে একটা চটের বস্তা দিয়ে ঢাকা থাকবে এবং প্রতিদিন 2 বার করে আমরা ওই লাঠি দিয়ে যদি ঘোরাই তাহলে কিন্তু জীবামৃতটা তৈরি হবে। এখন এই যে জীবামৃত যেটা তৈরি হলো, দেখা গেছে যে 1 গ্রাম মিশ্রণে প্রায় 700 থেকে 800 মিলিয়ন মাইক্রো অর্গানিজম কিন্তু থাকে। যে মাইক্রো অর্গানিজম গুলো গাছের ওই নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাভেলেবেল, মাটির যে নিউট্রিয়েন্ট আছে সেটা গাছের জন্য ব্যবহার করা যায় এরকম মানে অ্যাভেলেবেল ফর্মে নিয়ে আসে, প্রচুর পরিমাণে কেঁচোর সংখ্যা বাড়ায় এবং সব রকমের নিউট্রিয়েন্ট, সেটা ম্যাক্রো হতে পারে মাইক্রো নিউট্রিয়েন্ট, এই মাধ্যমে কিন্তু সাপ্লাই হয়। আমরা এই জীবামৃতকে কিভাবে ব্যবহার করব, 5 থেকে 10% আমরা করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি, বা মাটিতে 100 থেকে 200 লিটার পার একরে ইরিগেশনের সঙ্গে ব্যবহার করতে পারি। যখন আমরা ইরিগেশন করব ক্রপের তখন তার
1: স্প্রে করা যেতে পারে বা
0: আবার মাটিতেও ব্যবহার
1: করে
0: সেচের সঙ্গে ব্যবহার করে যেতে পারে এবং এটা প্রায় আমরা 15 থেকে 30 দিনের মাথায় আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন করতে পারি। সেরকম আরো কিছু কিছু কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে যেমন অমৃত পানি বলা হয়, সেটা কি যে 1/2 লিটার মধু, 1 লিটার আমাদের দুধের তৈরি ঘি ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে, তার সঙ্গে 1 মুঠো কলা গাছের তলার মাটি, 3 লিটার দেশি গরুর গোমূত্র, 3 কেজি গোবর, এটাকে খুব ভালো করে মিশিয়ে তার সঙ্গে 10 থেকে 20 লিটার জল মেশাতে হবে।
1: আচ্ছা,
0: এই যে মিশ্রণটা তৈরি হলো এটাকে বলা হয় অমৃত পানি। 2 দিন রেখে দেওয়ার পর সেটা ভালোভাবে কাজে লাগানো যাবে। সেটাকে ছেঁকে নিয়ে আমরা যখন চারা রোপণ করব তখন যদি রাখি তাহলে অনেক সময় দেখা যায় যে গাছের যে জলের দরকার হয়, খরা চলছে, বৃষ্টি নেই, তো এরকম সময় কিন্তু গাছকে ওরা 15 থেকে 20 দিন বাঁচিয়ে রাখতে পারে এই গাছের চারা রোপণের সময় যদি এই মিশ্রণটাকে দেওয়া হয়
1: অমৃত পানি।
0: অমৃত পানি আরো কি কি আছে, যেমন আমরা দেখি নিমাস্ত্র, অর্থাৎ নিমাস্ত্র কিভাবে তৈরি করা হয়, 10 লিটার গোমূত্রের সঙ্গে 200 লিটার জল মেশানো হয়, তার সঙ্গে 10 কেজি দেশি গরুর গোবর, 10 কেজি কুচানো নিম পাতা, নিম পাতা আমরা অ্যাভেলেবেল গ্রামের দিকে, এটাকে 1 দিন ধরে রেখে দেওয়া হয় ফার্মেন্টেশন করার জন্য এবং সেটাকে ওই দিনে 2 বার করে লাঠি দিয়ে দিয়ে ঘোরাতে হবে পজিটিভ ডাইরেকশনে। ঘোরানোর পরে সেই মিশ্রণটাকে আমরা যদি কাপড় দিয়ে ছেঁকে নিই এবং স্প্রে করি তাহলে দেখা যাবে সেটা অনেক ধরনের যে রোগ জীবাণু যেগুলো গাছের ক্ষেত্রে হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
1: এটা কিভাবে বানানো যায় আপনি আরেকবার বলবেন কি?
0: হ্যাঁ, এটা হচ্ছে 10 লিটার গোমূত্র সঙ্গে 200 লিটার জল, 10 কেজি গোবর, সবসময় দেশি গরুর গোমূত্র এবং গোবর ব্যবহার করতে হবে, 10 কেজি কুচানো নিম পাতা, 1 দিন রেখে দেওয়ার পর সেটা যখন ফার্মেন্টেশন হয়ে যাবে এবং দিনে 2 বার করে এটাকে পজিটিভ ডিরেকশনে লাঠি দিয়ে ঘোরাতে হবে, ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে কাপড় দিয়ে ছেঁকে নিয়ে সেটাকে স্প্রে করব। এবং স্প্রেটা করতে হবে
1: কিভাবে স্প্রে করব,
0: স্প্রেটা করতে হবে আমাদের সকালে বা বিকেলে এবং সেটাকে জলের সঙ্গে মিশিয়ে 10-15% জলের সঙ্গে মিশিয়ে যদি আমরা স্প্রে করি সকালের দিকে বা বিকেলের দিকে তাহলে দেখা যাবে অনেক রোগ ব্যাধি আছে গাছের ক্ষেত্রে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা হবে না। সেরকম নিমাস্ত মতো আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি। এই আগ্নেয়াস্ত্রটা কিভাবে তৈরি করা হয়, 1 কেজি ব্যারাকলমি, আমরা যেটাকে বলি আইপোমিয়া, 1 কেজি ব্যারাকলমি পাতা, 500 গ্রাম ঝাল লঙ্কা, 50 গ্রাম রসুন, 5 কেজি নিম পাতা, কুচানো নিম পাতা এবং 10 লিটার গোমূত্র, এটাকে একসঙ্গে একটা বড় জায়গাতে নিয়ে সেটাকে 5 বার ফুটিয়ে অর্ধেক করতে হবে। অর্থাৎ টোটাল ধরুন আমি 10 লিটার নিয়েছিলাম, এই টোটালটাকে আমি অর্ধেক করলাম ফুটিয়ে, ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে ছেঁকে নিয়ে যদি ব্যবহার করা হয় এবং 2 থেকে 3 মিলিলিটার 100 লিটার জলে দিয়ে একর প্রতি, 1 একর প্রতি জমিতে যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে পাতা মোড়া, কাণ্ড বা ফল ছিদ্রকারী যে পোকা এর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কমবে বা হবে না। সেরকম আরো একটা কম্পোনেন্ট আমরা ন্যাচারাল ফার্মিং এর ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র।
1: ব্রহ্মাস্ত্র,
0: ব্রহ্মাস্ত্র সেটা কিরকম, সেটা হচ্ছে 1 লিটার গোমূত্র, তার সঙ্গে 100 গ্রাম নিম পাতা গুঁড়ো, 100 গ্রাম করমচা পাতা, আমরা যে করমচা পাতা পাই 100 গ্রাম করমচা পাতা, 100 গ্রাম আতা পাতা, 100 গ্রাম ধুত্র পাতা এবং 100 গ্রাম রেড়ি পাতা, ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েল যেটা তৈরি হয় রেড়ির পাতা, এটাকে ভালো করে মিশিয়ে কাঠের জালের উনুনে ফোটাতে হবে। ফুটিয়ে নেওয়ার পর সেটাকে চটের ব্যাগ দিয়ে মুখটাকে ঢেকে রেখে এবং সঙ্গে দিনে দুবারই ওই পজিটিভ ডিরেকশনের লাঠি দিয়ে মিশ্রণটাকে ঘোরাতে হবে। আমরা ঠান্ডা জায়গাতে রেখে দেওয়ার পরে সেটাকে যদি আমরা ছেঁকে নিই এবং কাজে লাগাই, তাহলে এটা কিন্তু যে কোনো ধরনের ওই ফল ছিদ্রকারী এবং কাণ্ড ছিদ্রকারী যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু কমে যাবে বা হবে না। তো এই বিভিন্ন কম্পোনেন্ট আছে যেগুলোকে আমরা এই ন্যাচারাল ফার্মিং এ বা প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করতে পারি। তাছাড়া তো পঞ্চগব্য অনেকেই জানেন, পঞ্চগব্য আছে।
1: একটু যদি পঞ্চগব্যটা কিভাবে কি করতে হবে একটু যদি বলেন।
0: পঞ্চগব্য আমরা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে 7 কেজি গোবর, দেশি গরুর গোবর, 1 কেজি ঘি, মানে সেটা আমাদের যে দেশি গরুর যে দুধ থেকে ঘি, দিনে দুবার নাড়িয়ে নিয়ে এটাকে 3 দিন ধরে রাখতে হবে। 7 কেজি গোবর এবং 1 কেজি ঘি একটা পাত্রে নিয়ে দুবার করে পজিটিভ ডিরেকশনে নাড়াতে হবে, 3 দিন রেখে দেওয়া হবে। 3 দিন রাখার পরে তার সঙ্গে 10 লিটার গোমূত্র এবং 10 লিটার জল মেশাতে হবে।
1: 10 লিটার গোমূত্র
0: এবং 10 লিটার জল,
1: আচ্ছা,
0: ওই মিশ্রণে মেশানো হবে। মিশিয়ে নেওয়ার পর সেটাকে 15 দিন ধরে রাখতে হবে। রাখাটার নিয়ম হচ্ছে
1: 15 দিন রাখতে হবে।
0: 15 দিন রাখতে হবে। রাখাটার নিয়ম, ওই পাত্রের মুখটাকে আমরা চটের ব্যাগ দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে করে কোনো আবর্জনা না পড়তে পারে, এবং ঠান্ডা জায়গায় ছায়া জায়গাতে রাখতে হবে, রোদে রাখলে হবে না। তার 15 দিন পরে আমরা 3 লিটার গরুর দুধ, দেশি গরুর দুধ, 2 লিটার টক দই, আমরা যে ঘরে পাতি যে দই, 3 লিটার ডাবের জল, কচি ডাবের জল, 3 কেজি ঝোলা গুড়, আমরা জাখের গুড় খাই, 3 কেজি ঝোলা গুড়, 12টি পাকা কলা ওই মিশ্রণে মেশাতে হবে।
1: মানে সমস্ত যা কিছু জিনিস নেওয়া হবে সব প্রকৃতি থেকে নেওয়া,
0: কোনটাই বাইরে থেকে কেনা না, মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমরা 30 দিন রাখতে হবে।
1: 30 দিন
0: রাখলে দেখা যাবে পঞ্চগব্য তৈরি হবে, এবং এই পঞ্চগব্যকে আমরা ছোট ছোট ভালো করে ছেঁকে নিয়ে আমরা ছোট ছোট প্যাকেটে বা বোতলে রাখতে পারি। 6 মাস পর্যন্ত এটাকে ব্যবহার করা যায়। এটা যদি ব্যবহার করলে গোড়া পচা রোগ বা পাতার দাগ রোগ, ইভেন শোষক পোকা নিয়ন্ত্রণ এগুলো করবে, শস্যের বৃদ্ধিতে কাজে লাগবে। এবং এটা দরকার হচ্ছে প্রতি 100 লিটার জলে 3 লিটার পঞ্চগব্য মিশিয়ে ব্যবহার করতে হয় 1 একর জমিতে।
1: তার মানে হচ্ছে যে আমরা এই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কোন রকম রাসায়নিক সার, কোন রকম জৈব সার এর কোনো ব্যবহারই করব না,
0: কোনো ব্যবহার করব না,
1: পুরোটাই হচ্ছে প্রকৃতি থেকে নেয়া, যে সমস্ত ইনপুট প্রকৃতিতে রয়েছে প্রকৃতি থেকে সেটা নিয়েই আমরা কিন্তু
0: কাজে লাগাবো,
1: সে বীজ শোধন থেকে শুরু করে পোকা নিয়ন্ত্রণ, রোগ নিয়ন্ত্রণ সবকিছুর ক্ষেত্রেই।
0: ঠিক তাই।
1: আচ্ছা,
0: আপনারা আগে পরীক্ষা করুন, 1 একর জায়গা থেকে 3 কাঠা 2 কাঠা হোক 1 কাঠা জায়গাকে একটু বেছে নেন। বেছে নিয়ে আমি যেগুলোকে বললাম এইগুলো প্রয়োগ করে দেখুন যে আদৌ তার ফলন কমছে কিনা, ইনপুট কতটা কম লাগছে, চাষের বৃদ্ধি কেমন হচ্ছে, কতটা খরচ কম হচ্ছে, এটাকে দেখে নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের প্রাকৃতিক কৃষি এগোনো দরকার।
1: আচ্ছা, প্রাকৃতিক কৃষির মধ্যে একটা আচ্ছাদনের ব্যাপার আছে, সে ব্যাপারটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, আমরা যেটা অন্যান্য কৃষির ক্ষেত্রে যেগুলো উইডিং বলা হয়, অর্থাৎ যেগুলো আমাদের আগাছা বলি, আগাছা আমরা অনেক সময় দমন করার চেষ্টা করি, কিন্তু প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমরা আগাছাটাকে রেখে দিই। আচ্ছা, রেখে দেওয়ার কারণ হচ্ছে এটাকে অর্গানিক মালচিং হিসেবে ব্যবহার করা হয়, যার ফলে মাটির জলধারণ ক্ষমতা কিছুটা হলেও বাড়বে, মাটিকে ঠান্ডা রাখা হয়, সূর্যের তাপ হঠাৎ মানে সেটা নিচেতে পড়বে না, মাটির মধ্যে লাগবে না, ফলে অনেক কেঁচো বা অনুজীব যেগুলো রয়েছে সেগুলো রক্ষা পাবে, এবং মাটির বায়োমাস বাড়বে, মাটির জল যে শুকিয়ে যায় তাড়াতাড়ি রোদের তাপে সেটাও কমবে। অর্থাৎ এই অর্গানিক মালচিং বা আচ্ছাদনটাকে কিন্তু আমরা প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে খুব বেশিভাবে গুরুত্ব দিই, এবং আমরা জেনারেলি উইডিং করতে প্রাকৃতিক কৃষিতে বলি না।
1: আচ্ছা, এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা বলছি, যে গ্রিন রেভলিউশনের পর থেকে যে অতিরিক্ত সার এবং অতিরিক্ত বীজ, হাইব্রিড বীজ এসব দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু ফলন আর বাড়াতে পারছি।
0: আসলে
1: হ্যাঁ বলুন,
0: আসলে এই যে মাটির যে উর্বরা শক্তি সেটা অনেকটাই কমে গেছে। আমরা কিন্তু কখনোই সয়েল টেস্টিং করে আমরা সার ব্যবহার করি না। অনেক ক্ষেত্রে চাষিরা চেষ্টা করেন কিন্তু সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না, ফলে যে মাটির যে উর্বরা শক্তি এটা অনেকটাই কমে এসছে, জল ধারণ ক্ষমতা করে এসছে, প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তন তার মাধ্যমে চাষিরা অনেক দিক থেকে মার খাচ্ছেন, অনেক রোগ জীবাণু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই রকম জায়গা থেকে আমাদের কিছুটা হলেও সরে আসতে হবে, জৈব পদ্ধতি অথবা আমাদের এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির দিকে আসা দরকার পরিবেশকে সুস্থ রেখে দেওয়ার জন্য।
1: একটা সময় আমরা বিগত বেশ কিছু বছর আগে থেকে আমাদের যে জৈব চাষের কথা আমরা শুনছি এবং জৈব চাষে আমরা অনেকটাই কিন্তু এগিয়ে গেছি, জৈব গ্রাম তৈরি হয়েছে, জৈব চাষ করে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু প্রাকৃতিক কৃষি কনসেপ্টটা একেবারেই নতুন। তো এটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বলে আপনি মনে করছেন?
0: না, এখন বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য আছে, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটকা, ইভেন আমাদের পশ্চিমবঙ্গেরও কোনো কোনো জেলাতে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে শুরু করেছি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষিরা অনেক ক্ষেত্রে তারা তো লাভবান হচ্ছে, বিভিন্ন দিক থেকে লাভবান হচ্ছে। এক নম্বর হচ্ছে তাদের ইনপুট অনেক কম লাগছে বা লাগছেই না, তার ফলে এটাকে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বলা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে সমস্ত উপকরণগুলো প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করার জন্য বলছি সেগুলো খুব সহজেই অ্যাভেলেবেল, সহজেই সেটা সহজলভ্য, এবং গ্রামে ঘরে চাষিরা সেগুলোকে জোগাড় করতেই পারেন। এটা তৈরি করাও বিরাট কিছু রকেট সায়েন্স নেই এর মাধ্যমে, এর মধ্যে অর্থাৎ এই টোটাল জায়গা থেকে দেখলে আমরা সমপরিমাণ ফলন যদি পাই এবং মাটির গুণগত মান যদি বৃদ্ধি করা যায়, মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে তার সংখ্যা যদি বাড়ানো যায়, কেঁচোর পরিমাণ যদি বাড়ানো যায়, তাহলে আমরা নিশ্চয়ই প্রাকৃতিক কৃষি বা জৈব বা অনেক সময় অর্গ্যানিক ফার্মিং এর দিকে আমরা চাষিদিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তবুও আমরা বলব যে কোনো ফার্মার বা কোনো চাষি ভাইকে তার যে সমস্ত জায়গা আছে সেই টোটাল জায়গাটাকে তারা প্রাকৃতিক কৃষির আওতায় আনার আগে পরীক্ষিত হিসাবে পরীক্ষা করার জন্য তারা অল্প পরিমাণ জায়গা প্রাকৃতিক কৃষির মধ্যে নিয়ে আসুক এবং দেখুক, পর্যালোচনা করুক, পরীক্ষা করুক, তারপরে সেটা নিয়ে এগিয়ে যাক।
1: মানে আপনি বলতে চাইছেন যে শুরুতেই যে একদম প্রাকৃতিক কৃষি করে
0: কখনোই বলবো না, সেটা ধীরে ধীরে হোক,
1: ধীরে ধীরে আমরা প্রাকৃতিক কৃষির দিকে যাব, কারণ তাতে করে যে প্রকৃতির সঙ্গে থেকে চাষবাস করা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে চাষ করা তা কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধাজনক,
0: অনেক সুবিধা হবে। এবং সেই জন্যই আমরা কিন্তু চেষ্টা করব যে প্রাকৃতিক কৃষি দিয়ে ছোট জায়গাতে এটা পরীক্ষিতভাবে শুরু হোক।
1: ডক্টর মৈত্র, একটা কথা জানতে ইচ্ছা করছে যে এই যে আপনি প্রাকৃতিক কৃষি নিয়ে আমরা আলোচনা করছি, প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যে আমরা যেভাবে চাষবাস করব আর সাধারণত আমরা যেভাবে চাষবাস করে থাকি তার মধ্যে ফারাকটা কোথায়?
0: দেখুন, প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এর ক্ষেত্রে আমরা চাষবাসটা যেটা করার কথা ভাবি সেটা হচ্ছে যে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা এখনকার দিনে তো আর গরুর হাল নেই, এখন সবাই ট্রাক্টর পাওয়ার টিলার চালায় মাটিতে, এবং যত পরিমাণে এই পাওয়ার টিলার বিশেষ করে চলবে বা মাটি যত কর্ষণ হবে, প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে সেটা বলা হচ্ছে যে মাটির মধ্যে যে অণুবীজ যেগুলো রয়েছে, ইভেন যেগুলো কেঁচো রয়েছে, কারণ কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু, কেঁচো যত বেশি মাটিতে থাকবে তত সেই মাটির জলধারণ ক্ষমতা বাড়বে, মাটির মধ্যে এয়ারেশন ভালো হবে, অর্থাৎ সেখানে কেঁচোর গর্ত দিয়ে হাওয়া চলাচল ভালো করবে। এখন দেখা যায় যে এখন আমাদের জমিতে কেঁচোই দেখা যায় না, তো প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বেশি জোর দেওয়া হয় মাটির মধ্যে যেগুলো মাইক্রো অর্গানিজম অণুবীজ রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ানো এবং কেঁচো সংখ্যাকে বাড়ানো। তো এইগুলো করতে গেলে আমরা খুব কম পরিমাণে প্লাউইং, এবং অনেক সময় অনেক বলা হয় নো প্লাউইং, কোনো প্লাউইং করানো উচিত না,
1: বিনা কর্ষণে,
0: নো টিল্টিং, মাটিকে আমাদের কোনো টিল্টিং করানো যাবে না, নো কেমিক্যাল অ্যান্ড নো উইডিং, এটাই নিয়ম প্রাকৃতিক কৃষির। তবু আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প কর্ষণ করে যাতে করে কেঁচো বা মাইক্রোঅর্গানিজম বেশি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে প্রকৃতিতে যেভাবে গাছ বড় হয়ে ওঠে
1: সেইভাবে চাষবাস,
0: এটাকে মাথায় রেখে চাষবাস করা, এবং আমাদের প্রকৃতির যে প্রকৃতি যেগুলো আমাদেরকে দান করেছে সেই যেমন নিমের পাতা, ধুতরো পাতা, আতা পাতা যেগুলো আমি বললাম বিভিন্ন যে কম্পোনেন্ট, এইগুলোকে ব্যবহার করে মাইক্রো অর্গানিজমের সাহায্য নিয়ে 100% নিউট্রিয়েন্ট শস্যতে প্রদান করা এবং সমপরিমাণ ফলন ফলানো, লাভ সমপরিমাণ

0: জ্যোতি মৈত্র। ডক্টর মৈত্র, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু প্রাণী পালন করে থাকি, কারণ প্রাণী পালনের সঙ্গে আমাদের একটা নিবিড় যোগাযোগ সভ্যতার সময় থেকেই কিন্তু শুরু হয়েছে। আসুন আজকে আমরা জেনে নেব যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালনের ভূমিকা কী, আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, নমস্কার।
2: হ্যাঁ, নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন, এর ভূমিকাটা কি যদি একটু বলেন।
2: আমাদের দেশ ভারতবর্ষ একটা প্রাণী বৈচিত্র্যের দেশ, এবং সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি প্রাণী কিন্তু আমাদের দেশে রয়েছে, 535 মিলিয়ন প্রাণী রয়েছে। এবং আমাদের দেশের মধ্যে দেখা যায় যদি যে পরিসংখ্যান, যে গরুর সংখ্যাতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে, বাফেলোর সংখ্যাতেও পৃথিবীর মধ্যে এক নম্বরে, ছাগল ভেড়া এখানে প্রচুর রয়েছে, দুই তিনের মধ্যে র্যাঙ্ক করে সব সময়। সেই সাথে সাথে এখানে যদি পোলট্রি পপুলেশন আমরা দেখি, সেটাও কিন্তু পৃথিবীতে প্রথম 3 থেকে 5-এর মধ্যে সব সময় থাকে। এবং এর থেকে যে উৎপাদিত দ্রব্য, যেগুলো ধরুন দুধ, ডিম বা মাংস, সেগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের ভারতবর্ষে উৎপাদিত হয়। এক দশক ধরে প্রায় দুধ উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশ এক নম্বরে। সারা পৃথিবীর মধ্যে প্রায় 22% দুধ আমাদের দেশে উৎপাদিত হয়।
0: আচ্ছা,
2: তার সাথে সাথে এখানে যে ডিম উৎপাদিত হয় সেটাও পৃথিবীতে 3 নম্বরে এখন। প্রায় 122 বিলিয়ন ডিম আমাদের দেশে উৎপাদিত হয়, এবং সেই সাথে সাথে মাংস উৎপাদনেও আমাদের দেশ কিন্তু এগোচ্ছে, এখন 8ম স্থানে রয়েছে। এখন ভারতবর্ষ হচ্ছে প্রায় 140 মিলিয়ন পপুলেশন আমাদের দেশ। এই এত মানুষের জন্য প্রয়োজনীয় যে প্রাণীজ প্রোটিন, সেটা কিন্তু প্রাণী থেকেই আসে। ফলে আমাদের দেশে যে প্রাণী পালনের যে স্কোপ, যেটা সেটা সবসময় থাকবে। এবং যদি আমরা পরিসংখ্যান দেখি, প্রায় 20.5 মিলিয়ন মানুষ সরাসরি প্রাণীর উপর নির্ভরশীল, এবং প্রাণী থেকেই তাদের একমাত্র একমাত্র ইনকাম হয়। এবং আমরা যদি দেখি যে গ্রাম বাংলাতে মূলত প্রাণী তাদের থাকে বা কৃষির উপরে তারা নির্ভরশীল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি যে গ্রাম বাংলায় যে সমস্ত ডেভেলপমেন্টাল বা উন্নয়ন প্রকল্প যেগুলো রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পের মধ্যে প্রাণী পালন একটা পার্ট। যেমন ধরুন, তার কারণ হচ্ছে আমাদের দেশের মতো যেখানে উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু কৃষির পরেই কিন্তু প্রাণী সম্পদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা সম্ভব।
0: আমাদের রাজ্যের কথা যদি আমরা ভাবি, তাহলে সেখানেও কিন্তু কৃষির পরেই আমরা প্রাণী সম্পদকে স্থান দিয়েছি, এবং আমাদের রাজ্যে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে চিত্রটা ঠিক কীরকম?
2: আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রাণীর সংখ্যা অনেক বেশি, কিন্তু প্রাণীর যে জাতের উন্নয়ন, সেই জাতের উন্নয়নটা কিন্তু সেভাবে হয়নি। একটা জাস্ট উদাহরণ আমি দিচ্ছি, ধরুন গবাদি পশু সারা ভারতবর্ষের সবথেকে বেশি কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। আমাদের রাজ্যে গবাদি পশু প্রায় 19 কোটি রয়েছে, কিন্তু যে উৎপাদন যদি দেখি, সারা ভারতবর্ষে যেখানে প্রত্যেক পার ক্যাপিটা 400 গ্রাম দুধ উৎপাদিত হয় পার ডে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 158 গ্রাম। ফলে আমাদের এখানকার কিন্তু একটা জাতের উন্নয়নের একটা জায়গা রয়েছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাণী বৈচিত্র্য সেটা যথেষ্ট রয়েছে, বিশেষ করে এখানে খাল বিল নদী নালা আছে, এখানে হাঁস ভালো হতে পারে, আমাদের এখানে ছাগল পালনের একটা উত্তম জায়গা আমাদের পশ্চিমবঙ্গ, এবং ছাগল পালনে আমাদের পশ্চিমবঙ্গ এখন 2য় স্থানে রয়েছে।
0: বাংলার কাগল কালো ছাগলের একটা বিখ্যাত
2: ছাগল, বাংলার কালো ছাগল এবং গাড়ল ভেড়া আমাদের দক্ষিণবঙ্গের একটা উন্নত ভেড়া, যেটা সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হয়। তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে ঘুংরু জাতের শুকর এখন খুবই, মানে সারা ভারতবর্ষের প্রথম রেকগনাইজড ব্রিড সেটা হচ্ছে ঘুংরু। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, এই জাতের শুকরটি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ওখানকার যে লোকাল জাতের যে শুকর, তাকে উন্নয়ন করার জন্য কিন্তু এই শুকর ব্যবহার হচ্ছে।
0: বেশ, আমরা এবারে একটু জানতে যাব আপনার কাছে যে প্রাণী পালনের ক্ষেত্রে প্রাণী পালক বন্ধুদের তো কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া দরকার?
2: আমরা একটা বলি যে হাতের যেমন পাঁচটা আঙ্গুল রয়েছে, তেমন পাঁচটা বিষয় নিয়ে আমরা প্রাণী পালনের কথা ভাববো। প্রথম কথা যেটা হচ্ছে, একটা প্রাণীর বাসস্থান ভালো হওয়া দরকার।
0: বেশ।
2: আর দু নম্বর যেটা হচ্ছে, একটা ভালো জাতের প্রাণী যদি হয় তার উৎপাদন ভালো হবে, ফলে জাত নির্বাচন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর তিন নম্বর যেটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, তার কারণ হচ্ছে একটা প্রাণী পালনের

0: 65 থেকে 70% খরচ হচ্ছে যে কারণে দরকার হয়, সেটা হচ্ছে পুষ্টি এবং খাদ্য, এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর যেটা, প্রতিপালন কিভাবে করছে। একজন খামারি ভালো প্রতিপালন করলে তার রোগ ব্যাধি কম হবে, খারাপ প্রতিপালন করলে কিন্তু রোগ ব্যাধি বেশি হবে। এই জায়গা থেকে প্রতিপালন যত ভালো হবে তার উৎপাদন এবং রোগ ব্যাধি তত কিন্তু ভালো হবে। এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রাণীর স্বাস্থ্য পরিচর্যা। আমরা সবসময় বলি যে রোগ যাতে না হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ফলে প্রাণীর স্বাস্থ্যবিধির যদি জানি তাহলে কিন্তু প্রাণীর থেকে উৎপাদন ভালো হবে। এছাড়াও কিছু আনুষঙ্গিক বিষয়ে ভাবা দরকার, যেটা হচ্ছে একটা প্রাণীর বিপণন, তার তাকে জৈব চাষের পদ্ধতিতে আনা যায় কি না, ওই প্রাণীটার সঙ্গে অন্য প্রাণী মিশিয়ে আমরা সুসংগত চাষ করতে পারি কি না, বা আমাদের প্রাণীর যে বর্জ্য যেগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থ কিন্তু একটা পরিবেশ দূষণ তৈরি করে, তাহলে তাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। আমরা যদি ভার্মি কম্পোস্ট বা অন্য ধরনের কিছু চেঞ্জ করি, জৈব আমরা যদি বায়োগ্যাস তৈরি করতে পারি, এরকম কিছু অ্যালার্ট সেক্টর আছে, সেটা নিয়ে ভাবা যেতে পারে।
1: তাহলে এ তো গেল মানে প্রাণী পালনের যে আপনি বিভিন্ন 5টা থাম্ব রুলের কথা বললেন, তো এই এইগুলো যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, যেটা আপনি বলছিলেন যে প্রথমে বাসস্থান, যে পশু পাখির বাসস্থান ঠিক কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন?
0: একদম সহজে যদি বলি, আলো বাতাস ঠিকঠাকভাবে পেতে হবে। প্রথম
1: আলো বাতাস
0: পেতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, যাতে জল না জমে যায়, এই জিনিসটা যে কোনো বাসস্থান করার ক্ষেত্রে এটা দেখার দরকার। 3 নম্বর যেটা হচ্ছে, যে কোনো প্রাণী পালন করতে গেলে ওখানকার যে মাটির প্রকৃতি, কারণ ওই মাটিতেই হচ্ছে ঘাস চাষ হবে, ওই মাটি থেকে তার উৎপাদন মানে তার যে ইনপুট যেটা দরকার হবে সেটা ওই মাটি, মাটির কোয়ালিটির উপর প্রাণী পালনের কিন্তু জায়গাটা ইয়ে করে। তারপরে হচ্ছে অবশ্যই ডিউরেবিলিটি, একটা স্থায়ী হবে কি না, ঘর যদি ঝড় ঝঞ্ঝা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় তাহলে সে ঘরটা যেন স্থায়িত্ব ঠিকঠাক থাকে, এটা দেখা দরকার। এছাড়াও আরও কিছু কিছু বিষয়, যেমন ওখানে যেন ইলেকট্রিসিটি থাকে, কম পয়সায় ওখানে যেন লেবার পাওয়া যায়, না হলে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায়। জলের সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, এটা দরকার। আরেকটা জিনিস দেখব যে ঘরটা যেন একটু উঁচু জায়গায় হয়, ঘরটা জেনারেলি আমাদের পশ্চিমবঙ্গের মতো পরিবেশে পূর্ব পশ্চিমে যদি লম্বা হয় তাহলে কিন্তু ভালো হয়। আর আমরা যে বিভিন্ন প্রাণী যেহেতু পালন করব, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু তার যে ফ্লোর স্পেস, কতটা জায়গা, সেটা কিন্তু বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন
1: বিভিন্ন।
0: ধরুন একটা বড় গরুর ক্ষেত্রে যদি আপনি রাখেন সেখানে 65 থেকে 70 স্কোয়ার ফিট লাগবে। আবার ছাগলের ক্ষেত্রে যদি ধরেন, ছোট বাচ্চা 3 স্কোয়ার ফিট লাগে, তার থেকে একটু বড় যখন 9-10 মাস হয়ে যাচ্ছে 9 থেকে 10 বর্গফুট, বা যখন একটা গর্ভবতী ছাগল বা একটা প্রজননক্ষম পুরুষ তার ক্ষেত্রে 16 বর্গফুট লাগে। এটা যদি আবার মুরগি হয়, মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি যেটা মাংসের মুরগি, একটা বড় মুরগির ক্ষেত্রে 1 বর্গফুট লাগে। আবার লেয়ার মুরগি হলে আবার তার বেশি জায়গা লাগে, 2 থেকে 3 বর্গফুট লাগে।
1: নির্ভর করছে প্রাণী কি ধরনের প্রাণী আমরা প্রতিপালন করছি তার উপর নির্ভর করে আমাদের কতটা জায়গা লাগবে, সেটা সেইভাবে আমরা নির্ধারিত করব। এবং সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, তাই তো? তো একটা জিনিস বোঝা দরকার, আপনি বলেছেন যে ভালো উৎপাদনের জন্যে ভালো জাতের প্রয়োজন, এবং আমাদের রাজ্যে যে কথাটা বলছিলেন যে ভালো জাতের গাই গরু বা সেরকম দুধ উৎপাদনশীল গরুর অবস্থা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তো একটু যদি বলেন যে ভালো উৎপাদনের জন্যে কোন জাতের প্রাণী পালন করা দরকার।
0: ভালো জাতের ক্ষেত্রে আমি যেটা বলবো যে পুরুষ এবং স্ত্রী, এই দুটো হচ্ছে দুটো পিলার যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে। আমরা একটা খামার যখন একজন চাষিভাই শুরু করবে তাতে স্ত্রী প্রাণী থাকে, পুরুষ প্রাণী থাকে। স্ত্রী প্রাণীর ক্ষেত্রে যেটা আমি বলবো যে একবার বাচ্চা দিয়েছে এরকম একটা প্রাণী তারা যদি কিনে, তাহলে কি হবে যে প্রজনন ঘটিত সমস্যা নেই, এই ব্যাপারে আমরা কিন্তু সিওর হয়ে যেতে পারি। 2 নম্বর যেটা, খুব কন্ট্রোলিং যেন বা তাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারে, শান্ত হবে, ধীর হবে, তার স্বাস্থ্য যেন ভালো হয়। দুধেল যদি প্রাণী হয় তার ক্ষেত্রে তার পালান এবং বাঁট, এটা খুবই ইম্পর্টেন্ট। পালান হচ্ছে দুধ দুইয়ে নিলে হচ্ছে চুপসে যাবে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। আবার তার একটা দুধের শিরা থাকে, সেই শিরাটা দেখে বোঝা যায় যে ওর হচ্ছে দুধ বেশি দেওয়ার ক্ষমতা আছে। এই যে কিছু ইন্ডিকেটার, এগুলো দেখে স্ত্রী প্রাণী নির্বাচন করতে পারে। আবার পুরুষ প্রাণীর ক্ষেত্রে যেমন আমরা দেখা যায় যে খারাপ প্রাণীটাকে আমরা প্রজননের জন্য রাখি, সবথেকে যে শ্রেষ্ঠ বাচ্চা যেটা, সেটাকেই হচ্ছে পরবর্তীতে প্রজননের জন্য কিন্তু রাখা দরকার। আর তার সাথে সাথে পুরুষালী একটা ভাব থাকবে, তার মধ্যে একটা চন্মন ভাব যেটা থাকবে, এবং পুরুষের ক্ষেত্রে যে সিমেন, যেটা সিমেনের কোয়ালিটি ইভ্যালুয়েশন সবসময় করতে হয়, তাতে

0: স্পার্ম যত বেশি থাকবে সেই পুরুষটা হচ্ছে প্রজননের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা যাবে। এবারে যদি আমরা প্রাণীর ক্ষেত্রে দেখি যে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কোন কোন ধরনের প্রাণীগুলো আমরা চাষ করি, সেক্ষেত্রে আমরা যদি গরুর ক্ষেত্রে ভাবি, গরুর ক্ষেত্রে আমাদের এখানকার সাহিওয়াল এবং রেড রেড সিন্ধি এবং গির, এই তিনটে যে গরু, এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো পরিবেশে এগুলোকে পালন করা যায়।
1: শাহি কি বললেন,
0: সাহিওয়াল, রেড সিন্ধি এবং গির। এবার এগুলো দিয়ে স্থানীয় যে ননডেসক্রিপ্ট গরু হোক বা অন্য প্রাণী হোক, তাদের কিন্তু গ্রেডিং আপ করানো হয়, মানে উন্নয়ন করানো হয়।
1: আচ্ছা,
0: এছাড়া নিজেদের মধ্যেও সিলেক্টিভ ব্রিডিং তাদের দিয়ে করানো হয়, অথবা আমাদের পাহাড়ি জায়গাগুলোতে যেমন আমাদের দার্জিলিং টার্জিলিং এসব জায়গাতে আবার ক্রস ব্রিডিং করানো হয়। ধরুন জার্সি, হলস্টেন, ফ্রিজিয়ান এদেরকে দিয়ে আবার ক্রস ব্রিডিং করানো হয়। এটা হচ্ছে গরুর ক্ষেত্রে গেল। মহিষের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে এই সমস্যাটা নেই। আমাদের মুরা বলে এক ধরনের মহিষ আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রিড, সেটা আমরা আমাদের ভারতবর্ষেই আছে একমাত্র।
1: আচ্ছা,
0: এছাড়া ধরুন শুকরের ক্ষেত্রে আমাদের রাজ্যে ঘুংরু রয়েছে, সেটাও একটা ভারতবর্ষের ভালো শুকর। তাছাড়া আমরা ইয়র্কশায়ার বা বার্কশায়ার, ল্যান্ড্রেস, এই ধরনের শুকর আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পালন করা হয়। ছাগলের ক্ষেত্রে তো ব্ল্যাক বেঙ্গল গোট আমাদের পশ্চিমবঙ্গে আছে, এছাড়া যমুনাপুরী অন্যান্য রাজ্যে পালন করা হয় বা আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয়। আমাদের ভেড়ার ক্ষেত্রে যেমন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ব্রিড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গাড়ল শিব আছে, এছাড়াও অন্যান্য রাজ্যে বিভিন্ন ধরনের শিব আছে। আর মুরগির ক্ষেত্রে আমরা ডিমের জন্য ধরুন আড়াইয়ার বা এই ধরনের কিছু মুরগি পালন করতে পারি, ব্রয়লার যেটাকে আমরা বলি মাংসের জন্য আমরা পালন করি। আমরা এমনি ঘরোয়াভাবে চাষ করার জন্য বনরাজা বলে এক ধরনের মুরগি আমরা চাষ করতে পারি। ফলে কে কী উদ্দেশ্যে পালন করছে তার উপর নির্ভর করে এই জাতগুলোকে নির্বাচন করার কথা আমি বলবো।
1: বেশ, তাহলে জাত নির্বাচন গেল, কিন্তু জাত নির্বাচনের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন যে কোনো উৎপাদনের কথা ভাববো যে তার একটা পুষ্টির দরকার আছে, প্রাণী পুষ্টি, তো প্রাণী পুষ্টি খাদ্য সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে যদি একটু বলেন।
0: হ্যাঁ, প্রাণী পুষ্টির কথা কেন গুরুত্বপূর্ণ, যে মোট খরচের 65-70% কিন্তু পুষ্টির পিছনে যায়।
1: আচ্ছা,
0: আর আমাদেরকে বেশি করে আরও এটা নিয়ে ভাবতে হবে, তার কারণ ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে সব থেকে প্রাণী বেশি আছে বললাম, কিন্তু এর যে খাদ্য সেই ফডার ল্যান্ড কিন্তু আমাদের ভারতবর্ষে কম আছে। মোট কাল্টিভেবল এরিয়া যেটা তার হচ্ছে মাত্র 4.4% জায়গা হচ্ছে ফডার চাষ করা হয় বা ঘাস চাষ করা হয়। ফলে এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা বিকল্প কী কী খাবার দিতে পারি, যেমন আমরা ঘরেও যে সবজি বা উচ্ছিষ্ট ফল যেগুলো থাকে, তরি তরকারি, সেগুলো আমরা যেমন প্রাণীকে দিতে পারি, তেমনি বিভিন্ন যে গাছ আছে গাছের পাতা সেগুলো আমরা কালেকশন করে দিতে পারি। আমরা ধরুন বাড়িতে হাইড্রোপনিক করতে পারি, মানে মাটি ছাড়া ট্রেতে কম জায়গাতে আমরা চাষ করতে পারি। আমরা অ্যাজোলা চাষ করতে পারি, অ্যাজোলার মধ্যে প্রায় 25% প্রোটিন আছে, ফলে আমরা অ্যাজোলাটা একদম কাঁচা হিসাবে যেমন খাওয়াতে পারি, তেমনি অ্যাজোলাটাকে শুকিয়ে আমরা কিন্তু স্টোর করে রেখে পরবর্তীতে অন্য খাবারের সঙ্গে মিশিয়ে মিশিয়েও খাওয়াতে পারি। ফলে এগুলো যেমন হতে পারে, তেমনি আবার আমরা কিন্তু জল এবং ডাঙা দুটো জায়গাতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিজনে বিভিন্ন ধরনের ঘাস কিন্তু আমরা চাষ করতে পারি।
1: তাহলে আপনি কি বলতে চাইছেন যে মানে রেডিমেড খাবারের উপর বেশি গুরুত্ব না দিয়ে, বেশি প্রাধান্য না দিয়ে, যে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করি তাহলে অনেকটাই,
0: বিশেষ করে গ্রাম বাংলাতে আমরা যদি দেখি যে রেডিমেড খাবার যেটা সেটা গ্রামে যখন পৌঁছচ্ছে সেই খাবারের দাম কিন্তু একটা শহরের থেকে ওখানে প্রায় 10 টাকা প্রতি কেজিতে বেশি খরচ পড়ে যায়।
1: হ্যাঁ,
0: ফলে খাবারের পিছনে যদি বেশি খরচ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের লাভ অনেক কম হবে,
1: কম কমে।
0: সেক্ষেত্রে তারা যে যে জিনিসগুলো বাড়িতে পায়, যেমন ধরুন বাড়িতে কুঁড়ো আছে, বাড়িতে হচ্ছে চালের ভাঙা আছে, এবং বাড়িতে বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য বা খোল ওগুলো পেতে পারে, ধরুন সর্ষের খোল, সূর্যমুখী খোল, এগুলো গ্রাম বাংলায় চাষ হয়। সেগুলোকে আমরা যদি মিশিয়ে খাবার তৈরি করি, এবং সেক্ষেত্রে যেটা মূল যে অংশটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় অংশ, কার্বোহাইড্রেট জাতীয় অংশ সেটা হচ্ছে একটা প্রাণীর শক্তির জন্য ব্যবহার হয়। 75% হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য লাগবে, এবং তার সাথে সাথে 20% হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য, এই যে খৈল টৈলের কথা বললাম, 20% লাগবে। তার সাথে কিছু মিনারেলস, কিছু ভিটামিনস, এগুলো আমরা ওর সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু ভালো খাবার তৈরি করে দিতে পারি।
1: আপনি কি বলবেন যে প্রাণী পালকদের উদ্দেশ্যে যে খাবারের প্রতি কিন্তু এটা বিশেষ নজর দেওয়া দরকার?
0: খাবারের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন এই কারণে, যত কম খরচে তারা খাবার দিতে পারবে তত কিন্তু তাদের লাভের পরিমাণ বেশি হবে।
1: আচ্ছা, এই খাবার দেওয়ার কি কোনো নিয়ম বিধি আছে, মানে কখন খাবার দেবে কিভাবে দেবে?
0: খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা, ভারতবর্ষ হচ্ছে একটা গ্রীষ্মপ্রধান দেশ, সেক্ষেত্রে কতগুলো জিনিস একটু মেনে চলতে হবে। যেমন ধরুন, দিনের সবথেকে যে শীতল সময় যেটা, সেই শীতল সময়ে খাবার দেওয়া দরকার। সবসময় হচ্ছে একটা বিশুদ্ধ পানীয় জল, জলবাহিত প্রচুর রোগ গবাদি পশুর হয়, বিশুদ্ধ পানীয় জল দিতে হবে। তারপরে ধরুন, কিছু প্রোটিন যেটা সরাসরি খাওয়ালে শরীরের ক্ষতি হয়, আমরা বাইপাস প্রোটিন খাওয়াতে পারি। ধরুন আপনার সয়াবিন খোলকে একটু হিট ট্রিটমেন্ট করে খাওয়ালে তার কিন্তু ক্ষতিকারক দিকগুলো নষ্ট হয়ে যায়। এভাবে যদি আমরা খাওয়াই, সবসময় আমরা চেষ্টা করবো ফ্রেশ খাবার, তাজা খাবার আমরা খাওয়াবো।
1: তো সেক্ষেত্রে তো আপনি যেটা বললেন যে প্রত্যেকেরই একটু সবুজ গোখাদ্য খাওয়ানো দরকার।
0: হ্যাঁ, সবুজ গোখাদ্যর ক্ষেত্রে যেটা বলার, যে আমাদের দু তিনটে সবুজ গোখাদ্য আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে খুব ভালো হয়। এক হচ্ছে প্যারা, দুই হচ্ছে হাইব্রিড নেপিয়ার। এই দুটো ঘাস সারা বছর ধরে চাষ করা যেতে পারে। এটা ছাড়াও বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ঘাস, ধরুন গরমকালে আমরা রাইস বিন দিতে পারি, আবার শীতকালে আবার বার্সিম লুসান, এই ধরনের ঘাস আমরা খাওয়াতে পারি।
1: একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে বয়স ভিত্তিক বা ঋতুকালীন পরিচর্যা, এর কি কোনো পার্থক্য রয়েছে?
0: হ্যাঁ, বয়স ভিত্তিক পরিচর্যা বলতে, আমরা একটা প্রাণী যখন ছোট থেকে বড় হয় তার ছোটবেলার পরিচর্যা একরকম হবে, যখন বড় হবে তার পরিচর্যা একরকম হবে, যখন গর্ভাবস্থায় থাকবে তার এক ধরনের পরিচর্যা হবে, যখন পেটে বাচ্চা থাকবে না তার এক ধরনের পরিচর্যা হবে, বা যখন দুধ দিচ্ছে তার এক ধরনের পরিচর্যা হবে, যখন দুধ দিচ্ছে না তার আরেক ধরনের পরিচর্যা হবে। আমরা যদি খুব সহজে বলি যে ধরুন একটা প্রাণী গর্ভাবস্থায় আছে, সেই গর্ভাবস্থায় যখন থাকবে সে সময় আমাদের স্পেসিফিক কিছু কেয়ার নিতে হয়। ধরুন একদম প্রথম অবস্থা এবং শেষ অবস্থা, গর্ভাবস্থার এই দুটো অবস্থা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই সময় যাতে কোনো আঘাত না লাগে, একটা নরম বিছানার মধ্যে তাকে রাখা, সেই প্রাণীটা যেন একটু রেস্ট পায়, সেই জায়গাগুলোকে একটু দেখা দরকার। সেই সময় ব্যালেন্সড ডায়েট বা যেটাকে আমরা বলি সুষম খাবার, যার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট সব নির্দিষ্ট পরিমাণে আছে, সেটা দেখা, এবং সেই সাথে সাথে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, এইটা তাকে দিতে হয়। এবং সেক্ষেত্রে আমরা একটা যদি বড় গরুর ক্ষেত্রে বলি, যে গর্ভাবস্থায় তাকে 1.5 কেজি করে খাবার একটু পার ডে, গুঁড়ো খাবার যেটা, দানা খাবার তাকে দেওয়া দরকার। আর যদি গর্ভাবস্থায় যদি সে দুধ দিতে থাকে, দুধ দেওয়ার জন্য প্রতি লিটার পিছু হচ্ছে 500 গ্রাম করে গুঁড়ো খাবার আমরা দেব। এবং সেই সাথে সাথে তাকে যে সবুজ গোখাদ্য, আমরা চেষ্টা করব 20-25 কেজি সবুজ গোখাদ্য একটা বড় গরু, যার ওজন ধরুন 250-300 কেজি, তার ক্ষেত্রে দেবো। এবার ছোট যখন প্রাণী হবে তার ক্ষেত্রে অনেক কম খাবার দরকার হয়।
1: আচ্ছা, এই যে আপনি স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন, এই স্বাস্থ্য পরিচর্যা ও জৈব সুরক্ষা কিভাবে মেনে চলা যায়?
0: হ্যাঁ, স্বাস্থ্য পরিচর্যা বলতে, এটা তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হয়, ফলে তার ক্ষেত্রে প্রোটেকশনটা তার মতন করে নিতে হয়। আর বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রোগ,
1: যেমন
0: বিভিন্ন রকম, ধরুন ব্যাকটেরিয়া ঘটিত কিছু গরুর রোগ আছে, ধরুন তড়কা বলে এক ধরনের রোগ হয়, গলা ফোলা হয়, তারপরে ধরুন কাত বলে, যেটা গ্রাম বাংলায় বজবজে কাত বলে, সেই ধরনের রোগ হয়। আর এখন আবার ব্রুসেল্লা বলে, মানে 6 মাস বয়সে তার পেটের বাচ্চা পড়ে যায় একটা গরুর ক্ষেত্রে, তার কিন্তু ভ্যাকসিন সারা ভারতবর্ষে এখন শুরু হয়েছে। আর ধরুন টিউবারকুলোসিস হয়। আবার ছাগলের ক্ষেত্রে আবার ধরুন এন্টেরোটক্সিমিয়া বলে বিষক্রিয়া এক ধরনের হয়, ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা হয়। আবার হাঁসের ক্ষেত্রে ধরুন ডাক কলেরা হয়, মুরগির ক্ষেত্রেও ডাক কলেরা হয়, এই যে পোলট্রির কলেরা হয়, ফলে এটা ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ। আবার ভাইরাস ঘটিত কিছু রোগ, ধরুন এসো রোগ হয় গরুর, গরু ছাগল বা আমাদের শুকরের ক্ষেত্রেও হয়। আবার ছাগলের ক্ষেত্রে পিপিআর, তার প্লেগ রোগ হয়, বা ধরুন সিসিপিপি বলে একটা শীতকালে একটা রোগ হয়, এই ধরনের রোগগুলো হয়। আবার মুরগির ক্ষেত্রে ধরুন আবার রানীক্ষেত হয়, এই ধরনের যে রোগগুলো হয় এর এগেনস্টে আমরা যেটা করব, প্রতিরোধক ব্যবস্থা নেওয়া। এই প্রতিরোধক ব্যবস্থা আমি তিনভাবে ভাবতে পারি। এক হচ্ছে জৈব সুরক্ষা আমরা মেনটেন করে, জৈব সুরক্ষা মানে হচ্ছে বাইরে থেকে কোনো রোগব্যাধি ভেতরে ঢুকবে না, ফার্মের ভেতরে বাইরে থেকে কোনো রোগব্যাধি হচ্ছে অন্যদিকে ছড়িয়ে পড়বে না, এটা হচ্ছে জৈব সুরক্ষা। এই জৈব সুরক্ষা ব্যবস্থা রক্ষা করার জন্য আমরা সবসময় এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা মার্ক করব। আর তার সাথে সাথে হচ্ছে আমরা নির্দিষ্ট সময় অন্তর তাকে কৃমির ওষুধ খাওয়াবো। কৃমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা মূলত কোন ধরনের কৃমি হয় তার উপর বেশ করে আমরা যদি তার মল পরীক্ষা করে

0: খাওয়াই সব থেকে ভালো হয়। আর মল না পরীক্ষা করে খাওয়ালে আমরা কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক আছে সেগুলো আমরা খাওয়াতে পারি। তবে একটা শিডিউল মেনটেন করতে হয়, সবসময় খালি পেটে সুস্থ প্রাণীকে হচ্ছে কৃমির ওষুধ খাওয়াতে হয়। আর আমরা একটা শিডিউল বলি যে এক মাস, দু মাস, তিন মাস, তারপরে হচ্ছে প্রতি তিন মাস অন্তর একটা কৃমির ওষুধ খাওয়ানো দরকার।
1: তো সেই ক্ষেত্রে তো প্রাণী চিকিৎসক যারা রয়েছেন তো তাদের পরামর্শ নেওয়া যেতেই পারে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ব্লকে একজন করে প্রাণী চিকিৎসক রয়েছে এবং প্রত্যেকটা ব্লকে, প্রত্যেক অঞ্চলে একজন করে প্রাণী বন্ধু আছে, প্রাণী মিত্রা আছে, প্রাণী সেবী আছে, তাদের মাধ্যমে কিন্তু এই খবরগুলো সাধারণ চাষি বন্ধুরা পেয়ে যেতে পারেন।
1: একটা কথা কি আমাদের বলবেন যে কোনো একটা ইউনিট যদি আমরা ধরি গ্রাম বাংলায়, তো গ্রাম বাংলায় মানে মানুষজন তো প্রাণী পালন করেই থাকেন, তাহলে একটা সংসার চালাতে গেলে কি কি ধরনের প্রাণীর সমন্বয়ে চলতে পারে?
0: হ্যাঁ, আমরা একটা কথা সবসময় বলি যে 10টি মুরগি 20টি হাঁস আয় যোগাবে 12 মাস। মানে একটা ছোট পরিবারে 10খানা মুরগি, গোটা 20 হাঁস, এটা থাকলেই কিন্তু চলবে। তারপরে ধরুন আমরা ছোট প্রাণী পালনের ক্ষেত্রে এখন গ্রামীণ মানুষদেরকে বলি যে থাকে যদি বাড়ির ঋণ, গরু বেচে ছাগল কিন। মানে আমরা বলছি যে গরুর মতো বড় প্রাণীর তুলনায় আমরা ছোট ছোট প্রাণী, যারা গ্রামের গরিব মানুষ যারা, তারা ছোট ছোট প্রাণী, তাদের জন্য ঘর কম লাগে, খাদ্য কম লাগে, কিন্তু তার থেকে উৎপাদন কিন্তু যথেষ্ট ভালো হয়। তাহলে ছাগল ভেড়াও পালন করতে পারে, মুরগি হাঁস এগুলো পালন করতে পারে, এবং সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি, 4-5টা ছাগল যদি একটা গ্রামের বাড়িতে থাকে, তাদের 1-2 বিঘা জায়গা থাকলে সেখান থেকেই কিন্তু তার যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু তারা মিটিয়ে নিতে পারবে। তাছাড়া ধরুন একটা কি দুটো গরু থাকলো, তার প্রয়োজনীয় দুধ তার বাড়িতে হয়ে গেল, 10টা মুরগি 20টি হাঁস, তাদের বাড়িতে হচ্ছে পুকুর থাকে, পুকুরের পাড়ে হচ্ছে তারা হাঁসের ঘর করলো, সেক্ষেত্রে কিন্তু শুধু যে হাঁসের থেকে ডিম উৎপাদন হবে তা নয়, পুকুরের মাছেরও উৎপাদন হবে, কারণ হাঁসের যে মলটা সেটা কিন্তু মাছের খাবার
1: হিসেবে ব্যবহার হবে। তো বেশ, এই যে মানে গ্রামীণ ক্ষেত্রে এই যে প্রাণী পালন অর্থনীতিতে সহায়তা করছে, তো প্রাণী ও প্রাণীজাত দ্রব্য এখানে তো বিক্রি করার মধ্য দিয়ে একটা সংসার প্রতিপালিত হচ্ছে, তো এই বিপণন সংক্রান্ত বিষয়ে যদি কিছু বলেন।
0: আমাদের গ্রাম বাংলায় একটা বড় সমস্যা হচ্ছে বিপণন। তার কারণ হচ্ছে আমাদের গ্রাম বাংলার চাষি ভাইরা সাধারণত পয়সা পায় না, এবং যারা ফোড়েরা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে কম পয়সাতে প্রাণী কিনে নেয়। সে জায়গাতে দাঁড়িয়ে কিছু ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের মার্কেটিং বোর্ড, যেমন এগ্রিকালচার মার্কেটিং বোর্ড আছে, তেমনি কিন্তু প্রাণী সম্পদের জন্য আলাদা করে একটা মার্কেটিং বোর্ড যদি হয় তাহলে খুব ভালো হয়। তার সাথে সাথে হচ্ছে যদি প্রোডিউসার কোম্পানি, যেগুলো এখন কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, প্রোডিউসার কোম্পানির মাধ্যমে বা বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে যদি এই যে বিপণনের ব্যাপারটা করা যায়। তারপরে ধরুন এই যে ট্রান্সপোর্টের ব্যাপারটা, ট্রান্সপোর্টেশনটা ঠিকঠাক হওয়া দরকার প্রাণী পালনের ক্ষেত্রে। তার সাথে সাথে ভেটেনারি ফেসিলিটি যেন ঠিকঠাক পায়, এগুলো যদি ঠিকঠাক পায় তাহলে প্রাণী এবং প্রাণীজাত দ্রব্য থেকে তারা কিন্তু উৎপাদন যথেষ্ট পরিমাণে আয় তারা করতে পারবে।
1: তাহলে কিন্তু একটা একটা পরিবার খুব স্বচ্ছন্দে
0: তারা সংসার চালাতে পারে। শুধু পুষ্টি নয়, পুষ্টির সাথে সাথে তাদের বিকল্প একটা ইনকাম হতে পারে।
1: আমাদের হাতে সময় আর একদম নেই। এতক্ষণ শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন কীভাবে, প্রাণী পালনকে লাভদায়ক করা যায়, এবং প্রাণী পালনের মধ্য দিয়ে কীভাবে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি, এবং আমাদের যে দৈনন্দিন যে চাহিদা, সংসারের চাহিদা, আমরা কীভাবে প্রাণী পালনের মধ্য দিয়ে মেটাতে পারি, সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেড়া। ডক্টর বেড়া, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার আপনাকে।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম, হুগলি নদী ফিরে আসছে জীবনের ধারা। লিখেছেন দিব্য দে। হুগলি নদী শুধু একটি জলধারা নয়, এই নদী বাংলার ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা এক জীবন্ত সত্তা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী সভ্যতা গড়েছে, বাণিজ্য বয়ে এনেছে, মানুষের জীবনকে করেছে সজীব। কিন্তু বিগত কয়েক দশকে অনিয়ন্ত্রিত দূষণ, শিল্প বর্জ্য, নিকাশী জল এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের ফলে হুগলি নদী তার স্বাভাবিক প্রাণশক্তি হারাতে বসেছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই ছবিতে ধীরে ধীরে পরিবর্তনের আভাস মিলছে। বিভিন্ন পরিবেশ সমীক্ষা ও পর্যবেক্ষণে উঠে আসছে, হুগলি নদীর জলের গুণমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, বিশেষ করে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছে, কমেছে জৈব দূষণের চাপ। এই পরিবর্তনের অন্যতম ইতিবাচক ইঙ্গিত হল নদীতে গাঙ্গেয় শুশুক বা ডলফিনের উপস্থিতি বৃদ্ধি। পরিবেশবিদদের মতে শুশুক অত্যন্ত সংবেদনশীল জলজ প্রাণী, তারা কেবলমাত্র অপেক্ষাকৃত পরিষ্কার ও অক্সিজেন সমৃদ্ধ জলেই টিকে থাকতে পারে। হুগলিতে শুশুকের সংখ্যা বাড়া মানেই নদীর বাস্তুতন্ত্র ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে, এ এক নিঃশব্দ অথচ গভীর আশার বার্তা। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর অশোক কান্তি সান্যালের সঙ্গে কথা বলে জানতে পারলাম, একটা সময় এই গাঙ্গেয় ডলফিন বা শুশুকের সংখ্যা দূষণ এবং মানুষের অন্যান্য ক্রিয়াকলাপের জন্য বিপুল পরিমাণে কমে গেছিল। তখন এই প্রাণীকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা চরমভাবে বিপন্ন প্রাণী বলে ঘোষণা করে। ভারত সরকার 2009 সালের 5ই অক্টোবর গঙ্গা নদীর ডলফিনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় জলজ প্রাণী হিসেবে স্বীকৃতি দেয়। ভারতের 74তম স্বাধীনতা দিবসে অর্থাৎ 2020 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঘ ও হাতির সংরক্ষণের আদলে ডলফিন সংরক্ষণের জন্য প্রজেক্ট ডলফিন চালু করার কথা ঘোষণা করেন। গঙ্গা অ্যাকশন প্ল্যানের অধীনে এবং জাতীয় ডলফিন সংরক্ষণ প্রকল্পের আওতায় ডলফিন বাঁচাও প্রচারাভিযান শুরু হয়। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে যুক্ত এই কাজে সরকারের বিভিন্ন বিভাগের বড় ভূমিকা রয়েছে। ডলফিনের সংখ্যা এখন বেশ কিছুটা বেড়েছে, ডলফিন শিকারও একটি বড় সমস্যা, তাই ডলফিনের শিকার আটকাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুশুকের মূল খাদ্য হল মাছ, জলে দূষণ বাড়লে মাছের পরিমাণ কমে যায়, তাই শুশুককে বাঁচাতে হলে খাদ্য শৃঙ্খল রক্ষা করা জরুরি। জলে শুশুকের সংখ্যা বৃদ্ধি পাওয়া জল দূষণ কমার অন্যতম একটি সূচক। এই উন্নতির পেছনে একাধিক কারণ কাজ করেছে। প্রথমত, শহর ও শিল্পাঞ্চলে নিকাশি জল শোধনের পর নদীতে ফেলার উদ্যোগ জোরদার হয়েছে। একাধিক

0: আধুনিক সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট কার্যকর হওয়ায় অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ার পরিমাণ কমেছে। দ্বিতীয়ত, শিল্পগুলির ওপর পরিবেশ সংক্রান্ত নজরদারি কিছুটা হলেও কঠোর হয়েছে। তৃতীয়ত, কোভিড পরবর্তী সময় নদীপথে পরিবহন ও ভারী শিল্পের চাপ কিছুটা কমে যাওয়াও প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধারে সহায়ক হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে পথ এখনও অনেকটা বাকি। সামান্য অসতর্কতা বা প্রশাসনিক শৈথিল্য আবারও পরিস্থিতিকে পিছনের দিকে ঠেলে দিতে পারে। নদীকে রক্ষা করা কেবল সরকারের দায়িত্ব নয়, নাগরিক সচেতনতাও এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্লাস্টিক বর্জ্য, ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবস্থাপনার অভাব, দখলদারি, এইসব সমস্যা এখনও হুগলি নদীর বুকে বিদ্যমান। হুগলি নদীর এই দূষণ কমার ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির যত্ন নিলে সেও একদিন এই দূষণ নামক রোগ থেকে সেরে উঠতে পারে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন দিব্য দে।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সদে পশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে সরকার গঠনে তোড়জোড় চলেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন সকাল 10টা থেকেই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী ভট্টাচার্য পরে সাংবাদিক বৈঠকে বলেন,
1: হঠাৎ কিছু 90 বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাবো। মাফি মাংরা পুরা জনতা কি সামনে পার্টি কা তরফ সে।
0: এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাজ্যে 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এই আনুষ্ঠানিক ফল হস্তান্তরের পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রথা অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাজ্যপাল। কেরলম এবং পুদুচেরিতেও সরকার গঠনের তৎপরতা এখন তুঙ্গে।

0: চেন্নাই রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আড়লেকারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাখাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে সাঙ্গাত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। উল্লেখ্য, বিজয় দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে একটি আসন থেকে ইস্তফা দিতে হবে। এরই মধ্যে রাজ্যের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। আজ সকালেই কংগ্রেস নেতা গিরিশ চোড়াঙ্কর বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে 5 কংগ্রেস বিধায়কের সমর্থনের চিঠি তার হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে ডিএমকে জোটসঙ্গী ভিসিকে প্রধান থোল তিরুমালাভন জানিয়েছেন যে টিভিকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ সম্পর্কে তার দল দ্রুত সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে পুলিশ আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, গত কয়েকদিনে রাজ্যের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে, তবে আজ সকাল থেকে নতুন কোনো অশান্তির খবর আসেনি বলে তিনি জানান। নির্বাচন পরবর্তী সময়ে মোট 200 এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। কালীঘাটে তাঁর বাড়িতে এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 বিজয়ী প্রার্থীর মধ্যে 69 উপস্থিত ছিলেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ে নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসেব নিকেশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
1: আজ হাম আপনে সম্বন্ধ কো এনহ্যান্স কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে যা রহে হ্যায়। কালচার, কানেক্টিভিটি আর ক্যাপাসিটি বিল্ডিং কে সাথ সাথ সিকিউরিটি, সাস্টেনেবিলিটি আর সাপ্লাই চেইন রেজিলিয়েন্স হর ক্ষেত্র মে হামারা সহযোগ নয়ে স্তর পর পৌঁছেগা। ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড $25 বিলিয়ন তক পৌঁছানে কে লিয়ে হামনে আজ কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুদৃঢ় এবং গতিশীল করার উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন,
2: जो घरेलू कुकिंग एलपीजी सिलेंडर का प्राइस है वो चेंज नहीं हुआ है। जो इंक्रीज की बात की वो सिर्फ कमर्शियल सिलेंडर के लिए हुई है। मैं दोबारा से कहती हूँ कि डोमेस्टिक एलपीजी सिलेंडर पर कोई इंक्रीज नहीं हुआ है।

0: শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবি একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই বিশেষ দলের নাম দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা ডট এআই। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্লদ মিথোসের মতো উন্নত এআই টুলস খুব দ্রুত সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তার অপব্যবহার করতে সক্ষম। এই ধরনের ঝুঁকি থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদিকে ভারতীয় শেয়ারবাজারে আজ বড়সড় উত্থান লক্ষ্য করা গেছে। প্রধান দুটি সূচকই আজ 1% বেশি বৃদ্ধি পেয়েছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স আজ 941 পয়েন্ট বেড়ে 77,959 ঘরে বন্ধ হয়। অন্যদিকে জাতীয় শেয়ারবাজারের সূচক নিফটি 298 পয়েন্ট বেড়ে 24,331 পয়েন্টে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 2 ওভার 3 বলে বিনা উইকেটে 38 রান করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান একটি বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে সরকার গঠনে তোড়জোড় চলেছে। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই আপনাদের। রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, সত্ত্বাধিকার আইন এ বিষয়ে আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলালের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সমিত ভট্টাচার্য।

9টা বেজে 30 মিনিটে আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 9টা বেজে 45 মিনিটে অনুরোধের আসর।

0: শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে

জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পঁচিশে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বিজেপিও জানিয়েছে রাজ্যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। পঁচিশে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে নবান্নে আজ মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় আয়োজিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। আগামীকাল সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক বসবে, সেখানে দলের নেতা নির্বাচন করা হবে। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীরাই বিজেপির পতাকা নিয়ে ওই দলেরই কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মীকে এই মুহূর্তে দলে নেওয়া হবে না, বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না বলেও স্পষ্ট জানান তিনি। হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক দল না দেখে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে তার আজ দীর্ঘ বৈঠক হয়েছে।
1: বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এ কারণেই নেবে না, কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বাদ করবো। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাইনি।
0: মহাকরণ সংস্কারের কাজ এখনও বাকি থাকায় শপথ গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক বিধানসভার অ্যানেক্স ভবনে হতে পারে বলে জানা গেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে এই ঘোষণা হওয়ার পর থেকেই অনুষ্ঠানের আয়োজনের তৎপরতা তুঙ্গে উঠেছেন। সেই অনুষ্ঠানে ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে বিপুল নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চূড়ান্ত করা হচ্ছে আমন্ত্রিতদের তালিকা। প্রায় ৪,০০০ পুলিশ কর্মীকে ওই দিন দায়িত্বে মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন সাজো সাজো রব, তেমনি কলকাতা পুলিশও শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ঢেলে সাজাচ্ছে। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকায় নিরাপত্তাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব

0: নিজে কলকাতা ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: বিজেপি সরকার গঠন হবার পর দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক সাংবাদিক বৈঠকে তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান, শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি।
2: আবারও বলছি, শান্তি বজায় রাখুন, পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো সেদিকে কেউ তাকাবেন না, আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে।
1: রাজ্য বিধানসভার মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতা বাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্য বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিম বর্ধমানের আসানসোল, কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল পর্যন্ত বিভিন্ন ঘটনা মিলিয়ে 200টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 433 জনকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 1100 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে খোলা হয়েছে জয়েন্ট কন্ট্রোল রুম। কোনোরকম ভয়ের মুখে পড়ে যদি কেউ অভিযোগ জানাতে না পারেন সেক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
3: আজ তক কাল থেকে কোনো ঘটনা নেই, কোনো ইন্টিমিডেশন কিংবা কোনো ভায়োলেন্ট ঘটনা কিছু নেই। কিন্তু আমরা এখন সিচুয়েশনটা কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছি। আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা একটা জয়েন্ট কন্ট্রোল রুম করব, যেটা অলরেডি স্টার্ট করা হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা জয়েন্ট কন্ট্রোল রুম করছি, যাতে ইনফরমেশন কিংবা কমিউনিকেশন মধ্যে কোনো যেন অভাব না থাকে।
1: এদিকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে আজ সকালে অস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে লালবাজারের অপরাধ দমন শাখা। দিনেশনগর এলাকা থেকে শুভ ঘোষ নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশ 77 জনকে গ্রেপ্তার করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমন সোমা দাস মিত্র জানিয়েছেন, এ পর্যন্ত মোট 39টি মামলা রুজু হয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন। লালবাজারে আজ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে অশান্তি এড়াতে কোনোরকম প্ররোচনায় পা না দেবার আবেদন জানান তিনি। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জানান, শহরের নিরাপত্তায় মোতায়েন রয়েছে 65 কোম্পানি বাহিনী। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা আজ সব জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সবরকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন। আজ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানান, হিংসা আটকাতে তারা যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন। ভয় না পেয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন তারা। উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলার পুলিশ সুপারদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত শতাধিক অভিযুক্তকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, হিংসা রুখতে পুলিশ বদ্ধপরিকর। জলপাইগুড়িতে জেলা পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এ পর্যন্ত 6টি এফআইআর দায়ের হয়েছে, 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ি শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজয় কৃষ্ণা জানিয়েছেন, এখনও পর্যন্ত হিংসার ঘটনা রুখতে 162 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায়

0: অশান্তির ঘটনায় ইতোমধ্যেই 150 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের পূজালী পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে পুরনো একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে গুলিসহ আটক করা হয় তাকে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 6 রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। এগুলির বৈধ নথিপত্র পেশ করার জন্য সময় চান কাউন্সিলর, কিন্তু শেষ পর্যন্ত তা জমা দিতে পারেননি তিনি। 7 মাস পর ফের এই মামলা শুরু হওয়ায় গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন বলে খবর। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। আগামীকাল শেষ হচ্ছে চলতি বিধানসভার মেয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। প্রথমেই নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

0: নানা রঙের গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে এখন আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আমাদের যে কোনো সৃষ্টি মেধার আলোয় আলোকিত হয়। ধীরে ধীরে স্রষ্টা সৃষ্টি করেন তার দীর্ঘ দিনের সৃজনশীলতা। অনেক ক্ষেত্রে দেখা যায় মৌলিক সৃজনশীল কাজগুলি বহুমাত্রিক পরিচিতি পেলেও যিনি প্রকৃত স্রষ্টা তার নামটা কোথাও যেন হারিয়ে যায় বা বিকৃত হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা খুব ভাইরাল লেখা, খুব পরিচিতি পেয়েছে এমন লেখা সবার শেয়ার কমেন্টের বন্যায় পরিচিত লাভ করলেও সেটা কিন্তু প্রকৃত কে লিখেছেন এবং তার আসল স্রষ্টার নামটা কিন্তু জানা যায় না। এক্ষেত্রে কি সত্যি কি কোনো প্রতিকার আছে, মানে আইন কিভাবে আমাদের এক্ষেত্রে একটা সুরক্ষিত পরিকাঠামো দেয় যে যাতে আমরা বেনামে যাতে আমাদের সৃষ্টিগুলো হারিয়ে না যায়। আজকের আলোচনার বিষয় তাই কপিরাইট অ্যাক্ট অর্থাৎ স্বত্বাধিকার আইন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্চিলাল, নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার, অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
1: আজকে যেহেতু আমরা কথা বলবো যে স্বত্বাধিকার আইন বা কপিরাইট অ্যাক্ট, আচ্ছা এই ধারণাটা কিভাবে এলো?
2: কপিরাইট অ্যাক্ট বলে একটি অ্যাক্ট হয় 1957 এ, কপিরাইট অ্যাক্ট। এবং সেখান থেকে আমাদের একটা সৃষ্টি হয় যে আমার যে একটা ধারণা, আমার যে আইডিয়া, সেইটা যখনই আমি এক্সপ্রেস করছি কোথাও, আমি যখনই সেই জিনিসটাকে বার করছি, সেটা কোনো খাতায় কলমে হোক, কোনো নাটকেতে হোক, কোনো চলচ্চিত্রতে হোক, সেই জিনিসটাকে আমি আমার বলে রাখতে পারবো, একটা আইডেন্টিটি দিচ্ছি সেটাকে। সেই যখনই আমি জিনিসটাকে আইডেন্টিটি দিচ্ছি, সেইটা মাধ্যমটা হচ্ছে কপিরাইট অ্যাক্ট।
1: বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই স্বত্বাধিকার কোন কোন ক্ষেত্রে আরোপ করতে পারি, মানে বলতে পারি যে কোন কোন সৃষ্টির ক্ষেত্রে আমরা কপিরাইট অ্যাক্টটাকে বিধিবদ্ধভাবে আমরা নিয়ম মেনে কাজে লাগাতে পারি।
2: সেটি লিটারারি ওয়ার্ক হতে পারে, যে কোনো কিছু আমি লিখিত দিচ্ছি, কোনো আর্টিস্টিক ওয়ার্ক হতে পারে, গান হতে পারে, কোনো মিউজিক্যাল রেকর্ড হতে পারে, কোনো সিনেমাটোগ্রাফি হতে পারে, কোনো রকমের কোনো এক্সপ্রেশন হতে পারে, কোনো আঁকা হতে পারে, কোনো পোট্রে হতে পারে এবং কোনো ছবি হতে পারে। এই সব কিছুই আমরা কপিরাইট অ্যাক্টের আন্ডারেতে ফেলি।
1: বেশ, ম্যাডাম আপনি যেমন বললেন যে কপিরাইট অ্যাক্টটি কোন কোন বিষয়ে নিবন্ধিত হতে পারে, যেমন চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য, এক্ষেত্রে কি নিয়মটা কি সব ক্ষেত্রেই এক না আলাদা?
2: কিছুটা আলাদা আছে, কিন্তু মোটামুটি যেহেতু সবটাই কপিরাইট

0: ট্রাস্টের আমব্রেলাতে ফাংশন হচ্ছে, সুতরাং মোটামুটি সবটাই এক। মানে আমাদের যেরকম অরিজিনাল লিটারেরি ওয়ার্কের ক্ষেত্রে বই, কম্পিউটার প্রোগ্রাম, স্ক্রিপ্ট, কোরিওগ্রাফি, সংস, পেন্টিংস, স্কাল্পচার, ফটোগ্রাফ, এগুলো যেরকম একটা অরিজিনাল লিটারেরি ওয়ার্কে পড়ে, সেরকমই সিনেমাটোগ্রাফির জন্য আমাদের পড়ে মুভিজ, শর্ট ফিল্মস, ভিডিও কন্টেন্ট, যে কোনো রকমের ছোট কন্টেন্ট হোক, রেকর্ডিং হোক সেইটা। এবং আমাদের সাউন্ড রেকর্ডিংয়ের জন্য পড়ে গান, কোনো পডকাস্ট, কোনো রেডিও বা কোনো অডিও রেকর্ডিং বা এরকম টাইপের জিনিসগুলো যেগুলোই পড়ে, সেটা সবটাই আমার কপিরাইট অ্যাক্ট 1957-এর আমব্রেলাতেই পড়ে। সুতরাং কিছুটা ডিফারেন্ট হলেও রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা এক।
1: আচ্ছা, তাহলে এই রেজিস্ট্রেশনটা কোথায় কিভাবে করব?
0: রেজিস্ট্রেশনটা করতে হয় হলো copyright.government.in বলে একটি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ফর্ম 14 এর একটা ফর্ম পাওয়া যায়, এবং সেই ফর্মেতে আমরা আমাদের নির্দিষ্ট ডিটেলস দিয়ে এবং আমাদের ক্রিয়েশনটা দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে ডিটেলস এতে ফিল আপ করে রেজিস্টার করি।
1: আপনি যেমন বলছিলেন ভিডিও কন্টেন্ট, পডকাস্ট, এগুলো তো এখন ভীষণ রকম ভাবে প্রচলিত, এবং এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন অভিনেতা অভিনেত্রী আমরা মিমিক্রি করে থাকি কন্টেন্ট এর ভিউয়ার্স বাড়ানোর জন্য এবং সেটাকে আরো বেশি ভাইরাল করার জন্য। তাহলে আমাদের কি এক্ষেত্রে কপিরাইট মেনে চলার কোনো বাধ্যবাধকতা আছে?
0: একদম আছে আমাদের, কারণ কি ওই ক্রিয়েশনটা অলরেডি একজন করে এসেছে, সুতরাং সে সেটা জন্মদাতা এবং সে সেটাকে মানে রেজিস্টার করে দিয়েছে যে আমি এটা ক্রিয়েট করেছি। সুতরাং আমরা যখনই জিনিসটা করতে যাব, আজকে যদি কেউ কপিরাইট না করে সেইটা যেরকম আলাদা হবে, এবং সেই জিনিসটা যখন কপিরাইট হয়ে যাচ্ছে তখন একদমই আলাদা হয়ে যাচ্ছে, সে সেইটার আইডেন্টিফায়ার এবং সে সেটার ওনার। যখনই সে সেটার ওনার হয়ে যাচ্ছে আমাকে তাকে ক্রেডিট দিতে হবে, আমি বাধ্য তাকে ক্রেডিট দিতে।
1: আচ্ছা, এক্ষেত্রে যিনি অন্যের লেখা ধরুন কপি করছে, এবং সে জানবে কি করে যে সে কপিরাইটের মানে পরিধির মধ্যে চলে আসতে পারে?
0: একদম ঠিক বলেছেন, জানবে কি করে? দেখুন, না জানাটা অপরাধ নয়, কিন্তু আইন কিছুটা হলেও আগুনের মতন, আগুনে হাত দিলে আগুন তো হাত পুড়ে যাবেই, সেটা আপনি জানুন না জানুন। সুতরাং এই ক্ষেত্রেও আপনি না জানলেও কিছুটা হলেও আপনাকে সেইটার খেসারত বা যেটাকে আমরা বলি ফাইন বা
1: জরিমানা,
0: কিছুটা জরিমানা সেটা দিতেই হবে। সুতরাং যদি নাও জানেন তাহলেও যদি সেটা করেন সেটা অপরাধ, জেনে বুঝে করলেও সেটা অপরাধ।
1: হ্যাঁ, জেনে বুঝে করলে তো সেটা অপরাধ। এবার হচ্ছে, এটা কি যে কোনো ব্যক্তি তার কোনো সৃজনশীল বিষয়কে কপিরাইটের মধ্যে আনতে পারে?
0: যে কোনো ব্যক্তি আনতে পারে।
1: আচ্ছা,
0: সেটা যেই হোক না কেন, যখনই সে নিজের আইডিয়াটাকে কোনো একটা এক্সপ্রেশন দেবে, সেটাকে কোথাও একটা প্লেস করবে, এবং সেটা সে মনে করতে চায় যে সেটা আমার আইডিয়া, আমি এটা নিজস্ব করে রাখবো, তখনই সে সেই জিনিসটাকে কপিরাইট করতে পারবে।
1: ভারতে কপিরাইট নিবন্ধন করা কি বাধ্যতামূলক?
0: না, একদমই বাধ্যতামূলক নয়। তবে আমরা সবাইকে সবসময় বলি, যারা জানে না বা যারা জিনিসটার ব্যাপারেতে একেবারেই সচেতন নয়, যে আপনারা এই জিনিসটা জানুন, বুঝুন। কারণ প্রত্যেকের কপিরাইট ব্যাপারটা হচ্ছে, আমি যেরকম নিজের ক্রিয়েশনটাকে ভালোবাসছি বা সম্মান করছি, আমি অন্যের ক্রিয়েশনটার ব্যাপারেও জানছি, তা সেটাকেও আমাকে সম্মান করতে হবে।
1: তাহলে কেউ ধরুন কপিরাইট অ্যাক্টের মধ্যে দিয়ে তার নিজস্ব সৃষ্টিকে নিবন্ধীকরণ করলো, তাহলে সে কিভাবে একটা ছাতার তলায় নিয়ে আসা, মানে ছাতার মানেই তো একটা বিভিন্নভাবে সুবিধে পাওয়া, তা কি কি সুবিধে পাওয়া যায়?
0: সুবিধে যদি আপনি ডাইরেক্ট অর্থমূল্যভাবে বলেন, তাহলে সেই সুবিধাটাও আছে। এবং ধরুন আপনি কোনো বই লিখেছেন, সুতরাং আপনি সেই বইটা লেখার পরে আপনি বলছেন যে আমি সেই বইটির অথর, আমি সেই বইটির লেখক, আমি লিখেছি বইটা এবং আমি ওই বইটাকে জন্ম দিয়েছি, আমি বইটাতে কপিরাইট করলাম, এবং আমি তারপরেতে 100,000,000,000 যত ইচ্ছে আমি ওই বইটারই কপি বার করতে পারছি। যেইভাবে আর কি আমরা নানান রকম বই বার করি, যেটাই বার করার হয় কপিরাইট করার পরেই আমরা সেটা করতে পারছি। আমি ওই বইটা বা ওই লেখাটা আমার যে কোনো জায়গায় সেটা পারফর্ম করতে পারবে, বা ওটা একটা মিডিয়াম অফ কমিউনিকেশন হতে পারে, মানে ওই ওই বইটার অথরটা এই জিনিসটা বলেছিল, সেইভাবে বলতে পারছে জিনিসটা, এবং তারপরেতে ওইটা ট্রান্সলেট হতে পারে, লোকে অন্যভাবে সেটাকে অ্যাডাপ্ট করতে পারে, এবং সেটা যদি ট্রান্সলেট হয় বা অ্যাডাপ্ট করে,

0: তখনও সেটা কপিরাইট করতে পারবে সে, কারণ সেটা তখন তার ক্রিয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু আমার ক্রিয়েশনটা আমার কাছেই থাকবে, আমার চিন্তাধারা যেটা আমি করেছিলাম বা লিখেছিলাম সেটা আমার কাছেই বন্দি থাকলো। এবং এছাড়া আমি সেটাকে সেল করতে পারি, আমি সেটাকে রেন্টেতে দিতে পারি, আমি সেটাকে অ্যাসাইন করতে পারি কাউকে যে তুমি এত দিনের জন্য সেটাকে ইউজ করো, বা আমি সেটাকে লাইসেন্স দিতে পারি যে তুমি 10 বছরের জন্য এই বইটা তোমার নামে ইউজ করো। সেটা শুধুমাত্র বইয়ের জন্য নয়, সেটা আমি একটা বই হতে পারে, গান হতে পারে, মুভি হতে পারে, যে কোনো জিনিস যেটা কপিরাইটের আন্ডারে আসছে সেই সব কিছুই এটার মধ্যে আসতে পারে।
1: আমরা অনেক সময় তো দেখে থাকি যে কোনো সিনেমা ক্ষেত্রে আমরা কোনো বিশিষ্ট লেখকের লেখার ওপর সেই সিনেমাটা বানানো হয়েছে, সেক্ষেত্রে কপিরাইট অ্যাক্টের যদি আমরা অনুসরণ করি আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে?
0: যখনই আমরা কোনো, ধরুন কোনো লেখা, কোনো গল্পের বই, ভীষণ সুন্দর গল্পের বই, ওটা ভীষণ ফেমাস হয়েছে, আমি ভাবলাম আজকে আমি ওইটা দিয়ে একটা সিনেমা বানাবো, সুতরাং আপনি দেখবেন সব সময় সেই সিনেমাটা কিন্তু এই গল্পের বইয়ের ওপরেতে উল্লেখ করে বা এই গল্পের বইয়ের ওপরে ভিত্তি করেই আমি বানিয়েছি, এটা আমি লিখতে বাধ্য। কিন্তু তার মধ্যেও ছোট ছোট কোনো কিছু একটা দুটো এদিক ওদিক থাকে। কারণ কি, আমি একটা গল্পের বই যখন কপিরাইট করাচ্ছি, আমি যদি সেইটার প্রোডিউসার হই, আমি যদি ডিরেক্টরও হই ওই একটাই মুভিতে, তাহলে আমি হুবহু করতে পারি সেটাকে। কিন্তু যখন আমার প্রোডিউসার বা ডিরেক্টর অন্য কেউ, সে তখন সেই জিনিসটার ওপরেতে কপিরাইট করবে, সুতরাং তাকে সেই আইডিয়াটা নিলেও তাকে কিছুটা সেটাকে নিজের মতন করে করতে হবে।
1: এবং আমি যদি সেই লেখকের থেকে অনুমতি নিই?
0: নিশ্চয়ই আমি নিতে পারি, শুধু সেটা অনুমতি নিলে হবে না, আমাকে তখন তার থেকে অথরাইজেশন নিতে হবে, এবং সে যদি সেটা মনে করে এবং সে কপিরাইট করার সময় যদি আমাকে সেটা বলে থাকে, আমাকে তাহলে তাকে রয়্যালটি দিতে হবে, আমাকে একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে যে এইটা আমি আপনাকে ক্রেডিট দিচ্ছি, এবং সেই ক্রেডিটটা আমি তাকে আইদার ক্যাশেতে দেব বা কাইন্ডেতে দেব, কিন্তু আমাকে তার নামটা উল্লেখ করতে হবে।
1: আচ্ছা, আমরা কি এই ক্ষেত্রে যে কোনো আইডিয়াকে এই কপিরাইটের মধ্যে নিবন্ধন করতে পারি?
0: একদমই পারি, যেই আইডিয়াগুলো বা যেই এক্সপ্রেশন, যেই জিনিসগুলো আমার কপিরাইটের আন্ডারেতে পড়ছে, আমরা সেই সব কিছুই আমরা কপিরাইট অ্যাক্টের আন্ডারেতে বেঁধে রাখতে পারি, এবং আমরা সেই জিনিসটাকে নিজের বলতে পারি, এবং আমরা সেটাকে নিজের কাছে রাখতে পারি, এবং সেটা রাখলে আমার মনে হয়, মানে আমাদের সকলের সেটা ভাবা উচিত যে এইটা আমি নট অনলি নিজের কাছে রাখছি, এটা আমি প্রমোট করছি, একটা সুন্দর ক্রিয়েটিভিটি যে আমি পারছি তুমিও পারবে, এটা প্রত্যেকের মনের মধ্যে একটা ইনোভেশন হচ্ছে যে আজকে ও যখন জিনিসটা সৃষ্টি করেছে আমিও আমার মতন করে এই জিনিসটা সৃষ্টি করতে পারি, এটার একটা ইকোনমিক ভ্যালুও আছে, যেহেতু আমি এই জিনিসটা সৃষ্টি করেছি সুতরাং আমার এই সৃষ্টিটা যদি কেউ নিতে চায় সুতরাং তাকে আমাকে একটা রয়্যালটি পে করতে হবে, এবং আমার একটা ক্রিয়েটরের কি রাইট থাকে, যে সৃষ্টি করেছে সৃষ্টিকারকের কি কতটা রাইট আছে এবং কতটা সে সেটার থেকে বেনিফিটেড হবে, সেইটা একজনের জানা খুব দরকার, কারণ সেটা প্রত্যেকটা মানুষকে আর একটু এগিয়ে নিয়ে যায় এইটা ভাবাতে বা এইটা বোঝাতে যে আমি আরো করতে পারবো, আমার থেকে আরো ভালো কিছু পেতে পারে, সেটা যেই হোক না কেন এই জিনিসটা খুব দরকার, এবং এটা পাবলিক ডোমেনের কাছে পৌঁছানোটা খুব দরকার যে কপিরাইটটা নিজের জন্য কতটা ইম্পর্টেন্ট আর সেরকমই বাকি সবার জন্য কতটা ইম্পর্টেন্ট।
1: শ্রোতা বন্ধুরা, যারা একটু আগেই আপনারা হয়তো আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কান রেখেছেন, শুনছেন আমাদের অনুষ্ঠানটা, আজকের আইনি কথা অনুষ্ঠানে আমরা আলোচনা করছি স্বত্বাধিকার আইন নিয়ে, অর্থাৎ কপিরাইট অ্যাক্ট নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্চিলাল। আমরা কথা বলছিলাম যে কেন আমাদের সাধারণ মানুষদের এই কপিরাইট একটা জানা ভীষণ প্রয়োজন। বিভিন্ন প্ল্যাটফর্ম, বিশেষত সোশ্যাল মিডিয়াতে আমরা ভীষণ রকম ভাবে যে কোনো মানুষকে, যে কোনো বিখ্যাত সেলিব্রিটিদের আমরা অনুসরণ করে থাকি, আমরা বিভিন্ন কমেন্ট করে থাকি, শেয়ার লাইক তো আছেই, এবং কোনো কোনো ক্ষেত্রে অনুসরণ করতে গিয়ে আমরা কিন্তু তাদের কাজ বা তাদের যে সৃষ্টি সেটাকে কোথাও গিয়ে অপমান করে ফেলি, এবং সেই সৃষ্টিকর্তা যদি কপিরাইট নিবন্ধীকরণ করা থাকে, আমরা কিন্তু যে কোনো ক্ষেত্রেই কপিরাইট অ্যাক্টের অন্তর্গত বিভিন্ন শাস্তি বা জরিমানারও সম্মুখীন হই। সুতরাং যদি কখনো আমরা অজান্তেও আমরা সেই সঠিক মানুষটিকে তার সৃষ্টির জন্য কৃতিত্ব না জানাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কপিরাইট

0: অ্যাক্টের অন্তর্গত যে কোনো শাস্তি বা জরিমানার সম্মুখীন হতে পারি। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে কপিরাইট অ্যাক্ট আমাদের সৃষ্টিকে কিভাবে সুরক্ষিত করে, সেক্ষেত্রে এবার যে কোনো ব্যক্তি জীবদ্দশায় তো কপিরাইট অ্যাক্ট নিবন্ধীকরণ করতে পারেন, এবং সেটা কত দিনের জন্য?
1: প্রথমত তো যে কোনো সময় সে আনতে পারে, যেদিন থেকে সে কপিরাইট করেছে সেই দিন থেকে, মানে যেদিন থেকে

0: সেই দিন থেকে সে কপিরাইট করতে পারে তার সৃষ্টিটাকে, এবং সেটা তার লাইফ টাইম পুরো চলবে, সেই কপিরাইটটা পুরো গার্ড সেফ গার্ড করবে তাকে। তারপরে আরো 60 বছর তার কপিরাইটটা, তার মানে তার রাইটটা এবং তার এক্সপ্রেশনটা, তার ক্রিয়েশনটা তার কাছেই থাকবে আরো 60 ইয়ার্স।
1: ধরুন কোন ব্যক্তি তার জীবদ্দশায় এই কপিরাইট অ্যাক্ট তার সৃষ্টিগুলোকে নিবন্ধীকরণ করতে পারলো না, সেক্ষেত্রে কি তার উত্তরাধিকার বা পরিবারের কেউ কি এই কপিরাইট অ্যাক্টের মধ্য দিয়ে তার সৃষ্টিগুলোকে রক্ষা করতে পারবে?
0: একদম সবাই পারবে যে চায়, এবং তার উত্তরাধিকারী হোক, তার সহকর্মী হোক, তার বন্ধু হোক, যে চাইবে সেই এই জিনিসটাকে করতে পারবে।
1: সেজন্য কি কোনো নমিনির প্রয়োজন?
0: নমিনির প্রয়োজন তো নয়, দেখুন সেই মানুষটি তো চলে গেছে, সে নিজেও জানতো না কপিরাইট কি জিনিস, কিন্তু তার নামে আপনি কপিরাইটটা নিচ্ছেন যে সে এই জিনিসটি করে গেছেন, তো সুতরাং সেটা সবসময় সম্ভব।
1: আচ্ছা, এই যে আমরা আলোচনা করছিলাম যে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কপিরাইট অ্যাক্টটিকে নিবন্ধীকরণ করতে পারি, যেটা আপনি বললেন www.copyright.gov.in, তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করি তো সেটা কি কোনো মূল্য লাগে?
0: হ্যাঁ, সেটার জন্য 500 টাকা মতন লাগে আমার ওই পুরো ফর্মটা ফিল আপ করতে। প্রথমত তো আমাকে একটা লগ ইন আইডি ক্রিয়েট করতে হয়, সেই লগ ইন আইডির মাধ্যমে আমি যে কটা আমার ক্রিয়েশনকে কপিরাইট করতে চাই সেই সমস্ত ক্রিয়েশনকে আমি সেইখানেতে ওই সেম লগ ইন আইডি দিয়ে, সেম পোর্টাল দিয়ে আমি সেখানেতে দিতে পারি, এবং সেইটা দেওয়ার পরেতে আমি প্রত্যেকটা আমার কার্যকারী আপলোড করতে থাকব। তারপরেতে আমি আমার সিগনেচার দেব, আমি আমার একটা ফটোগ্রাফ দেব, আমি কোথায় থাকি, আমি আমাকে কোথায় কন্ট্যাক্ট করতে হবে, এবং আমার অবর্তমানে আমাকে কোথায় কন্ট্যাক্ট করতে হবে, কাকে কন্ট্যাক্ট করতে হবে, সমস্তটা আমি দিতে পারি। সেটা হচ্ছে আমার ফর্ম 14-এতে আমি সেই সমস্ত ডিটেলস আমার ফিল আপ করতে পারি, এবং সেই ডিটেলসগুলো ফিল আপ করার পরেতে আমি আমার যে কার্যকারী করেছি সেইটা আমাকে পুরো হুবহু অক্ষরে হোক, PDF-এতে হোক, যেভাবেই হোক না কেন আমাকে সেটাকে আপলোড করতে হবে, এবং আপলোড করার পরেতে আমাকে একটা NOC একটা ফর্ম থাকে, নন অবজেকশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমাকে সই করে সেখানেতে দিতে হবে, কারণ সেই সার্টিফিকেটটা এটাই আমি আমার একটা ডিক্লারেশন ফর্ম যেখানে আমি বলতে চাইছি যে আমি ছাড়া এই কাজটা আগে কেউ করেনি এবং আমি এই কাজটার মানে মালিক, আমি এই কাজটার হত্যাকর্তা, সবকিছুই আমি।
1: এবার ধরুন কোন ব্যক্তি তার এই সৃষ্টিগুলোকে কপিরাইট করতে চাইছেন কিন্তু তার নিজের নামে নয়, এবং তিনি সেটাকে হস্তান্তর করে দিতে চাইছেন জীবদ্দশাতে, এটা কি সম্ভব?
0: হ্যাঁ, নিশ্চয়ই সেটা সম্ভব। যখন আমরা সেটা করি তখন আমরা ইউজুয়ালি এটা দুটো পদ্ধতি হয়, প্রথমত একটা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট, আরেকটা হয় লাইসেন্সিং। আমি অ্যাসাইন করতে পারি কাউকে 10 বছর 20 বছরের জন্য, আমি তোমাকে অ্যাসাইন করতে চাই সেই রাইটটা, সুতরাং আমি ওই সময়ে আমার যা যা বেনিফিটস আমি পাচ্ছি বা পেয়ে থাকছি বা যা যা আছে না আছে সেই রাইটস গুলো আমি অ্যাসাইন করতে পারি, কিংবা আমি শুধু নামটাকে অ্যাসাইন করে দিলাম যে তুমি আজ থেকে আমার এই যে আমি ছবি লিখেছি বা মানে এঁকেছি বা বই লিখেছি এইটা তুমি তোমার নামে করতে পারো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ রাইট। না হলে আমি তাকে লাইসেন্স দিতে পারি যে এত বছরের জন্যে তুমি আমার এই রাইটটা পুরোপুরি এক্সক্লুসিভলি তোমার, সেটা আমি করতে পারি। এবং আজকালকার দিনে আপনি যেটা দেখবেন প্রত্যেকেই কর্পোরেট সেক্টরে কাজ করে, সুতরাং তাদের একটা আন্ডারটেকিং দিতে হয় মাঝের মধ্যে যেখানে বলা থাকে যে আমি আমার এই ক্রিয়েশনটা বা আমি এই অফিসে থাকাকালীন আমি যাবতীয় যা করব সেটা আমি কখনোই নিজের নামে করতে পারবো না। আজকে আমি যদি কোনো ক্রিয়েশন করি সেটা আমাকে যদি পেটেন্ট করতে হয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আরেকটা পদ্ধতি পেটেন্ট করা, যেটাতে আমি আমার ক্রিয়েশনটাকে আমি নিজের মধ্যে বন্দি রাখতে পারি, সেটাও আমি কোম্পানির নামেই করতে হবে, কারণ আমি তখন কোম্পানির কর্মচারী, আমি কোম্পানির হয়ে কাজ করছি। সেরকম ভাবেই আমি যদি কিছু কোম্পানিতে কাজ করাকালীন আমি যদি কোনো ব্লগ লিখি বা আমি যদি কোনো রকম কিছু লেখালেখি করি, যেটাই হোক না কেন সেটা আমাকে কোম্পানির নামেই করতে হবে, এবং কোম্পানির কাছেই সেটা রাইট থাকবে যে সে সেইভাবে ওটাকে ইউজ করতে পারবে।
1: বেশ, এইবার ধরুন কোনো এক সময় পার করে দেখা গেল

0: যে এই যে লাইসেন্সের যে সীমা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং এখন আর সেই মালিকানাটা ওই হস্তান্তরিত ব্যক্তির ওপর আর নেই। এই ক্ষেত্রে এর পরেও যদি উনি ওই কপিরাইট বা স্বত্বাধিকারটা নিজের বলে দাবি করতে চান, তাহলে সেক্ষেত্রে আইনের দিক থেকে কি কি অসুবিধার মধ্যে তিনি পড়তে পারেন?
1: তার প্রথমত তো সে যখন জেনে যাবেন যে যখন কেউ কোনো কিছু ক্রিয়েট করে তখন সেই সৃষ্টিটা করা মানে সে নিজের জীবনের মানে যাবজ্জীবন টাইমে অবধি ততদিন তার কাছেই অলরেডি সেই সৃষ্টিটার অধিকার থাকে, এবং সে চলে যাবার পরে যদি সেই সৃষ্টিটার অধিকারটার মেয়াদ শেষ হয়ে যায়, 60 বছর ফুরিয়ে যায়, তখন আমাকে আবার ওখানে গিয়ে রেজিস্টার করতে হবে, এবং আমি যদি সেই জিনিসটাকে রেজিস্টার না করে থাকি তখন সেই সৃষ্টিটা কিন্তু অন্য কোনো সৃষ্টিকারকের কাছে চলে যেতে পারে।
0: এক্ষেত্রে কি উত্তরাধিকার সূত্রে পাওয়াটা কি একমাত্র শর্ত বা ক্রাইটেরিয়া?
1: না, একদমই উত্তরাধিকারী হতে হবে এরকম ক্রাইটেরিয়া নয়, কারণ আমি অন্য কাউকে নমিনেট করতে পারি, আমার অন্য কোনো নমিনি থাকতে পারে, আমার কোনো সহকর্মী থাকতে পারে, কোনো বন্ধু থাকতে পারে, আমি যে কোনো কাউকে আমার রাইট দিতে পারি। আমি যখন ফর্ম 14টা ফিল আপ করছি তখনই ওখানে একটা অপশন আসে যেখানেতে বলে যে আমার অবর্তমানে আমি কাকে এই রাইটটা দিতে পারি, সেই রাইটটা আমি যে কোনো কাউকে দিয়ে যেতে পারি।
0: ম্যাডাম, আপনি যেমন বললেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তার মধ্যে পেটেন্ট, মানে পেটেন্ট আর কপিরাইট কি আলাদা?
1: হ্যাঁ, একদমই আলাদা। পেটেন্ট হচ্ছে আমি যে কোনো কিছু সৃষ্টি করেছি এবং সেই সৃষ্টিটা কিভাবে করেছি সেইটার পদ্ধতি, এবং যেই সৃষ্টিটা আমার হয়েছে সেই সৃষ্টিটাকে নিয়ে আমি যদি সেটাকে বন্ধ করতে চাই বা নিজের করতে চাই সেইটি হচ্ছে পেটেন্ট। ধরুন কোনো ব্র্যান্ডের মোবাইল, এবং সেই ব্র্যান্ডের মোবাইলেতে তার নির্দিষ্ট যেই লোগোটা আছে সেইটা পড়ছে ট্রেডমার্কেতে, এবং সেই লোগোটা যেভাবে আঁকা রয়েছে সেই ক্রিয়েশনটা পড়ছে কপিরাইটে, এবং সেই ডিজাইনটা যেইভাবে বানানো হয়েছে সেইটা পড়ছে আমার পেটেন্টেতে, যে আমি কিভাবে ডিজাইনটাকে ক্রিয়েট করেছি বা সেইটার পদ্ধতি কি, বা আমার সেই তার ভেতরে যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমি কিভাবে বানিয়েছি সেই সমস্তটা পড়ছে আমার পেটেন্টের উপরেতে। সুতরাং পেটেন্ট আর কপিরাইট দুটো একেবারে আলাদা পদ্ধতি, কারণ কপিরাইট হচ্ছে আমি যে কোনো জিনিস যখন লিখিত দিচ্ছি বা সেটাকে আমি প্রকাশও করছি, আমার কোনো আইডিয়া বা কোনো কিছু ভাবনা চিন্তা আমি লিখিত বলছি, এবং পেটেন্ট হচ্ছে যখন আমি কোনো ক্রিয়েশন সেটার প্রসিজার বা বানাচ্ছি কিভাবে সেটার পদ্ধতিটা কি সেটা হচ্ছে পেটেন্ট।
0: এবার ধরুন আমাদের তো এখন পুরোটাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ হয়, মানে আমাদের যে কোনো তথ্য আমরা খুঁজি প্রথমে গিয়ে ইন্টারনেটে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শিক্ষামূলক লেখালেখির ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারনেটের সাহায্য বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য এখন নিয়ে থাকি। এক্ষেত্রে কি কপিরাইট অ্যাক্ট কোনোভাবে লাগু হতে পারে?
1: একদম আসতে পারি আমরা কপিরাইটের মধ্যে, কারণ কি এইটা আজকের দিনে খুব স্বাভাবিক, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি করা হয় যে কোনো কিছুর হেল্প লাগলো আমরা তক্ষুনি ইন্টারনেটে তাড়াতাড়ি করে সার্চ করে সেটাকে আমরা কপি পেস্ট করে দিয়ে দিলাম, কিন্তু কপি পেস্টটা আমরা ততক্ষণই করতে পারি যতক্ষণ সেই জিনিসটাকে আমরা বলছি না বা আমি দাবি করছি না আমার বলে। আজকে আপনি যখন কোনো পেপার লিখছেন বা কোনো কিছু, আপনি কোনো গল্পের বই লিখছেন বা কোনো রিসার্চ পেপার লিখছেন, তলায় দেখবেন ছোট্ট করে আমাদের একদম বইয়ের নিচের দিকটাতে লাইন টেনে ছোট ছোট করে লেখা থাকে, সেটা হচ্ছে আমরা যেখান থেকে নিয়েছি, যেই ওয়েবসাইট থেকে নিয়েছি, বা কোনো লেখকের যদি কিছু নিয়ে থাকি আমরা তাকে ক্রেডিট দিচ্ছি, আমরা জানাচ্ছি যে এটা আমাদের জিনিস নয়, আমরা এনার আইডিয়াটাকেই নিজের লেখার মধ্যে, নিজের ক্রিয়েশনের মধ্যে আমরা রাখ, সেটা সম্মান জানানো।
0: কপিরাইট লঙ্ঘন হওয়ার নির্দিষ্ট যে দিকগুলো আছে যদি একটু বলেন।
1: প্রথমত যখন আমি কোনো জিনিসকে কারুর থেকে নিচ্ছি, আমি কপি করছি, আমি আইডিয়াটাকে তার থেকে নিচ্ছি, আমি কিছু শিখছি জানছি, সেই অবধি জিনিসটা খুব ভালো আছে। তারপরেতে আমি যখনই জিনিসটাকে আমার বলে দাবি করছি সেই জায়গার থেকেই গন্ডগোলটা হচ্ছে, সেইটাকে আমি বলছি ডাইরেক্ট যে এই জিনিসটা আমার, সুতরাং এইটা একটি অপরাধ। তারপরেতে যখন আমি জিনিসটাকে বলছি যে আমি

0: জিনিসটা এবং আমি সেই জিনিসটাকে দাবি করে সই করে দিলাম, বা আমি বলে দিলাম যে আমি এই জিনিসটা করেছি, আমি অমুক ছবি এঁকেছি, এই জিনিসটাকে আমি আমার বলছি, বা আমি ধরুন সেই জিনিসটা কোথাও ব্যবহার করতে শুরু করে দিয়েছি, আমি ধরুন বইটা বার সব জায়গায় গিয়ে বলছি যে এই বইটা আমার লেখা, এই বইটা আমার লেখা, বা আমি সেটার থেকে প্রফিট নেওয়া শুরু করে দিয়েছি, আমি সেটার থেকে উপার্জন করা শুরু করেছি, সেই সব কিছুই আমি একটা অন্যায়ের মধ্যে চলে যাচ্ছি, সেটা আমি জেনে বুঝে করি বা অজান্তে করি, সেই জিনিসটা একদমই ঠিক নয়। আর যখন আমি সেই জিনিসটা করছি, এখানে আমাদের আইনতভাবে দুরকমভাবে আমরা আইনতভাবে সাহায্য নিতে পারি। প্রথমত হচ্ছে এটা একটা সিভিল রেমেডি থাকে এবং আরেকটা হচ্ছে ক্রিমিনাল রেমেডি থাকে। সিভিল রেমেডি তখনই হচ্ছে যখন আমি বলতে চাই যে এই জিনিসটা যেটা কোনো ব্যক্তি করে থেকেছে তার থেকে এই জিনিসটা এক্ষুনি যেন আজ থেকে বন্ধ করা হয়, এই মুহূর্তের থেকে যেন বন্ধ করা হয়, তখন সেই জিনিসটা কোর্টের থেকে অর্ডার নিতে হয় যে আজ থেকে এই জিনিসটা বন্ধ করো। কিংবা আমি বললাম যে এতদিন ধরে তুমি যে জিনিসটা করে এসছো সেই জিনিসটার থেকে যা তোমার উপার্জন হয়েছে সেই কৃতিত্ব বা উপার্জনগুলো তোমাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। কিংবা আমি বলতে পারি যে যা যা তুমি এখান থেকে করে এসছো সেইখানে তুমি লিখিত বলে দাও যে এই জিনিসটা আমার নয়, আজ অবধি আমি একটা অন্য কারুর জিনিসকে মুখোশ পরে বলে এসেছি যে এই জিনিসটা আমার। এবং এটা যদি ক্রিমিনাল রেমেডি নিতে হয়, ক্রিমিনাল সাহায্য নিতে হয় আমাকে, তাহলে আমি সেখানেতে ড্যামেজ হিসেবেতে দাবি করতে পারি যে আমাকে তোমার এত টাকা দিতে হবে, সুতরাং তুমি আমাকে এত টাকা জরিমানা দাও, কিংবা তুমি আদালতের কাছে গিয়ে বলো যে আমি এই জিনিসটা করেছি, এই জিনিসটা আমি ভুল করেছি, কিংবা 6 মাস থেকে 3 বছরের হাজতবাস হবে।
1: আচ্ছা, অতএব যেখানে আমাদের পালিয়ে যাওয়ার সুযোগ নেই, আমরা সেক্ষেত্রে যখন কোনো কাজের দ্বারা অনুপ্রাণিত হই এবং সেটা কতটা মানে অনুপ্রাণিত হতে পারবো এবং কতটা আমরা ব্যবহার করতে পারবো অন্যের সৃষ্টিকে, সেটা আমাদের জেনে রাখাটা খুব দরকার। সেই জন্য আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই শাস্তিযোগ্য অপরাধ বলে যাতে গণ্য না করা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষকে কি কি বিষয় মাথায় রাখতে হবে এই কপির ক্ষেত্রে?
0: প্রথমত তো যখনই আমি জিনিসটাকে কপি করছি, আমি বুঝে করি না বুঝে করি, আমাকে এটা জানতে হবে যে আমি কতটা সীমা রেখে কপি করতে পারবো, আমার সীমাবদ্ধতাটা জানা উচিত। কারণ আজকে আমি পাড়া স্টেজে জিনিসটা করছি, না আমি পুরো ভারতবর্ষের কাছে করছি, না পুরো বিশ্বব্যাপীর কাছে করছি, সেই জিনিসটা আমার কাছে জানাটা খুব দরকার। এবং আমি কতটা নিজের বলে সেটাকে স্বীকার করছি বা দাবি করছি সেই জিনিসটাও আমার জানা খুব দরকার। আজকে আমি কোনো পলিটিক্যাল লিডারের হোক বা কারুর কোনো ক্রিয়েশন যদি আমি বলি যে এটা আমার, বা কোনো রকম কোনো কিছুকে বলি যেটা আইনতভাবে অনেকটা আমাদেরকে ক্ষতিকারক করে জায়গায় নিয়ে যেতে পারে, সেই জিনিসটার জন্যে মহামান্য আদালত অনেক বেশি সেখান থেকে আমাদের শাস্তিটা মানে পর্যাপ্ত শাস্তি আমরা পাবো। এবং সেটা যদি খুব ছোটোখাটো জিনিস হয় যে মানে ছবি নিলাম বা কোনো বইয়ের থেকে কিছু নিলাম, সেই শাস্তিটাও সেরকমই হয়। সুতরাং আমাদের মাপকাঠিটা সেইভাবেই বিচার করা হয় আর কি।
1: সুতরাং শ্রোতা বন্ধুরা, অবশ্যই নিজের সৃষ্টি নিয়ে যথেষ্ট যত্নশীল হন এবং চর্চা তো করতেই থাকবেন, কিন্তু যখনই অন্যের কোনো সৃষ্টিকে নিয়ে আমরা কাজ করব বা অনুপ্রাণিত হব সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে।
0: এছাড়াও এটাই বলতে চাইছি যে কপিরাইট এমন একটা জিনিস সেটার থেকে ভয় পাওয়ার কিছু নেই, বরং সেটার থেকে আপনাদের গর্ব করা উচিত যে আমরাও করতে পারি। কারণ এই এই কপিরাইট পদ্ধতিটা মানুষকে ভয় পাওয়ানোর জন্যে নয়, কিন্তু এইটাই বোঝানোর জন্যে যে একজন যদি সৃষ্টি করতে পারে এবং সে যদি সেই জিনিসটাকে বলতে পারে যে আমি এইটা সৃষ্টিকারক, সেম ভাবে আপনিও বলতে পারেন। সবার এই জিনিসটা ভাবা উচিত এবং সবার এই জিনিসটা করা উচিত, কারণ আমরা তখনই আরেকজনের সৃষ্টিটাকে সম্মান করতে পারবো যখন আমরা নিজের সৃষ্টিটাকে করব এবং সেই জিনিসটাকে আমরা সম্মানের সাথে দাবি করতে পারবো যে এটা আমার সৃষ্টি।
1: আজকের অনুষ্ঠান একদম শেষ পর্বে এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলাল। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
0: আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ।
1: নমস্কার, ভবিষ্যতে এমন আরো প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

শুনলেন আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলীনা সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন আবহাওয়ার সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, তাল, তিন তাল, শিল্পী সমিত ভট্টাচার্য। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন নট্ট। শুরু হচ্ছে তবলা, তাল, তিন তাল, শিল্পী সমিত ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা, তাল, তিন তাল, শিল্পী সমীপ ভট্টাচার্য, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন নট্ট।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা।
2: 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলার সংসদীয় রাজনীতির ইতিহাসে এক মাইল ফলক। এ রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যখনই কোনো নতুন দল সরকার গড়তে এসেছে তারা পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। 1975 সালের পর এই প্রথমবার কোনো দল একই সঙ্গে কেন্দ্রে এবং এই রাজ্যে ক্ষমতায় থাকছে। জনতার রায় প্রসঙ্গে বিজয়ী বিজেপি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও অন্যরা তাঁদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ্য জুড়েই চায়ের দোকান থেকে মাঠ ময়দান যে আলোচনায় সরগরম, আমরা আকাশবাণী সংবাদের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের কাছে গিয়েছিলাম সেই প্রশ্ন নিয়ে যে কী ছিল এই পালাবদলের পটভূমি। অর্থনীতিবিদ রতন খাসনবিশ আমাদের বলেন, এই নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতা যেমন কাজ করেছে, তেমনি মমতা ব্যানার্জির পরস্পর বিরোধী নীতি মানুষ ভালোভাবে নেয়নি।
3: যদি আমরা ইলেকশন কমিশনের সাইটে যাই, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই ভোটটা মূলত ছিল প্রতিষ্ঠান বিরোধী ভোট। প্রতিষ্ঠান বিরোধী মানে তৃণমূলের অপশাসন তো আর কেউ পছন্দ করছিল না। এটার জোর এত বেশি ছিল যেটাকে আমরা বলি অ্যান্টি ইনকাম্বেন্সি। এখন এই গোটা জিনিসটা ঘটতে পেরেছে তৃণমূলের একটা পলিসির জন্য। তারা যেটা ভেবেছিলেন যে আমরা সাপের গেলেও চুমু খাই, ব্যাঙের গেলেও চুমু খাবো, অর্থাৎ দুর্গা মণ্ডপ বানাবো, তারপর মহাকাল মন্দির বানাবো, জগন্নাথ মন্দির বানাবো, অন্যদিকে মুসলমানদেরও আমরা সকল শোষণ করবো। যদিও মুসলিমদের খুব কম দিয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু ভাবটা রেখেছি যে প্রচুর দিচ্ছি। দুটো শব্দ যেহেতু তাকে উস্কে দিয়ে উনি টিকবেন এখন ভেবেছিলেন, সেই দুটোই ওর বিরুদ্ধে চলে গেছে। ভোটের ফলাফলটা এই জায়গায় দাঁড়ানোর কারণ হচ্ছে এই এই যে বিশাল একজন ইনকামবেন্সি, এটার জন্য দায়ী প্রথমত তার মিসরুল, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অত্যন্ত অনমনীয় একটা অবস্থা নিয়ে উনি সবাইকে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তার সার্টিফিকেট দিয়েছেন। এবং তৃতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে গোটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে করাপ্ট করে রেখেছেন, আইএএস অফিসারদের ওপরের অংশ থেকে শুরু করে নিজের বিডিও অবধি। এই গোটা জিনিসটা এমন একটা অবস্থা জন্ম দিয়েছে যে মানুষ অন্য কোনো দিকে তাকায়নি, কিভাবে তাকে তাড়ানো যায় সেটাই সবার আগে ভেবেছে।
2: রতনদা, এর আগে পালা বদলের সঙ্গে এবারের কোনো মৌলিক পার্থক্য আছে কি?
3: হ্যাঁ, আলাদা। 1977-77 যদি আমি পরিবর্তন খেয়াল করি, পশ্চিমবঙ্গ ছিল বামমুখী এবং বামমুখীনতা 1977-78 দেখা গিয়েছিল 10 বছরের মাথায়, 1977-77 সেটা আরো বেশি কনসলিডেট করে দিয়েছিল। 1100 যখন পরিবর্তন হলো প্রায় 34 বছর রং শাসনের পরে, তখন যেটা ঘটলো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি বলতেন যে আমি প্রকৃত বাম, ওই বামপন্থীরা পচা এবং আমি বামপন্থা দেখাচ্ছি। ফলে একটা জনগণের তো ধারণাও ছিল যে উনি রাস্তা থেকে লড়াই করে এসেছেন, প্রকৃত বামের জায়গায় উনি রাখছেন। এই যে বিষ একটা পশ্চিমবঙ্গ যদি চলেছিল যে মমতা ব্যানার্জি প্রকৃত বাম, সেটা বিখ্যাত বিখ্যাত কিছু মানুষ তারাও সেই জিনিসটা প্রজেক্ট করার চেষ্টা করেছিল। তাই 11-এর পরিবর্তনটাকেও মানুষ বামপন্থার মধ্যে একটা পরিবর্তন এরকম দেখার একটা জায়গা পেয়েছিল। আমার ধারণা কি জানেন, প্রশাসনটাকে ভদ্রমহিলা ভেঙে দিয়ে চলে গেছে। পুলিশ কাজ করতে চায় না, নয়তো পুলিশ চাইলে কোন জায়গায় বিশৃঙ্খলা দূর করতে পারে না, আমার এরকম মতই মনে হয় না। উনি ওটাকে ভেঙেছেন তৃণমূল যেভাবে এইসব জায়গাগুলো দখল করেছিল, যেভাবে আপনার সন্ত্রাস চাপিয়ে রেখেছিল, তাতে লোকের যে রাগ থাকবে সে জানা কথা। কিন্তু অবস্থা যখন বদল হচ্ছে তখন প্রশাসনকে আরো অনেক বেশি দৃঢ় হয়ে অবস্থা থেকে ঠিক জায়গায় আনার চেষ্টা করার দরকার। রাজনৈতিক নেতাদের দূষিত হচ্ছে এখন একটা ভালো রকম আপিল করা, কারণ মাঠে নেমে এই সংঘর্ষগুলোকে সামানো একটা ঠিক মতো প্রশাসন পশ্চিমবঙ্গে আনার দরকার আছে বলে আমি মনে করি।
2: চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে, গত 10 বছরে বাঙালির মতাদর্শগত চেতনাকে প্রতিহত করার চেষ্টা হয়েছে প্রতি মুহূর্তে।
4: আমি যে বড় বড় পালাবদলগুলো দেখেছি, এই পালাবদলগুলো যেমন আমার, যে আমরা এখন স্কুলে পড়তাম 1966 সালের খাদ্য আন্দোলন, প্রথম বামেরা ক্ষমতায় আসছে বাংলা কংগ্রেসের হাত ধরে, বা প্রথম ইন্দিরা গান্ধী চলে যাচ্ছেন, জ্যোতি বসু আসছেন বা বুদ্ধ বিদায় নিচ্ছেন বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিলেন, এই পালা বদলে আমি রাজনৈতিক বিশেষজ্ঞ নই, কিন্তু আজকে যেটা আমার অবাক লাগছে সেটা হচ্ছে বাংলায় আমরা যেহেতু আমাদের উনিশ শতক ছিল, আমি এটা বারবারই আমার লেখায় বলি যে ভারতবর্ষের কোথাও উনিশ শতক ছিল না, উনিশ শতকে আলোকপ্রাচ্যা বাঙালিরা খুব সৌভাগ্যক্রমে অর্জন করেছিল। আমাদের রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় পর্যন্ত ইতিহাস আছে, কিন্তু আমি ক্রমশই খেয়াল করছিলাম যে গত চার পাঁচ বছর অন্তত আমরা একেবারে চূড়ান্ত নরকে, আমাদের শরীরে সর্বাঙ্গ আছে শুধু সেরিব্রাল কর্টেক্স নেই, আমরা এক ধরনের আমোদে পরিহাসপ্রিয় চিন্তাহীন নাগরিকে পর্যবসিত হয়েছি। আমাদের যাবতীয় বিপ্লব বাথরুমের আশ্রয় হত্যা করা এবং হোয়াটসঅ্যাপে, যেমন সত্যজিৎ রায়ের অত্যন্ত প্রিয় ছবি খেলার নিয়ম জড়ানোয়া যখন ১৯৩৯ সালে করেছিলেন তখন তা চূড়ান্ত ব্যর্থ হয় বাণিজ্য পথে, কিন্তু আবার যখন ১৯৪৫ সালের পরে এই ছবি মুক্তি পায় তখন তা অল টাইম রেট এবং তা চূড়ান্ত জনপ্রিয়। তার কারণ দাম দিয়ে ফরাসিয়াতে বুঝেছিল যে ব্যভিচারের ও পরকীয়ার বর্ণনা করা একমাত্র কাজ নয় ইতিহাসে, ইতিহাসকে কিছু দাম চুকোতে হয়। যখন খাদ্য আন্দোলন হয়েছিল তার সঙ্গে একটা নতুন পৃথিবী অজস্র সুখ সীমাহীন ভালোবাসা তার একটা নীতি ছিল, যখন ৭৭ সালের নির্বাচন হয়েছিল তখন দিদির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমিকে এমন শক্তিমান গানটাও আকাশবাণীতে নিষিদ্ধ হয়েছিল, সমস্ত জাতি রবীন্দ্রনাথ এবং গান্ধীজির মুক্ত চিন্তার পক্ষে রায় দিয়েছিল। আমি সেটা বুঝি, আমি সেই রায়ের সঙ্গে একমত হই, দ্বিমত হই, অন্যমত হই, নিরপেক্ষ থাকি, যাই থাকি, আমি দেখেছি মানুষের চিন্তা খুব গরিব মানুষ যাবাত করলে বলতো শোনা ভাবে খোলাম শীতের উপর দাঁড়িয়ে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা মাথা সঞ্চালন করেন। প্রতিটি জায়গায় আমি দেখেছি যে মতাদর্শ বা ইডিওলজি একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই প্রথম আমি দেখছি বাংলাদেশে গত ২৭ বছর যে কেউ ইডিওলজি করলেই বলে যে আতলেই করিস না, দল বদল শিবির বদল বারিশ বদল শাক বদল কেন দরকার হবে কেউ জানে না, কেন অনুদান প্রাপ্ত সাহিত্য তৈরি হবে কেউ জানে না, যার ক্ষতি হলো এটা হলো একটা ব্রেনের ক্যান্সার। এখন বাঙালি তারা নিজেরা যা পছন্দ করেছে সেটা হোক, আমি চাই হাসপাতালগুলোতে অন্তত রোগীর চিকিৎসা হোক, তারা অন্তত সম্মানজনক ভাবে মৃত্যুর আগে জেনে যাক এই ধরিত্রী কাদেরও তাদের বসার অধিকার আছে, তারা অন্তত জেনে যাক যে তথাকথিত বাংলা স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলো সেখানে তাদের পড়ার অধিকার আছে, আর সেখান থেকে পাশ করলে তারা একটু চাকরি পেতে পারে, প্রকাশ্য রাজপথে তাদের যেন না বসে থাকতে হয়। এর বেশি আমার কোন চাহিদা নেই, আমি একদম আশা করি না যে পৃথিবী পাল্টে যাবে, একদম আশা করি না নতুন পৃথিবী অজস্র সুখ সীমাহীন ভালোবাসা এসে আমাদের উপর ভর করবে, কিন্তু আমি মনে করি যে সম্মানজনক ভাবে বেঁচে থাকা এবং সম্মানজনক ভাবে চলে যাওয়ার একটা অধিকার যেন বাঙালি মৃত্যুর আগে পেয়ে যায়।
2: পালা বদলের পটভূমি প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কাশফির নাহার কথা বলেছিলেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন পুলিশ আধিকারিক সুব্রত বসুর সঙ্গে। শ্রীমতী গঙ্গোপাধ্যায় বলেন, বিগত সরকার উন্নয়নের নামে প্রকৃতির ওপর ধ্বংসলীলা চালিয়েছে যা মানুষ মেনে নেয়নি।
5: এটা যে খুব একটা আশ্চর্য ঘটনা এরকম আমার মনে হয়নি, তবে হ্যাঁ ১৯৬৭ সালে যে পালা বদলটা হয়েছিল সেটা কংগ্রেসের মৌরসি পাট্টাকে প্রশ্ন করেছিল এবং যুক্তফ্রন্ট তৈরি হয়েছিল, সেটা একটা অন্যরকম রাজনীতির মানে ইশারা দিচ্ছিল। ৭৭ সালে যে বদলটা হয়েছে সেটাও তাই, কংগ্রেস তার আগে কংগ্রেস অত্যন্ত অত্যাচারী এবং স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল, সেটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। আমি ১১ সালেরটা পরে আসছি, কিন্তু এবারে যেটা হয়েছে সেটাতে একটা সি চেঞ্জ হয়েছে এবং এর ফলে পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটটা ছিল রাজনীতির সেটা সম্পূর্ণ বদলে গেল। এবং ১১ সালে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে একটা রাজ্য সরকারের প্রতি

0: অসম্ভব কি বলবো, অনাস্থা বা নীতি একরকম ঘোষিত ছিল, কাজ আর একরকম করছিল, সেটাকে সাধারণ মানুষের মনে হয়েছিল জনবিরোধী। এবং আর কোনো অল্টারনেটিভ না থাকায় তখন তৃণমূল কংগ্রেস এই আন্দোলন হাইজ্যাক করে নেয়, যেটা কর্পোরেটের আগ্রাসনের বিরুদ্ধে যে মানে আন্দোলনটা ছিল, তৃণমূল কংগ্রেস তার দলীয় ভাবে সেটাকে কাজে লাগালো এবং মানুষের বিক্ষোভটাকে মূলধন করে সরকার গঠন করলো। কিন্তু আমি নিজে যেটা সমালোচনা ছিল এই সরকার সম্বন্ধে, সেটা হচ্ছে যে কোন নির্দিষ্ট নীতির ওপর এই সরকার গঠিত না। অর্থাৎ সে জাতীয়তাবাদী দল, না সে সমাজতান্ত্রিক দল, না সে ফ্যাসিবাদী দল, এই নিয়ে সে কোনোদিন কোনো ঘোষণা করেনি। যেটা সামনে এসছে ইস্যু ভিত্তিক একটা রাজনীতি করে গেছে, কিন্তু সেটাতে যে হয় না সেইটা প্রমাণ হলো নীতির একটা প্রয়োজন আছে, তোমার পায়ের তলার জমি শক্ত করার জন্য একটা নীতির প্রয়োজন আছে। এইবার নির্বাচনে সেটা বোধ হয় খানিকটা হলেও অন্তত প্রমাণিত হয়েছে। এই রাজ্যে উন্নয়ন বলে যেটাকে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, সেই উন্নয়নটা কিন্তু বেসিক্যালি একটা মারণযোগ্য। অর্থাৎ সমস্ত জায়গার যেখানে যেখানে যেটুকু যা প্রকৃতি আমাদের দেখেছিল সেই সবটাকেই ধ্বংস করে মুনাফার কাজে লাগানো হয়েছে। এর ফলে সমস্ত কিছু এখন বিক্রয়যোগ্য হয়ে গেছে। অর্থাৎ আগে যদি একটা মানে সুন্দরবনে সমস্ত কোর এরিয়াতে নষ্ট করে দেওয়া হয়েছে, এতে কি হচ্ছে ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যেটা এই যে একটা মানে ধ্বংসের নীতি নেওয়া হয়েছে এই নীতিটার একটা পরিবর্তন আমরা আশা করছি। কোন সরকারই যদি একটা কায়েমি স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারেন তাহলে সেটা নিশ্চয়ই আমরা মানে স্বাগত জানাবো। এখানে আমাদের বাড়ির কাছে যে জলাভূমি সেটাকে তো প্রায় শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো যেটুকু আছে সেটা যদি উদ্ধার করার একটা প্রচেষ্টা নেওয়া হয় তাহলে আমার মনে হয় সেটাই অনেক, এর বেশি আর কি চাইবো।
1: সুব্রতবাবু আমাদের প্রতিনিধিকে জানান, শাসক দলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ মানুষকে তাদের বিরুদ্ধে বীতশ্রদ্ধ করে তোলে।
2: বর্তমান ভোটের ফল সম্বন্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমার মনে হয়েছে যে একসময় আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা একটা নাটক করতাম, বিধি ও ব্যতিক্রম। তাতে একটা সংলাপ ছিল, এ এমন একটা সময় যখন রাজায় তৈরি করে অরাজকতা, মানুষ হারিয়ে ফেলে মনুষ্যত্বের মহিমা। সেই সময় উপস্থিত হয়েছিল বিগত শাসক দলের সীমাহীন দুর্নীতি, যেটা প্রায় প্রাতিষ্ঠানিক করে ফেলা হয়েছিল, সেটাকে যুক্তিযুক্ত করার ব্যর্থ প্রচেষ্টা। আইনের শাসন নেই, শাসকের আইন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে অহেতুক বিরোধিতা, যার ভরপুর করেছে পশ্চিমবঙ্গের মানুষ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে তারা অকারণে বঞ্চিত হয়েছে। নিজেদের খেয়াল খুশি মেটাতে সরকারি অর্থের অপচয়, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করার জন্য, অভয় মামলায় দোষীদের আড়াল করার জন্য, এসআইআর আটকানোর জন্য সর্বোচ্চ আদালতে বড় বড় আইনজীবীদের পিছনে সরকারি অর্থের অপরিসীম ব্যয়, যার ফল নিট শূন্য। প্রতিটি নাগরিকের ঘাড়ে পাহাড় প্রমাণ ঋণ, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, কোনো চাকরি নেই, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল শুধুমাত্র দোষীদের আড়াল করার জন্য। স্কুলগুলির অবস্থা খুব খারাপ, সাধারণ ছেলেমেয়েরা লেখাপড়া করতে চাইছে না, তারা বুঝে ফেলেছে যে এই শিক্ষা গ্রহণ করে কোনো ভবিষ্যৎ তৈরি হবে না। এর সঙ্গে শাসক দলের দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে রাজ্য, তাদের তোলাবাজি, যথেচ্ছ আচরণে মানুষ বীতশ্রদ্ধ। পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, অনুপ্রবেশকারীদের দেশের নাগরিকে পরিণত করার ফলে দেশের জাতীয় নিরাপত্তা বিকৃত হচ্ছে, সীমান্তবর্তী দেশগুলো ভারতের শত্রু ভাবাপন্ন। তার চেয়েও ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার আশাকে ফলপ্রসূ করার পরিকল্পনা। মানুষের আর কোনো উপায় ছিল না এই বিকল্প খোঁজা ছাড়ার, ভোটে তারই প্রতিফলন ঘটেছে।
1: শুনলাম কি ছিল পালাবদলের পটভূমি, মতামত জানিয়েছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ, চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন পুলিশ আধিকারিক সুব্রত বসু। রাজনৈতিক পালাবদলের মহাক্ষণেও জনগণের প্রতি নতুন সরকারের দায়িত্বের কথাও তাঁরা স্মরণ করিয়ে দিয়েছেন। শেষ করছি আজকের প্রসঙ্গ।

প্রসঙ্গে এবারের বিষয় ছিল পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের সরকার গঠন করতে চলেছে বিজেপি। রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে তা জানতে চেয়ে আমাদের প্রতিনিধিরা কথা বললেন সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গে। উপস্থাপনা ও শব্দ সম্পাদনায় অভিজিৎ চক্রবর্তী,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ করেছেন নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরে পরের গানটি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। গানটির অনুরোধ পাঠিয়েছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

পরের গানটির অনুরোধ এসেছেন দিকপার বাঁকুড়া থেকে, ডলি, বকুল, মুকুল ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়। শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গানটি।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন ছায়াছবির গান। প্রথমেই মাদার ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী শুক্লা রায়চৌধুরী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিত সেন।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি, শিল্পী আকাশ লীনা আমিন।

শুনছিলেন লোকগীতি আকাশলীনা আমিনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও দাদরা, পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক। প্রথমে শুনবেন বিহাগ রাগে খেয়াল, পরে মিশ্র পাহাড়ি দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক।

মুখোপাধ্যায় হারমোনিয়ামে হিরণ্ময় মিত্র। শুরু হচ্ছে প্রথমে বেহাগ রাগে খেয়াল, তারপর মিশ্র পাহাড়ি দাত্রা। পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল ও দাদরা, পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক। প্রথমে শুনলেন বেহাগ রাগে খেয়াল, তারপর মিশ্র পাহাড়ি দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মিনিটে উত্তরণ। এই অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম গৌতম মাঝির সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ মুস্কুর আলী খান। 9:00 বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার ও বীতশোক চক্রবর্তী। বেলা 12:00 কীর্তন, শিল্পী রূপা ঘোষ। 12:15 লোকগীতি সমবেত পরিবেশনায় বকুল গীতি সংস্থা। বেলা 12:35 গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান শুনবেন বাউল স্বপন দত্তের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বেলা 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহলে শুনবেন সাহিত্য কথা, বিষয় রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি, অতিথি শিবানী পাণ্ডে, লেখিকা, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। এই অনুষ্ঠানে অতিথিদের সাক্ষাৎ গ্রহণ করেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সঙ্গীত বিষয় পাঠদান করবেন বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা এরিনা মুখোপাধ্যায়, সঙ্গে তার দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসরে শুনবেন গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ একটি পর্যালোচনা। এই বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক রাজা গোপালধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ থেকে পাঠ পরিবেশনায় সন্তু পাল। 7:30 সমীক্ষা। রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা। প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর কথিকা, জাতীয় উন্নয়নে উদ্ভাবনের গুরুত্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ মুস্কুর আলী খান। 9:30 বাংলা নাটক মুসলমানির গল্প, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 11:00 আধুনিক গান, শিল্পী কৃষ্ণা নিয়োগী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা খাতুন। 6:35 ধারাবাহিক রামচরিত মানস পর্ব 103। 6:45 ভক্তিগীতি, শিল্পী কৃষ্ণা নিয়োগী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 অতুল প্রসাদের গান, শিল্পী মৈত্রী চক্রবর্তী। 8:45 শ্যামা সঙ্গীত, শিল্পী সোহী নিকোলে। 9:10 রাস ধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 অতুল প্রসাদের গান, শিল্পী মৈত্রী চক্রবর্তী। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ। 7:10 কীর্তন, শিল্পী রূপা ঘোষ। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি গানের অনুষ্ঠান। শুনলেন 7 মে 2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 13 সেকেন্ড। জয় হিন্দ।